0: 107 FM রেইনবোতে
1: গানটি শুনছিলাম অমর পালের কণ্ঠে। আর ঘড়ি বলছে গল্প অনেকটা আরও আছে, কিন্তু অল্প একটুখানি হয়তো বলতে পারবো। ঠিক আছে, যতক্ষণ বলা যায় জানতে থাকি। অষ্টাদশ শতাব্দীতে ধাত্রী গ্রামে গুরু ভট্টাচার্য বংশে রামনাথ তর্ক সিদ্ধান্তের জন্ম। বাবা অভয়রাম তর্কভূষণ। পড়াশোনার প্রবল ইচ্ছে থাকলেও সমস্ত বাধা যে অতিক্রম করা যায় তার প্রমাণ রামনাথ তর্ক সিদ্ধান্ত রেখে গিয়েছেন। দারিদ্র্যের চরম অবস্থা, ভালো করে খেতে পান না, পরনে শতচ্ছিন্ন কাপড়, এত কষ্টের মধ্যেও তিনি পড়াশোনাটা করে গিয়েছেন। অসাধারণ প্রতিভা ছিল তার। অতি কঠিন বিষয়ও তিনি অল্প সময়ের মধ্যে সহজেই শিখে নিতে পারতেন। আর সে যুগে সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক রামনারায়ণ তর্ক পঞ্চাননের কাছে তার বিদ্যা শিক্ষা শুরু হল। তার তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ স্মৃতিশক্তি আর শেখার প্রবল আগ্রহ দেখে পণ্ডিত রামনারায়ণ তর্ক পঞ্চানন খুব যত্ন করে তাকে শিক্ষা দিতে লাগলেন। কিছুদিনের মধ্যেই অন্যান্য শাস্ত্র ছাড়াও ন্যায়শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করলেন। ন্যায়শাস্ত্রে তার জ্ঞানের গভীরতার জন্য তিনি উপাধি পেলেন তর্ক সিদ্ধান্ত। শোনা যায় একবার নাকি একজন দিগ্বিজয়ী পণ্ডিত কলকাতায় রাজা নবকৃষ্ণের বাড়িতে এসেছিলেন। এক বিচার সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চানন, নবদ্বীপের শিবনাথ বাচস্পতি প্রভৃতি অনেক পণ্ডিত ব্যক্তিরা এলেন। সেই দিগ্বিজয়ী পণ্ডিত যেসব প্রশ্ন করতে আরম্ভ করেন তার সঠিক উত্তর কেউ ঠিক দিতে পারছিলেন না। তখন রামনাথ তর্ক সিদ্ধান্ত বা বুনো রামনাথ সেই দিগ্বিজয়ী পণ্ডিতের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন এবং তর্কযুদ্ধে তাকে পরাস্ত করেন। সেদিন এই জ্ঞান তপস্বী নবদ্বীপ তথা সারা বাংলার গৌরব রক্ষা করেছিলেন। তখনকার দিনে প্রায় সব পণ্ডিতরাই চতুষ্পাঠী চালানোর জন্য রাজা বা জমিদারদের কাছ থেকে বৃত্তি নিতেন, কিন্তু রামনাথ তর্ক সিদ্ধান্ত কখনো কারোর কাছ থেকে কোনো দান গ্রহণ করেননি। অর্থের অভাবের জন্য নিজের টোলের ছাত্রদের তিনি খেতে দিতে পারতেন না এবং তার অক্ষমতার কথা তিনি ছাত্রদের স্পষ্টভাবে বলতেন। কিন্তু তার অপরিসীম জ্ঞান এবং পড়ানোর সুন্দর পদ্ধতির জন্যই দূর দূর থেকে ছাত্ররা আসত। তারা নিজেদের খাওয়া পড়ার ব্যবস্থা নিজেরাই অন্যত্র করে নিয়ে তার কাছে কেবল শিক্ষা নিত। কোনো রাজা বা জমিদারের কাছ থেকে তিনি নিজের জন্য কোনো দান নেননি, এমনকি কেউ দিতে চাইলেও তিনি তা গ্রহণ করতেন না। তবে এই রামনাথ তর্ক সিদ্ধান্ত, যিনি কিনা বুনো রামনাথ হয়েই সকলের কাছে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করলেন, তিনি ছিলেন একজন আদর্শ গুরু। আজকে এই শিক্ষক দিবসের দিনে বুনো রামনাথ অর্থাৎ রামনাথ তর্ক সিদ্ধান্ত মহাশয়কে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে একটু পরেই জানবো আপনাদের মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। চটপট করে জানিয়ে ফেলুন 9903653992 এই নম্বরে। আর এই মুহূর্তে সেই গান, চিরন্তন গান।

শিক্ষক দিবসে জানাই তোমায় শ্রদ্ধা অশেষ সত। চিরন্তনী তোমার কথায় জেগে উঠুক জীবনের রথ। লিখেছেন সৌভিক, ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত, ধন্যবাদ আপনাকে। এবার জানিয়েছেন, শুভ সকাল দিদি ভাই, শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন শুভ সকাল, ধন্যবাদ। লিখেছেন জন্মাষ্টমীতে কাল সারাদিন হলো পূজা, শেষ হলো নিশীথে, এমনিয়া গভীর রাতে কৃষ্ণ এসেছিলেন ধরাতে। তারপর লিখেছেন চিরন্তনীর গান ও গল্প শুনতে শুনতে আমাদের সবার প্রার্থনা হোক। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না লিখেছেন সুপ্রভাত, ধন্যবাদ। সুপ্রভাত দিদি ভাই, আজকের গল্প খুবই ভালো লাগলো। হ্যাপি টিচার্স ডে। আকাশবাণী আমার কাছে অন্য এক শিক্ষক, যার কাছে আমি পেয়েছি অনেক মনোশিক্ষা, জীবনকে দিয়েছে আলোর দিশারি। আমার স্কুলের শিক্ষকদের পাশাপাশি আকাশবাণী আমার কাছে এক অন্যতম শিক্ষক। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন শুভ সকাল, অনেক ধন্যবাদ। ঠিক বলেছেন, আকাশবাণীতে কত রকমের অনুষ্ঠান, সেখানে কিন্তু মূলত একটা কথাই থাকে, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার নানান পথ। এই প্রতিটি পথের দিশা দেখায় আকাশবাণী। এরপরে লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দ মোটর থেকে। শুনছি শনিবারের চিরন্তনী, গল্প গান খুব ভালো লাগছে। সবাইকে জানাই প্রভাতী শুভেচ্ছা। আপনাকেও জানালাম প্রভাতী শুভেচ্ছা। শ্রবণ সাথী ইন্দ্রাণী, আপনার সুপ্রভাতের বদলে শুভ সন্ধ্যা হয়ে গিয়েছে, ভোরের আলোর মতোই চিরন্তনী লাগছে ভালো। শ্রবণ সুখী খুশি করে সুন্দর গান গল্পগুলো, শ্রবণ সুখী খুশি করে সুন্দর গান গল্পগুলো। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন সুপ্রভাত। এবার কি লিখছেন, আচ্ছা না, অনেক কিছু লিখেছেন, বিশাল একটি লেখা লিখেছেন, আমি না আপনার নামটা পেলাম না। যাই হোক, ঘড়িতে 5:48, একটু চটপট করে পড়ি কারণ অনেকে লিখেছেন। গুড মর্নিং ইন্দ্রানিধি, আজ চিরন্তনীতে শিক্ষক দিবসে শুনছি আদর্শ শিক্ষকের গল্প, গান গল্প অতুলনীয়। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন গুড মর্নিং আপনাকেও। আজ শিক্ষক দিবস, চিরন্তনীর আসরে সুধাকণ্ঠী ইন্দ্রাণী বুনো রামনাথের রামনাথ তর্ক সিদ্ধান্তের জীবনের গল্প শুনতে পাওয়া এক অসাধারণ প্রাপ্তি। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন আপনাকেও জানাই সুপ্রভাত। এবার লিখছেন সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আজ গল্প গান খুব ভালো লাগলো, সকল শিক্ষাগুরুদের জানাই আন্তরিক প্রণাম। লেখাপড়ার জগতের বাইরেও আমার অনেক শিক্ষক আছেন, তাদের যারাই জানাই করজোড়ে প্রণাম। আকাশবাণীও আমার এগিয়ে যাওয়ার শিক্ষক। সুন্দর উপস্থাপনা ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত আপনাকে। আজ তো বিশেষ দিন, একদিকে শিক্ষক দিবস, আরেকদিকে ভগবান শ্রীকৃষ্ণের নন্দ উৎসব। ধন্য হলাম রামনাথ তর্কলঙ্কারের গল্প শুনে দিদি ভাই, আমাদের গ্রামে শ্রীকৃষ্ণের নন্দ উৎসব। এরপরে আপনি অনেক কিছু, আচ্ছা আপনাদের ভাষায় অনেকটা লিখেছেন না, বাঁশ কাঁদো, দোদলং কাঁদো, বকদর কাঁদো, পেঙ্গা কাঁদো, হাড়ি ভাঙা কাঁদো ইত্যাদি, নানান রকম কাদা খেলা হয়। জানিয়েছেন দণ্ডবত নমস্কার করেছেন প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। সুপ্রভাত আপনাকে, অনেক ধন্যবাদ। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, চিরন্তনীর অমোঘ গুণে বাড়িঝড়ে তৃষিত প্রাণে, আজ শিক্ষক দিবসে বুনো রামনাথকে নিয়ে কথায় ও গানে, অজানা স্মৃতির অমন্থনে আমাদের প্রিয় ইন্দ্রাণী দিদি ভাইয়ের অমৃত প্রয়াসকে তারিফ না করলেই নয়। হ্যাপি টিচার্স ডে, একদম আপনার সঙ্গে তাল মিলিয়ে আমিও বললাম। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন অনেক ধন্যবাদ সুপ্রভাত। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শনিবারের চিরন্তনী, আজকে শিক্ষক দিবসের দিনে বুনো রামনাথের আদর্শ কথা ও সাথে সুন্দর সুন্দর গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। আমাদের নিয়মিত শ্রোতা যারা, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সঙ্গে থাকেন প্রতি শুক্র শনি রবি, তাই আমাদের চিরন্তনী সার্থক ও সফল। সুপ্রভাত মিষ্টি দিদিমণি, শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা।

অসাধারণ অপূর্ব উপস্থাপনায় গল্প শুনলাম মানুষ গড়ার কারিগরদের। আজই শুভদিনে সকল শিক্ষক ও শিক্ষিকাদের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। শিপ্রা সাঁত, অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত। এবার লিখছেন কমলেন্দু দাস, বাগাজতিন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শিক্ষক দিবসে সকল শিক্ষককে জানাই সশ্রদ্ধ প্রণাম। অনেক ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ জানাই। শুভ সকাল ইন্দ্রাণী দিদি ভাই, গানে গল্পে শিক্ষামূলক অনুষ্ঠান চিরন্তনী জমে গিয়েছে। আচ্ছা জমে গিয়েছে একজন লেখেন, হ্যাঁ কে দেখি, রামনা তর্ক সিদ্ধান্তকে প্রণাম জানাই। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই দিদি ভাই, ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে লিখেছেন, শুভ সকাল। এরপর লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, শিক্ষা বাগানের মজুর হয়ে জেনেটিক তেঁতুল পাতার কথা যেন বিস্মৃত না হই। গুরু ব্রহ্মা, বাহ খুব সুন্দর বললেন কথাটা, ধন্যবাদ, সুপ্রভাত। এবার লিখছেন ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দিদি ইন্দ্রাণী। প্রতি পর্বের মতো আজও শিক্ষক দিবসের ভোরে তোমার অনুষ্ঠান শুনছি, তবে আজ ছাতা মাথায় মন্ডেশ্বরী নদীর তীরে বন্যার জল কীভাবে তারই তীরে শাকসবজি ক্ষেত ডুবিয়ে দিচ্ছে তা দেখতে দেখতে মোবাইলে কান পেতে হাঁটতে হাঁটতে দেখছি। অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখছেন, সেই আপনার কথায় বন্যার জল ভাসিয়ে দিচ্ছে। আমরা আসলে আমাদের লাভ ক্ষতি দিয়েই তো সব কিছু বিচার করি, হয়তো ওই জল আর চারপাশের ওই শাকসবজি পরস্পরে কানাকানি করছে, আমরা ভাবছি আমাদের লস বা ক্ষতির কথা। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাই লেখার জন্য। এবার লিখছেন, শুনছি ইন্দ্রাণী দিদি ভাইয়ের মনোমুগ্ধকর কাহিনী, শিক্ষক জাতির মেরুদণ্ড, আকাশবাণী সবার শিক্ষক, তাই তো আজও আমাদের প্রাণের উৎস। বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলা কুঞ্জ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, শুভ সকাল আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জ্যোতি বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শিক্ষক দিবস আজ শনিবারের ভোরে, অপূর্ব সেই কথন চিরন্তনীর দোরে। শিক্ষাদানের কথনে অতীত আসছে মনে, অনেক ঋদ্ধ হচ্ছি সুধাকণ্ঠীর স্বনে। শিক্ষকদের জানাই প্রণাম, বন্দে মাতরম, আকাশবাণী মহাশিক্ষক, নিয় প্রাণের ওম। শিক্ষক দিবসের মর্যাদা মোরা রাখব, অন্যায় ও অবিচার রুখতে প্রহরী হয়ে থাকব। বন্ধু তুমি নবনব ভাবনার দিয়ে দিশা, ঘোজাও তুমি আমাদের সকল অমানিসা। শিক্ষক হন আলোর দিশা, নন্দ উৎসব আজ, ভীষণ ভালো লাগে চিরন্তনী সাজ। বাহ ধন্যবাদ, সুপ্রভাত আপনাকে, সুপ্রভাত দিদি ভাই। আজ শিক্ষক দিবসের প্রাক্কালে রামনাথ তর্কালঙ্কারের অনেক নতুন তথ্য জানলাম। দিলীপ কুমার রামনগরী পাটনা থেকে লিখেছেন, আজকে সম্ভবত আপনাকে আমি প্রথমবার পেলাম, অনেক ধন্যবাদ। প্রত্যেক শুক্র শনি রবি চিরন্তনীর সঙ্গে থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন নিয়মিত, কেমন? এবার হ্যাঁ, 5:54 আর 2 মিনিট হাতে সময় আছে, একটুখানি দেখে নি কে লিখছেন। অসাধারণ গল্প শুনলাম সত্যব্রতর, না এখানে কে লিখেছেন, ও আচ্ছা, টিচার্স ডেকে ডেতে একজন আদর্শ শিক্ষকের জীবন কাহিনী খুব ভালো লাগলো। মোম দেবনাথ হরিদেবপুর থেকে লিখেছেন, নতুন বন্ধু ওয়েলকাম, প্রত্যেক দিন সঙ্গে থাকবেন, কেমন? আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাচ্ছেন, শুভ সকাল, মন দিয়ে কবিতা গান আর গল্প শুনছি, ভীষণ ভালো লাগলো। আজ মাদার টেরেসার প্রয়াণ দিবসেও টিচার্স ডে, নতমস্তকে অন্তরের প্রণাম জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার লিখছেন, ভৈরবী আজ উঠল বেজে অগ্নিবীণার তারে, ভোরের পাখি উঠল গিয়ে হৃদয়ে পারাপাড়ে, দুচোখ আজ জেগে আছে নিদ্রিত হৃদয়ে, তবু হৃদয়ের আজ হোক জাগরণ, ভয় পেও না কভু। লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, ধন্যবাদ। আর তারপরে কি লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ টিচার্স ডে বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসনা থেকে লিখেছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মোটামুটিভাবে মনে হচ্ছে সবার লেখাই পড়ে ফেলেছি, কেননা এবার চলে যাওয়ার পালা। যেতে যেতে সকলের প্রিয় চিরন্তনী, শনিবারে চিরন্তনী সকল গুরুদের জানাই প্রণাম, শিবশঙ্কর সাঁত পুয়াগড় হরিপুর থেকে লিখেছেন, শুভ সকাল আপনাকেও। শিক্ষক আমাদের সকলেই, সবার আমি ছাত্রী সুন্দর করে বলে গিয়েছেন সে কথা কবি সুনির্মল বসু।
আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য।

নিতে আর একটু পরে ভোরাইও নমস্কার কলকাতা নিয়ে আমার পরে আপনাদের কাছে আসবেন সমক। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর পালন করবেন শিক্ষক দিবস, আজ নয় কেবল প্রতিদিন। নমস্কার জানাই, বিদায় নিলাম, আমি ইন্দ্রাণী ভট্টাচার্য।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিওর ঘড়িতে এখন সময় ঠিক 6:24 হয়ে 24 সেকেন্ড। খুলে ফেললাম আজকের সময়ের দোকান, সময় দিয়ে শুরু করলাম আজকের ভোরাই। 5ই সেপ্টেম্বর বিশেষ দিন, শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস আজ। আর ভোরাইতে 6টা থেকে 7টা পর্যন্ত এই 1 ঘন্টা সময় তোমাদের সময়, দোকানের সময়। আজ দোকানের নাম সময়ের দোকান। এই বিষয় নিয়েই তোমাদের বার্তা এসেছে আমাদের দপ্তরে, সময়ের দোকান, যার বার্তা দিয়ে খুলব আজকের দোকান। তিনি ডক্টর নিত্যরঞ্জন খান মেদিনীপুর থেকে পাঠিয়েছেন বার্তা, বিষয় সময়ের দোকান। প্রিয় ভোরাই, আবেগ, ভালোবাসা, মোহ, একাকিত্ব এবং জীবনের অনেক কিছু চাওয়া পাওয়ার বিকিকিনির হাট হল এই সময়ের দোকান। কিন্তু সময়ের দোকান একটি কাব্যিক ভাবনা, যে ভাবনায় আমরা জীবনের হারিয়ে যাওয়া, ফেলে আসা অতীতের মুহূর্তগুলি ফিরে পেতে চাই, জীবনের মূল্য অনুভব করতে চেষ্টা করি। এই দোকান কোনো স্থূল ও দ্রব্য সামগ্রীর কেনাবেচার স্থান নয়। এই দোকান কেবল জীবনের শুভ মুহূর্তগুলি, ঘটমান পলকের বিবিধ অনুভূতিগুলির স্মৃতিচারণ কেন্দ্র, যা আমাদের জীবনে এক অনন্য অনুভূতি এনে দেয়। সময়ের দোকানেই চলে এইসব

না দেনা। সুতরাং সেই সময়ের মূল্য বুঝতে এরূপ কল্পিত দোকানের আশ্রয়ে থাকতে পারলে কার না ভালো লাগে বলতো। যদিও এই ত্রৈকালিক প্রবাহে আমাদের ক্ষণিক জীবনের খণ্ডিত অংশগুলির গভীরে ফিরে যাওয়া বাস্তবত অসম্ভব, তথাপি জীবন স্মৃতির অনুভূতিগুলির মূল্যও তো আমাদের জীবনে কম নয়। যেগুলি জীবনের নশ্বরতা উপলব্ধি করেও কিছু দাগ রেখে যেতে চায়, স্বামীজির কথায় যখন মানুষ হয়ে জন্মেছিস তখন একটা দাগ রেখে যা। হ্যাঁ ভোরাই, হ্যাঁ, এই দাগই আমাদের জীবনের গভীর অনুভূতিকে জীবন্ত করে তোলে। কল্পিত সময়ের দোকান থেকেই সেগুলির যেন কেনাবেচা চলে, কিন্তু সেই সময়ের সাথে পা মিলিয়ে কেই বা চলতে পেরেছি বলো? সময় তো তার পশরা সাজিয়ে দিব্যি বসে থাকে আমাদের জীবনকে ব্যয় করার জন্য, কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা এখান থেকে কিনতে পাওয়া যায় কী আদৌ? অন্তরের ক্ষুধা তৃষ্ণা মেটে কী আদৌ? তবু এই দোকান ত্রৈকালিক ব্যবহারের হেতু হয়ে আমাদের জীবনকে ধন্য করে বই কি। ডক্টর নিত্যরঞ্জন খান মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

সবিতা পাত্র পাঠিয়েছেন। পরের বার্তা নিউ টাউন থেকে, নিউ টাউন কলকাতা 163 থেকে পাঠিয়েছেন বার্তা সবিতা পাত্র। এই মাসের বিষয়ে লিখতে বসে দুচোখ ঝাপসা হয়ে এলো। সত্যি যদি সময়ের দোকান থাকত তাহলে আমি আমার দাদার না ফেরার দেশে যাওয়া আটকাতে পারতাম। যত দামই হোক আমি কিনতাম ঠিক। কয়েক বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় দাদার মাথায় প্রচণ্ড আঘাত লাগে, একটি পা কাটা পড়ে। এমতাবস্থায় স্থানীয় লোকজন কাছাকাছি

হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমরা পাগলের মতো ছুটে যাই। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে জানতে পারি যে দাদার আঘাত খুব জটিল আর এর চিকিৎসা ব্যবস্থা এখানে নেই। অনেকটা সময় পার হয়ে গেছে, ঘণ্টা তিনেকের মধ্যে যদি কলকাতার বড় হাসপাতালে ব্যবস্থা করতে পারেন তাহলে বাঁচার আশা আছে। দিশেহারা হয়ে দাদাকে অ্যাম্বুলেন্সে নিয়ে তীব্র গতিতে ছুটে চললাম। মানুষের ভিড় ঠেলে কলকাতায় পৌঁছতে বেশ কিছুটা সময় লাগল। তারপর যখন হাসপাতালে ঢুকলাম তখন 3 ঘন্টা অতিক্রান্ত। ডাক্তারবাবু দাদার অবস্থা দেখে বললেন, দেরি করে ফেলেছেন, তাও চেষ্টা করে দেখি। আমরা বুক ভরা আশা নিয়ে বাইরে অপেক্ষায়। কিছু সময় পর ডাক্তারবাবু এমার্জেন্সি থেকে বেরিয়ে বললেন, পারলাম না, কিছুক্ষণ আগে যদি আসতেন তাহলে হয়তো বাঁচাতে পারতাম। জীবন সাহায্যে যতই সামনের দিকে এগোচ্ছি ততই ভাবছি যদি দোকান থেকে সময়ে কেনা যেত তাহলে জীবনের বাকি ইচ্ছেগুলো পূরণ করতে পারতাম। সবিতা পাত্র, নিউটাউন, কলকাতা 163।

দেবী ঝোড়া হাইস্কুল ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে বার্তা পাঠিয়েছেন শিশির দাস। বিষয় একই, সময়ের দোকান। বাস্তবে কি মিলে কভু সময়ের দোকান, সে তো শুধু স্রষ্টার কাছে ব্যাকুল আহ্বান। মনের যত কান্না আবেগ আকুল উৎকণ্ঠা, সেখানেই বাঁধা আছে জীবনের প্রতিটি ঘণ্টা। যদি কোনো অলৌকিক হাটে সময় কিনতে পেতাম, দুর্মূল্য সেই সময়টা অতীতে ফিরিয়ে নিতাম, ছুটে গিয়ে ছুঁয়ে নিতাম স্বর্গীয় পিতামাতার চরণ, তাঁদের আশিস মাথায় নিয়ে জোড়াতাম এই মন। মা মাটিকে প্রণাম করে বলতাম বারে বার, স্বর্গের থেকে অনুপম তুমি পুণ্য তীর্থধাম সবার, ত্রিভুবনে অনন্য তুমি ছায়া সুনিবিড় শান্তির নীড়, তোমার কোলেই চিরকাল থাকবো মন করেছি স্থির। স্রষ্টার চরণে জানাই মোর অন্তিম এই মিনতি, তোমার বুকেই ফিরে আসুক আমার আগামী গতি। স্বর্গীয় পিতা মাতা আর জন্মভূমির কোলে পুনর্জন্ম দিও আমায়, থেকো না তুমি ভুলে। ব্যস্ত জীবন খাতার মাঝে একটু সময় পেলে পরম সার্থকতা পেতাম আমি স্মৃতির প্রদীপ জেলে। কাল্পনিক সময়ের দোকান শুধু এক নিবিড় আশ্রয়, যেখানে হারানো অতীত আবার ফিরে পাওয়া যায়। মাতৃভূমির প্রতি এই মোর চিরন্তন কৃতজ্ঞতা, সময়ের বুকে লেখা থাক জীবনের সকল বার্তা। শিশির দাস দেবীঝোড়া হাইস্কুল ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন এই বার্তা। স্টুডিওর ঘড়ি বলছে 6:18 এই মুহূর্তে, আর আমরা আছি এই মুহূর্তে শনিবারের ভোড়াই নিয়ে। সঙ্গে রয়েছি আমি সুমক। আর আজ শনিবার, বিশেষ দিন শিক্ষক দিবস, আর জাতীয় শিক্ষক দিবস। আর এই মাস জুড়ে, অর্থাৎ এই সেপ্টেম্বর মাস জুড়ে আমরা ভোড়াইয়ের বিষয় রেখেছি শনিবার, আর রবিবারের ভোড়াইয়ের বিষয় রেখেছি সময়ের দোকান। আর প্রথম ভোড়াই আজ শনিবার, দোকান খুলেছি আমি সুমক, সঙ্গে থাকবো 7টা পর্যন্ত তোমাদের সঙ্গী হয়ে শনিবারের ভোড়াই নিয়ে। সঙ্গে থেকো তুমিও, আর তোমাদের বার্তাগুলো আসুক আমাদের কাছে। তবে একটা কথা বলি, অনেক বার্তা আসছে, অনেক বার্তা এসে চলেছে, এখনও আসছে, এরপরেও আসবে। যারা এখনও শোনোনি, যারা এখনও বিষয়টাকে সেভাবে বুঝতে পারোনি বা শুনতেই পারোনি, তাদের জন্য কিন্তু জানাবো সেপ্টেম্বর মাসের এই যে বিষয় আমরা রেখেছি সময়ের দোকান বিস্তারিতভাবে। সঙ্গে থাকো, শুনতে থাকো শনিবারের ভোড়াই উইথ সুমক।

অবনীন্দ্র মোহন রায় পাঠিয়েছেন বার্তা 134 শেখপাড়া রোড, ব্রহ্মপুর, কলকাতা থেকে। সময়ের কি আলাদা দোকান থাকে যেখান থেকে সময় কিনে আনা যায়? জানি না, তবে এটা সত্য যে প্রত্যেক মানুষের জীবনে আয়ু নির্দিষ্ট। সেই আয়ুর কিছুটা যদি প্রতিদিন একান্তভাবে নিজের জন্য রাখা যায় তবে কেমন হয়? সেটাই হয়ে উঠুক সময়কে কেনা। আমাদের দিন কাটে নানা কাজে, রুটিনে বাঁধা জীবনে নিজের কথা ভুলেই যাই, অথচ যে সময়টুকু হাতে এলো তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে পারি। এই যেমন সারাদিনে কতটুকু কাজ হলো, বাকি রইল কি কি কাজ, আর কিভাবেই বা সব কাজ সেরে ফেলা যায়। আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার এটি হলো একটি প্রক্রিয়া। এর সঙ্গে যোগ করা যায় আরও করণীয় কিছু কাজ, যার মাধ্যমে আমরা ভালো থাকব। নেতিবাচক চিন্তা আমাদের কাজ করার স্পৃহা নষ্ট করে দেয়, তাই প্রতিদিন মেডিটেশন করলে মন ভালো থাকে। সময়ের ব্যবহার হতে পারে পছন্দের কবিতা পড়ে, এর ভালো দিক হলো সজীব থাকে মন। আবার যদি ছবির অ্যালবামে চোখ রাখা যায় তবে মনে হবে হারিয়ে যাওয়া মানুষেরা পুনর্জীবিত হয়ে উঠছেন। পুরনো বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা জমে ওঠে টেলিফোনের কথোপকথনে। প্রিয় গান শোনা বা পছন্দের বাদ্যযন্ত্র বাজানো, সেও আমাদের আনন্দের সঙ্গী। নির্জন রাস্তা ধরে হাঁটা, হালকা ব্যায়াম, এসবের ভালো দিক আছে কিন্তু, শরীর ও মনকে ভালো রাখে। নিয়মিত লেখার অভ্যেস জীবনকে এগিয়ে নিয়ে যায়, আর এভাবেই কোলাহল আর শত ব্যস্ততার মধ্যে নিজের জন্য একটু সময় আলাদা করে থাকুক না হয়, সেই সময়টুকু ঠিকমতো ব্যবহার করলে মনের স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনি নতুন উদ্যমে কাজ করার বাসনা জাগে। এর ফলে জীবন হয়ে ওঠে অর্থবহ, পরিপূর্ণ আর গতিময়তায় ভরা। বার্তা পাঠিয়েছেন অবনীন্দ্র মোহন রায়, 134 শেখপাড়া রোড, ব্রহ্মপুর, কলকাতা থেকে। আর এই মাস জুড়ে, সেপ্টেম্বর মাস জুড়ে ভোরায়ের বিষয়ে, শনিবার আর রবিবারের ভোরায়ের বিষয়ে আমরা রেখেছি সময়ের দোকান। 5ই সেপ্টেম্বর শনিবারের ভোরাইতে রয়েছি আমি, সোমক।

ডক্টর কাঞ্চন চ্যাটার্জি পরের বার্তা পাঠিয়েছেন বিশ্বকর্মানগর দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে। রান্নার কাজ বা ঘর পরিষ্কারের লোক রাখলে নিজের কাজের সময় বাজারে না গিয়ে ঘরে বসে জিনিস অনলাইনে আনালে, স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করে ঘরের কাজ দ্রুত শেষ করলে সময় হয়তো বাঁচবে, কিন্তু পেরিয়ে যাওয়া মূল্যবান আনন্দের মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না। রিপিট টেলিকাস্টে বড়জোর চলে যাওয়ার সময় পুনরায় দেখা যায়, কিন্তু বাস্তবে সেই সময় ফিরে পাওয়া যায় কি? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের কাছে যা হারিয়ে যাওয়ার সময় পরম শক্তির কাছে তা আসলে এক নিরন্তর সৃষ্টি প্রক্রিয়া। স্বামী বিবেকানন্দ বলতেন, পেছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই, সামনের অনন্ত শক্তি, অনন্ত উৎসাহ, অনন্ত সাহস আর অনন্ত ধৈর্য নিয়েই একমাত্র মহান কার্য সম্পাদন করা সম্ভব। যদি সত্যি সময় কেনা সম্ভব হতো, তবে হয়তো মানুষ এই কাজগুলো করত। শৈশবের কোনো বিকেলের খেলার মাঠ, বন্ধুদের সাথে বনভোজনের আনন্দ স্মৃতি, প্রিয় অনেক মানুষের সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলো বারবার ফিরে পেতে চাইত। অতীতে করা কোনো বড় ভুল বা ভুল সিদ্ধান্তের কারণে যে ক্ষতি হয়েছে তা শুধরে নেওয়ার জন্য মানুষ কয়েক ঘন্টা অতীতের সময় কিনে নিতে পারত। যারা প্রতিদিন খুব ব্যস্ত বলে প্রিয় মানুষদের সময় দিতে পারেননি, তারা হয়তো কিছুটা সময় কিনে নিয়ে সম্পর্কের দূরত্বগুলো মুছে দিতেন। কোনো প্রিয় মানুষ যখন চিরতরে চলে যান, তখন তার পাশে আর একটুখানি থাকার জন্য মানুষ নিজের সবটুকু সম্পদ দিয়ে হলেও কিছুটা সময় কিনে নিত। তবে কোনো মূল্য দিয়েই সময় কেনা যায় না, এটাই সত্য। দুর্গাপুজোর দিনগুলোর আনন্দ দেখতে দেখতে কেটে গিয়ে যখন মহানবমীর রাত আসে, তখন সবার মনেই একটা বিষাদের সুর বেজে ওঠে। নবমীর রাতকে ফুরোতে না দেওয়ার আকুতি আমাদের মনে জেগে ওঠে। হাজার প্রার্থনা করেও রাতকে ধরে রাখা যায় না, দশমীর ভোর ঠিকই চলে আসে, তাই না? ডক্টর কাঞ্চন চ্যাটার্জি বিশ্বকর্মানগর দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন এই বার্তা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক, কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায় সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ঠিক যেমন পড়ছি, আজ 5ই সেপ্টেম্বর শনিবার, ভোড়াইতে আমি সোমক, আর স্টুডিওর ঘড়ি বলছে 6:35 হয়ে 15 সেকেন্ড। 25 মিনিট আছি আরও আজকের সময়ের দোকান খুলে ভোড়াই নিয়ে। পম্পা সরকার পাঠিয়েছেন বার্তা পশ্চিম বর্ধমান থেকে, ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন বার্তা। পথের ধারে ছোট্ট দোকান, রং বেরঙের মোড়ক ভরা, হরেক কাঁচের শিশি, টুকরো আলোর বন্যা ছোটে, আলতো চোখে ঠোঁটের কোণে ফোটায় হাসি খুশি। রোজই দেখি আসতে যেতে কিনছে সবাই বাড়তি সময়ে, রাখছে মুঠোয় বন্দি করে, আলগা বাঁধন মনের ভুলে পালায় পাছে ফন্দি করে।

করে দুহাত ভরে যত্নে রাখি চোখের পলক, ইচ্ছে মতো আঁকড়ে ধরি অস্ত ডাগের সূর্য ঝলক, পুকুর জলে টাপুর টুপুর, ঘাসের পায়ে ফড়িং নুপুর, প্রজাপতির ডানায় উড়ে ঘুড়ির সাথে পাল্লা জুড়ে নীল আকাশে মেঘের বাড়ি, কিনতে সময় নেই কোদেরই। খেলাঘরের পাখির পালক, ঝুমকোলতার লাজুক নোলক, ভুল হওয়া সব অঙ্ক পাতায় আঁকা যত রঙের তরি, নতুন করে গুছিয়ে এনে মনের মাঝে আগলে ধরি। তারার আলোয় স্বপ্ন ঘুমে, ব্যস্ত প্রহর যখন থামে, নকশা কাটা রেশমি সুতোয় বন্দি স্মৃতির গল্প শুনি, অনেক চেয়ে একটু পাওয়া মুহূর্তটা যত্নে গুনি। চশমা আটা দোকানদার দাড়িপাল্লায় সময় মাপে, রোদের ঝিলিক মনের খাতায় কল্পলোকের ছন্দ আঁকে, একঘেয়েমির বন্দি জালে রঙিন স্মৃতির মোড়ক খুলে, হাত বাড়িয়ে কুড়িয়ে নেব খোলাম কুচি জাদুর তুলি, নাগরদোলা পুতুল খেলা, ফলসা রঙের বিকেলবেলা, হারিয়ে যাওয়া সব, বাড়তি সময় কিনতে হলে খুঁজতে হবে জাদুর দোকান, রঙিন মোড়ক, কাঁচের শিশি, অনেকটা মেঘ, বৃষ্টি ভেজা চাঁদের হাসি। পম্পা সরকার, পশ্চিম বর্ধমান। অসাধারণ একটা বার্তা, অসাধারণ ছন্দে ছন্দে লেখা, পরে আবার লিখবেন, আবার পাঠাবেন অন্য কোনো মাসে, অন্য কোনো বিষয়ে। পম্পা সরকার, পশ্চিম বর্ধমান।

বীরভূমের গোহালি আড়া থেকে বার্তা পাঠিয়েছেন ত্র্যম্বক রঞ্জন সেন। সময়ের দোকানদারের থেকে 3-4 মিনিট কথা বলার জন্য একটা টিকিট কিনতাম। কথা বলতাম শিক্ষা বিভাগের প্রধানের সঙ্গে, বলতাম স্কুলে স্কুলে নিয়মিত অভিজ্ঞ পরিদর্শক পাঠান, তিনি দেখবেন শুনবেন পরীক্ষা করবেন পঠন পাঠন। আমার দৃঢ় বিশ্বাস অনেক ভুল ত্রুটি নজরে আসবে। টিচার পড়াতে পারছেন না, সিলেবাস অসম্পূর্ণ থেকে যাচ্ছে, স্টুডেন্টস আগ্রহ হারাচ্ছে, প্রাইভেট টিউটরের উপর নির্ভর করছে, কোনো মাধ্যমিক স্কুলে ইংলিশে 90 নম্বরের ফুল ক্লাস রুটিন নেই, বেশিরভাগ স্কুলে কেবল 20 নম্বরের পাঠ্যগ্রন্থ পড়ানো হয়, গ্রামার রাইটিং রীতিমতোভাবে নিয়মিতভাবে না শিখিয়ে সাজেশন দেওয়া হয়, আনসিন প্যাসেজ অভ্যেস করানো হয় না, স্টুডেন্ট স্কুল থেকে নয় প্রাইভেট টিউটরের থেকে সাহায্য পায়, অনেক স্কুলে প্রশ্নোত্তর লিখিয়ে তাতে অনেক উত্তর ভুল থাকে ও নিম্নমানের হয়, সেই সব ফেরত নেওয়া হয় পরীক্ষায়, নম্বরও দেওয়া হয়। অনেক স্কুলে পরীক্ষা চলাকালীন ইনভিজিলেটের উত্তর বলে দেন, ডিগ্রি মার্কশিট দেখে টিচার নিয়োগ করেছেন, বেশিরভাগ টিচার গ্রামারের সব উত্তর পারেন না, রাইটিংয়েও খুব দুর্বল। এইসব কি চিন্তার বিষয় নয়? প্রিয় ভোড়াই, কল্পনায় সময় কিনে বলে তো দিতাম, কাজ কি হবে? সত্য কথা বলতে গেলে দুই মানুষের দরকার, সত্য বক্তা ও সত্য শ্রোতা। ত্র্যম্বক রঞ্জন সেন একেবারেই ব্যক্তিগত মতামত পাঠিয়েছেন গোয়ালিয়াড়া বীরভূম থেকে। আজ শিক্ষক দিবস, শিক্ষকদের প্রতি কোথাও বোধহয় একটা বার্তা পাঠিয়েছেন তিনি, আর অদ্ভুতভাবে আজকের দিনেই আপনার বার্তা পড়লাম আমি। তবে হ্যাঁ, এটা একান্তই ব্যক্তিগত আপনার মতামত। এবার সব ক্ষেত্রে যে এই ঘটনাই ঘটে তা হয় না, তাহলে এই জীবনটা চলতো না, জগৎটা চলতো না, স্টুডেন্টসরা তারা শিক্ষিত হতো না। নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, সেই ব্যবস্থাকে অবশ্যই পাল্টাতে হবে এবং সেই পাল্টানোর জন্য মানসিকতা আগে পাল্টাতে হবে, আর পাল্টে যাবে সময়ের সাথে।

সাথে আমরা সকলেই বদলে যাই, বদলে যাব এবং বদলাতে হবে। সেই সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, আর সময়ের দোকান বন্ধ করারও সময় হয়েছে, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 6:43, 17 মিনিট আছি তোমাদের সঙ্গী হয়ে আজকের শনিবারের ভোড়াইতে। আমি সুমক। তবে একটাই কথা, সঙ্গে থেকো এই পুরো সময়টা, আর তারপর নমস্কার কলকাতায় থাকবো 10টা পর্যন্ত। পুরো সময়টা সঙ্গে থেকো তুমি।

সনদ ঘোষ পাঠিয়েছেন বার্তা খালোর বাগনান হাওড়া থেকে। সত্যি যদি এরকমটা হতো বাজারে সময়ের দোকান বা শপিং মলে, দিদার সময় বিক্রি হচ্ছে আর তাই ইচ্ছে মতো কেনা যাচ্ছে, কি মজাটাই না হতো। সেখান থেকে সময় কিনে সোজা চলে যেতাম আমার ছেলেবেলায়, যেখানে দিগন্ত জোড়া সবুজ মাঠ আর তার বুক চিরে পাতা রেল লাইন দিয়ে হুইসেল বাজিয়ে কয়লার কালো ধোঁয়া ছেড়ে তার নিজস্ব স্বর ছন্দে এগিয়ে চলেছে কৃষ্ণ সুন্দরী অর্থাৎ কয়লার ইঞ্জিন। আর হঠাৎ তার শব্দে মাঠে খুঁটায় বাঁধা গরু ভয়ে পেয়ে আতঙ্কে দড়ি ছেঁড়ার উপক্রম, ওদিকে পাক পাখালি ডাকা ছায়া ঘন শান্ত গ্রাম, মাটির দোতলা বাড়ি, এক উঠোন অনেক ঘর, মাটির উনুনে কাঠের জ্বালানিতে মা জেঠি কাকিমার হাতের রান্না সুক্ত, মাছের ঝোল মুগের ডাল সেদ্ধর গন্ধ, পাশাপাশি এবাড়ি ওবাড়ি অবাধ যাতায়াত, দেওয়া নেওয়া সকলেই যেন আপন। উঠোনে খেজুর পাতার চাটাই পেতে গোল হয়ে বসে রাতে হ্যারিকেনের আলোয় দল বেঁধে বসে পড়াশোনা, বড়দের কাছে গল্প শোনা, এক পাড়া এক বাড়ি হয়ে ওঠার সেদিন আজ বিলুপ্ত। গ্রাম জীবন আজ নগর জীবন, শহর গিলে খেয়েছে শৈশবের সেই গ্রাম আর গ্রাম্য সরলতাকে। সেখানে একবার পৌঁছতে পারলে আর ফিরে আসব না। সনদ ঘোষ খালোর বাগনান হাওড়া থেকে পাঠিয়েছেন এই বার্তা।

সহিদুল ইসলাম পাঠিয়েছেন বার্তা শীতলকুচি কুচবিহার থেকে। কল্পনার এক অদ্ভুত শহরে নাকি একটি দোকান আছে, নাম তার সময়ের দোকান। সেখানে সোনার গয়না নয়, বিক্রি হয় হারিয়ে যাওয়া মুহূর্ত। একদিন কৌতূহলী হয়ে আমি ঢুকে পড়লাম সেই দোকানে। দোকানের তাক জুড়ে সাজানো এক ঘন্টা, এক দিন, এক বছর। দোকানদার মৃদু হেসে বললেন, যে সময় হারিয়েছ তার মূল্য দাও। আমি অবাক হয়ে বললাম, টাকা দিয়ে কি গতকালকে কেনা যায়? তিনি মাথা নেড়ে বললেন, না, গতকাল বিক্রি হয়ে গেছে চিরকালের কাছে। দোকানের এক কোণে দাঁড়িয়েছিল এক ছাত্র, সে চেয়েছিল পরীক্ষার আগে নষ্ট করা কয়েকটি দিন। এক বৃদ্ধ খুঁজছিলেন তাঁর যৌবনের কিছু বিকেল, প্রিয়জনদের সঙ্গে কাটানোর জন্য। কিন্তু কারো হাতেই ফিরল না হারানো সময়। দোকান থেকে বেরিয়ে মনে হলো, আসলে সময়ের দোকান আমাদের প্রত্যেকের জীবনেই আছে। প্রতিটি ভোর সেখানে নতুন একটি দিন মেলে, আর প্রতিটি সন্ধ্যায় তার দরজা বন্ধ হয়ে যায়। মানুষ অর্থ হারিয়ে তা ফিরে পেতে পারে, কিন্তু হারানোর সময়ের কাছে পৃথিবীর সব সম্পদই অসহায়। সময় নদীর স্রোতের মতো, তার গতি থামে না, ফিরে আসে না। তাই ভবিষ্যতের জন্য সময় জমিয়ে রাখার চেয়ে বর্তমানের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলাই বুদ্ধিমানের কাজ। সত্যি, সময়ের সবচেয়ে বড় শিক্ষা, সময়কে মূল্য দাও, নইলে একদিন সময়ই তোমার মূল্যহীনতা প্রমাণ করবে। শহীদুল ইসলাম, শীতলকুচি, কুচবিহার।

সময় একদম শেষ, সময়ের দোকানটা এবার বন্ধ করতে হবে। তার আগে পূর্ব আজকের শেষ বার্তা। অসীম মণ্ডল ঠিবা লাভপুর বীরভূম থেকে পাঠিয়েছেন এই বার্তা। সময়ের দোকান বলতে এমন একটি রূপক বা দার্শনিক ধারণাকে বোঝায় যেখানে মনে করা হয় টাকা দিয়ে জীবনের হারিয়ে যাওয়া সময় বা অতিরিক্ত সময় কিনে নেওয়া সম্ভব। কিন্তু বাস্তব দুনিয়াতে টাকা দিয়ে সব বস্তুগত জিনিস কিনতে পারলেও এমন কোনো দোকান নেই যেখান থেকে টাকা দিয়ে জীবনের হারিয়ে যাওয়া সময় বা অতিরিক্ত সময় কেনা বা বিক্রি করা যায়। এটি মানুষকে মনে করিয়ে দেয় যে সময় একটি সীমিত সম্পদ। এই রূপকটি দিয়ে বোঝানো হয় যে টাকা বা ধন সম্পদ হারিয়ে গেলে তা আবার পরিশ্রম করে অর্জন করা সম্ভব, কিন্তু জীবনের যে মুহূর্তগুলো বা সময় একবার চলে যায় তা পৃথিবীর কোনো দোকান থেকে আর ফিরিয়ে আনা যায় না। বিভিন্ন রূপকধর্মী গল্প বা নাটকে মানুষের অবহেলায় সময় অপচয়ের ফল বোঝাতে এই কল্পিত সময়ের দোকানের ধারণা করা হয়। মানুষ প্রায় অতীত নিয়ে আফসোস করে অথবা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে বর্তমান সময়কে নষ্ট করে। সময়ের দোকান ধারণাটির মূল বার্তা হল আমাদের কাছে যে বর্তমান সময়টুকু রয়েছে সেটাই আমাদের আসল পুঁজি। জীবন খুবই সংক্ষিপ্ত, আমরা কোন কাজে আমাদের সময় ব্যয় বা ইনভেস্ট করছি তা বেছে নেওয়ার দায়িত্ব আমাদেরই। এক কথায় সময়ের দোকান আসলে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষার প্রতীক। যদি হারিয়ে যাওয়া ভালো সময়গুলো আবার টাকা দিয়ে কিনতে পাওয়া যেত, কিন্তু যেহেতু তা অসম্ভব তাই অবহেলা না করে প্রতি মুহূর্তের সঠিক ব্যবহার করাই এর মূল শিক্ষা। অসীম মণ্ডল, ঠিবা, লাভপুর, বীরভূম। আর যেহেতু সময়ের যথাযথ মূল্য দেওয়াটাই সময়ের দোকান থেকে কেনার সবচেয়ে বড় সৌদা, তার জন্য সময় যেহেতু নেই, আজকের মতো ভোরাই থেকে বিদায় নেব শেষ গান শোনাতে। সঙ্গে থেকো কিন্তু 10টা পর্যন্ত নমস্কার কলকাতায়। শনিবারের নমস্কার কলকাতায় থাকবো আমি সুমক 10টা পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে গোটা দেশের শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তামিলনাড়ু চেন্নাইয়ে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। হৃৎপিণ্ডের ভাল্ব ও হৃদরোগের সমস্যার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে আয়োজিত জাতীয় পর্যায়ের একাডেমিক সম্মেলন ইন্ডিয়া ভাল্বস 2026-এ যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন শ্রী মোদী। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ইংরাজি, বাণিজ্য এবং সমাজতত্ত্ব বিষয়ে পরীক্ষার্থীদের জন্য UGC নেটের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আগামী 9 ও 10 সেপ্টেম্বর এই তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা UGCnet.ta.nic.in ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নেপালের হরপাবানে বিধ্বস্ত ত্রিশুলী বাজার এলাকা থেকে একটি 5 বছরের শিশুসহ আরও 3 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পর্যন্ত মোট 169 জন ভারতীয়কে উদ্ধার করা হল। মহিলাদের টি-20 এশিয়া কাপে আজ গ্রুপ এর শেষ ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। ব্যাডমিন্টনে চায়না মাস্টার্সের সেমিফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। টেনিসে US ওপেনে মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে জয় পেয়ে শীর্ষ বাছাই দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। এদিকে পুরুষদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠেছেন সপ্তম বাছাই দানিল মেদভেদেব। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn,

মানুষের মানুষে টান, ওসব পুরনো গান, সেই গান মনে নেই, দুনিয়া পাল্টাবে মানুষের মানুষে টান, ওসব পুরনো গান, সেই গান মনে নেই, দুনিয়া পাল্টাবে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিওর ঘুরিতে এই মুহূর্তের সময় 7:15 হয়ে 15 সেকেন্ড। আজ শনিবার, 5ই সেপ্টেম্বর, আজ জাতীয় শিক্ষক দিবস। একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকের শনিবারের নমস্কার কলকাতা। পরপর তিনটে গান আর তারপর আজকের ভাবনা। 5ই সেপ্টেম্বর শনিবার, আজ জাতীয় শিক্ষক দিবস, তাই এমন একজন মানুষের কথা, এমন একজন মহিলার কথা দিয়ে শুরু করব, তার ভাবনা দিয়ে শুরু করব আজকের দিনটা, যে কিনা এই পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল, এই বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে যারা শিক্ষাকে ধ্বংস করতে চায় তাদের কিভাবে উত্তর দিতে হয়, না বন্দুকের বুলেট দিয়ে নয়, মুখের কথা দিয়ে। মালালা ইউসুফ জাই অসাধারণ একটা কথা বলেছিল, বলেছিল একটিমাত্র বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক পুরো বিশ্বকে বদলে দিতে পারে। সেই মালালা ইউসুফ জাই যে কিনা শিক্ষার জন্য রীতিমতো গুলি খেয়েছিল, বাঁচার আশা ছিল না, কিন্তু বেঁচে ফিরে এসে দেখিয়ে দিয়েছিল যদি শিক্ষা পাওয়ার অধিকার আমরা চেষ্টা করি নিতে, সে অধিকারকে আমরা বলি যে হ্যাঁ আমি শিক্ষা নেব, তাহলে সেই অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না। আর শিক্ষাই পারে একমাত্র বুলেটের জবাব কথা দিয়ে দিতে। সেই মালালা ইউসুফ জিয়ার কথা, সেই মালালা ইউসুফ জিয়ার ভাবনা দিয়ে শুরু করলাম আজকের 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের নমস্কার কলকাতা। আমি সোমক আর তোমরা সঙ্গে থাকবে 10টা পর্যন্ত, প্লিজ আমার সঙ্গী হয়ে। আর অবশ্যই গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠাবে 9903659992 এই নাম্বারে। জিএম #GM লিখে তোমার পছন্দের গান, শিল্পীর নাম, যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নাম লিখে পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে। স্টুডির ঘড়ি বলছে 7:17 হয়ে 12 সেকেন্ড। সোমক রইলাম 10টা পর্যন্ত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: এই মুহূর্তে এই আওয়ারের ফার্স্ট আওয়ারের গান মিলান্তির গানের রিকোয়েস্ট সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছেন। শুনতে চেয়েছেন ফুলপিশি ও এডওয়ার্ড ছবির একটি গান, কিন্তু যে গানটি শুনতে চেয়েছেন সেই গানটি আমাদের সংগ্রহে নেই, তাই সেইম ফিল্ম থেকে অন্য একটা গান রইল সকলের জন্য, আর স্পেশালি সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে যে রিকোয়েস্ট পাঠিয়েছেন তার জন্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: আজকে কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন জানিয়ে দেব সেসব কথা। আজ শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস, বলাই বাহুল্য স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি মাননীয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজ জন্মদিন। তামিলনাড়ুর থিরুত্তানিতে তাঁর জন্ম হয়েছিল 1888 সালের 5ই সেপ্টেম্বর তারিখে। এছাড়া ডাইরেক্টর প্রডিউসার বিধু বিনোদ চোপড়া, তাঁরও জন্ম আজকের দিনে 1952 সালে শ্রীনগর শহরে। পোয়েট লিরিসিস্ট, প্রখ্যাত লিরিসিস্ট ইরশাদ কামিল, তাঁরও আজকের দিনেই জন্ম হয়েছিল পাঞ্জাবের মালেরকোটলা শহরে 1971 সালে। অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠীর জন্মদিন আজ। বিহারের গোপালগঞ্জে জন্ম তাঁর 1976 সালের 5ই সেপ্টেম্বর তারিখে। ক্রিকেটার প্রজ্ঞান ওঝারার জন্মদিন ওড়িশার ভুবনেশ্বরে 1986 সালে। ক্রিকেটার রবি বিষ্ণই, তাঁরও আজ জন্মদিন 2000 সালের 5ই সেপ্টেম্বর রাজস্থানের যোধপুরে। আর ক্রিকেটার জেমাইমা রড্রিগস, তাঁরও আজকের দিনেই জন্ম হয়েছিল মুম্বাই শহরে 2000 সালের 5ই সেপ্টেম্বর তারিখে। ফ্রান্সের অষ্টম লুই, তাঁরও জন্ম আজকের দিনেই 1187 সালের 5ই সেপ্টেম্বর। আর যেহেতু আজ ডিরেক্টর প্রডিউসার বিধু বিনোদ চোপড়ার জন্মদিন, আজ জন্মদিন পোয়েট লিরিসিস্ট ইরশাদ কামিলের, তাই এই দুজন মানুষ, এই দুজন গুণী মানুষ থাকবেন আমাদের তিন একে তিন গানের হ্যাট্রিকে আর ফ্ল্যাশব্যাক টিউনে। সঙ্গে থেকো তুমিও, সঙ্গে থেকো সুমুখের সাথে শনিবারের নমস্কার কলকাতাতে। আপাতত ফ্ল্যাশব্যাক টিউনে আমরা তিন তিনটে গান যে শোনাই, ফ্ল্যাশব্যাক টিউনে তিনটে ঘন্টায় তিন তিনটে গান, বিধু বিনোদ চোপড়ার ছবির গান শোনাব। আপাতত যে গান ফ্ল্যাশব্যাক টিউনে শুনবে তুমি, মিশন কাশ্মীরের, সেই গান রইল তোমার জন্য।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজ শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস। এই দিন সম্পর্কে দু চার কথা না বললেই নয়। বিশ্বে আন্তর্জাতিক শিক্ষক দিবস কিন্তু 5ই সেপ্টেম্বর পালন করা হয় না, বরং পালন করা হয় পরের বছরের 5 তারিখ, মানে 5ই অক্টোবর। কিন্তু ভারতে, আমাদের দেশে 5ই সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস, সে অর্থে আজ জাতীয় শিক্ষক দিবস। সারা দেশে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিনে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় আজকের এই দিন, শিক্ষক দিবস। আমাদের দেশে শিক্ষক দিবস কেন অন্য দিন পালিত হয়, এই প্রশ্ন সকলের মনে। ভারতের শিক্ষক দিবস স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের দিন পালন করা হয়। প্রখ্যাত পণ্ডিত, দার্শনিক এবং ভারতরত্ন ডক্টর রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, 5ই সেপ্টেম্বর 1888 সালে জন্মগ্রহণ করেছিলেন। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি। এছাড়াও অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি 1952 সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং 10 বছর পর 1962 সালে ভারতের

0: দ্বিতীয় রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। কিন্তু কেন তাঁর জন্মদিনকেই বেছে নেওয়া হলো জাতীয় শিক্ষক দিবস হিসেবে, সে কথা জানাবো তবে তিন তিনটে গানের পর। সময় হয়ে গেছে তিনেকে তিন গানের হ্যাট্রিকের। তিন তিনটে গান ব্যাক টু ব্যাক আর দুর্দান্ত কিছু গান তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আজ আমি সোমক। এর আগেই বলেছি যে পোয়েট লিরিসিস্ট ইরশাদ কামিলের আজ জন্মদিন, তাই তিনেকে তিন গানের হ্যাট্রিকে তিন তিনটে গান এই আওয়ারে, আর লাস্ট আওয়ারে আবারও তিন তিনটে গান, তার লেখা গান, দুর্দান্ত কিছু গান তোমাদের কানে ঢেলে দেব। আমি সোমক, তিনেকে তিন গানের হ্যাট্রিকে।
1: FM রেনবোতে।

0: FM Rainbow Team, Tine Ke Teen, Tine Ke Teen, Ganer Hat Trick, Ganer Hat Trick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: এর আগে বলছিলাম যে আজ কেন 5ই সেপ্টেম্বর জাতীয়

0: শিক্ষক দিবস পালন করা হয়, কারণ বিশ্বজুড়ে শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর, কিন্তু আমাদের দেশে 5ই সেপ্টেম্বর। আর এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস পালনের পেছনে রয়েছেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালে তাঁর জন্ম হয়েছিল থিরুত্তানি, তামিলনাড়ুতে। এর আগে তার সম্পর্কে দু চার কথা বলেছি, এবার বলি যে কেন আজকের দিনটাই বেছে নেওয়া হলো তাঁর জন্মদিনে জাতীয় শিক্ষক দিবস পালনের। 1962 সালে, এর আগে বলেছি, 1962 সালে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন, দেশের রাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি আমাদের দেশের। দায়িত্ব নেওয়ার পর তাঁর ছাত্ররা তাঁর জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ জানান তাঁর কাছে। তিনি তাঁদের এই দিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলেছিলেন, কারণ তাঁর মনে হয়েছিল তাঁর জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এই দিনটি, তবে তাই হবে তাঁকে সম্মান জানানোর প্রকৃষ্ট উপায়। সত্যি প্রকৃত শিক্ষকই এইভাবে নিজের জন্মদিনকে সব শিক্ষককে একসাথে নিয়ে নিতে পারেন, সব শিক্ষককে শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করার কথা ভাবতে পারেন। তাই বিশ্বব্যাপী শিক্ষক দিবস 5ই অক্টোবর পালিত হলেও আমাদের দেশে 1962 সাল থেকে 5ই সেপ্টেম্বর এই তারিখে স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয়, উদযাপন করা হয় শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস। 7:50 হয়ে 18 সেকেন্ড, আমি শনিবারের নমস্কার কলকাতায় আছি, সমক 10টা পর্যন্ত থাকব। আর এই মুহূর্তে সময় হয়ে গেছে নিউ টিউনের, FM রেইনবো নমস্কার কলকাতায় ফার্স্ট আওয়ারের নিউ টিউন।
1: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: এই মুহূর্তে 7:55 হয়ে 10 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে সময় একদম শেষ এই আওয়ারের মতন। এবার জানিয়ে দেবো নেক্সট আওয়ার থেকে তোমাদের মেসেজ পাঠানোর বিষয়টা। অবশ্যই আজ শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস, তাই আমার জীবনের, তোমার জীবনের, সকলের জীবনের সেই শিক্ষক বা শিক্ষিকার কথা আজ শুনতে চাই, যিনি জীবন বদলে দিয়েছিলেন তোমার শুধু নয়, তোমার চেনা জানা আরও অনেকের। এমন একজন শিক্ষক, এমন একজন শিক্ষিকা যিনি জীবনের গতিপথটাই পাল্টে দিয়েছিলেন পুরোপুরি, সেই শিক্ষকের কথা জানাও আজ শিক্ষক দিবসে 5ই সেপ্টেম্বর তারিখে। নতুন করে তাদের অন্যভাবে কোনোভাবে সম্মান জানাতে পারি বা না পারি, তাদের নামগুলো তো ভেসে উঠবে, আকাশে বাতাসে ছড়িয়ে যাবে, জানতে পারবে অনেক মানুষ। থাকলাম আমি সুমক তোমাদের সঙ্গী হয়ে 10টা পর্যন্ত শনিবারের নমস্কার কলকাতাতে। 9903653992 ইজ দ্য নাম্বার। আর গান মিলান্তির গানের রিকোয়েস্ট পেয়ে গেছি, তাই প্লিজ গান মিলান্তির গানের রিকোয়েস্ট আর পাঠিও না, বরং তোমার সেই শিক্ষক বা শিক্ষিকার কথা জানাও যিনি তোমার জীবনের গতিপথ শুধু নয়, আরও অনেকের জীবনের গতিপথ হয়তো বদলে দিয়েছিলেন। 9903653992 ইজ দ্য নাম্বার।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সারাদেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের 2 জন, পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত, ইউক্রেন ও রাশিয়া দুটি দেশের সঙ্গেই নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নতুন দিল্লি সমস্যা সমাধানের বিভিন্ন দিকও খতিয়ে দেখছে। তিনি গতকাল ওয়ারশতে পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানান। নেপালে হরপাবানে বিধ্বস্ত ত্রিশুলি বাজার এলাকা থেকে একটি 5 বছরের শিশুসহ 3 ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত 169 জন ভারতীয়কে উদ্ধার করা হল বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ব্যাডমিন্টনে চায়না মাস্টার্সের সেমিফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি জুটি মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিন আয়ুব এবং তান উই কিং ওং এর মুখোমুখি হবেন। গুজরাটের আহমেদাবাদে আজ শুরু হচ্ছে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ প্রতিযোগিতায় 19টি দেশের 105 জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এই প্রথম ভারতে আয়োজন করা হচ্ছে এই প্যারা সিরিজের। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি,
4: গান মিলান্তি।
5: 8:00 ঠিক 3 মিনিট আর সেকেন্ড আওয়ারে ঢুকে পড়লাম গান মিলান্তির গানের রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টের গান শোনাতে শোনাতে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে শুনতে চেয়েছেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। এই গান রইল আপনার জন্য এবং আর যারা শুনছো শনিবারের নমস্কার কলকাতা সববার জন্য। গান মিলান্তির গানের রিকোয়েস্ট প্লিজ পাঠিও না, বরং তোমার জীবনের সেই শিক্ষক বা শিক্ষিকার কথা জানাও যিনি তোমার জীবনটার গতিপথটাই পুরোপুরি বদলে দিয়েছিলেন। আজ শিক্ষক দিবসে, জাতীয় শিক্ষক দিবসে সেই সব শিক্ষক আনসাং হিরোজদের শ্রদ্ধা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: স্টুডিওর ঘুরিতে এই মুহূর্তে সময় 8:07, আর তোমাদের মেসেজ আসতে শুরু করে দিয়েছে। জানতে চেয়েছি আজ জাতীয় শিক্ষক দিবসে তোমার সেই শিক্ষক বা শিক্ষিকার কথা যিনি জীবন বদলে দিয়েছিলেন তোমার, বা তার কোনো কথা তোমার জীবনে একটা অদ্ভুত রকমের ধ্রুবতারার মতো আজও তোমাকে পথ দেখিয়ে যাচ্ছে। সৌভিক সরকার কসবা হালতো থেকে মেসেজ করেছো, সুপ্রভাত জানিয়েছো। সুপ্রভাত তোমাকেও। অনেকদিন পরে এলে, এক মাস পরে এলাম, এক মাসের একটা জাস্ট একটা শর্ট লিভ নিয়েছিলাম। ভালো আছি নিশ্চয়ই, খুব ভালো আছি। আর আজ চিঠিগুলো সুন্দর ছিল, সত্যি তাই। টপিকে বলি, আমার শিক্ষক মা বাবা তো আছেই, কিন্তু বর্তমানে আমার কাছে শিক্ষক সময়। প্রতি মুহূর্তে যা শিখছি বা আরও অনেকে শিখছে তা বলতে গেলে অনেক বড় লেখা হবে। এটুকুই বলবো, সময়ের পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দেয়। সৌভিক সরকার কসবা হালতু, শুরুতেই একদম স্টেপ আউট করেছ, সত্যি তাই। সময়ের থেকে বড় শিক্ষক হয় না। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। গুড মর্নিং আমার তরফ থেকেও। আমার অন্যতম শ্রদ্ধেয় শিক্ষক করুণা বাবু বলতেন, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং শুড বি মোটো অফ আওয়ার লাইফ। তাঁর এমন কথায় আমার জীবনের গতিপথ বদলে যায়। অন্যান্য শিক্ষক সহ তাঁকে আজ প্রণাম জানাই। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে মেসেজ করেছেন। আর মেসেজ পড়তে পড়তে আমার একটা কথা মনে হলো, এখন অনেকেরই ঠিক উল্টোটা হয়ে গেছে, মানে হাই লিভিং অ্যান্ড সিম্পল থিঙ্কিং, যেটা আমাদেরকে টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠা মুখার্জি মেসেজ করেছ, শুভ সকাল জানিয়েছ। শুভ সকাল তোমাকেও। দাদাভাই বা মামুনি দাদু ছাড়া, মামুনি দাদু ছাড়া রেডিও আমার কাছে খুব বড় শিক্ষক। আচ্ছা, রেডিওর দাদা আর দিদিরা আমার শিক্ষক, তাই তোমাদের সবাইকে প্রণাম আর শুভেচ্ছা। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে মেসেজ করেছো, থ্যাংক ইউ সো মাচ। অর্জুন সিং তামিলনাড়ু থেকে মেসেজ করেছো, ঘোষবাবু মানে সুব্রত ঘোষ, বিদ্যালয়ের বাংলার শিক্ষক ছিলেন তিনি। তিনি বলতেন, আজকের কাজ আজকেই সম্পূর্ণ করো, ডু ইট নাও। তাকে যদি আগামীকালের জন্য ফেলে রাখো তাহলে সেটির চাপ তুমি বহন করতে পারবে না। বাসি খাবারের স্বাস্থ্য ঝুঁকি ও ক্ষতিকর যেমন, তেমনি প্রত্যেক দিনের কাজও জমিয়ে রাখলে ক্ষতিগ্রস্ত হবে প্রাত্যহিক জীবন। আর বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আকাশবাণী আমার অন্যতম এক শিক্ষক, আকাশবাণী গীতাঞ্জলি থেকে FM বিভিন্ন অনুষ্ঠান আমাকে আলোর দিশা দেখিয়েছে। অর্জুন সিং ফ্রম তামিলনাড়ু। তুমিও পাঠাতে পারো এরকম মেসেজ 9903653992। আজ আর কোনো বিষয় থাকতেই পারে না, কারণ আজ জাতীয় শিক্ষক দিবস, তাই আজ স্পেশাল এই ডেতে তোমার সেই শিক্ষক বা শিক্ষিকার কথা জানাও যিনি তোমার জীবনটাকে বদলে দিয়েছিলেন, বা যাদের কথা, যাদের একটা ছোট্ট কথা, ছোট্ট একটা বাণী তোমার বারুদের মধ্যে আগুন জ্বালিয়েছিল। সেই মানুষটির নামটাও বলতে ভুলো না, আর যদি তার সম্পর্কে ছোট্ট করে লেখো কিভাবে তিনি তোমার জীবনটাকে বদলে দিয়েছিলেন, খুব ভালো লাগবে। 9903653992 ইজ দ্য নাম্বার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: তোমাদের প্রচুর প্রচুর মেসেজ তো আসছে, সেসব মেসেজ পড়ব। তবে একটা ভালো খবর এই মুহূর্তে আছে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের প্রভাব কেটে গেছে আর কলকাতার আবহাওয়া এখন অনেকটাই স্বাভাবিক। গতকাল তো বেশ রোদ উঠেছিল, বহুদিন পর রোদের দেখা পেলাম এবং সেই ভেজা ভেজা যে একটা ব্যাপার ছিল, একটু সাল্ট্রি ওয়েদার ছিল, সেটা অনেকটাই কেটেছে এবং জামাকাপড়ও শুকিয়েছে। আর আজ মূলত একটু আকাশ মেঘলা মেঘলা থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেটা খুব ভালো একটা একটা দিক। আর সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ওই 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, এর মধ্যে ঘোরাফেরা করবে। আর বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে অনেকটাই বেশি, 98%, কারণ বলাই বাহুল্য গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য রিলেটিভ ম্যাক্সিমাম হিউমিডিটি 98%, মিনিমাম 67%। আজ শনিবার দুপুর 2:50 আর রাত 3:10 জোয়ার আসবে আর ভাটা আসবে। আজ সন্ধে 6:51 আর রবিবার আগামীকাল সকাল 8:10। আজকে সূর্যোদয় হয়েছে 5:20। আমি তোমাদের গুড মর্নিং বলেছি 6টার সময়, ভোরাই থেকে তোমাদের সঙ্গী এখনও পর্যন্ত আছি। আর আজ সূর্যাস্ত হবে 5:51। অনেক অনেক ইনফরমেশান দিলাম আর তোমরাও আমাকে পাঠাচ্ছ প্রচুর মেসেজ। আর যেহেতু জাতীয় শিক্ষক দিবস, তাই তোমার সেই সব শিক্ষকদের কথা জানাচ্ছ, তোমার প্রিয় শিক্ষকদের কথা জানাচ্ছ, যিনি বা যারা তোমার জীবনের গতিপথটাই পুরো বদলে দিয়েছেন, তোমার জীবনের যে অভিমুখ সেটাকে পাল্টে দিয়েছেন, তাদের কথা, সেইসব আনসাং হিরোজদের কথা আজ এই একটা দিনই আমরা একটু তুলে ধরি না সকলের সামনে, আকাশে বাতাসে ছড়িয়ে যাক তাঁদের কথা, তারা কীভাবে আমাদের জীবনটাকে বদলে দিয়েছিলেন তার কথা জানাও 9903653992 এই নাম্বারে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: এসো এসো আমার ইনবক্সে, এসো আরো মেসেজ, এসো এসো আমার ঘরে, এসো ঘরে এসো। আর আমি বলবো এসো এসো আমার ইনবক্সে, এসো আরো মেসেজ। প্রচুর মেসেজ ঢুকছে আজ। পূর্ব মেদিনীপুর মহিষা দল থেকে অমিত সামন্ত মেসেজ করেছো, বিয়ের পর একজনকে আমার গুরুদেব হিসেবে মানি, কারণ তার থেকে আমি অনেক কিছু শিখেছি। সে আমার থেকে বয়সে 5-6 বছরের ছোট, মানে আমার বন্ধু। আগে আমি বাজার করতে গেলে সব সময় কম দামে কি পাওয়া যায় সেগুলোই কিনে নিয়ে আসতাম, খাবারের জিনিস হোক বা বাসনপত্র বা জামাকাপড়। বা জামাকাপড় বাজারে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সব থেকে কম দামের জিনিসগুলো নিয়ে আসতাম, অনেক সময় ঠকে যেতাম। শাকসবজি মাছ মাংস ভালো পেতাম না, আমি মনে করতাম আমারটাই সঠিক ছিল। পরিবারের 6 জন খাওয়ার মানুষ যদি কম দামে জিনিস কেনে সবাই খেতে পাবে। তারপর আমার বন্ধুর সঙ্গে কয়েকদিন বাজার যাওয়ার পর বুঝলাম আমারটা সম্পূর্ণ ভুল ছিল। বন্ধু আমাকে শিক্ষা দিয়েছে অল্প জিনিস খাওয়া দরকার, ভালো খাওয়া দরকার, সেটা জামা কাপড় পরার ক্ষেত্রেও। একটা দুটো কেন ভালো কেন বা বাড়ির বাসনপত্র আসবাবপত্র সবই ওর কথায়। এখন সব কিছুই আমি আমার বাজেটের মধ্যে কিনি, কিন্তু পরিমাণে কম বা ভালো জিনিসটা কিনে নিয়ে আসি। এখন সত্যি খুব ভালো আছি, আর আমার ওই বন্ধুকে আমি গুরুদেব হিসেবে বলতে কোনো দ্বিধা নেই।

থেকে আমি যা শিক্ষা পেয়েছি। অমিত সামন্ত, মহিষাদল, পূর্ব মেদিনীপুর থেকে। মুন্না সর্দার, হাওড়া মুন্সিডাঙ্গা থেকে মেসেজ করেছ, ডিয়ার সমকদা, আমার জীবনের সেরা শিক্ষক আবু সিদ্দিক দস্তগির। আচ্ছা, বাড়ি সাউথ 24 পরগনাজ, সোনগ্রামপুর, সোনারপুর কিনে যাই না, সোনগ্রামপুর লিখেছ। আমার জীবনে তার অবদান বাবা মায়ের পরেই। মুন্না সর্দার, হাওড়া মুন্সিডাঙ্গা। এছাড়া দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষের মেসেজ এসেছে, গুড মর্নিং সুমক, গান মিলান্তিতে আমপাতা ঝামপাতা গানটা প্লে করার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। থ্যাঙ্কসের কিছু নেই, আমাদের কাছে গানটা ছিল, তবে আমি সরি আপনার পছন্দের গানটা বাজাতে পারলাম না, কারণ আমাদের সংগ্রহে নেই। ভেরি নাইস টপিক, স্কুল লাইফে আমি বাখাতে ছিলাম, বাখা নিশ্চয়ই কোনো একটা জায়গা হবে, কিন্তু হেড স্যার, আচ্ছা বাখা ব্যাপারটা, বাখাতে বিএ কেইচে টিই, বাখাতেই তো হয়, ঠিক বুঝতে পারছি না, ছিলাম, কিন্তু হেড স্যার আমাকে অ্যাডভাইস দিয়ে সোজা পথে আনেন। ও ব্যাকা পথে কি বাখাতে লিখেছেন, হতে পারে ব্যাকা পথে, কারণ তারপরেই লিখেছেন সোজা পথে আনেন হেড স্যার। আজ আমি সুপ্রতিষ্ঠিত, থ্যাঙ্কস টু মাই হেড স্যার সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। এই জন্যই বলি, মেসেজটা পাঠানোর আগে, সেন্ড করার আগে একবার, জাস্ট একবার রিভাইজ করে নেওয়া, যেটা শিক্ষকরাও বলতেন সাবমিট করার আগে, এক্সাম পেপার সাবমিট করার আগে একবার রিভাইজ দিয়ে নাও, ভুলগুলো সেখান থেকে ঠিক করে নাও। আমিও বলছি না, নট অ্যাজ আ টিচার, অ্যাজ আ ফ্রেন্ড বলছি, যখন তোমরা মেসেজ পাঠাবে 9903653992 হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা টেক্সট মেসেজ, প্লিজ একবার রিভাইজ করে তারপরে এডিট করে পাঠিয়ে দিও। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শিক্ষক দিবসে সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম। আমার জীবন বদলে দেওয়ার প্রথম শিক্ষক বাবা এবং মা, যাদের অনুপ্রেরণায় আদর্শে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা পেয়েছিলাম। তারপর শুধু আমার নয়, আমার মতন লক্ষ লক্ষ বিপদগামী মানুষের জীবন বদলে দিয়েছিলেন, যার আদর্শে সমাজে অসহায় মানুষের সেবা করার শিক্ষা পেয়েছি, যার শিক্ষায় সুস্থ সংস্কৃতিবান মানুষ হওয়ার শিক্ষা পেয়েছি এবং অন্যকে সেই শিক্ষায় সুস্থ মানুষ হওয়ার সংগ্রামে ব্রতী হয়েছি। তিনি হলেন সর্বহারার মহান নেতা, এই যুগের অন্যতম দার্শনিক পথপ্রদর্শক শিবদাস ঘোষ। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, একটাই কথা বলবো, এ কথাটা অস্বীকার করার কোনো জায়গা নেই, জীবনের সবচেয়ে বড় শিক্ষক এবং সববার প্রথম যিনি শিক্ষক অথবা শিক্ষিকা, বাবা এবং মা, তাদেরকে আজকের দিনে সবার আগে প্রণাম করে দিন শুরু করা উচিত জাতীয় শিক্ষক দিবসে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
4: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
5: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ডিনার টাইম, ডিনার টাইম। 5ই সেপ্টেম্বর, আর এটা কোন সাল আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না, 2026 সাল। কিন্তু অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে এই 5ই সেপ্টেম্বর বিখ্যাত হয়ে রয়েছে, তার কথাই জানাবো দিনের ডায়েরিতে। 1612 সালের 5ই সেপ্টেম্বর 4-4টে যুদ্ধ জাহাজ নিয়ে অনারেবল ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ মেরিন বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠিত হয়েছিল 5ই সেপ্টেম্বর তারিখে। 1666 সাল 5ই সেপ্টেম্বর ক্রমান্বয়ে 4 দিন ধরে দহন হওয়ার পর গ্রেট ফায়ার অফ লন্ডনের অবসান হয়েছিল। এছাড়া ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালার যুদ্ধে মীর কাসিমকে পরাজিত করেছিল 1763 সালের 5ই সেপ্টেম্বর। পোর্টসমাউথের সন্ধির মাধ্যমে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1905 সালে, দিনটা 5ই সেপ্টেম্বর। এছাড়া 1960 সালের 5ই সেপ্টেম্বর রোম অলিম্পিক্স আসরে লাইট হেভি ওয়েট বিভাগে বক্সিংয়ে স্বর্ণপদক

পদক লাভ করেছিলেন প্রখ্যাত মোহাম্মদ আলী। এছাড়া পশ্চিম জার্মানির মিউনিখের সামার অলিম্পিক গেমসে 11 জন ইসরায়েলি অলিম্পিক টিম মেম্বারকে হত্যা করে একেবারে সাড়া ফেলে দিয়েছিল একটি প্যালেস্তাইন স্বাধীনতাকামী দল 1972 সালের 5ই সেপ্টেম্বর। এছাড়া প্রশান্ত মহাসাগর

0: তাই জানালাম আজকের দিনের ডায়েরিতে।
1: FM Rainbow, Rainbow New Tune. Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে 8:00 জাস্ট 43 মিনিট হয়েছে। এই আওয়ারে রয়েছে এখনো 17 মিনিট। আর তোমাদের প্রচুর মেসেজ আজই আসছে। স্বাভাবিক, এমন একটা দিনে সকলেই চাইছো তোমাদের প্রিয় শিক্ষক বা শিক্ষিকার কথা আজকে শেয়ার করতে সকলের সাথে। যাদবেন্দ্র পান্ডা জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমার স্কুল জীবনের প্রধান শিক্ষক শ্রীযুক্ত রবীন্দ্রনাথ বেরা মহাশয় স্যার, যিনি শুধু আমার জীবনের গতিপথ বদলে দেননি, অনেক ছাত্রের জীবনের গতিপথ বদলে দিয়েছেন, যারা আজ বিদেশে প্রতিষ্ঠিত, অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল শিক্ষক ও কলেজের অধ্যাপক। ওনার স্নেহ, ভালোবাসা, মিষ্টি শাসন ও স্কুল শেষ হয়ে যাওয়ার পর উনি বিনে পয়সায় অতিরিক্ত কোচিং দিয়েছেন ছাত্রদেরকে। ওনার পড়ানোর ধরন একেবারে আলাদা। আজ উনি নেই, ওনাকে ওসব শিক্ষকদের, ওনাকে আর অন্যান্য শিক্ষকদের আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা। সেই সঙ্গে আকাশবাণী আমার জীবনের শিক্ষক, যেখানে প্রতিদিন অনেক শিক্ষা লাভ করি। আকাশবাণীও সব আরজেদের আন্তরিক শুভেচ্ছা, অন্তরের বিনম্র শ্রদ্ধা, প্রণাম। আজ দীর্ঘদিন পর ভোড়াইতে তোমার সুমিষ্ট গলাতে সময়ের দোকানের বার্তাগুলো শুনলাম, যেমন অসাধারণ বার্তা, ঠিক তেমনি তোমার অসাধারণ উপস্থাপনা ও পাঠ আর বার্তার সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে সঙ্গীতগুলো খুব ভালো লাগলো। আমি তোমার সময়ের দোকান থেকে হারিয়ে যাওয়া সময় কিনতে চাই। সত্যি কি মূল্য দিয়ে তা কিনতে পাওয়া যাবে? খুব ভালো আর

সুস্থ আনন্দে সুরে সুরে থেকো। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে একটা বড় মেসেজ পাঠিয়েছেন, আরও একটা বেশ বড় মেসেজ, কিন্তু কে পাঠিয়েছেন সেটা তো লেখেননি। শুভ সকাল জানিয়েছেন, শিক্ষক দিবস আজ, আরও অনেকের মতো বেকার জীবনে এই শর্মাও কিছুদিন টিউশন করে ছাত্র পড়িয়ে টাইপ স্কুলে বাক্স বাজিয়ে দিন গুজরান করেছে। আর সেই নরেশ দা, তারও আগে মন্টু দাস, সেই সব বেকার ছেলে ইয়াং মেন রাই আমার গুরু বলা যায়। এবার চেষ্টা করছি আজকে শিক্ষক দিবসের সকালে আমার সেই সব আরও গুরুদের নাম মনে করার। প্রাইমারিতে মনে পড়ছে কিশোরী মোহন দাস, হেডমাস্টারমশাই ছিলেন, প্রশান্ত মাস্টারমশাই প্রকৃতি পরিচয় ভূগোল এসব পড়াতেন, নজরুল স্যার অঙ্ক, জনাব মনে নেই ঠিক সারনেমটা, ইতিহাস। হাই স্কুলে মোহিনী মোহন হালদার অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ছিলেন, পরে উনি হেড স্যার হন। বিজয় সাহা ছিলেন কমার্সের, বাংলার ছিলেন অমিয় স্যার, হলধর হালদার ফিজিক্সের, কেমিস্ট্রি ছিলেন গোনাচাঁদ হালদার, নিমাই মাইতি ইংরেজির, নিমাই খাড়া ইংরেজির, বসন্ত সামন্ত ড্রিল শেখাতেন, তারাপদ সামন্ত ইংরেজি বাংলা ব্যাকরণ এসব পড়াতেন। লাল দাদু ছিলেন, নাম মনে নেই, পুরো সাধুর মতো দেখতে, লাল কাপড়, পুরোহিত দর্শন, উনি নীতিকথা পড়াতেন। বীরেন্দ্র সাহা ছিলেন ভূগোল, বায়োলজির ছিলেন পাঁচগোপাল বেরা। কলেজে যখন উঠি তখন পৃথ্বীশ দত্ত প্রিন্সিপাল ছিলেন, সিআরবি অ্যাকাউন্টেন্সির, অ্যাকাউন্টেন্সিরই ছিলেন সি সাহা। এরকম আরও বেশ কিছু নাম মনে আসছে না, ঠিক স্মৃতি বেইমানি করছে। ল কলেজের বিভিন্ন লেকচারার ছিলেন, কিন্তু সব ছাপিয়ে প্রাইমারি লেভেলে নরেশ দা, মন্টু দা, এদের মনে রাখতেই হচ্ছে প্রণাম। আর হ্যাঁ, আরেকটা নাম বলতে হয়, বিশুদা বা বিশ্বনাথ সাঁতরা, যিনি আমাকে বড় সাইকেলের হাফ প্যাডেল করা শিখিয়েছিলেন জামরুল বাগানের মাঠে। আজকে আমির পেছনে অনেকেই ধাক্কা খাচ্ছে, আর এখন এই শেষ প্রান্তে আমার আইনের জগতের পথপ্রদর্শক শিবপ্রসাদ সিনহা, এনার কাছেই নাড়া বেঁধেছি, চেষ্টা করছি কিছু শেখার, কিন্তু সামনে মহাসমুদ্র, না শেখার বিস্তর পড়ে থাকলো সামনে। সবই তো পেলাম, কিন্তু নাম আর শাকিন পেলাম না। পরের বার যখন মেসেজ পাঠাবেন প্লিজ নাম আর ঠিকানা বা কোথা থেকে পাঠাচ্ছেন সেই লোকেশনটা অন্তত পাঠাতে ভুলবেন না, কেমন?

আমাদের জীবনে যারা আলো জ্বালেন তাদের অনেকেরই জীবনে আলো জ্বলে না বা শেষ জীবনটা অন্ধকারে কাটে। সেই সব শিক্ষকদের আমাদের সবার তরফ থেকে আলো জ্বালানো ভালোবাসা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আজ সেইসব শিক্ষকদের কথা জানাচ্ছ তোমরা, যেসব শিক্ষকরা তোমাদের জীবনের পথটা বদলে দিয়েছেন, জীবনের গতিপথটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন, জীবনের মানেটাই বদলে দিয়েছেন। সৌগত দাস সোনারপুর থেকে মেসেজ করেছো, ম্যাথসের সেই টিচারের কথা মনে পড়ে যাচ্ছে, তথাগত দেব, সায়েন্সে ছিলেন আকাশ সরকার। এই দুজন টিচার্স আমার সায়েন্স আর সায়েন্সের প্রতি ভালোবাসা তৈরি করতে শিখিয়েছেন, তাই তাঁদেরকে আজ আমি প্রণাম জানাই। সৌগত দাস ফ্রম সোনারপুর। বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি মেসেজ করেছো, আমার জীবনের শিক্ষিকা এই ধরিত্রী মা, তার কাছেই সুখ চিনেছি, দেখেছি যন্ত্রণা, মানিয়ে নেওয়ার শিক্ষা পাই আমরা তারই কাছে, শিক্ষার আলোয় আলোকিত মন আমাদের ধরিত্রী মায়ের আছে, অন্যায়ের প্রতিবাদ করতে সে শেখায় জানি, তার শিক্ষায় মানুষের পাশে দাঁড়াতে পারি আমি, হৃদয়ের আলো জেলে আজ অঞ্জলি দেই তারে, এমন ভাবে শেখাতে আর কেই বা বল পারে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, একদম প্রকৃতি মায়ের থেকে বড় শিক্ষক বা শিক্ষিকা হয় না। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। মোহাম্মদ সেলিম রেজা, অনুষ্ঠান শুনছি বাংলাদেশের উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে। বেশ, খুব ভালো লাগলো, আমাদের একদম পাশের দেশ বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে কেউ শুনছে আমাদের, দ্যাট ইজ রিয়েলি গ্রেট। আই অলওয়েজ রিমেম্বার মাই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড লেট বিজয় নেগল, আই হেডমাস্টার অনলি ফর হিজ সেলফলেস হেল্প। এই মেসেজ পাঠিয়েছেন শ্রীরামপুর হুগলি থেকে তপন নেগল। আরও একটা মেসেজ পড়ে দিই, অনেক পরে একটা মেসেজ এসেছে, গুড মর্নিং সৌমক দা, অনেক দিন তোমাকে শো করতে শুনিনি, কোথায় ছিলে এতদিন? কিছুই না, জাস্ট মনে হলো যে অনেক দিন তো শো করলাম, এবার একটা মাস একটু ছুটি নিই, মনটাকে একটু নিজের মতন করে সাজিয়ে নিই। আর কখনও কখনও মনে হয় আসলে সকলের সাথে সময় কাটাই আমরা, কিন্তু নিজের সাথে সময় কাটাই না, ওই এক মাস নিজের সাথে একটু সময় কাটিয়েছি। তোমাকে আমি খুব মিস করেছি, এতদিন পর এসেছো, আজ আমার খুব ভালো লাগছে, আমি গুনগুন বলছি, হাওড়ায় থাকি আমি। গুনগুন, এইভাবেই থেকো আমাদের সাথে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত এফ এম রেইনবোর সাথে থেকো তোমরা, আর এইভাবেই সাপোর্ট করে যেও আমাদের। 8:51 হয়ে 54 সেকেন্ড, কথা তো আছেই, আর আছে গুনগুন ভালো মন করা কিছু গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আর পাঁচ মিনিট মতন আছি এই আওয়ারে, তার আগে জ্যাম জান জমায়েত, অর্থাৎ মোটামুটি কলকাতার আকাশের খবর তো দিয়ে দিয়েছি, মোটামুটি কেমন থাকবে এবার কলকাতার রাস্তাঘাটের খবর দেবো। আকাশের দিকে তাকিয়েছি, এবার নিচের দিকে তাকাই। আজকে মোটামুটি আমরা এই একটু আগে লালবাজার ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বললাম এবং ট্রাফিক সার্জেন্ট যিনি ছিলেন তিনি বললেন যে আজকে মোটামুটি শনিবার, খুব একটা কোনো প্রসেশন বা অ্যাজ সাচ কোনো মিটিং মিছিল কিছু নেই, তাই কলকাতার রাস্তা একদম পরিষ্কার থাকবে, কোনো রকম কোনো জ্যাম জমাট হবে না, জ্যাম থাকবে না, রাস্তা ক্লিয়ার থাকবে। আর আরেকটা কথা, যারা যারা বাইক চালাবে তারা অবশ্যই হেলমেট ইউজ করবে, পিলিয়ন রাইডার যে তাকেও হেলমেট পরাবে। অনেক সময় দেখা যায় বাইকের যে অয়েল ট্যাঙ্ক তার উপর বাচ্চাদের বসিয়ে বাইক রাইড করা হয় কিন্তু তার মাথায় কোনো হেলমেট থাকে না, বা বাচ্চাকে মাঝখানে বসানো হয় তার মাথায় কোনো হেলমেট থাকে না। মনে রাখবেন প্রত্যেকটা মাথার দাম কিন্তু অমূল্য, সেই মাথাটাকে বাঁচাতে হবে আর জীবনটাকেও বাঁচাতে হবে, তাই প্রত্যেকে বয়স যাই হোক না কেন তার মাথায় যেন হেলমেট থাকে। অবশ্যই যারা বাইক চালাচ্ছ তারা সাবধানে চালাবে, যারা ফোর হুইলার চালাবে তারা অবশ্যই সিট বেল্ট পরবে আর জেব্রা ক্রসিং ফলো করবে। এক ঘন্টা আছি তোমাদের সঙ্গী হয়ে আরও নমস্কার কলকাতায়, আর তোমরা মেসেজ পাঠাচ্ছ 9903653992 এই নাম্বারে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কেরালার ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কাইপা মঙ্গলমের পানাঙ্কি গুন্নু এলাকায় গতরাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাদের গাড়িটি ধাক্কা মারে, আটজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। সারাদেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 48 জন স্কুল শিক্ষক শিক্ষিকাকে জাতীয় পুরস্কার প্রদান করবেন। এর মধ্যে আছেন পশ্চিমবঙ্গের দুজন, পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী এবং জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলেছে। রেল সূত্রে দাবি, ট্র্যাক মেরামত করে ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে, তবে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরেই ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। ধসের কারণে আজও বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এশিয়ান গেমসের চূড়ান্ত প্রস্তুতি নিতে ভোপালের মধ্যপ্রদেশ স্টেট শুটিং একাডেমিতে আজ অনুশীলন শুরু করছে ভারতীয় দল। এই শিবিরে 18 জন শুটার অংশ নিচ্ছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে মাদার টেরেসার 30তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে কলকাতার মাদার হাউসে বিশেষ প্রার্থনা সভা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Gaan Milanti, Gaan Milanti.

অনেক আগে এই গান শোনার জন্য মেসেজ এসেছিল, পাঠিয়েছিল শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। তোমার জন্য রইল আমার বস ছবি থেকে মালা চন্দন, অনুপম রায়ের কণ্ঠে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আজকে কিন্তু তাদের মালা আর চন্দনেই বাঁধার কথা, আমাদের জীবনে সেই সব শিক্ষকদের কথা জানতে চাইছি যাদেরকে আজকের দিনে মালা চন্দনে বাঁধা উচিত আমাদের সকলকে। সেই সব শিক্ষক শিক্ষিকারা যারা আমাদের জীবনটাকে অন্য পথে চালিত করেছেন তাদের কথা শুনছি 9903659992 তে। নিবেদিতা সেন ফ্রম শাওরাফুলি, গুড মর্নিং সমকদা। গুড মর্নিং, আজ ভোরাইতে চিঠির বিষয়ে শুনলাম সময়ের দাম, খুব ভালো লাগলো। সময়ের দাম নয়, সময়ের দোকান অ্যাকচুয়ালি, হোয়াট এভার। আজ শিক্ষক দিবসে সকল শিক্ষকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম। আমার অঙ্কের শিক্ষক অঙ্ক ছাড়া কোনো গল্প করতেন না। অঙ্কে একবার 7 পেয়েছিলাম জানো, যেদিন খাতা দেখানো হয়েছিল আমি যাইনি, পরে শুনেছিলাম উনি সবাইকে বলেছিলেন নিবেদিতা 77 পেত, কিন্তু আমি 7 দিলাম, কেননা একটারও অঙ্কের উত্তর লেখেনি। বন্ধুদের কাছে শুনে সেই ভুল আর কোনো দিন করিনি। এখনও পর্যন্ত কথাটা মনে আছে, সেই মাস্টার মশাইকে শত কোটি প্রণাম। আমার জীবনে এক অপরিহার্য ঘটনা যা ছাত্রছাত্রীদের এই বিষয়ে এখনও বলি, শেষে অঙ্কের উত্তরটা লিখো। আসলে অনেক সময় আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের এমনভাবে শিক্ষাটা দেন, ইনিশিয়ালি আমাদের মনে হয় উনি বোধহয় আমাকে ভালোবাসেন না।

0: তার জন্য আমাকে দু চোখে দেখতে পারেন না, এমন কথা আমরা ভাবি। কিন্তু এটা ভাবি না যে আসলে তারা আমাদের জন্য যা করেন সেটা আসলে ভবিষ্যতের ভিতটাকে গঠন করার জন্য। শুভ সকাল। প্রথম শিক্ষক হলো বাবা মা, তারপর শিক্ষক সময়, সব কষ্ট ভুলিয়ে দেয় আর মানুষকে চিনতে শেখায়। অসাধারণ একটা থ্রি লাইনার, একটা তিন লাইনের একটা অসাধারণ একটা মেসেজ, কিন্তু কে যে লিখে পাঠিয়েছে সেটাই তো লিখে পাঠায়নি। আমি প্রীতম মণ্ডল, কাকদ্বীপে থাকি, শিক্ষক দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী দীপক কুমার জানার জন্য আজ আমি এতদূর পড়াশোনা করতে পারছি। ছোটবেলায় আমরা গরিব ছিলাম খুব, মা বাবা স্কুলে পড়াতে বা টাকা দিতে পারতেন না, তখন তিনি আমাকে টাকা দিয়েছিলেন পড়াশোনার জন্য, ভুলবো না কখনো। সুজিত মণ্ডল উত্তর জোজাড়া থেকে মেসেজ করেছো, আমার জন্ম 1984 সালে, ক্লাস 8 পাশ করার পর স্কুল থেকে যখন সার্টিফিকেট তুললাম তখন দেখলাম আমার বয়সের সাল লেখা 1986। আমি হেড স্যারকে বললাম, স্যার আমার জন্মসাল তো ভুল আছে। উনি কি ভুল জানতে চেয়ে আমাকে পরামর্শ দিলেন যে তোমার জন্ম যে সাল আছে সেটা থাক, তুমি যা কাগজপত্র করবে পরে এই সার্টিফিকেট দেখিয়ে করবে, তাহলে কোনো অসুবিধে হবে না। আমি হেড স্যারের পরামর্শ মেনে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্তটাই 1986 দেখিয়েই করেছি। হেড স্যারের নাম ছিল শেখ খলিল আলী, আমি প্রণাম জানাই তাকে। সুজিত মণ্ডল মেসেজ পাঠিয়েছ উত্তর যোজরা থেকে। সায়ন্তনী পান সাগর মধ্যপ্রদেশ থেকে, শুভ সকাল জানিয়েছ। শিক্ষক দিবসে সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম। ছোট থেকে বড় হওয়ার পিছনে সব থেকে প্রথম শিক্ষক শিক্ষিকা আমার মা বাবা। তারপর তো চলার পথে যার যার সাথে দেখা হয়েছে সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা পেয়েছি, আর শিক্ষার তো কোনো বয়স নেই। ভালো থেকো সায়ন্তনী পান সাগর মধ্যপ্রদেশ। আরেকটা মেসেজ পড়ে দিই। হাই সুমকদা, আমার জীবনের সেরা শিক্ষক আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উনি এক সময় আমাদের বাঁকড়া ইসলামিয়া হাই স্কুলের শিক্ষক ছিলেন। ওনার মতো মানুষকে শিক্ষক হিসেবে পেয়ে আমি বা আমরা গর্বিত রীতিমতো। হাওড়ার বাঁকড়া বাদামতলা থেকে শেখ লতিফ উদ্দিন। আরও একটা মেসেজ কি পড়া যাবে? হ্যাঁ, আরও একটা মেসেজ না, আর কোনো মেসেজ? হ্যাঁ, আরেকটা মেসেজ পড়ে দিই, একদম পরের দিকে এসেছে। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে মেসেজ করেছেন। সুপ্রভাত সুমক, সুপ্রভাত আমার তরফ থেকেও। আজ শিক্ষক দিবসে স্কুল কলেজের অনেক ভালো শিক্ষকদের কথা মনে পড়ছে, তাদের সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি। তাদের মধ্যে এখন অনেকেই নেই, সবার নাম লিখতে গেলে মেসেজ অনেক লম্বা হয়ে যাবে, তাই তাদের আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আজকে এই বিশেষ দিনে। স্টুডিওর ঘড়ি বলছে 9:12 হয়ে 23 সেকেন্ড, এটাই লাস্ট আওয়ার, চলে এসেছি লাস্ট আওয়ারে, তোমাদের সঙ্গে থাকব আর ওই 50 মিনিট মতন। শনিবারের নমস্কার কলকাতায়, আমি সুমক, আর এই মুহূর্তে তোমাদের কানে থাক ফ্ল্যাশব্যাক সং। ডিরেক্টর কাম প্রডিউসার বিধু বিনোদ চোপড়ার আজ জন্মদিন। শ্রীনগর শহরে তাঁর জন্ম হয়েছিল 1952 সালের 5ই সেপ্টেম্বর। তার ছবির গান শোনাচ্ছি ফ্ল্যাশব্যাক টিউনে। বলেই বাহুল্য, আমার খুব প্রিয় একটা ছবি, আর সেই প্রিয় ছবির প্রিয় গান পরিণীতা ছবির পিউ বলে।
1: Say you're mine.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
2: প্রথমেই বলবো সোনার দাম, মোটামুটি গতকালের যে হিসেব সেটা দিচ্ছি। শুক্রবার গতকাল ছিল 8-ই সেপ্টেম্বর 2026 সাল। শুক্রবারের হিসেব যা দেখতে পাচ্ছি, হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 240 টাকা বেড়েছে আগের দিনের থেকে, হয়েছে 14,735 টাকা। আর 10 গ্রামের দাম ইন্টু 10 করলে যা দাঁড়ায় 2400 টাকা বেড়ে হয়েছে 1,47,350 টাকা। খুচরো পাকা সোনা 1 গ্রামের দাম, মানে 24 ক্যারেট 10 গ্রামের খুচরো পাকা সোনা 1 গ্রামের দাম 255 টাকা বেড়েছে, বেড়ে হয়েছে 15,505 টাকা। 10 গ্রামের দাম 2550 টাকা বেড়ে হয়েছে 1,55,050 টাকা। পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 250 টাকা বেড়েছে, বেড়ে হয়েছে 15,425 টাকা। আর 10 গ্রামের দাম 2,500 টাকা বেড়ে হয়েছে 1,54,250 টাকা। মোটামুটি সোনার দাম কিন্তু আগের মতোই ব্যাটিং শুরু করেছে, মাঝখানে একটু কমেছিল কিন্তু আবার জেকে সেই বেশ ভালো রকম দাম বাড়ছে। রূপোর দামেও কোনো কমতি নেই, খুচরো রূপো 100 গ্রামের দাম 485 টাকা বেড়েছে, হয়েছে 23,515 টাকা। 1 কেজি খুচরো রূপোর দাম 4,850 টাকা বেড়ে গেছে, বেড়ে হয়েছে 235,150 টাকা। রূপোর বাটির দাম 100 গ্রামের দাম 485 টাকাই বেড়েছে, বেড়ে হয়েছে 23,505 টাকা। আর 1 কেজি রূপোর বাটের দাম 4,850 টাকাই বেড়েছে, বেড়ে হয়েছে 235,050 টাকা। এই গেল।

0: মোটামুটি সোনা আর রূপোর দাম আর জ্বালানির দাম তো অ্যাসাচ করে কিছু বলার নেই, খুব একটা বাড়েনি, সেম রয়েছে। পেট্রোল 1 লিটার 113.51 টাকা, ডিজেলের 1 লিটারের দাম প্রায় 100 ছুঁই 99.82 টাকা, আর রান্নার গ্যাসের 14.2 কেজি রান্নার গ্যাসের দাম 968 টাকা। এই গেল মোটামুটি রান্নার গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, আর তার আগে রূপোর দাম আর সোনার দামের কথা। এবার তোমাদের কথা, মানে তোমাদের সেই সব শিক্ষকদের কথা, যে সব শিক্ষকদের আজকের দিনে শিক্ষক দিবসে, জাতীয় শিক্ষক দিবসে তোমরা ভেতর থেকে শ্রদ্ধা জানাচ্ছ, অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছ, আমরাও জানাচ্ছি, তাদের কথাও জানাবো। মেসেজ আসছে, প্রচুর প্রচুর মেসেজ আসছে, পড়বো। মেসেজ পাঠাচ্ছ 9903659992 এই নাম্বারে। তবে আপাতত তোমাদের কানে রইল নিউ টিউন
1: FM Rainbow, Rainbow New Tune. Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মোহাম্মদ রবিউল ইসলাম, দয়ানগর, ভগবানগোলা, মুর্শিদাবাদ থেকে লিখছি। শিক্ষক দিবসে মনে পড়ে যায় প্রিয় শিক্ষকদের সেই স্নেহ, শাসন আর মূল্যবান উপদেশের কথা। তাদের শেখানো প্রতিটি কথা আজও জীবনের পথে পথ দেখায়। শিক্ষকদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা। শুভ শিক্ষক দিবস। আর দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া থেকে মেসেজ করেছেন। গুড মর্নিং সোমক দা, গুড মর্নিং। প্রথম জীবনে আমার শিক্ষাগুরু হলো আমার মার বাবা। মা বাবাকে দেখতাম কত কষ্ট করে সংসার চালাতো, তাই আমিও ক্লাস 6-7 থেকেই মাঠে লেবারের কাজে চলে যেতাম। যে পয়সা পেতাম বাবার হাতে তুলে দিতাম আর ভাবতাম আমার এই অল্প পয়সায় সংসারের কোনো বড় কাজে লাগবে। তারপর যখন একটু একটু করে বড় হলাম, তখন বুঝতে শিখলাম যে এখন থেকে আমার শিক্ষাগুরু পরিবেশ। তখন বুঝতে শিখলাম যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গেলে পরিবেশের মতো করেই বড় হতে হবে। সেখান থেকে বুঝতে পারলাম আরও বেশি রোজগার করতে হবে, তাই মাধ্যমিক পাশের পর টিউশন করতে বেরিয়ে পড়লাম। পরিবেশের সবার সঙ্গে একযোগে মিশতে শিখলাম, কারণ না হলে আমি টিউশন পাবো না। তারপর যখন বেতারের সঙ্গে যুক্ত হলাম, তখন আমার তৃতীয় শিক্ষাগুরু পেয়ে গেলাম। রেডিও শুনতে শুনতে এত কিছু শিক্ষা নেওয়া যায় সেটা জাস্ট ভাবাই যায় না। তোমাদের উপস্থাপনা, সেখান থেকে মানুষ কত কি শিখতে পারে সেই ধারণাটাই নেই। তাই আজ শিক্ষক দিবসে আমার সমস্ত শিক্ষাগুরুকে প্রণাম জানাই। দীপক কুমার তুং, গ্রাম পেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া, রানাঘাট, পাড়াডাঙ্গা থেকে কৃষ্ণেন্দু বিশ্বাস, বা পাড়াডাঙ্গা রানাঘাট থেকে কৃষ্ণেন্দু বিশ্বাস, হোয়াট এভার, নমস্কার জানিয়েছেন। নমস্কার আমার তরফ থেকেও। বেশ কিছুদিন পর আজকে বিশেষ দিনে ভোড়াইতে তোমার কণ্ঠ পেয়ে ভীষণ ভালো লাগছে। এবার বিষয়ে বলি, জীবনের প্রথম শিক্ষক পিতা মাতাই বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আমার জীবনে নার্সারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের কাছেই পেয়েছি কিছু না কিছু এগিয়ে চলার বার্তা, যার ফলস্বরূপ আমি আজ মানুষ গড়ার কারিগর নিজেই। এই ছাড়পত্র পেয়েছি আমার জীবনের কাছে পাওয়া সমস্ত শিক্ষাগুরুর চরণে আমার প্রণাম আর শ্রদ্ধা। কিন্তু জীবনের আয়নায় প্রতিনিয়ত শিখে চলেছি প্রকৃতি মায়ের কাছ থেকে ও বিভিন্ন পশু পাখি, এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়েদের কাছ থেকেও। আর আকাশবাণী রেডিও, সেও তো আমার জীবনের শিক্ষাগুরু, তাই না? কৃষ্ণেন্দু বিশ্বাস, পাড়াডাঙ্গা, রানাঘাট। আরেকটা মেসেজ এই মুহূর্তে হাতে, অভিজিৎ প্রামাণিক, দামোদরপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। আমার প্রিয় শিক্ষক, আমার বাবা, যেন আজ আমার বাবার কথা খুব মনে পড়ছে। মানুষটা আজ আমার কাছে নেই, আজ কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়, তারা বাবার কথা সবাই বলেছে। মানুষটা খুব ভালো একজন শিক্ষিত মানুষ ছিলেন, ওরা বাবার জন্য খুব দুঃখ প্রকাশ করেছে আমার কাছে। আমি ওনার সন্তান, খুব গর্ব হয় আমার। শুধু আমার শিক্ষক সবার, শুধু আমার শিক্ষক সবার শিক্ষক। অভিজিৎ প্রামাণিক, দামোদরপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে এই মেসেজ এসেছে। আরও একটা মেসেজ পড়ে দিই। শাওন বারাসাত থেকে দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছে, 4 লাইনে না 5 লাইনে, বেশ মজার। আমি আমার সেই অঙ্কের শিক্ষককে কোনোদিনও ভুলবো না। আমি মাধ্যমিকে অঙ্কে অন্য প্রথম সারির ছাত্রদের থেকে বেশি পেয়েছিলাম বলে যিনি বলেছিলেন, জামার চেয়ে গেঞ্জিটা বড্ড বড় হয়ে গেছে। শাওন ফ্রম বারাসাত। এই কথার পরে আর কোনো কথা হয় না। দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছ শায়ন, যেমন পাঠাও রেগুলার বেসিসে। জামার চেয়ে গেঞ্জি বড় হয়ে গেছে, অসাধারণ। এই সেন্স অফ হিউমার সেই মানুষটি যে ছিল সেটা বেশ ভালো লাগছে। জানি না তিনি তোমাকে ছোট করার জন্য বলেছিলেন নাকি মজা করেই বলেছিলেন। ধরে নিলাম মজা করে বলেছিলেন, তাহলে বলবো ওয়ান্ডারফুল সেন্স অফ হিউমার। আমি মনে করছি তুমিও নিশ্চয়ই ব্যাপারটা খুব হালকা চালিয়ে নিয়েছিলে। হোয়াট এভার, 9:29 দেখতে দেখতে আরও আধ ঘন্টা আছি তোমাদের সঙ্গী হয়ে, তোমাদের মেসেজ পড়ব। আমি সোমক,

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: যেহেতু প্রচুর মেসেজ এসেছে, প্রচুর মেসেজ না পড়লে তোমাদের খারাপ লাগতে পারে, তার জন্য খুব তাড়াতাড়ি হলেও মেসেজগুলো একটু ফটাফট পড়ে দিই। প্রচুর প্রচুর মেসেজ ঢুকছে আজকে। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত সুমক, স্কুল জীবনে ও বাড়িতে গৃহশিক্ষক ছিলেন আমার বাবা, তার জন্য যতটা পেরেছি করতে পেরেছি, আজকে দিনে তোমার মাধ্যমে শ্রদ্ধা আর ভালোবাসা জানাই। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন। এছাড়া শুভেন্দু সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, শুভ সকাল, নমস্কার দাদা, ছোট থেকে বড় হয়েছি কোনো না কোনো শিক্ষক বা গুরুর ছোঁয়া পেয়ে, তবে প্রাথমিক বিদ্যালয়ে যে পাঁচজন শিক্ষক ও শিক্ষিকাকে পেয়েছিলাম তার মধ্যে তিনজন আর এই জগতে নেই, দুজন আছেন আমাদের বড় দিদিমণি সর্বমঙ্গলা গিরি মহাশয়া ও শ্রদ্ধেয় শিক্ষক সনত রায় মহাশয়। ওনাদের চরণে, আমার সকল শিক্ষকদের চরণে শতকোটি প্রণাম। শুভেন্দু সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা। খুব তাড়াতাড়ি পড়তে হচ্ছে কারণ সময় বেশি নেই। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছো, শুভ সকাল জানিয়েছো, শুভ সকাল তোমাকেও। শিক্ষক দিবসে ছোটোবেলায় আমরা ফুল দিয়ে স্কুল ফুল নিয়ে স্কুলে যেতাম আর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম করতাম, কিন্তু মা আমার প্রথম বর্ণমালা, বাবা আমার প্রথম দর্শন, অসাধারণ। মা কোনোদিন ব্ল্যাকবোর্ডে লেখেননি, কিন্তু শিখিয়েছিলেন অতে অভিমান নয়, অতে অন্য, যা কখনোই নষ্ট করতে নেই। মা শিখিয়েছিলেন ক্ষমা চাইতে নয়, ক্ষমা করে দিতে বেশি সাহস লাগে। বাবা শিখিয়েছিলেন সৎ হও, জীবনে সৎ হলে কোনো দিন ভাতের অভাব হবে না। আজ শিক্ষক দিবসে আমার সকল শিক্ষকদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। স্কুলের শিক্ষকেরা আমাদের মার্কশিট তৈরি করেন আর বাবা মা আমাদের মানুষ তৈরি করেন, তাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ ভোরাইতে অনেকদিন পর তোমার সুমিষ্ট কণ্ঠ শুনতে পেয়ে বেশ ভালো লাগছে, ভালো থেকো, ভালোবাসা নিও। সোমেন রম যাদবপুর, খুব ভালো লাগলো তোমাদের মেসেজগুলো, এত সুন্দর সুন্দর করে লিখেছো, খুব ভালো লাগছে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। সবার প্রথমে আমাদের শিক্ষক হলেন আমাদের বাবা মা। ছোটোবেলায় স্কুলে একজন স্যার আমাকে খুব বকাবকি করতেন, তখন খুব রাগ হতো, কিন্তু পরে বুঝেছি ওটাই আসল শিক্ষা। তারপর বড় হয়ে কলেজে যখন পড়েছি তখন অনেক সাহায্য পেয়েছি স্যারেদের। রজত বিশ্বাস ফ্রম বানপুর নদিয়া। এই সকলের মেসেজ পড়লাম, আরও মেসেজ আছে জমে, সেই সব মেসেজ পড়বো, তবে তার আগে তিন তিনটে গান ব্যাক টু ব্যাক, তিনেকে তিন গানের হ্যাট্রিকে।
0: FM রেইনবোতে

0: FM Rainbow Team, Tine ke Tin, Tine ke Tin, Danil Hattrick, Danil Hattrick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow তে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 9:49 হয়ে 6 সেকেন্ড, অল্প সময় আছি, বেশি সময় নেই, তোমাদের মেসেজ পড়ার চেষ্টা করব। তবে আমাদের এই শো করার পাশাপাশি কিছু কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, আর সেই সব সোশ্যাল রেসপন্সিবিলিটি ফিল আপ করার জন্য বা ফুলফিল করার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন যে কাজগুলো হচ্ছে সরকারের তরফ থেকে, যে দুর্দান্ত কাজগুলো হচ্ছে যেগুলো আমাদের জেন জিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেরকম একটা ইভেন্ট হচ্ছে এই কলকাতা শহরে আজকে এই বিশেষ দিনে। আর সেখানে রয়েছে আর জে আত্রেয়। একটু আত্রেয়র সাথে আমরা কথা বলি এবং কোথায় আছে, কি ইভেন্ট, সেটা সম্পর্কে একটু জেনে নি।
3: গুড মর্নিং সৌমক, 107 এফএম রেইনবোতে এই মুহূর্তে আত্রেয় রয়েছে, তবে স্টুডিও থেকে নয়, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে। কারণ আজ ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশনের

0: Board of Practical Training Eastern and Region celebrate করছে Regional Apprenticeship Day এবং এই মুহূর্তে দেশের বিভিন্ন ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সঙ্গে নানান স্পেশাল ডেলিগেট গেট এবং আরো নানান অ্যাপ্রেন্টিস ট্রেনিং আর জেনজিদের ভিড়ে আপাতত কিন্তু বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার গম গম করছে 2026 রিজিয়নাল অ্যাপ্রেন্টিসশিপ ডে। আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিওপিটি ইস্টার্ন রিজিয়নের মিস্টার অরুণাভ চক্রবর্তী। স্যার, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু 107 এফএম রেইনবো। বিওপিটির অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, এই সম্বন্ধে যদি একটু আপনি জেনজিদেরকে বলেন বা নতুন প্রজন্মকে বলেন যারা এই ট্রেনিং গুলো থেকে সত্যি সত্যি উপকৃত হতে পারে।
1: এটা হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, যেটা বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিয়নে ইমপ্লিমেন্ট করছে। এটা বেসিক্যালি গ্র্যাজুয়েটস মানে ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং বোথ ক্যাটাগরি এবং ডিপ্লোমা যারা পাস করছে তাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, অর্থাৎ পাসের পরে তাদের এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর ব্যবস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করছে। এইবার এই যে ট্রেনিংটা হচ্ছে এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হচ্ছে, সেটা সেন্ট্রাল হতে পারে, স্টেট হতে পারে, প্রাইভেট হতে পারে। যারা ট্রেনিং দিচ্ছে যেগুলো, আমি একটা এক্সাম্পল দিলে সুবিধা হবে, যেমন ধরুন সেন্ট্রাল এর ক্ষেত্রে যেগুলো পিএসইউজ আছে, ইন্ডিয়ান অয়েল, স্টিল প্ল্যান্ট, সেল অথরিটি ইত্যাদি ইত্যাদি। আবার স্টেটের ডিপার্টমেন্ট যেমন পিডাব্লিউডি, রোডস ডিপার্টমেন্ট, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্ট, আবার সমস্ত রকম প্রাইভেট, তাতে যদি আইটি সেক্টরে যদি আমি কয়েকটা নাম করি, ইনফোসিস, উইপ্রো, আইবিএম ইত্যাদি, আবার যেগুলো ছোট প্রাইভেট কোম্পানি যারা এমএসএমই তারাও ট্রেনিং দিচ্ছে। তো এই ট্রেনিংটার মাধ্যমে এরা শুধু ট্রেনিংই নয়, ট্রেনিং এর পাশাপাশি এরা কিন্তু একটা স্টাইপেন্ড প্রতি মাসে পাবে, একটা ভাতা যেটাকে আমরা বলি, কাজ শেখার পাশাপাশি তাদের একটা রোজগারের ব্যবস্থা, যেটা আজকের দিনে রেটটা হচ্ছে 12,300 পার গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমার ক্ষেত্রে 10,900। কিন্তু যারা ধরুন কোম্পানি লাইক এই যে নামগুলো বললাম, ইনফোসিস, উইপ্রো ইত্যাদি, এরা ঢোকার সাথে সাথে হয়তো 25,000 দিচ্ছে, কিন্তু ফার্স্ট ইয়ারটা ওদের এই ন্যাটের ট্রেনিং এ এদের এই ট্রেনিংটা করিয়ে দিচ্ছে। তো আজকের অকেশনটা যেহেতু আমায় বলতে বললেন যে হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ টুডেজ প্রোগ্রাম, আজকের প্রোগ্রামের বিষয়টা হচ্ছে আমরা এই বিষয়টাকে দুটো জিনিস, একটা হচ্ছে এটার প্রচার এবং দ্বিতীয় হচ্ছে যে যারা স্টেক হোল্ডার্স অর্থাৎ ইন্ডাস্ট্রি, ইনস্টিটিউট এবং অ্যাপ্রেন্টিস, তাদের আমরা রেকগনাইজ করছি অ্যাপ্রেন্টিস অফ দ্য ইয়ার, ইন্ডাস্ট্রি অফ দ্য ইন্ডাস্ট্রি অর এস্টাবলিশমেন্ট অফ দ্য ইয়ার এবং ইনস্টিটিউট অফ দ্য ইয়ার, মানে 25-26 বর্ষে ফিনান্সিয়াল মানে অর্থবর্ষে যারা তাদের কন্ট্রিবিউশনটা ন্যাটে দেখা গেছে খুব ভালোভাবে তারা পালন করেছে, তাদের আমরা পুরস্কৃত করছি, অ্যাওয়ার্ড করছি এবং অ্যাওয়ার্ড দিচ্ছি এবং সেখানে কিছু প্রাইজ মানিও আছে যে যাদের অ্যাপ্রেন্টিসদের যাতে সাথে সুবিধে হয়। তো এটাই এটাই বিষয়টা আজকে। তো এই যে আমি বললাম যেটা আপনি বললেন যে জেনজিদের জন্য আপনি কি মেসেজ দিতে চান, জেনজিদের জন্য একটাই কথা যে এরকম একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সুযোগটা দিচ্ছে এবং এখানে রেজিস্ট্রেশনের জন্য একটি পয়সাও লাগে না, চয়েস ইজ দেয়ার, যে মানে চয়েস ইজ দেয়ার মানে আমি বলতে চাইছি যে ধরুন তারা ঠিক করতে পারে যে আমি কোন এস্টাবলিশমেন্টে অফার পেলেই যে যেতে হবে এমন নয়, মাল্টিপল অফারের স্কোপ আছে। সুতরাং এটা আমি বলবো জেনজিদের, যারা জানে না, অনেকেই জানে অনেকে জানে না, কারণ নন ইঞ্জিনিয়ারিংটা একটু আমাদের পরে এসছে, ইঞ্জিনিয়ারিংটা দীর্ঘদিন, যারা আগেকার ইঞ্জিনিয়ার তারা সবাই জানে এই স্কিমটার ব্যাপারে, আগে এটাকে জিওয়াই স্কিম বলা হতো। তো এই এই এই বিষয়টা আমি বলবো যে জেনজিকে অ্যাওয়ার হতে আমাদের ওয়েবসাইট আছে, প্লাস আমাদের যে পোর্টাল সমস্তটাই অনলাইনের মাধ্যমে, কোথাও যেতে হবে না, দৌড়দৌড়ি কোনো ব্যাপার নেই, তারা কিন্তু আমাদের ঘরে বসেই যোগাযোগ করতে পারে, এটাই ম্যাম। থ্যাংক ইউ সো মাচ।
0: একটা নতুন জেনারেশনের যারা এই সমস্ত নিয়ে পড়াশোনা করতে চায় বা যাদের মাথায় এখনো সেই চিন্তার ভাবটা রয়েছে যে আমি কি চাকরি পাবো, আমি কি কি করতে চাই, তারা যদি বিওপিটির এই ট্রেনিং বা ন্যাটের এই ট্রেনিং গুলো করে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশে তাদের জন্য কি কি প্রস্তুতি গুলো আছে?
1: একদম দেখুন দুটো জিনিস, একটা ফার্স্ট অফ অল এই ট্রেনিংটা করলে তারা যদি সাকসেসফুল এক বছরের ট্রেনিংটা কমপ্লিট করে, দে উইল গেট আ সার্টিফিকেট অফ প্রফিশিয়েন্সি, যেটা তারা তাদের কেরিয়ার অ্যাডভান্সমেন্টে এক বছরের অভিজ্ঞতার ইকুইভ্যালেন্সি নিয়ে এগোতে পারে। এক, দুই, এই যে কোম্পানির নামগুলো আমি বললাম, বিশেষ করে প্রাইভেট, গভর্নমেন্টের অনেক রকম নিয়মাবলী আছে, সেখানে রিক্রুটমেন্ট পলিসি ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে, কিন্তু যারা প্রাইভেটে আছে, প্রাইভেটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের একটা সার্ভে হয়েছিল নীতি আয়োগের দ্বারা, সেখানে দেখা যাচ্ছে যে 79.6% ছেলে মেয়ে যারা ন্যাট স্ট্যান্ডার্ডে ট্রেনিং করছে, তারা সাকসেসফুল কমপ্লিশন অফ দিস ট্রেনিং গেটিং অ্যাবজর্বড বাই দ্য সেম এস্টাবলিশমেন্ট অথবা আদার এস্টাবলিশমেন্ট, মানে এই অপরচুনিটিটা

0: ধরো এই যে নামগুলো বললাম, ইনফোসিস, উইপ্রো, আইও, তারা কিন্তু প্রথম থেকে এমপ্লয়মেন্ট বাউন্ড কন্ট্রাক্ট করছে, যদি তুমি কন্টিনিউ করো উইথ আস উই উইল টেক ইউ থ্রু আ পার্মানেন্ট এমপ্লয়মেন্ট। তো সুতরাং এটা একটা বিশাল অপরচুনিটি। এবং এবং আমি তো বলবো যে ঘরে বসে থাকার থেকে এটা করে নেওয়া ভালো এই মুহূর্তে, সেটা নট ভেরি ব্যাড। আমি বলবো আজকের দিনে গ্রাজুয়েটদের 12,300 এটা মিনিমাম বলছি আমি, যে 39 গুলো আর 10,900 যেটা ডিপ্লোমার ক্ষেত্রে, সেটাও কিছু কম নয়। বহু ছেলে মেয়ে কিন্তু এটার দ্বারা উপকৃত হয়েছে এবং আমি বলবো যে এটা ইমিডিয়েটলি কিন্তু সেই অপরচুনিটিটা নেওয়া উচিত।
1: থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমাকে যেমনটা বললেন মিস্টার অরুণাভ চক্রবর্তী, যে আজকের দিনে দাঁড়িয়ে গ্রাজুয়েট এবং নন গ্রাজুয়েট এই উভয় পক্ষের জন্য এই সমস্ত প্রত্যেকগুলো কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একদম মেলে ধরেছে। আর আজকের দিনে কলকাতা সকালটা তো একটু অন্যভাবে শুরু হবেই, তার কারণ আজ ইস্টার্ন রিজিয়ন বিইউপিটি রিজিয়নাল অ্যাপ্রেন্টিসশিপ ডে।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: সময় একদম শেষ, আর একদমই সময় নেই হাতে, যাওয়ার আগে কয়েকটা মেসেজ পড়ে দিয়ে যাই, কারণ মনে হলো এত ভালো ভালো মেসেজগুলো না পড়লে খারাপ লাগবে। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। কঠিন আধার গর্ভে যখন আলোস ভারে নত, ক্লান্তি যে মোর শরীর জুড়ে আঁকছে নানান ক্ষত, বাহুতে মোর শিকল বাঁধা অজ্ঞানতার বেড়, পদে পদে ব্যথার ভারে কষ্ট যে হয় ঢের, চক্ষু বুঝে খুঁজছি আলো প্রদীপ জালু হবে, কেউ দেয়নি সারা সেদিন নিশ্চুপ নীরবে, ক্রোধের জ্বালায় উঠল জ্বলে সকল দেহ প্রাণ, কেউ কি মোর করবে না গো আধার হতে ত্রাণ, কেউ কি আছো শুনতে কি পাও মোর কথাটি, তবে ভীষণ কালো প্রদীপ জালো, প্রদীপ জালো ভবে, সময় যত যাচ্ছে তত কণ্ঠ আসে বুঝে, যখন আমি নিশীথে গোড পাইনি ডেকে খুঁজে, তখন ভেবে কুল না মিলি নিখিল আধার ধরে, সংঘাতে মোর বক্ষ কাঁপে ছুটতে লাগি জোরে, হঠাৎ পথে আঘাত এলো মূর্ছা গেলাম তবে, নাই মনে নাই আলো কখন জ্বলল মের যে মোর ভবে, চক্ষু যে মোর চমৎকারে ধাঁধিয়ে গেল বটে, শ্রেষ্ঠ ছবি আঁকলো ওগো আমার স্মৃতিপটে, আমার শুধু স্মরণ আছে ধরার ধুলির পরে, শ্যামল ঘাসে আলপনা দেয় নরম রবি করে। মোহনা ব্যানার্জি বেহালা। খরসরাই বেগমপুর, হুগলি থেকে কৌশিক দত্ত। শিক্ষক ছিলেন অজিতবাবু, সর্বদা হাসি খুশি, তার কথাটাই প্রথম এতে। এখন ফিরে আসি, লেখাপড়ার ফাঁকে ফাঁকে শোনাতেন তিনি গল্প, বকাঝকাও করতেন তিনি বেশি না অল্প স্বল্প, না পারলে বুঝিয়ে দিতেন কেমন করে হবে, ভালো করে বুঝলে অঙ্ক ছাড়তেন তিনি তবে। পাড়ার ছিলেন তপন দাস, বলতাম দাসবাবু, লাঠিখানা দেখলেই হাতে হয়ে যেতাম কাবু, লাঠিখানা হাতে নিয়ে দেওয়ালে ঠুকতে ঠুকতে আসতেন তিনি সবাই চুপ ক্লাসেতে ঢুকতে, বৈদ্যনাথ স্যার সাদাশিদে ধুতি পাঞ্জাবি পরে ক্লাসেতে দেখলে মনটা শ্রদ্ধায় যেত ভরে। হেড স্যার ছিলেন নামটি তার অনিত বন্দ্যোপাধ্যায়, তার কাছেই হয়েছিল শুরু নতুন একটি অধ্যায়। লম্বা চোড়া ধুতি পাঞ্জাবি, সাইকেলেতে চড়ে স্কুলেতে ঢুকতেন যখন মনটা যেত ভরে। ব্যবসা কী করে করতে হয় শেখাতেন এক দাদা, তিনি আমার আরেক শিক্ষক, মনটা একদম সাদা। প্রাইভেট স্যার ছিলেন দুজন, বাসতেন খুব ভালো, হবেই হবে এইভাবে বলে জ্বালতেন আশার আলো। আরও অনেকে আছেন সবার নাম নেই তো মনে, তাদের শিক্ষায় চলি আমি প্রতিদিন ক্ষণে ক্ষণে, এনারা আজ নেই তো কেউই জানি না তো কোথা, আজকের দিনে এনাদের জন্য করি নত মাথা, ছোট থেকে শিক্ষা আজও পেয়ে যাচ্ছি আমি, বাবা মার দেওয়া শিক্ষা সেটা নয় তো কম দামি, সবার শিক্ষা মাথায় নিয়ে আমার যে পথ চলা, আজকের দিনে প্রণাম জানাই, এটুকু রইল বলা। এই ভালোবাসাবাসি কাছে আসা আসি এই নিয়ে শিক্ষক ছাত্র ছাত্রীদের সম্পর্ক, সেই সম্পর্ক অটুট থাকুক এবং শিক্ষক শিক্ষিকাদের আমরা চিরকাল শ্রদ্ধার নজরে যেভাবে দেখে এসেছি সেভাবেই বুকের মধ্যে তাদের জায়গা উচ্চাসনে বসে থাকুক। এই কথা বলেই আজকের মতো শনিবারের নমস্কার কলকাতা থেকে বিদায় নিচ্ছি, আমি সুমক।
4: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সারা দেশে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি জাতির গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী গত সন্ধ্যায় জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের শিশুদের উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই দেশের সবচেয়ে বড় সম্পদ বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলেছে। রেল সূত্রে দাবি, ট্র্যাক মেরামত করে ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে, তবে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরেই ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। ধসের কারণে আজও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। বিহারের রাজধানী পাটনাসহ 14 জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। একাধিক নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে, নিচু এলাকাগুলি জলমগ্ন। নেপালে গত মাসের 26 তারিখে ভয়াবহ বিপর্যয়ের পর ভারত এ পর্যন্ত সেদেশকে 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। নেপাল সরকারের প্রয়োজন মাফিক ভারত সব রকমের সহযোগিতা করে যাবে বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে। এদিকে নেপালে হরপাবানে 275 জন ভারতীয় এখনও নিখোঁজ, মৃতের সংখ্যা আরও বেড়ে 1340 ছাড়িয়েছে। কেরালার ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে ধস মেরামতির করে ট্রেন চলাচলের উপযুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। পেট্রোলিয়াম আমদানি ও পরিবহনের ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত আইএসও ট্যাঙ্ক কন্টেনার ব্যবহারের অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে কেন্দ্র। একই সঙ্গে সম্পূর্ণ আবেদন জমা পড়ার পর 7টি কর্মদিবসের মধ্যে কোনো উত্তর না এলে তা অনুমোদিত হয়েছে বলে গণ্য করার সংস্থানও রাখা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে জাতীয় সম্মানপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আজ মতবিনিময় করেন তিনি। বিকেলে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সারা দেশের

0: জন স্কুল শিক্ষক শিক্ষিকার হাতে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দার্জিলিংয়ে 327 নম্বর জাতীয় সড়কের বাগডোগরা পানি ট্যাঙ্কে খড়িবাড়ি গলগলিয়া শাখার 31 কিলোমিটারের বেশি পথ 4 লেনের করার জন্য কেন্দ্র 2077 কোটি 18 লক্ষ টাকা অনুমোদন করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এক্সেন্ডেলের এক পোস্টে জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে 3টি প্রধান সেতু, 1টি রোড ওভারব্রিজ এবং হাতিদের নিরাপদে চলাচলের জন্য 5টি আন্ডারপাস তৈরি করা হবে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। রেল সূত্রে দাবি, ট্র্যাক মেরামত করে ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে, তবে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পরই ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। এই ধসের কারণে আজও বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে, ঘুরপথে চলছে একাধিক ট্রেন। বিহারের রাজধানী পাটনা সহ 14 জেলার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। একাধিক নদীতে জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। নিচু এলাকাগুলি জলমগ্ন, বন্যার কারণে বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে 8.5 লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। গত মাসের 26 তারিখ নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর ভারত এ পর্যন্ত সেদেশকে 95 টন ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। নেপাল সরকারের প্রয়োজন মাফিক ভারত সবরকম সহযোগিতা করে যাবে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। এদিকে নেপালে হড়পাবানে 275 জন ভারতীয় এখনও নিখোঁজ, মৃতের সংখ্যা আরও বেড়ে 1340 ছাড়িয়েছে। কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের মোকাবিলায় নতুন করে 6 মাসের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এ পর্যন্ত ওই রোগে আক্রান্ত হয়ে 3072 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Kalo Joy Bangla Ganer Dhara, Chhuye Jak Mon. শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: গান দরিয়ার আসরে আজ সঙ্গে আমি সৌম্য এবং আমার সঙ্গে
5: জয়শ্রী মুখোপাধ্যায়। আর আজকে দিনটা একটা বিশেষ দিন, খুব স্বাভাবিকভাবেই আপনারা সকলেই জানেন আজকে দিনটা একেবারে উৎসর্গ করা তাদেরই জন্য। যদিও প্রতিদিনই তাদের স্পর্শে নতুন প্রজন্ম, নতুন মানুষ গড়ে ওঠেন, কিন্তু আজ শিক্ষক দিবসে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আমাদের কাছের মানুষ, সেই প্রিয় রবীন্দ্রনাথ, সেই গুরুদেব, তাঁর গুরুদেব হয়ে ওঠা সেই ভাবনা, তাই তো সম?
4: হ্যাঁ, আসলে প্রতিটা দিনই বিশেষ দিন হয়ে উঠতে পারে যদি আমরা বিশেষভাবে দিনটাকে উদযাপন করতে পারি। আর কোনো কোনো মানুষের জন্য একটা করে আলাদা দিন নির্বাচন করে রাখা, তারও একটা অন্যরকম মাধুর্য আছে। কারণ জয়শ্রী দি যেমন বললেন যে প্রতিদিনই আমরা তাঁদের ছায়ায় লালিত পালিত হই, তাঁদের আশ্রয়ে আমরা বেড়ে উঠি, বড় হই। আর আমাদের সবারই সবচেয়ে বড় শিক্ষক রবীন্দ্রনাথ, তাঁকে তো আমরা প্রণতি জানাবই। কিন্তু সেই রবীন্দ্রনাথ শিক্ষক হিসেবে কেমন ছিলেন, কেমন ছিল তাঁর শিক্ষা ভাবনা, কীভাবেই বা তিনি চেয়েছিলেন আগামী প্রজন্ম বড় হয়ে উঠুক, সেসব কথায় আমরা আসবো।
5: সৌম, দেখো, একজন মানুষ, তিনি গুরুদেব, তার মানে তিনি এমন একটা বিষয় তৈরি করেছিলেন, আর আমরা জানি সেই

পদ্ধতির কথা পৃথিবী তাকিয়ে দেখেছেন, কিন্তু শিক্ষক হিসাবে প্রতিটি বলা যায় শিক্ষার্থীর কাছে এবং সাধারণ মানুষের কাছেও তিনি শিক্ষক। তো এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান, আমাদের পথ চলা তাঁকেই নিয়ে, প্রণতি তাঁকে, গুরুদেব রবীন্দ্রনাথ।

0: রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের গুরুদেব, জন্মেছিলেন তো সেই জোড়াসাঁকো পরিবার, যেটা বলা যায় যে ঠাকুর পরিবার সমকালে দেশের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা সবাই জানি যে ঠাকুর পরিবার তার নিজস্ব একটা চৌহদ্দির মধ্যে একটা শিক্ষার পরিমণ্ডল ছিল, তাই না? সেই পরিমণ্ডলে রবীন্দ্রনাথ মূলত অপ্রথাগত আর কি, প্রথাভিত্তিক যে যাওয়া আসা স্কুল সেই রেগুলার না, সেটার বাইরেও একটা শিক্ষার পরিমণ্ডল তৈরি হলো এবং তিনি সেভাবেই শিক্ষিত হয়েছিলেন। ফলে প্রথাগত যে শিক্ষা, তার যে একটা নিয়ম, একটা বেঁধে রাখা, এটা কিন্তু একটা তার কাছে তার বিরাগ ছিল বলা যায়, যে অনেক দিন থেকেই এটার বাইরেই তিনি ছিলেন। তাই জীবন স্মৃতিতে বালক রবীন্দ্রনাথ লিখেছেন, ওরিয়েন্টাল সেমিনারিতে যখন পড়িতেছিলাম তখন কেবলমাত্র ছাত্র হইয়া থাকিবার যে হীনতা তাহা মিটাইবার একটা উপায় বাহির করিয়াছিলাম। আর উপায়টা যে কি, আমরা যারা বাংলা সাহিত্য একটু আধটু গল্প এবং সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের জীবন স্মৃতির পাতায় এই সব কিছুতে আমরা খুঁজে পাই তাকে। এবং এরপরেই তাকে দেখা গেল যে চার দেওয়ালের গণ্ডিতে আর আবদ্ধ নেই, ক্লাসরুমে শিক্ষাদানের ব্যাপারে অধৈর্য মনোভাব, কোথাও যেন রাগও হচ্ছে, সবই এই ছোট্ট বালক রবির মনে বিরূপ একটা ছাপ ফেলেছিল। তো এই সব কিছুই যখন তিনি বারবার বলেন, স্মৃতির পাতা উল্টান, পরিণত বয়সের কবি, তখন কিন্তু বুঝেছিলেন যে তার যে সেই ছোটবেলার ফেলে আসা স্মৃতি সেটা কাজে দেবে, উপলব্ধি করেছিলেন। এবং সেই কৈশোর, সেই বাল্যকালের যে কথা, সে কথাই রবীন্দ্রনাথ ভেবে পরবর্তী সময় তিনি যখন শিক্ষক হলেন, তিনি যখন আচার্য হলেন, তখন কিন্তু ব্রহ্মাচার্য আশ্রমের বালকদের জন্য কোনো কঠিন শিক্ষক বা গুরুদেব তিনি কিন্তু হয়ে উঠলেন না।
1: এবং জীবন স্মৃতির পাতায় তিনি তাঁর সেই সব অভিজ্ঞতার কথা তো লিখেছেনই, এবং ছোটবেলার সেই সব অভিজ্ঞতা তাকে পরিণত বয়সে শিক্ষক হয়ে উঠতে সাহায্য করেছিল। এবং তিনি এমনই শিক্ষক হয়েছিলেন যিনি আজকের প্রজন্মের মানুষের কাছেও গুরুদেব হয়ে রয়েছেন। গুরুদেব রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে ভালো শিক্ষক হতে হলে তার দুটি গুণ থাকা একান্ত আবশ্যক। সেগুলো কি কি? সহৃদয়তা এবং কল্পনা শক্তি।
0: ঠিক, একদম।
1: এই দুটি গুণের সাহায্যেই তিনি প্রচলিত শিক্ষণ প্রক্রিয়ার ফাঁক ফোকরগুলি বন্ধ করার চেষ্টা করেছিলেন। এবং আসলে শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের নিজস্ব একটা চিন্তাভাবনা তো ছিলই, এবং এই শিক্ষাভাবনাই হয়তো তাকে অনুপ্রাণিত করেছিল একটা নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। নানান দেশ তিনি ভ্রমণ করেছেন, নানা সময়ে দেশের নানান রকম মানুষের সঙ্গে মিশেছেন, নানান রকম সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, এবং তারপর সেই সব থেকে কিছু না কিছু উপাদান নিয়ে সব কিছু মিলেমিশে তৈরি হয়েছিল তাঁর শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ তাঁর একটি ভাষণে লিখছেন, শান্তিনিকেতনেরই একটি ভাষণ 1325 বঙ্গাব্দে, সেখানে তিনি লিখছেন, প্রত্যেক দেশেরই নিজের শিক্ষাবিধি পরিচালনা করার অধিকার আছে, সে বিষয়ে আমরা

0: আমাদের খর্বতা দেখে গ্লানি অনুভব না করে থাকতে পারি না। আমাদের শিক্ষায় বাইরের দিক থেকে চাপ পড়েছে, বিদেশি যে বুলি বলাচ্ছেন তাই বলছি। কথা হতে পারে বিদ্যার তো একটা বিশেষ জাতীয়তা নেই, অতএব আমাদের শিক্ষা পদ্ধতির কোনো দোষ নেই, কিন্তু মনকে তো স্বাধীন রাখতে পারা চাই। বিগত 50 বৎসরে আমাদের দেশে অনেক ইঞ্জিনিয়ার, অনেক উকিল হয়েছে, কিন্তু মাথা হেঁট হয় যখন ভাবি খালি মুখস্থ করেছি এবং ডিগ্রি পেয়েছি, কিন্তু পৃথিবীকে কিছুই দিইনি।
1: একদম। আমরা আসছি গানে, একটি বিরতি, একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Shuncho 107 FM Rainbow, Shat Shure Sharadi, Sharadi.

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: রবীন্দ্রনাথ সেই সময় বুঝতে পেরেছিলেন যে পড়াশোনার সঙ্গে আনন্দের সেরকম সম্পর্ক খুব একটা নেই, এবং সেটাই রবীন্দ্রনাথকে ভাবিয়ে তুলেছিল, বরং বলা ভালো ভাবিয়ে ঠিক না, মানে ব্যথিত করেছিল। এবং যে লেখাপড়ার মধ্যে আনন্দ নেই, প্রাণ নেই, সেটা শিক্ষা কোনো মতেই হতে পারে না, অন্তত সার্থক শিক্ষা কোনো মতেই হতে পারে না, সেটাই রবীন্দ্রনাথ মনে করতেন। এবং ছোট বয়স থেকেই স্কুলের যে গতানুগতিকতা, শাসন, নির্মমতা, স্বাধীনতাহীনতা, সব কিছুর প্রতি তিনি বিরূপ হয়ে উঠেছিলেন। এবং তিনি লিখছেন, সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার জাঁতাকল চলছেই, এ কলে দম দেওয়ার কাজ ছিল আমার সেজদাদা হেমেন্দ্রনাথের হাতে। পরবর্তীকালে তিনি আশ্রমের রূপ ও বিকাশ প্রবন্ধে লিখলেন, অত্যন্ত বেদনার সঙ্গে আমার মনে এই কথাটি জেগে উঠেছিল, ছেলেদের মানুষ করে তোলবার জন্য যে একটা যন্ত্র তৈরি হয়েছে যার নাম স্কুল, সেটার ভিতর দিয়ে মানব শক্তির শিক্ষার সম্পূর্ণতা হতেই পারে না।
1: একদম ঠিক, এই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু রবীন্দ্রনাথ হলেন আমাদের গুরুদেব, আমাদের শিক্ষা গুরু। আমাদের প্রতিদিনের যে কোনো আটকে যাওয়া কাজের সামনে আমরা যখন দাঁড়াই নতমুখে, আমরা যখন প্রার্থনা করি যে একটা সমাধান, তখন কিন্তু রবীন্দ্রনাথ এসে দাঁড়ান। বইয়ের পাতা খুললে, দুটো ছত্র গান পড়লে বা গাইলে চোখের সামনে এসে পড়ে সমাধান, পেরিয়ে যায় অনেক কিছু। যার জন্য সৌম, বিশিষ্ট কবি বুদ্ধদেব বসু, তিনিও কিন্তু যখন অত্যন্ত কষ্টে পড়েছেন, বিশ্বযুদ্ধের আবহে নিজেকে হারিয়ে ফেলেছেন, তখন তিনি বলছেন, আমার এক বন্ধু, তার কাছেই আমি সব পাই, তিনি রবীন্দ্রনাথ। কারণ তিনি বলেছেন, জীবনের জয় হবে জানি। দেখো, শিক্ষক মানে এই তো নয় যে তিনি শান্তিনিকেতন তৈরি করেছেন, তিনি সেখানকার অধ্যক্ষ, গুরুকুল শিক্ষা ব্যবস্থা, না, শিক্ষক মানে তিনি যিনি প্রতিদিন আমাদেরকে যেন সংকেত দেন, এ পথে চলো, এ পথটাই তোমার, হেরে যেও না, জীবনের জয় হবে।
0: তার শিক্ষা ভাবনার কথায় তো আসবোই, কিন্তু তার আগে আমাদের প্রবেশ করতে হবে খেলাধুলার দুনিয়ায়।
1: এবং তার আগে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নি চট করে।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities...
4: From the BBC World Service, in association with ABC and Akashvani.

0: আমরা আবার আলোচনায় ফিরে এলাম আমাদের বিরতি এবং গানের পরে। রয়েছি আমরা দুজনে, জয়শ্রী মুখোপাধ্যায়
1: আর আমি সৌম্য।
0: আমরা রয়েছি 107 FM রেইনবোতে আজকের গান দরিয়ায়। আজ বিশেষ দিনে, শিক্ষক দিবসে, আমরা রবীন্দ্রনাথ, তাঁর শিক্ষক হিসাবে যে অবদান, তিনি আচার্য হিসাবে যেভাবে শান্তিনিকেতনকে গড়ে তুলতে চেয়েছেন, আশ্রমের শিক্ষা, এই প্রবন্ধটায় সৌম্য রবীন্দ্রনাথ লিখেছেন আচার্য কেমন হবেন তার পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন যে তার মধ্যে, যার মধ্যে আর কি, সহানুভূতি নেই, সহমর্মিতা বা এম্প্যাথি নেই, যার কল্পনার শক্তি নেই, যার মধ্যে আনন্দের উৎস নেই, সৃজনশীলতার উৎসাহ নেই, মুক্তির সজীবতা নেই। দেখো কথাগুলো কত ইম্পর্ট্যান্ট। সহমর্মিতা, এম্প্যাথি, কল্পনা শক্তি, তার যে মানে তাকে অনেক বেশি ছাত্রদের সঙ্গে মিশে কল্পনায় ডুবে যেতে হবে। তুমি আগেও একটা বলেছিলে যে দুটি গুণ দরকার, একটা সহৃদয়তা এবং আরেকটি হচ্ছে কল্পনা শক্তি। তো এক্ষেত্রে আচার্যের কথাতেও তিনি তাই বলেছেন, সহানুভূতিশীল হতে হবে, সৃজনশীলতা থাকতে হবে, মুক্তির সজীবতা থাকতে হবে এবং আনন্দের উৎস থাকতে হবে। এবং সেই কারণেই শিক্ষক বা গুরু তিনি এসবের মধ্যে থাকলেই যোগ্য হবেন। অর্থাৎ আচার্যদের তিনি নানা গুণের আধার রূপে দেখেছেন, তাদের মধ্যে সহানুভূতি, সহমর্মিতা, কল্পনা শক্তি, আনন্দময়তা, সৃজনশীল, মুক্ত মন, জাতি বর্ণ নয়, বিভিন্ন মেধার ছাত্রদের বিকাশের পথ তৈরি করে দেবার দায়িত্ব তো তাদের ওপরে। এবং সেই কারণে শান্তিনিকেতন ব্রহ্মাচার্য আশ্রম, ব্রহ্মচর্য আশ্রমের এই ব্রতে নিষ্ঠ হয়ে উপদেশ দেবার যে কথা, সেখানে তিনি একদম মানে মেনশন করেছেন এভাবেই, কেবল পড়া মুখস্থ করা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নহে, সংযমের দ্বারা, ভক্তি শ্রদ্ধার দ্বারা, সুচিতার দ্বারা, একাগ্র নিষ্ঠার দ্বারা সংসার আশ্রমের জন্য এবং সংসার আশ্রমের অতীত ব্রহ্মের সহিত অনন্ত যোগ সাধনের প্রস্তুত হইবার সাধনাই হচ্ছে ব্রহ্মচর্য ব্রত। দেখো, তার মানে ওই যে তিনি বারবার বলছেন যে সীমার মাঝে অসীম তুমি, অর্থাৎ সীমা রেখা আমাদের যদি এরকম হয়, আমরা তো তাঁর গানকে নানাভাবে ভাবনায় আনি, তো যদি সেটাই হয় যে ওই স্কুলের একটা ঘেরা টোপের পরীক্ষা, পড়া, সেটার বাইরে অসীমকে চেনা, এবং যার শিক্ষার মধ্যে তিনি বলছেন যে শিক্ষক হবেন, তিনি কিন্তু অনন্তের সঙ্গে একজন ছাত্রকে যুক্ত করবেন, কত বড় কাজ।
1: ঠিক, আর সেই কারণেই রবীন্দ্রনাথকে

0: রবীন্দ্রনাথ বলে পাওয়া।
1: একদম, আমরা সময় প্রায় শেষ হয়ে এসছে, আমরা সকাতরে গানটির মধ্যে দিয়ে গিয়ে আমরা শেষ করব আজকের এই প্রথম পর্বটি। আবার ফিরে আসছি, মানে প্রথম পর্ব ফিরে আসবো আবার আচার্য রবীন্দ্রনাথকে নিয়ে খবরের বিরতির পর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক দিবস পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থীর ভেতরের শিশুসত্তাটি বেঁচে থাকে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের নিঃস্বার্থ অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার্থীদের জ্ঞান আহরণের পথে পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, শিক্ষকরা জ্ঞান

0: দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সমৃদ্ধ শক্তিশালী করে তোলেন। শিক্ষক দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি বিশিষ্ট পণ্ডিত, দার্শনিক ও শিক্ষক এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চলতি মাসের 26 তারিখে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বার্ষিক উচ্চ পর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশন 22শে সেপ্টেম্বর শুরু হয়ে 28শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বর্তমান ভূরাজনৈতিক সংঘাত এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট পরিস্থিতির মধ্যে এই অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে আন্তর্জাতিক মহলের অভিমত। ভিয়েতনামের নাট্রাং শহরে মিস ওয়ার্ল্ড 2026-এর চূড়ান্ত পর্ব আজ হতে চলেছে। মুকুট জয়ের এই লড়াইয়ে অংশ নিচ্ছেন মোট 111 জন প্রতিযোগী। মিস ওয়ার্ল্ড 2025-এর বিজয়ী থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী তাঁর উত্তরসূরিকে মুকুট পরিয়ে দেবেন। দেশের প্রতিনিধিত্ব করছেন ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2024-এর বিজয়ী নিকিতা পড়োয়াল। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान। पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए 3 श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 10 सितम्बर 2026 तक, तो देर किस बात की। आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
4: कालोजयी बांग्ला गानेर धारा छुए जाक मन, सुनछेन गान दोरिया 107 FM रेनबो ते। गान दोरिया, गान दोरिया छुए जाक मन, छुए जाक मन।
5: এই সঙ্গে একটু মনে করিয়ে দেওয়া, আগামী 2-3 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার সংলগ্ন কিছু অঞ্চলে বা অংশে মাঝারি থেকে স্বল্প বৃষ্টিপাত, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সঙ্গে ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে। সুতরাং বন্ধুরা, যারা মুর্শিদাবাদ নদিয়া জেলার সঙ্গে যুক্ত রয়েছেন, যাচ্ছেন বা সেখানেই থাকেন, একটু খেয়াল রাখবেন।

আমরা আবার ফিরে এলাম গানের পরে, যে কথায় ছিলাম আমরা, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা নিয়ে কথা বলছি আমরা, এবং সেই কথা বলতে বলতে রবীন্দ্রনাথের নানান লেখার কথা উঠে আসছে। প্রাক্তনীতে যেমন রবীন্দ্রনাথ লিখছেন, আশ্রম বিদ্যালয়ের আরম্ভকালের কথা আজকের দিনে আমার মনে পড়ে। এক সময় নদীপক্ষে আমি দীর্ঘকাল কাটিয়েছি, সেখান থেকে চলে এসেছিলাম মনে এই সংকল্প নিয়ে যে ছেলেদের কিছু আনন্দ দেব। অল্প বয়সে বিদ্যালয় সম্বন্ধে আমার দুঃখকর অভিজ্ঞতা হয়েছিল। তখনকার বিদ্যালয়ে শুধু

0: হীনতা নয়, নানা প্রকার হীনতাও আমাকে অত্যন্ত আঘাত করেছে। তবে একথা বলে রাখা ভালো যে আমি এই বিদ্যালয়ে রচনা করতে প্রবৃত্ত হয়েছিলাম কোনো লোক হিতৈষণার বশবর্তী হয়ে নয়, প্রকাশের ইচ্ছাই আমার জীবনের একমাত্র ইচ্ছা। অন্তরের মধ্যে যে চিত্র আছে সেটাকে বাইরে কর্মে গানে চিত্ররূপ দেওয়ার কাজই আমার। আমার উপর এই ভার উপরওয়ালার এই ফরমাস। আমার চরিত্র প্রকাশধর্মী। তপোবন বিদ্যালয়ে সম্বন্ধে আমার মনে হয় একটি ছবি ছিল, তাকেই আমি শান্তিনিকেতন বিদ্যালয়ে প্রকাশ করতে চেয়েছিলাম। এর মধ্যেই বিশ্বমানবের উপকার করবার কোনো আগ্রহ আমার ছিল না।
1: একটা কথা এখানে মনে হয় যে এই যে তপোবন সেন্ট্রিক, অর্থাৎ একজন শিক্ষক তিনি কিভাবে শেখাবেন সেটা তার পুরো মানসিকতার উপরই তৈরি হয়, তাই না? ধরো মানে এক শিক্ষকতার যে অভিজ্ঞতা সেটাকে কিছুটা বলা যায় যে একটা ঘরের মধ্যে তুমি নেচার সায়েন্স পড়াচ্ছ, সেটা যতটা ভালো না, সে তার থেকে কিন্তু বাইরে গিয়ে একটা গাছে কোনো একজন, যার জন্য তো আজকের দিনেও কিন্তু আবার নতুন করে ভাবা হচ্ছে যে দক্ষতা বিষয়ক যে প্রশ্ন যেগুলো অ্যাপ্লিকেশন বেসড প্রশ্ন সেগুলো দেখা হোক এবং বাইরে তাদের নিয়ে যাওয়া হোক একদিন ব্যাগলেস ডে, এই যে মানে কনসেপ্টটা তুমি দেখো, শিক্ষক রবীন্দ্রনাথ বা আচার্য রবীন্দ্রনাথ যাই বলো, তিনি কিন্তু গুরুকুলে সেই ভাবনা বা তপোবন যে মানে শিক্ষানীতি সেখানে কিন্তু এটাই বলেছেন বারবার, অর্থাৎ তারা ব্যাগ বইবে না, তারা গাছের তলায় বসবে সকলকে নিয়ে হেসে খেলে, সেখানে শিক্ষক যখন বোঝাবেন আনন্দটাই বড় কথা। এবং এই শিক্ষক হিসাবে কিন্তু তিনি সারা পৃথিবীর নোবেল প্রাপকদেরও এখান থেকে এসছেন, তারা ভারতবর্ষের অনেক বড় মহিষী তারা কিন্তু এখান থেকে পড়ে গেছেন। তো শিক্ষক হিসাবে তো গুরুদেব একটা আলাদা মাইলস্টোন তৈরি করেছেন, তাই না?
0: সত্যি, যে কারণে শান্তিনিকেতন আজকের দিনেও একটা গ্লোবাল স্পট বলতে পারি।
1: ভাবনায় চিন্তায় আমাদের এই যে আনন্দ আজকের দিনের, এটা অনেকদিন আগে থেকেই বইছে তাঁর ভাবনায় তাঁর কথায়।

0: আমাদের এই যে রবীন্দ্রনাথের ভাবনা, বিশেষ করে ভাষার ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের নানাভাবে শিক্ষা দেয়, এবং কখনো তিনি কোনো ভাষাকেই সেই হিসাবে যে অন্যটা কম গুরুত্ব পাবে সেরকম না। উনি যেমন লিখছেন, ধরো যে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমের বালকদের যাতে ইংরেজিটা শেখানো যায় সহজভাবে, সেজন্য কিন্তু ইংরেজি সোপান, শ্রুতি শিক্ষা, ইংরেজি সহজ শিক্ষা, অনুবাদ চর্চা, এই পুস্তকগুলো তিনি,
1: এবং এই দুটো বইই কিন্তু দুটো খণ্ডে,
0: হ্যাঁ হ্যাঁ, প্রথম দ্বিতীয়। তো পরবর্তীকালে দেখা যায় যে ডাইরেক্ট মেথড এটা তিনি চালু করেছিলেন, এবং রবীন্দ্রনাথের এই ভাষা শিক্ষার বইতে সেই পদ্ধতি অনুসৃত হয় আর কি, ডাইরেক্ট মেথড। বর্তমানে এই পদ্ধতিতে বিজ্ঞানসম্মত উপায় হিসাবেই স্বীকৃতি লাভ করেছে। ইংরেজি সোপান বইটিকে রবীন্দ্রনাথ ভাষা শিক্ষার ড্রিল বলেছেন। দেখো, ড্রিল এই বিষয়টা মানে হচ্ছে ছাত্রদের অংশগ্রহণেই কিন্তু সম্পূর্ণতা লাভ করে।
1: এবং বইটার ভূমিকায় শিক্ষক শিক্ষিকাদের জন্য তিনি একটা নির্দেশও দিয়েছেন, সেখান থেকে কিছুটা অংশ একটু পড়ে শোনাই। শিক্ষক ক্লাসের জন্য ছাত্রদিগকে দাঁড় করাইয়া ইংরেজি ভাষায় আদেশ করিবেন, তাহারা পালন করিতে থাকিবে। শিক্ষক নির্দেশিত বাক্যগুলি হবে এই রকম: স্মেল দিস ফ্লাওয়ার, টিয়ার আ লিফ ফ্রম দিস ট্রি, পুট দিস স্লেট অন ইয়র ল্যাপ। এবং রবীন্দ্রনাথ মনে করছেন যে এভাবেই ছাত্রদের মধ্যে ইংরেজি ভাষাটা আরও বেশি হৃদয়ঙ্গম হবে। তিনি আরও বলছেন, ইংরেজি বই পড়িতে আরম্ভ করিবার পূর্বেই এই সহজ উপায়ে বিস্তর ইংরেজি শব্দ তাহাদের কর্ণে ও তাহার অর্থ তাহাদের মনে অভ্যস্ত হইয়া যাইবে, ইহাতে শিক্ষা কার্য অনেক পরিমাণে সহজ সাধ্য হইবে।
0: ঠিক কথা। দেখো, ইংরেজি সোপান শুধুমাত্র যে শিশুদের পক্ষে উপযোগী তা নয়, যারা একটু বয়সে ইংরেজি শিক্ষা নিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে কাজে দিচ্ছে। তো পরবর্তী সময়ে তিনি আবার ভাষা শিক্ষার ক্ষেত্রে বলেছেন অনুবাদ চর্চাও কিন্তু খুব দরকার। দেখো, শিক্ষক মানুষ এবং পৃথিবীকে দেখেছেন, ঘুরেছেন, তুমি যেটা বলছিলে বিদেশে যাওয়া, সব শিক্ষা নীতিকে একসঙ্গে করে তিনি এটাই বলেছেন যে অনুবাদ চর্চার মধ্যে দিয়ে কি পাওয়া যায় তার একটা ধারণা তৈরি হয়েছে। ইংরেজি ভাষা শিখলেই যে মাতৃভাষার অবমাননা করা হবে, এই ধারণাটা যে মিথ্যে, এটা তিনি বলছেন এভাবেই যে আমার বিশ্বাস, যদি যথোচিত অধ্যাবসায়ের সঙ্গে অন্তত 2 বৎসরকালে এই অনুবাদ প্রত্যানুবাদের পন্থা ধরে ভাষা ব্যবহারের অভ্যাস ঘটানো যায়, তাহলে ইংরেজি ও বাংলা 2 ভাষাতেই দখল জন্মানো সম্ভব হবে। এই যে সহজ করে ভাষা শেখানো, এটা কিন্তু তিনি বারবার বলেছেন। নর্মাল স্কুলে যখন পড়তেন ইংরেজি ভাষা শেখানোর জন্য, যে

0: হাস্যকর পদ্ধতি অভিজ্ঞতা,
1: সেইখান থেকেই তার এই উপলব্ধিটা হয়েছিল যে কিভাবে পড়লে বা কিভাবে পড়ালে পড়াটা আরও ভালোভাবে তৈরি হওয়া সম্ভব, সেইটা রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন। এবং সেখান থেকেই এই অনুবাদ চর্চার বইও, সেখান থেকেই রবীন্দ্রনাথের সৃষ্টি বলা যায়।
0: একদম। দেখো, একজন যিনি শিক্ষক, প্রত্যেকেরই, ধরো যিনি শিক্ষকতা করেন, তার কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা ভাবনা থেকে কিন্তু পড়ান এবং নিজস্ব একটা স্টাইল তৈরি হয়, তার নিজস্ব ব্যক্তিত্ব থাকে। প্রত্যেক শিক্ষক কিন্তু ইন্ডিভিজুয়াল, তাদের ব্যক্তিত্বের সঙ্গে যেটা যায়, কেউ খুব গম্ভীর কিন্তু তাকে ছাত্ররা ভালোবাসেন, কেউ আবার খুব হাসি খুশি কিন্তু অনেক বেশি, মানে তার সঙ্গে যে ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্যে যে বন্ধুত্ব সেটার থেকে যেন বেশি কাছের, এটাও আবার খুব খুব একটু বেশি, একটা কোথাও লাইন থাকবে কিন্তু বন্ধুত্বপূর্ণ।
1: এবং এক একজন শিক্ষক শিক্ষিকার শিক্ষা নীতিও এক এক রকম।
0: একদম একদম। কিন্তু মূলত সেটা একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকবে, যেটা রবীন্দ্রনাথ তাঁর ভাবনায় তৈরি করে গেছেন, আর সেখান থেকেই বোধহয় সবাই নতুন করে ভাবতে শিখবে যে তারা নতুন প্রাণ নিয়ে আবার এগিয়ে চলবে নতুন কিছু সন্ধানে। আমরা নতুন প্রাণের চর।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে আগামী দু তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং তৎসল এলাকার অঞ্চলের কোনো কোনো জায়গায়। ফলে এই অঞ্চলগুলিতে যারা যারা বাইরে বেরোবেন সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করবেন। আর সঙ্গে তো রাখছেনই 107 FM Rainbow।

0: 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: Kalo Joy Bangla Ganer Dhara Chhuye Jak Mon. Shunchen Gandoria 107 FM Rainbow Te. Gandoria. Gandoria. Chhuye Jak Mon. Chhuye Jak Mon.
3: আমরা ভাষা শিক্ষার কথা বলছিলাম, সেই সঙ্গে অনুবাদ চর্চার কথাও বললাম, কিন্তু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই তিনি নিজেকে শুধুমাত্র ভাষা শিক্ষার মধ্যে আবদ্ধ রাখেননি, বরং তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছেন নানান বিষয়ের মধ্যে। তার মধ্যে যেমন আছে বিজ্ঞান, তার মধ্যে আছে ভূগোল, এবং এই বিষয়গুলোকেও কতটা সহজ, কতটা সরলভাবে উপস্থাপন করা যায় ছেলেমেয়েদের কাছে, নানান মানে তখন যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের স্মৃতিকথা থেকে আমরা সেসব জানতে পারি।
4: একদম। ধরো ভূগোলের মাস্টারমশাই ক্লাস নিচ্ছেন, গুরুদেব বাইরে দাঁড়িয়ে পড়া শুনছেন, এক সময় তিনি ক্লাসে ঢুকে পড়লেন, তারপর নিহারিকার থেকে পৃথিবী কি করে বর্তমান আকার লাভ করেছে গল্পচ্ছলে এমনভাবে বললেন, বিবৃত করলেন রাদার, যে মাস্টারমশাই তো অবাক, ছাত্র তো অবাক হবে, মাস্টারমশাই তন্ময় হয়ে শুনে বললেন, এরম ভূগোল তো আগে পড়ায়নি কখনো। তো এই যে মানে ছোটখাটো ঘটনা, এর মধ্যে প্রমথনাথ বিশি, তিনি কিন্তু তার মানে তার লেখায় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে নানা রকম শিক্ষা সম্পর্কিত কথা সরাসরি বলেছেন, যে আলোচনা করেছেন রবীন্দ্রনাথের কথা এবং বলেছেন রবীন্দ্রনাথ কিন্তু শিক্ষকতা সম্পর্কে যে খুব সরাসরি কথা বলেছেন তা নয়, উদাহরণ দিয়েছেন তার উপস্থিতি শিক্ষক হিসাবে উদ্ভাসিত হয়েছে সেই সব লেখা থেকে এক্সট্র্যাক্ট, যেটা সেটা কয়েকটা আমরা বলতেই পারি, তাই না? ধরো তিনি বলছেন যে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বাহন বাংলা বলিলে কম বলা হয়, এখনকার জীবনের বাহন বাংলা ভাষা, মানে তিনি যখন লিখছেন আর কি, সভা সমিতি বক্তৃতা তর্ক প্রবন্ধ রচনা চিঠিপত্র এমনকি একটা চিরকুট সেটাও লেখা বাংলায় হয়ে থাকে, ইংরেজি পঠনের ভাষাও বাংলা, এই প্রথা সেখানে আছে বলিয়া অনায়াসে শিক্ষণীয় বিষয়ের মধ্যে ছেলেরা প্রবেশ করতে পারে, যেটা মাতৃভাষায় শিক্ষাদান
3: বারবার বলেছেন। হ্যাঁ, আর প্রমথনাথ বিশ্বের লেখার আরেকটা জায়গা একটু পড়ে শোনাই, সেখানে তিনি লিখছেন বিদ্যালয় পরীক্ষায় পাহারা দেওয়ার রীতি এখানে নাই, ছাত্ররা প্রশ্নপত্র পাইয়া যাহার যেখানে খুশি গিয়া বসে লেখা শেষ হইলে পাতাগুলি নির্দিষ্ট স্থানে দিয়া যায়, আমার অভিজ্ঞতায় কখনো নকল করা অভিযোগ শুনি নাই, ছাত্রদের বিশ্বাস করিলে তাহারা বিশ্বাস রক্ষা করিতে জানে।
4: বাহ, এই যে ধরো আমার এই মুহূর্তে মনে পড়ছে না পাহারার পরীক্ষা বলে শঙ্খ ঘোষের লেখা, সেখানেও কিন্তু একটা ঘরের মধ্যে ইনভিজিলেটর থাকবে না, মাস্টারমশাই এইরকম কথা বলে গেছেন, তিনি কিন্তু দেখো হিসেব মতো ধরলে, অনেকেই তো এটা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, কোনো একজন হেড স্যার কিন্তু এটা করেছিলেন এবং দেখা গেল যে সব থেকে খারাপ, যে কিনা টুকলি করে হয়তো পরীক্ষার চেষ্টা করে, সে সাদা খাতা জমা দিয়েছে এবং সে দেখেছে বসে, যাতে ওখানে কেউ চিটিং না করতে পারে ওই সারা পরীক্ষায়। অর্থাৎ ছোট একটা উদাহরণ, কিন্তু সেটাও কিন্তু প্রয়োগ নানাভাবে হয়েছে।
3: আমরা প্রমথনাথ বিশির কথা যখন বললাম, অ্যান্ড্রুজের কথাও একটু বলি। অ্যান্ড্রুজ লিখছেন, হিম টু ইন্টালেকচুয়াল বিউটি অ্যান্ড ও টু দ্য ওয়েস্ট উইন্ড, রবীন্দ্রনাথ এই দুটি কবিতা যখন পড়াচ্ছিলেন সেই সময়ের অভিজ্ঞতা অ্যান্ড্রুজের হয়েছিল, এবং অ্যান্ড্রুজ লিখছেন, থ্রু দো দ্য পোয়েটস লেসন ওয়াজ কন্ডাক্টেড এন্টায়ারলি থ্রু দ্য মিডিয়াম অফ বেঙ্গলি, কিন্তু দে ওয়াজ নট এ সিঙ্গল ডাল মোমেন্ট ইন দ্য ক্লাস ফ্রম বিগিনিং টু এন্ড। এবং তিনি আরও লিখছেন,
4: একটা ডাউটও নেই,
3: হ্যাঁ, ইট উড বি হার্ড টু সে হু ওয়াজ দ্য মোস্ট ইগার, দ্য পোয়েট হিমসেলফ অর হিস পিপলস, এমনভাবে তিনি ক্লাস পরিচালনা

0: আলোচনা করছেন যে সকলে তন্ময় হয়ে তাঁর কথাই শুনছে।
1: একদম
0: রবীন্দ্রনাথের থেকে এভাবেই আমরা নতুন নতুন অনেক কিছু জানতে পারি, হয়তো নতুনভাবে আমাদের জীবনটাকে সাজিয়েও নিতে পারি।

0: স্টুডিওর ঘড়ি বলছে যে আমাদের আর বেশি সময় হাতে নেই, কিন্তু যেটুকুনি সময় রয়েছে আমরা চেষ্টা করব রবীন্দ্রনাথের ছায়ায় থাকার।
1: একদম, দেখো আমাদের

0: যে এতগুলো যে ভাষা, বিজ্ঞান, ভূগোল, ইতিহাসের চর্চার কথা তো আমরা বললাম, একটা চর্চার কথা একটু বলতে হয়, সেটা হচ্ছে যে সেন্স ট্রেনিং বা ইন্দ্রিয় বোধ চর্চা। ধরো কবি এটা আশ্চর্যভাবে আমদানি করেছিলেন, যে বিশ্বভারতীর প্রাক্তন সুধীরঞ্জন দাস তিনি বর্ণনা করেছেন এটা, যে আমাদের একটা খেলা হতো মাঝে মধ্যে ইংরেজিতে যাকে বলে সেন্স ট্রেনিং। গুরুদেবের যথেষ্ট উৎসাহ ছিল এক্ষেত্রে, সকলকে নিয়ে একসঙ্গে বসে হাতে একটা ফুট রুল তুলে তিনি বলতেন, এই দেখো লম্বা, বলতো এটা একটা, এটা কতটা ফুট হতে পারে? আচ্ছা দেখো টেবিলের এই পাশটা, বলো তো এটা লম্বায় কত ফুট কত ইঞ্চি, মানে একটা চোখের পরিমাপ, বুঝতে পেরেছো? এতে নানা জনে নানা রকম মাপ বলতো, তারপর টেবিলের সেই পাশটা ফুট রুলার দিয়ে মেপে দেখা হতো, যার আন্দাজ আসল মাপের কাছাকাছি আছে বোঝা যেত যে দৃষ্টি মানে চর্চা, শ্রুতিচর্চা এই সব কিছু মানে তার কাছে, মানে সেই সেই যে স্টুডেন্ট সে জানতে পারছে যে মাপটা কত, তার মধ্যে সমস্ত
1: মানে যে নির্ভুলভাবে বলতে পারতো সে জিততো। এবং এই অনুশীলনের মাধ্যমে
0: অনেক কিছু
1: এই চর্চাগুলো হতো, যে দৃষ্টি চর্চা, শ্রুতি চর্চা, স্পর্শেন্দ্রিয় চর্চা,
0: এই সব কিছু ছিল আর কি। দেখো শিক্ষা তো তিনি মৌলিকতা তো প্রকাশ করেই গেছেন, সীমিত পরিসরে শিক্ষক রবীন্দ্রনাথকে এত সহজে আমরা মানে পৌঁছে দিতে পারবো না আপনাদের কাছে, বা আমরা নিজেরাও স্যাটিসফাইড হব না, সত্যি কথা বলতে একটা অংশ মাত্র আমরা পড়লাম।
1: কিন্তু সেই সময়ের দলিলগুলো যদি আমরা একবার উল্টে পাল্টে দেখি, তাকে আবার নতুন করে চিনতে তো পারবো। আর কথা বলতে বলতে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও একটি ওয়েদার আপডেট আমরা পেয়েছি, আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো যা হচ্ছে, আগামী দু তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনার কোনো কোনো অঞ্চলে।
0: আর এইসব বলতে বলতেই কিন্তু মনে হলো যে ওই যে আমরা বললাম রবীন্দ্রনাথ সর্বপ্রধান শিক্ষাগুরু, জাতির শিক্ষার উন্নতি এবং সারা পৃথিবী জুড়ে তাঁর ছাত্রের সংখ্যা বড় কম নয়, যারা বিশিষ্ট মানুষ এবং গুণীজন, বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত। সুতরাং শিক্ষক রবীন্দ্রনাথ, গুরুদেব রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে, সেই সঙ্গে আজ যারা আপনারা শিক্ষক, তোমরা যারা শিক্ষার পথে এগিয়ে চলেছ, সকলকেই ভালোবাসা আজকের এই শিক্ষক দিবসে। এবং সেই সঙ্গে তুমি বলছিলে নতুন করে পাবো বলে আমরা যাবো এই গানটিতে, মিতা হকের কণ্ঠে এই গানটি শুনবো, কিন্তু তার আগে একটু বলে দেওয়া দরকার আজ আমরা যাদের গান শুনেছি, অঙ্কিতা ঘোষ, অর্জুন চক্রবর্তী, পিউ এবং সমবেত, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, মনোময় ভট্টাচার্য, শ্রাবণী সেন, পৃথ্বীজিৎ ঘোষাল, দেবদ্রিতা চ্যাটার্জি, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তা, শ্রীকান্ত আচার্য এবং সুস্মিতা পাত্রের কণ্ঠে শেষ গানে মিতা হক।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি খেলাধুলা, ঘরের বাইরের কার্যকলাপ এবং সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। শিক্ষক দিবসের সঙ্গেই এবার এই কলেজের শতবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষক দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মূল অনুষ্ঠানটি হচ্ছে নিউটাউনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন কৃতী শিক্ষককে তাদের অসামান্য অবদানের জন্য বিদ্যাসাগর শিক্ষক সম্মানে ভূষিত করেছেন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। কেরালামের ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কাইপাঙ্গালামের পানামিংকুন্ন এলাকায় গতকাল রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাদের গাড়িটি ধাক্কা মারে গাড়িতে থাকা 8 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। বিহারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত।

0: রাজধানী পাটনা সহ 14টি জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। গঙ্গা, গণ্ডক, কোশী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জল ক্রমশ বাড়ছে। নিচু এলাকাগুলি জলমগ্ন, বন্যার কারণে বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম বাস্তবায়নের উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: I'll never let you part.
1: 아카시바니 কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমেই বিকশিত ভারতের লক্ষ্য পূরণ সম্ভব। তিনি বলেন, যে সমাজে শিক্ষকরা সম্মানিত হন, প্রকৃত অর্থে সেই সমাজই এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে শিক্ষকদের আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক দিবস পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থীর ভেতরের শিশু সত্তাটি বেঁচে থাকে। রাজ্যে শিক্ষার মানোন্নয়নে আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে রাজ্যের প্রতিটি জেলায় দুটি করে CM3 শিক্ষা প্রতিষ্ঠান করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। আজ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিদ্যালয়ে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান ও বিদ্যাসাগর শিক্ষক সম্মান 2026 অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে বলেন, কেন্দ্রীয় সরকার পোষিত স্কুলগুলির মতো এই স্কুলগুলিকে করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চলতি মাসের 26 তারিখে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বার্ষিক উচ্চ পর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশন 22 সেপ্টেম্বরে শুরু হয়ে 28 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বর্তমান ভূ রাজনৈতিক সংঘাত এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট পরিস্থিতির মধ্যে এই অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে আন্তর্জাতিক মহলের অভিমত। ভিয়েতনামের না ট্রাং শহরের মিস ওয়ার্ল্ড 2026 চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হতে চলেছে। মুকুট জয়ের এই লড়াইয়ে অংশ নিচ্ছেন মোট 111 জন প্রতিযোগী। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 8টায়। ব্যাডমিন্টনে চায়না মাস্টার্সের সেমিফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিন আয়ুব ও তান উই কিয়ং জুটির মুখোমুখি।

0: মুখোমুখি হবেন। এই নিয়ে টানা চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় এই জুটি। দেশের শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ আগামী 10ই অক্টোবর শুরু হতে চলেছে, চলবে 2027 সালের মে মাস পর্যন্ত। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক কপালকুণ্ডলা, কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ চন্দন সর্দার, পরিবেশনা মাঙ্গলিক, নির্দেশনা সমীর বিশ্বাস। নাটক কপালকুণ্ডলা।

0: কখনো এমন থম মেরে কি ভাবছো বলো দেখি? একে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার উপর তোমার এই আন্ধার মুখ, আমরা ঠিক যাচ্ছি তো পুরো?
1: বলা শক্ত রে হারু, এই আন্ধারে দিক ঠাওর করা, আমরা বোধ করি পথ হারিয়েছি।
0: বলো কি, আমার তো শুনে ভীষণ ভয় লাগছে গো, সবাইকে বললে হয় না?
1: সবাই ঘুমোচ্ছে নিশ্চিন্ত, এখন এ কথা বললে না না, এখন থাক,
0: একজন তো জেগে রয়েছে, আকাশের অবস্থা ভালো না।
2: মাঝি, আজ কতটা পথ যেতে পারবে?
3: আগে সে কথা বলা মুশকিল, যতক্ষণ ভরা জোয়ার থাকবে নৌকা তৎপর করে ছুটবে।
2: শোনো শোনো, কেমন ব্যাককেলের মতো কথা শোনো, আরে হাল পাল সব ওনার হাতে, অথচ
4: রাগ করছেন কেন? এগোনো পেছনো সবই তো ভগবানের হাতে, ওর পক্ষে বলা কি সম্ভব?
2: তুমি আর সালিশি করতে শোনা তো নবকুমার, জলের কুমির যদি জলের গভীরতা না বোঝে তাহলে তার ড্যাঙায় ডাঁড়া বাঁধাই ভালো।
4: আচ্ছা আপনি তো উতলা হচ্ছেন কেন?
2: না উতলা হবে না, তুমি কি বলো বলো তো নবকুমার, বেটারা 20-25 বিঘের ধান কেটে নিয়ে চলে গেল, সারা বছর খাবো কি?
4: সেই জন্যই তো বলেছিলাম, পরিবার থেকে তীর্থে বেরোনোর আগে একটু ভালো করে ভেবে দেখুন।
2: এতই যখন জ্ঞানের সাগর, তুমি নিজে এলে কেন বাবু?
4: আমি তো আগেই বলেছি সমুদ্র দেখার বড় স্বাদ ছিল আমার।
1: এবার কথাটা বল, সামনে সমূহ বিপদ, ঝড় আসছে।
3: সর্বনাশ হয়েছে, আমরা পথ ভুল করেছি, দিক ঠাউর করতে পারছি না।
2: এখন উপায় কিনারায় নিয়ে চল, কিনারায় নিয়ে চল,
5: কিনারায় নিয়ে চল।
2: তাই তো বটে, ভয় নেই ভয় নেই, সবাই মিলে বাবা পাঁচের নাম কীর্তন করো। কিনারা দেখা যাচ্ছে মাঝি, জাগ বাবা, এ যাত্রা কোন রকমে রক্ষা পেলুম।
6: এই যাত্রা কোন রকমে বেঁচে গেলাম বাবা, কি হবে ভগবান রক্ষা
1: করতে। জোয়ার না আসা তো নৌকা ছাড়া যাবে না, আপনার স্নান খাওয়া দাওয়া সেরেনি?
2: তা অবশ্য মন্দ বলনি। তোমরা স্নান খাওয়া দাওয়া সেরে নাও, মেয়েরা রান্নার ব্যবস্থা করো, নৌকর বলুয়ের মধ্যে আনা যাচ্ছে।

0: আছে তা রান্নাটা হবে কি দিয়ে আমাদের পিণ্ডি দিয়ে কাঠের আগুন ধরাবে কি করে হ্যাঁ ওই ধূমস শরীর নিয়ে বসে না থাকে একটু কাঠের জোগাড় করলে তো পারো
1: এতই সস্তা এখানে কাঠ পাবে কোথায় দেখছো তো জনে মনুষ্যের চিহ্ন নেই শুধু বালির চর আর বালির চর
0: তবে কি এতগুলো পুরুষ থাকতে মেয়েগুলো না খেয়ে মরবে তোদের হাতে চুড়ি পড়া উচিত আর ওনাকে দেখ ধম্মের বক ওই চাতকটার মতো একবারে হা করে বসে আছে
1: থামো তো আমার কি এখন সে বয়স আছে বুঝলে মুখ্য থাকলে কি আর এখানে বসে থাকি বয়স থাকলে নিজে কাঠের জোগাড় করে এনে তোমার খাওয়ার ব্যবস্থা করতাম
0: হয়েছে হয়েছে আজি ঘোড়া গেল তো মশা বলে কত জল কি আমার বীর পুরুষে অনুক্ষণে নৌকায় ওঠা তো মাঝি মোল্লার সঙ্গে কিচির মিচি আর তা না হয় মেয়েদের সঙ্গে গুজুর গুজুর গুজুর
1: আবার বলো তো
0: তোমার রাগের মুখে
1: আবার বলো
0: তোমার রাগের মুখে আগুন
2: আপনারা চুপ করুন এই সময় কি ঝগড়া করার সময়
1: বলো তো বাবা নবকুমার এখন কি ঝগড়া করার সময় বাবা নবকুমার জোয়ার আসতে তো সেই বিকেল তার আগে নৌকো তো ছাড়া যাবে না বাবা এতগুলো লোকের খাবার ব্যবস্থা তো করতে হবে কাঠ না হলে রান্না কি দিয়ে হবে বাবা তুমি একটা ব্যবস্থা না করলে সব না খেয়ে থাকবে নবকুমার
2: বেশ তো আমাকে একটা কুল অথবা একটা দা দিন সঙ্গে কেউ একজন আসুক ও হে তুমি এসো না আমার সঙ্গে
3: আমি মানে
2: কেন অসুবিধা কি আমি তো আছি
3: হ্যাঁ সে তো বটেই কিন্তু আমার পেটটা সকাল থেকে মোচড় দিচ্ছে না হলে আমি একাই যেতাম
2: বুঝেছি ঠিক আছে কারোর যাওয়ার দরকার নেই আমি একাই পারবো
0: হ্যাঁ এই না হলে পুরুষ মানুষ এই কদিন বসে আমি দেখতে করতে এলুঙ্গা হ্যাঁ কেচো সব কেচো
1: সত্যি যা বলেছো ছেলে ওই একটাই নবকুমার বাকি সব কেচো
0: তুমিও
1: হ্যাঁ ঠিকই বলেছ না না আমি নই মক্ক আমি নই
4: তিনি জন বনভূমি দারুণ সবুজ আর সবুজ আর একটু ভেতরে যাওয়া যাক বা বা সুন্দর থাক আর যাওয়ার দরকার নেই

0: অফিসনি একটু একটু বিশ্রাম করি।
1: হ্যাগো, চুপচাপ বসে আছো কি গো? ছেলেটা যে গেল তার তো কোনো ফেরার নাম নেই। আরে যাও না বাপু, একটু এগিয়ে দেখো না।
2: আরে আসবে আসবে, ঠিকই আসবে। আরে এই এলো বলে তুমি অত ভেবো না তো, এই নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না।
1: কথার কি ছিড়ি, দেখো মাথা ঘামাবো না। এতগুলো মানুষ বসে থাকতে নবটা একাই গেল, কি না পেটের আগুন নেভাতে। আচ্ছা তোমাদের কি কারো কোনো দায় নেই?
3: জোর আসছে, আর সময় নাই, সকলে নৌকা উঠে পড়ো, এখনই নৌকা না চললে জোরের ধাক্কায় নৌকা টুকরো টুকরো হয়ে যাবে।
2: এই সবাই উঠে পড়, উঠে পড়, উঠে পড়। মাখন, বৃন্দাবন, আরে পুটি, দেখো দেখি মোক কথাটা গেল কথা। এই তো মোক্ষিক
3: ভাই,
2: উঠে পড়, উঠে পড়,
3: মোক্ষিক ভাই, নৌকার পাল ধরে যাবে, ওছি তোমারে হাল ধরে। হে
2: এতক্ষণে বাঘ নয় শিয়ালের পেটে গেছে।
1: আরে

0: কোথায় গেল নৌকো? এখানে তো ছিল। আমি আমি কি ঠিক ভুল করলাম? না, এই তো, এই তো অনেক পায়ের ছাপ। আরে ওই তো নৌকো। আমাকে আমাকে নির্জন দ্বীপে একলা ফেলে ঈশ্বর, এখন এখন আমি কি করবো? এখানে তো কোনো মানুষ নেই, শুধু বালি আর জল। কি করবো আমি? কে আমাকে উদ্ধার করবে? এই জনমানবহীন নদী তটে তিল তিল করে মৃত্যু এসে আমাকে ক্রাশ করবে।
1: ॐ काली कराल वदना दीनिष्टान्ता शिपासिनी विचित्र खट्टंग धारा नौरमाला विभूषणा दीपि चर्म परिधाना शुष्कमंसाति भैरवा অতিবিস্তার বদনা জিহ্বালনা নাদা পুরিত দিঙ্গমুখা।
0: কেহ নেই, পঞ্চমূর্তির সামনে বসে চোখ বুঝে মন্ত্রোচ্চারণ করছেন, পরম বাচ্চায় ধুনিতে গনগন করে আগুন চলছে, নিশ্চয়ই কাপালি। কিন্তু আমি এখন কি করব? থাকবো না, থাক, এই অবস্থায় কোথায় যাব? তবু একে সব কথা খুলে বললে হয়তো চোখ মেলেছেন।
2: কাস্তাম,
0: আগে
2: কে তুমি?
0: নবকুমার, নবকুমার শর্মা।
2: ব্রাহ্মণ?
0: হ্যাঁ।
2: বেশ, মা মেনু স্বর আমাকে অনুসরণ করো।
0: কিন্তু
2: আমার আদেশ অমান্য করো না, এসো আমাকে অনুসরণ করো।
0: আমি আমি খিদে চেষ্টায় বড়ই কাঁত, দয়া করে যদি একটু।
2: তুমি ভৈরবী প্রেরিত, আমার সঙ্গে এসো, আহার্য পানীয় সব পাবে। এই কুটিরে বিশ্রাম করো, ইচ্ছে হলে শয়ন করো, সময়ে আমার সঙ্গে দেখা হবে।
0: আপনি চলে যাচ্ছেন?
2: হ্যাঁ, শোনো, আমার সঙ্গে পুনরায় সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এ কুটির ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করো না।
0: ভীষণ ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি।

0: ভোরের মিষ্টি বাতাসে যেন সমস্ত ক্লান্তি অবসাদ দূর হয়ে গেছে। কিন্তু মন বলছে কাপালিকের উপস্থিতি আমার পক্ষে শুভ নয়। এক সম্মোহনী শক্তি লুকিয়ে আছে চোখ দুটোতে। কাপালিকের সঙ্গে থাকাটা নিরাপদ নয়, আমাকে বাড়িতে ফেরার চেষ্টা করতেই হবে। দেখি নয়, বেরিয়ে পড়া যাক।
1: পেয়েছি, পূজার অর্ঘ্য পেয়েছি। দেব মা দেব, নর রক্ত দেব, ব্রাহ্মণের রক্ত দেব, ব্রাহ্মণের রক্তে স্নান করাবো মা। আমার মাতৃপূজায় সিদ্ধি লাভ হবে, আমি হব পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিমান পুরুষ। জয় মা, জয় মা করাল বদনী, জয় মা। আর একটু ধৈর্য ধর মা, আর একটু ধৈর্য ধর। যাই যাই, নিয়ে আসি পূজার অর্ঘ্য।
0: অনেকটা পথ পেরিয়ে এসেছি। জায়গাটা বেশ, চারিদিকে পেপতারু পাইন নীল আকাশটাকে ঘিরে রেখেছে। দেখি নদী বেয়ে আসা কোন নৌকোর সন্ধান পাই। কোন রাস্তা দিয়ে এসেছিলাম? হ্যাঁ ওটাই। না না, এ রাস্তা তো আরো গভীর বনে গিয়ে মিশেছে। তাহলে না, তাও তো নয়। একে একে গোলক ধাঁধায় পড়লাম।
2: পথিক, তুমি কি পথ হারিয়েছ?
0: একে কোন স্বর্গের দেবী নয় তো?
1: কি অপূর্ব রূপ!
2: এসো আমার সঙ্গে এসো, কোনো ভয় নেই।
0: হইতো হইতো সে কুটির।
3: নবকুমার!
0: কে? ও আপনি? কোথায় গিয়েছিলেন?
3: কঠোর ব্রতে নিযুক্ত ছিলাম।
0: কিছু বললেন?
3: না। তোমার কোনো কষ্ট হয়নি তো?
0: না, আমার কোনো কষ্ট হয়নি।
3: মায়ের আশীর্বাদে এরপর আর কোনো কষ্টবোধই থাকবে না।
0: এবার এবার আমি ঘরে ফিরতে চাই।
3: যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে। মা যে তোমার অপেক্ষাতেই বসে আছেন। তুমি কি কম ভাগ্যবান নবকুমার, মা তোমার প্রতীক্ষায় বসে আছেন।
0: শুধু মা নয়, সবাই সবাই খুব দুশ্চিন্তায় আছেন।
3: হ্যাঁ, মঙ্গলময়ীর কৃপায় সব দুশ্চিন্তাই দূর হয়ে যাবে। এসো এসো আমার সঙ্গে। জয় মা করাল বদনী, সবই তোর ইচ্ছা মা। এসো এসো আমাকে অনুসরণ করো।
0: কে তুমি?
2: চুপ, কোথায় যাচ্ছ? পালাও, এক্ষুনি পালাও এখান থেকে।
0: কেন?
2: কথা পরে, এখন পালাও।
3: নবকুমার সত্তর এসো।
0: যাই,
2: তোর পেছন পেছন যাচ্ছ, বাঁচতে চাও তো এক মুহূর্ত অপেক্ষা না করে পালাও।
0: কিন্তু কেন?
2: নর মাংস ছাড়া তন্ত্র পূজা হয় না, জানো না?
0: নর মাংস?
3: কে কে? কপাল কুণ্ডলে এসো।
0: হাত চলুন। কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়?
3: পূজার স্থানে।
0: কেন?
3: বোধের জন্য। মা করাল বদনী লোল জিহ্বা উষ্ণ হয়ে আছে, নর রক্তের স্পর্শ পেতে। নবকুমার দেখো, আমাকে চিনতে পারছ না?
0: না তো।
1: আমার চোখের দিকে তাকাও, অন্যদিকে নয়। তাকাও
0: তাকাও। তাকিয়েছি
1: একাগ্রভাবে, স্থির দৃষ্টিতে। শুধু আমার চোখের দিকে চোখ রাখো, ভাবো ভাবো, মন দিয়ে শোনো।
4: আমি কিছু ভাবতে পাচ্ছি না।
1: তাই হবে, তুমি যে মায়ের জন্য নিবেদিত। জয় জয় মা করাল মধুরী, সবই তোর ইচ্ছে মা, সবই তোর ইচ্ছা। নররক্ত চাস মা? নররক্ত? রক্তের স্বাদ পেতে চাস? দেব মা, দেব দেব দেব, তোকে নররক্তই দেব, তোকে ব্রাহ্মণের রক্তে স্নান করাবো মা। আমার সাধনায় আজ সিদ্ধি লাভ করব, আমার শক্তি দম্ভে স্তম্ভিত করে দেবো সবাইকে। লক্ষ লক্ষ মানুষ এসে প্রণাম করবে, লুকিয়ে পড়বে আমার পায়ে। সোনা হীরে মণিমাণিক্য দিয়ে সাজিয়ে দেবো তোকে মা, তুই রাজরানী হবি। তাকাও তবকুমার, তাকাও তাকাও আমার দিকে, তাকাও, বলো বলো আমি কে?
4: আপনি পৃথিবীর অধীশ্বর।

0: তেরি তো মহা শক্তিধর পুরুষ।
1: এই তো, এই তো চিনতে পেরেছ। অন্যদিকে নয়, আমার চোখের দিকে তাকাও, তাকাও। এইবার বলো, তুমি কে? এখানে কেন এসেছ?
0: আমি ব্রাহ্মণ সন্তান, মা চামুণ্ডার সেবার জন্য নিবেদিত।
1: চমৎকার, বলো মা কি চান?
0: মা আমাকে চান।
1: মা তোমাকে চান, তুমি মাকে কি দিতে পারো বলো?
0: মা যা চান, নররক্ত।
1: নররক্ত, নররক্ত! জয় মা, জয় মা করাল বদনী, জয় মা মুক্ত কেশী, জয় জয়। সবই তোর ইচ্ছা মা, জনমানবহীন এই নির্জন প্রান্তরে ব্রাহ্মণ পুত্রের উপস্থিতি হইব আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। নররক্ত নিবি মা, নররক্ত নিবি। তাই বুঝেছি, বুঝেছি, তোর চোখে মুখে তাই এত খুশি হচ্ছে পড়ছে। তবে তবে তাই হোক মা, তবে তাই হোক। নবকুমার,
0: বলো,
1: এইখানে এসে বসো। তুমি পরম ভাগ্যবান, পবিত্র ব্রাহ্মণ পরিবারে তোমার জন্ম। তোমার রক্তে স্নান করে মা চামুণ্ডা তৃপ্ত হবেন। বসো, হ্যাঁ, এইখানে এইখানে শান্ত হয়ে বসো, আমি পূজার আয়োজন করি। জয় মা করাল বদনী, মা চামুণ্ডেশ্বরী। নে মা, নে কাপালিকের দেওয়াই রক্ত অর্থে তুষ্ট হয়ে মহাশক্তিমান হওয়ার আশীর্বাদ দে মা। তুই যা চাস তাই দেব মা, তাই দেব। নর রক্ত, নর মাংস। একি একি একি, খড়গোটা, খড়গোটা কোথায় রাখলাম?
2: কপালিক বাবা দেখতে পেলে একজন কেউ জানতে রাখবে না। তাড়াতাড়ি এসো, আমার পিছনে এসো।
3: কপালিক কোথায় গেল?
2: মায়ের খড়গন্তে তোমায় বলে দেবে বলে। দৌড়ো, এসো, আমার হাত ধরো, এসো।
3: আমি আমি আর পাচ্ছি না, কোথায় নিয়ে যাচ্ছ? একটু বিশ্রাম নিতে দাও।
2: বিশ্রাম নেবার সময় নেই, আর অনেক অনেকটা পথ যেতে হবে আমাদের।
3: কে কে তুমি?
2: কথা নয়, ধরা পড়লে সব শেষ, কিচ্ছু করার থাকবে না। এসো এসো, আর একটু চলো, এসো।
1: তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথায় সেই খড়্গ, কোথায়? তবে কি, তবে কি পূজায় কোনো বিঘ্ন ঘটেছে? মা চামুণ্ডা অসন্তুষ্ট হয়েছেন?
3: না না, তা কি করে হবে?
1: আমি যে কবছর এই নির্জন শ্মশানে একাক্রমণে মার সাধনা করেছি। মা, মা, মা, মা বল, মা বল, তুই কি রুষ্ট হয়েছিস? সেই ব্রাহ্মণ পুত্র কোথায়? তবে কি বাঁধনকে? না না না না, অসম্ভব অসম্ভব। তাহলে তবে কি কেউ তাকে মুক্ত করে নিয়ে গেছে? কার এত শক্তি? কে সে শক্তিমান যে কাপালিকের ক্ষমতাকে অস্বীকার করতে চায়? স্বর্গমর্ত পাতাল কোথাও সে পালিয়ে বসতে পারবে না। অন্ধকারে বিবরে লুকিয়ে থাকলেও তাকে আমি চেনে বার করবই। মা চামুণ্ডার জনমানহীন রাজ্যের রাজা শুধু একজন, আমি আমি আমি কাপালিক। তাহলে তাহলে কে তাকে মুক্ত করলো? কে তাকে মুক্ত করলো? কপাল কুণ্ডলে, কপাল কুণ্ডলে! কোনো ছাড়া নেই, শয়তানি আমার সঙ্গে প্রবঞ্চনা।

0: সুপুরুষ যুবককে দেখে কামনার আগুন জ্বলেছে, পুড়িয়ে মারব, পুড়িয়ে মারব বিশ্বাসঘাতিনীকে। কত দূরে পালাবি? কাপালিকে সম্মোহনী শক্তি এড়িয়ে যাবার ক্ষমতা কারো নেই পৃথিবীতে। কপালে কুণ্ডলে, কপালে কুণ্ডলে।
1: কপাল কুণ্ডলে, সঙ্গে ওকে
2: ব্রাহ্মণ পুত্র কাপালিক, কাপালিক বলি দিতে চাইছিল।
1: বুঝেছি, আজ রাতটুকু এখানে লুকিয়ে থাকো, কাল সকালে যা হোক ব্যবস্থা করা যাবে।
2: বাবা, বাবা আমি তবে যাই।
1: না, কোথায় যাবে? কাপালিকের কাছে? অসম্ভব মা, তুমি সেখানে যাবে না।
2: কেন?
1: কাপালিক তোমায় মেরে ফেলবে।
2: কিন্তু আমার তো আর কোথাও যাবার জায়গা নেই, আমাকে যে সেখানে ফিরতেই হবে।
1: না মা, না, তা সম্ভব নয়। কাপালিকের খড়গ যখন রক্তের স্বাদ পেয়েছে, তখন রক্ত না পাওয়া অবধি সে শান্ত হবে না। রক্ত সে নেবেই, হয় আপনার না হয় ফুলের মতো নিষ্পাপ এই বালিকার। আয় স্বর, তুমি এদের ক্ষমা করো।

0: এই বালিকা আপনার প্রাণ রক্ষার অপরাধে অপরাধী। কাপালিকের বিচারে এ মৃত্যুদণ্ডপ্রাপ্তা। সেই ভয়ঙ্কর কাপালিকের কাছে ফিরে গেলে আপনার যে দশা ঘটতে যাচ্ছিল এরও তাই ঘটবে। এখন বলুন, এ অবস্থায় আপনি কি কর্তব্য বলে মনে করেন?
1: আমি যদি সেই কাপালিকের কাছে ফিরে যাই তাহলে কি বালিকার প্রাণ রক্ষা হবে?
0: তুমি দেখছি নিতান্তই ছেলে মানুষ, তোমার ধারণা নেই সেই নরমাংস লোভী কাপালিক কতখানি ভয়ঙ্কর। কপাল কুণ্ডলার প্রাণ সে নেবেই তুমি ফিরে গেলেও।
1: তাহলে উপায়?
0: উপায় একটাই, কপাল কুণ্ডলাকে নিয়ে পালিয়ে যাওয়া।
1: আমি ব্রাহ্মণ সন্তান, অকৃতজ্ঞ নই। আমার প্রাণ রক্ষা করতে প্রাণ রক্ষার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত।
0: নবকুমার, তুমি ব্রাহ্মণ পুত্র, কপালকুণ্ডলে ব্রাহ্মণের ঘরেই জন্মেছিল। আমি চাই তুমি ওকে ধর্মপত্নী করে তোর ঘরে নিয়ে যাও, মায়ের আশীর্বাদে তোমরা সুখী হবে।
1: বেশ, তাই হবে।

0: মা, মা মুক্তকেশী, সে ছোটবেলা থেকে আজ অবধি এই প্রকৃতির কোলেই বড় হয়েছি। ঠাকুর বাবা বললে এবার নাকি আমার স্বামীর ঘর করতে যেতে হবে। স্বামী কি? ঘর করা তো আমি জানি না মা। তুই দেখিস মা, সেখানে গিয়ে আমি যেন রোজ ফুল জোগাড় করে তোর পুজোর আয়োজন করতে পারি। ততদিন কাপালিক বাবার রাগও কমে যাবে। কাপালিক বাবার কত কষ্ট হবে, কে তার পুজোর উপাচার জোগাড় করে দেবে মা?
1: কপাল কুণ্ডলে
0: বাবা ঠাকুর।
1: নবকুমার বলুন, ফুলের মতো নিষ্পাপ আর পবিত্র এই মেয়ের তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। ঠাকুরমশাই, কপাল কুণ্ডলা আমার ধর্মপত্নী, ওর জন্য আপনি ভাববেন না।
2: শুনে আশ্বস্ত হলাম নবকুমার, আমি আমি তোমাদের পালকির ব্যবস্থা করি।
1: কপাল কুণ্ডলা, আশ্চর্য জীবনের কি বিচিত্র গতি। বেরিয়েছিলাম সাগর দর্শনে, সঙ্গী সাথীরা নদীর ধারে একা রেখে চলে গেল। নির্জন বনের মধ্যে একা একা অনিবার্য মৃত্যু, হয় জীবজন্তুর পেটে নয়নাহারে। জীবনের আশা ছেড়েই দিয়েছিলাম, তারপর কাপালিকের হাতে গিয়ে পড়লাম।
0: আমিও তোমায় দেখেছিলাম, কাপালিক বাবা তোমায় মন্দিরের একদিকে নিয়ে যাচ্ছে। ভীষণ ভীষণ ভয় হলো, একজন সরল মানুষ বিনা দোষে শাস্তি পাবে? কাপালিক বাবাকে তো আমি জানি, তিনি বহুদিন ধরে

0: কারো রক্তের সন্ধান করছিলেন।
1: কাপালিকে দোষ নয়, মা চাবুন না যে রক্ত চান।
0: মিথ্যে কথা, মা কখনো সন্তানের রক্ত চাইতে পারে? মা সবসময় সন্তানকে রক্ষা করেন।
2: নবকুমার
1: আগে পালকে প্রস্তুত, এবার রওনা হতে হবে।
0: বাবা
1: কাঁদিস না, মা কাঁদিস না, সুখে শান্তিতে স্বামীর ঘর করো। মা চামুণ্ডেশ্বরের কাছে এই প্রার্থনা করি। বাবা নবকুমার
3: বলুন,
1: বাবা মা মরা প্রকৃতির সন্তানও ফুলের মতো নিষ্পাপ। ওকে দেখো বাবা, ওকে কষ্ট দিও না যেন। এসো এসো মা, এসো নবকুমার, তোমাদের তোমাদের যাত্রা শুভ হোক।

0: জনমানবহীন জায়গা,
1: দূরে একটা আলোর বিন্দু দেখা যাচ্ছে। বৃন্দাবন, বৃন্দাবন আলোটা এদিকেই আসছে তো রে, এদিকেই প্রায়শই ডাকাতি হয়। মশালের আলো, এই পালকি ঘোড়াও
0: দক্ষিণের দিকে, দক্ষিণের দিকে চলো,
1: চারিদিকে আমাদের ঘিরে ফেলে যাবো, আমাদের কিছু করবার উপায় নেই।
2: সাবধান, আর পালাতে পারবে না। এই পালকি দেখে টেনে মার কর,
1: সুদর্শন লাঠি চালাও, মার গায়ে যেন হাত না দিতে পারে।
2: বাহ সুন্দর সুন্দর, দেখি দেখি দেখি সুন্দরী,
0: খুব ভাই হাত দেবে না বুঝি,
2: দেখি দেখি মুক্তর হর,
1: খবরদার মার গায়ে হাত দিবি না,
2: এখন একজন আছে দেখছি, মার মার বেটাকে,
0: ছেড়ে দাও ছেড়ে দাও।
2: এই সুন্দরীকে বেঁধে জঙ্গলে ফেলে দে,
0: ছেড়ে দাও,
2: চলে আয় চলে আয়।
3: কি ভীষণ ক্লান্ত লাগছে, সেই কোন সকালে রওনা দিয়েছি, এখন প্রায় সন্ধে। কপালকুণ্ডলাকে নিয়ে পালকি বাহকের অনেকটা পথ এগিয়ে গেছে। আরে ওটা কি, একটা ভাঙা পালকি? হ্যাঁ তাই তো, তাহলে কি কপালকুণ্ডলার কোনো বিপদ হলো? এখন এই অন্ধকারের মধ্যে আমি কোথায় খুঁজে বেড়াবো?
4: এখানে কেউ আছো? থাকলে কথার উত্তর দাও।
0: আছি।
4: কে তুমি, কপালকুণ্ডলা নাকি?
0: কপালকুণ্ডলা কি আমি জানি না, তবে আমি একজন অসহায় স্ত্রীলোক, দস্যুরা আমার অঙ্গের সব অলংকার নিয়ে গেছে, একজন বাহুকেও মেরে ফেলেছে।
3: আর সঙ্গের লোকজন?
0: জানি না, ডাকাতের ভয় সব কোথায় পালিয়ে গেছে।
3: দাঁড়াও দাঁড়াও, আগে তোমার হাতের বাঁধনগুলো খুলে দিই। ওঠো, তুমি কি চলতে পারবে?
0: এখান থেকে পরিচিতিটা কত দূর?
3: তা তো বলতে পারবো না, তবে মনে হয় বেশি দূরে নয়। একটা আলো দেখা যাচ্ছে, এক কাজ করো, তুমি আমার কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটার চেষ্টা করো, কোনোরকমে একটা আস্তানে পৌঁছতে পারলেই হবে। এই তো সামনে একটা চটি।
4: এই কে আছো, একটু সাহায্য করো, একজন অসুস্থ মহিলা রয়েছেন আমার সঙ্গে।
5: আসুন দেবে, দরজাটা খুলে দে তো বাবা।
3: আচ্ছা, এর আগে কি কোনো পালকি এখানে পৌঁছেছে?
5: হ্যাঁ হ্যাঁ, একজন নববিবাহিত বালিকাকে নিয়ে সন্ধে নাগাদ একটা পালকি এসেছে।
3: উনি কোথায়?
5: ওই তো, ওই পাশের ঘরেই আছে।
3: জয় মা জয় মা, তুমি সত্যিই মঙ্গলময় মা, তুমি সত্যি মঙ্গলময়। তোমার পালকি বাহক আর সঙ্গী সাথীদের কোনো সংবাদ পেলে?
0: না, ডাকাতির ভয় সে যে সবাই পালিয়েছে তার প্রতিকার কারো দেখাইনি।
3: একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, অবশ্য যদি কিছু মনে না করো।
0: বলুন না।
3: তোমার পোশাক, তুমি কি
0: আগে? হ্যাঁ,

0: মুসলমান, কিন্তু আপনার পরিচয়টা এখনো জানতে পারলাম না। আপনার বাড়ি কোথায়?
1: সপ্তগ্রাম।
0: সপ্তগ্রাম, আপনার নামটা কি বলুন তো?
1: নবকুমার, নবকুমার শর্মা।
0: নবকুমার!
2: আরে প্রদীপটি নিভে গেল, কে আছো? প্রদীপটা জ্বালিয়ে দাও।
0: আপনার ঘরের কাছে একটা পালকি দেখলাম, সঙ্গে কেউ আছে বুঝি?
1: হ্যাঁ, আমার স্ত্রী কপালকুণ্ডলা।
0: সে কি আমার চেয়েও সুন্দরী? আপনার স্ত্রীকে দেখতে ভারী ইচ্ছে হচ্ছে, আপনার আপত্তি না থাকলে?
1: না না, আপত্তি কেন, আসুন না।
0: না থাক, এখন নয়, কাল গিয়ে আলাপ করে আসব।
1: বেশ, আপনার যা ইচ্ছে।
0: কিছু মনে করবেন না, নিজেই চলে এলাম আপনার স্ত্রীকে দেখার জন্য।
1: সে তো তার সৌভাগ্য। কপালকুণ্ডলা, এদিকে এসো।
0: কি রূপ নিয়ে এসেছিস? তোর এই সর্বনাশী রূপ যে আমার সামান্যতম মিলনের সান্ত্বনাকেও চিরদিনের জন্য শেষ করে দিল, এ তো রূপ নয়, অগ্নি বন্যা।
1: ও কি করছেন? আপনার সমস্ত অলঙ্কার ওকে দিচ্ছেন কেন?
0: ঈশ্বরের কৃপায় অলঙ্কার আমার অনেক আছে। আপনার অসামান্য সুন্দরী স্ত্রীর কাছে শুধু অলঙ্কার নয়, আমার অহংকারও হার মেনেছে। আমার অনুরোধ, এগুলো আমাকে ফিরিয়ে নিতে বলবেন না।
1: কপালকুণ্ডলা, এসো।
3: মা মা, তাড়াতাড়ি এসো, দেখো মা, দেখো কে এসেছে, দেখো।
4: আসছি রে বাবা, আসছি। এত হইচই কেন?
3: এই দেখো কে এসেছে।
4: নব? নব?
1: হ্যাঁ মা, আমি তোমার নব।
4: তুই বেঁচে আছিস বাবা? তুই বেঁচে আছিস? তবে ওরা যে বললো,
3: কেন তোমার সন্দেহ হচ্ছে মা?
4: আজ আমার কি আনন্দ, আমার নব বেঁচে আছে। শুনছো তোমরা, শুনছো, আমার নব বেঁচে আছে।
1: মা, এ তোমার বউ মামা।
3: দাদা, তুমি বিয়ে করেছো? দেখি দেখি মুখটা দেখি, কি সুন্দর দেখতে।
1: জানো মা, কপালকুণ্ডলা আমার নতুন জীবন দিয়েছে, মাকে প্রণাম করো। আরে ভরচাজ মশাই, মোক্ষদা মাসি, আমাকে ফেলে তোমরা চলে এলে?
5: তুমি ফিরে এসেছো নবকুমার, আমরা তো ভেবেছিলাম জঙ্গলে তুমি বাঘের পেটেই গেছো।
6: তোমাকেই খাওয়া উচিত ছিল, কত করে বললাম দাঁড়াও দাঁড়াও নবকুমার, ফিরো, স্বার্থপর কোথাকার।
5: হয়েছে হয়েছে, এই আনন্দের দিনে এসব কথা কেন মোক্ষ?
3: সবাই শাক বাজাও, উলু দাও। মা, বৌদিকে বরণ করে ঘরে নিয়ে যাও।
7: ও মা, দেখো দেখো নবকুমারের নতুন বউ, কেমন চাঁদপানা মুখ, স্বর্গে দেবীকেও হার মানায়।
8: যে তাজ্জব ব্যাপার! কি ভট্টাজি মশাই, বাড়ি এসে তো আষাঢ়ে গপ্প ফেঁদেছিল, এখন কি হবে?
5: তা কি করব বাবা, ওই রকম জমালয় থেকে মানুষ ফিরে আসতে পারে, এ তো বাবা বাপের জন্মে ভাবিনি।
6: সেই জন্যই প্রাণ ভরে গল্প ফেঁদে বললে কিনা, নবকুমার বাঘের পেটে গেছে। আরে ছি ছি,
5: থামো তো, ছি ছি।
3: এই মৃণু, এই একা একা দাঁড়িয়ে কার কথা ভাবছিস? দাদা, তোর মতো যদি আমি রূপ পেতাম
9: কি হতো তাহলে?
3: কি হতো? আর কিছু না হোক, কতগুলো পুরুষ মানুষের মাথা ঘুরিয়ে দেওয়া যেত।
9: কেন মাথা ঘুরতো কেন?
3: ওমা, এমনি বলি কি, হ্যাঁ রে, এরকম বেরো ছেড়ে আঁচল বাঁধা মন নিয়ে মনের মানুষটাকে কি করে ধরে রাখবি হতো ভাবি?
9: আমি তো কিছু ধরে রাখতে চাই না, বাঁধন আমার ভালোই লাগে না।
3: তাহলে তোর কি ভালো লাগে?
9: আমার আমার ভালো লাগে খোলা আকাশের নিচে হারিয়ে যেতে, সাগরের ঢেউ কাটিয়ে ছুটতে ছুটতে বনের গভীরে মিশে যেতে।
3: সে কি রে মৃণো, তাহলে এই কাজল কালো ঢেউ খেলানো চুলে যে কবরই বাঁধতে হবে, এ তো গৃহিণীর নয়, যোগিনীর লক্ষণ।
9: তোমার দাদার সঙ্গে যখন

0: দেখা হয়নি, তখন তো আমি যোগিনী ছিলাম।
1: তাই বাঁধবো চুলের রাশ, পড়াবো চিকন বাঁশ, খোপায় দোলাবো তোর ফুল, কপালে সিঁথির ধার, কাঁকালেতে চন্দ্রহার, কানে তোর দিব জোড়া দুল।
0: বেশ বেশ বুঝলাম, চুল বাঁধলাম, ভালো কাপড় পরলাম, কাঁকালে চন্দ্রহারও পরলাম, তাতে বা সুখ কি?

0: ফুটলে কিছু লোকে দেখে শু ফুলের কি
1: ফুলের কি
0: তা তো বলতে পারি না, কখনো তো ফুল হয়ে ফুটিনি। তবে তোর মতো যদি কলি হতে পারতাম তবে ফুটে সুখ হতো। আচ্ছা বেশ, তাই না হয় হলো, তাহলে তুই কিসে সুখী বলতো?
1: বোধহয় সাগরের তীরে সেই বনে বনে ছুটে বেড়াতে পারলেই আমার সুখ।
0: কিন্তু এখন তো আর ফিরে যাবার কোনো উপায় নেই।
1: না, তাহলে কি করবি?
0: বিধাতা যা করাবে তাই করব। এমন দীর্ঘশ্বাস কেন রে মৃণ?
1: স্বামীর সঙ্গে যাত্রা করবার দিন মা ভবানীর পায়ে ত্রিপত্র দিয়ে বলেছিলেন, মা আমার যদি শুভ হয় তবে পত্র তুমি ধারণ করো। কিন্তু মা ত্রিপত্র ধারণ করলেন না, তাই জানি না আমার কপালে কি আছে।
0: মৃণা,

0: যাই, আমাকে আর ডেকো না।
1: আরেকটু আরেকটু থাকো, আমার কথা যে এখনো শেষ হয়নি।
0: আর কি বলার আছে, কি হলো, যেতে দাও।
1: আমার যা ধন সম্পদ, মান মর্যাদা, সব সব তুমি নাও, প্রতিদানে কিচ্ছু না, কিচ্ছু চাই না। তোমার স্ত্রী হবার অধিকার দাও, তাই যদি না পারো তাসি করে রাখো সারা জীবন।
0: পথ ছাড়ো,
1: আমি তোমার জন্য রাজ ঐশ্বর্য ত্যাগ করে এসেছি, তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ।
0: তোমার রাজ ঐশ্বর্যের কাছে তুমি ফিরে যাও, আমাকে পাওয়ার আশা ত্যাগ করো।
1: এই জন্মে তোমাকে পাওয়ার আশা ছাড়ব না, এই জন্মেই তুমি আমার হবে। কারুর ক্ষমতা নিয়ে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
0: একই রূপ তোমার, একটু আগেই এই তুমি কি আমার চোখের সামনে ভীত হরিণের মতো চোখের জল ফেলছিলে? মনে পড়ে আমার প্রথম স্ত্রী পদ্মাবতী থেকে ঠিক এইরকম চোখের দৃষ্টিহীনে বলেছিল, এই জন্মে তোমার আশা আমি ছাড়ব না, এই জন্মে তুমি আমার হবে। কে কে তুমি?
1: আমি পদ্মাবতী,

0: কপাল কুণ্ডলা।
1: ও তুমি
0: এত রাত্রে কোথায় যাচ্ছ?
1: স্বামীকে বশ করবার জন্য শ্যামা দিদির ওষুধ দরকার, তারই খুঁজে যাচ্ছি।
0: ভালো, কাল তো একবার গিয়েছিলে, আজ আবার কেন?
1: কাল যে খুঁজে পাইনি।
0: দিনে খুঁজলে তো পারো।
1: দিনে তুললে যে ফল হয় না।
0: বেশ তো, আমাকে গাছের নাম বলে দিও, আমি ওষুধ তুলে আনবো।
1: আমিও যে ও গাছের নাম জানি না, তবে দেখলে চিনতে পারবো।
0: বেশ, তুমি যাও, আমি ঘরেই যাই।
1: অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, গাছের গাছের নামটাও তো জানি না। অবশ্য দেখলে চিনতে পারতাম, কিন্তু কিন্তু এই ঘন অন্ধকারে তা কি সম্ভব হবে? দেখি আরেকটু এগিয়ে যাই। আরে, বনের মধ্যে আলো, আলো এলো কোত্থেকে? তাই তো, একটা একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে প্রদীপ চলছে, কারা যেন কথা বলছে।
2: মূর্খের মতো কথা বলছো, আমার বিচারে তার শাস্তি মৃত্যু। তাতে তোমার আপত্তি থাকলে আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই।
3: আমিও মোটেই মঙ্গলাকাঙ্ক্ষী নই, কিন্তু তাই বলে তাকে হত্যা করারও পক্ষপাতী আমি নই। প্রয়োজন বোধে আমি তাতে বাধাই দেব।
2: তুমি নিতান্ত অবোধ, অজ্ঞান। আমি যা বলি মন দিয়ে শোনো, আমার কথা শুনলে তোমার লাভই হবে।
3: বলুন।
2: কিন্তু তার আগে ভালো করে চারদিকটা একবার দেখে এসো, আমি যেন মানুষের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি।
3: কে?
1: আমি কপালকুণ্ডলা। তুমি এখানে কেন?

0: তুমি কি আমাদের কথাবার্তা আড়ি পেতে শুনেছ? জবাব দাও।
1: আমি তো সেই কথাই জিজ্ঞাসা করছি, গভীর রাতে এই বনের মধ্যে তোমরা কি পরামর্শ করছো?
0: কপাল কুণ্ডলা, এদিকে এসো, এসো বলছি।
1: হাত ছাড়ুন, ছাড়ুন, আমি আমি বিবাহিতা, পরস্ত্রী।
0: জানি, আমিও পুরুষ নই, এটা ছদ্মবেশ। হ্যাঁ, আমরা যে কুপরামর্শ করছিলাম শুনবে তা?
1: হ্যাঁ শুনব।
0: তাহলে তাহলে আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ এখানে অপেক্ষা করো।
1: বেশ। আমাকে বসিয়ে রেখে কোথায় গেল ছদ্মবেশী ব্রাহ্মণ? হয়তো হয়তো আর আসবেই না। না, এবার ফেরা যাক। আকাশটা মেঘে ছেয়ে গেছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি শুরু হলো, গাটা গাটা কিরম ছমছম করছে। আচ্ছা, কেউ কেউ কি আমার পিছনে আসছে? ওকে ওকে, বিদ্যুতের আলোয় কাকে দেখলাম? পাহাড়ের মতন বিরাট বিরাট শরীর, মুখ ভর্তি দাড়ি, চোখ দুটো জ্বলন্ত আগুনের মতন। তবে তবে কি,
2: এত রাত্রে কোথায় যাচ্ছ কপাল কুণ্ডলা?
0: কি পরামর্শ করছিলাম শুনলে?

0: শ্যামা দিদির জন্য আনা পাতাগুলো সাজিয়ে রাখি। আরে, পাতার সঙ্গে একটা ছোট্ট চিঠি, দেখি তো দেখি তো কি লেখা আছে।
1: আজ সন্ধ্যের পর বনি সেই কুটির কাছে চলে এসো, নাইলে তোমার বিপদ ঘটতে পারে।
0: কে কে ব্রাহ্মণ বেশিনি আমাকে আমাকে কেন ডেকে পাঠালো? সে আমার পক্ষে অন্ধকারে লুকিয়ে দেখা করা কি ঠিক হবে? যাই হোক, এবার যাই, কালকে জায়গায় যদি দেখা হয়।
2: অবিষ্ঠা বিশ্বাস খাতিনি, দেখি কত দূর যেতে পারিস। কে কে তুমি? পথ ছাড়ো।
3: চিনতে পারছ না? ভালো করে দেখো তো।
2: কাপালিক, কি চাও তুমি?
3: তোমার সঙ্গে আমার কিছু কথা আছে।
2: জানি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছো, বনে তার প্রয়োজন নেই, আমি প্রস্তুত। তুমি আমাকে অনায়াসে হত্যা করতে পারো, আর আমার বাঁচার স্বাদ নেই।
3: আমি তোমাকে হত্যা করতে আসিনি নবকুমার, মা ভবানীর তা ইচ্ছা নয়, এ সময় তোমাকে আমার দরকার। চলো ঘরের ভেতরে চলো।
2: না, এখন নয়, আমার একটা কাজ বাকি আছে।
3: জানি জানি জানি নবকুমার, তুমি পাপিষ্ঠাকে অনুসরণ করতে চাও তো, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। যা দেখতে চাও তা আমি দেখাবো তোমায়, এসো।
2: চলো।
3: তোমার হয়তো খেয়াল আছে, কপালকুণ্ডলাকে নিয়ে তুমি যখন পালিয়ে আসছিলে তখন পিছনে তাড়া করতে করতে হঠাৎ একটা বালির স্তূপ ভেঙে আমি মাটিতে পড়ে যাই। জ্ঞান ফিরতে দেখলাম আমার দুটো হাত ভাঙা, সেই কষ্ট সহ্য করতে না পেরে আবার

0: জ্ঞান হারালাম, পরদিন সাধু জ্ঞান আধো জাগরণে দেখতে পেলাম মা ভবানী যেন ভয়ঙ্কর মূর্তিতে আমার সামনে আবির্ভূত হয়ে রক্তচক্ষু দিয়ে আমায় বলছেন, পাপিষ্ঠ, তোরই কারণে আমার পূজার বিঘ্ন ঘটেছে, মিথ্যা স্নেহমোহে অন্ধ হয়ে তুই এতদিনও কোনো কুমারীর রক্তে আমায় স্নান করাসনি, এই পাপে আজ তোর এই ফল, আর কখনো তোর পূজা গ্রহণ করব না। নবকুমার, নবকুমার কপাল কুণ্ডলা বধ যোগ্যা, আমি তাকে বধ করবই, তাছাড়া সে তোমার কাছেও বিশ্বাস খাতিনি।
1: এসেছে, চল ওদিকটায় যাই, এখানে কাপালিক আসতে পারে। হ্যাঁ, এসো এখানে, এখানে বসো।
2: তুমি তুমি আমায় ডেকেছিলে কেন?
1: তোমার স্বামী নবকুমারের সঙ্গে তোমার চির বিচ্ছেদ ঘটানোর জন্যে।
2: কেন কেন স্বামীকে ত্যাগ করব? তাকে ত্যাগ করে আমি কোথায় যাব?
1: বহু দূরে, অন্য কোনো দেশে। আমি তোমায় ধন দৌলত দাসী বাদী সব সব দেব।
0: নবকুমার দেখছ?
3: হ্যাঁ।
0: ওই ওরা এগোচ্ছে, এসো ওদের অনুসরণ করি।
3: কপালিক
0: বলো, এই তো আমি, বলো
3: আমায়, আমায় একটু সুদা দাও।

0: দেরি করে লাভ নেই।
1: হ্যাঁ, আমিও তো তাই বলছি, বিলম্বে কাজ কি। কপাল কুণ্ডলে
2: তোমরা?
1: কোনো ভয় নেই, আমার সঙ্গে এসো বৎসে।
2: চলো। তুমি কি ভয় পাচ্ছ?
0: ভয় কই না।
2: তাহলে এমন কাঁপছ কেন?
0: রাগে, প্রচন্ড রাগে কপালকুণ্ডলা, কাঁদতে তো পারবো না তাই।
2: কাঁদবে কেন?
0: কাঁদবো কেন তা তুমি কি করে জানবে মেন্ময়ী? তুমি তো কখনো রূপ দেখে পাগল হওনি, তুমি তো কখনো নিজের হৃৎপিণ্ড উপরে ফেলে শ্মশানে আসোনি মৃন্ময়ী। শুধু একবার, একবার বলো, তুমি অবিশ্বাসিনী নও, একবার বলো মৃন্ময়ী, আমি আবার তোমায় ঘরে ফিরিয়ে নিয়ে যাই।
2: তুমি তো আমায় জিজ্ঞেস করনি।
0: আমি আমি পাগল হয়ে গেছি মৃন্ময়ী, আমি পাগল হয়ে গেছি, তুমি বিশ্বাসঘাতিনী নও।
2: স্বামী, আজ যে ব্রাহ্মণের সঙ্গে আমায় দেখেছ, সে পুরুষ মানুষ নয়।
0: তাকে সে
2: পদ্মাবতী।
0: মৃন্ময়ী!
2: হ্যাঁ, আমি বিশ্বাসঘাতিনী নই, মা আমায় ডাকছেন।
1: কপালে কুণ্ডলে
2: বাবা,
1: আয় আমার কাছে আয়।
2: আসছি বাবা, আসছি বাবা, আমি ডাকছি, আমি আসছি, আমি আসছি বাবা।

তরঙ্গ বিক্ষুব্ধ নদীর বুকে ঝাঁপিয়ে পড়ল নবকুমার প্রিয়তমা কপালকুণ্ডলাকে উদ্ধার করতে। কিন্তু কোথায় কোথায় কপালকুণ্ডলা? তার উজ্জ্বল হৃদয় তখন উদ্দাম হরিণের মতো ছুটে বেড়াচ্ছে মহামায়ার কোলে।

0: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে কপালকুণ্ডলা নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ চন্দন সরকার। অভিনয় করেছেন কাপালিক, শ্যামল ঘোষ, ভট্টাচার্য মশাই, স্বপন রায়, প্রথম মাঝি সুশান্ত দাস, দ্বিতীয় মাঝি শিশির সাহা, পালকি বাহক বিপ্লব ভট্টাচার্য ও কৌশিক ভট্টাচার্য, মেধো ডাকাত প্রসূন বন্দ্যোপাধ্যায়, অন্যান্য ডাকাত হাবুল সাহা ও অসীম বসু, অধিকারী চন্দন সরকার, নৌকার যাত্রীরা শান্তনু দত্ত, মুরারী চক্রবর্তী, শম্পা গুপ্ত, সঞ্জীব নন্দী, পার্থ রায়চৌধুরী, দিলীপ ঘোষ, মুখ্যদা সোমা সরকার, নবকুমারের মা অরুণা মজুমদার, শ্যামা মধুছন্দা পাল, মতিবিবি লক্ষ্মী দাশগুপ্ত এবং নবকুমার সমীর বিশ্বাস ও কপালকুণ্ডলার ভূমিকায় শিপ্রা লাহিড়ি। সম্পাদনা স্বপন দে সরকার ও রফি উদ্দিন। নির্দেশনা সমীর বিশ্বাস। পরিবেশনা মাঙ্গলিক।
1: আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, আগামী দু তিন ঘন্টায় 30-40 কিলোমিটার প্রতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও মালদা জেলার কোনো কোনো অঞ্চলে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। রাজ্যের প্রতিটি জেলায় দুটি করে CMC শিক্ষা প্রতিষ্ঠান করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। আজ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলোর মান উন্নয়নে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে দুটি সেন্টার অফ এক্সেলেন্স ইন স্পোর্টস তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রায় 300 কোটি টাকার কম্পোজিট গ্র্যান্ট স্কুলগুলিকে দেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রকল্প ও ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল অফ কলেজ টিচার্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্যের 59 জন শিক্ষককে বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করা হয়। 14টি স্কুলকে সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে জাতীয় স্তরে শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে 2 জন সহ 48 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। নিউ ফারাক্কায় ধসে যাওয়া অংশে মেরামতির কাজের পর রেল লাইনে ট্রায়াল রান দেওয়া হল। পরপর 2 বার ট্রায়াল রানের পরও আংশিক ত্রুটি থাকায় পুনরায় কাজ শুরু হয়েছে। সব ঠিক থাকলে বিকেলের পর ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আগস্ট মাসে 89 জন শিশুর মৃত্যুর ঘটনার তদন্তের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে সুপার তথা MSVP প্রসেনজিৎ বরকে সরিয়ে দেওয়া হয়েছে। গত শনিবার 4 সদস্যের বিশেষজ্ঞ দল মালদা ঘুরে যান। শহর ও শহরতলি এলাকার পরিচ্ছন্নতার লক্ষ্যে রাজ্য সরকার চলতি অর্থ বছরে স্বচ্ছ ভারত মিশনের আওতায় বিভিন্ন পুর সংস্থায় আরও 67টি ফ্রেশ ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এছাড়াও এই সময় আরও 32টি পুর সংস্থায় এরকম নতুন প্ল্যান তৈরির কাজ শুরু হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাদার টেরেসার 30তম প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। 1997 সালের আজকের দিনে তিনি কলকাতায় প্রয়াত হন। এই উপলক্ষে মাদার হাউসে আজ বিশেষ প্রার্থনা সভা ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্যে শিক্ষার মানোন্নয়নে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় দুটি করে সিএমশ্রী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ রাজ্য বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান ও বিদ্যাসাগর শিক্ষা সম্মান 2026 অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। নতুন সরকারের প্রথম তিন মাসে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় 18% বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দফতরে নজরদারি বাড়ানো, ডিজিটাল মনিটরিং এবং রাজস্ব ফাঁকি রোধে কড়া পদক্ষেপের ফলেই এই সাফল্য। বিশেষ করে রেভিনিউ লিকেজ বন্ধ এবং কর ফাঁকি রোধে জোর দেওয়ায় রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে। এছাড়াও খনিজ সম্পদ থেকে রাজস্ব আদায়েও বড় সাফল্য মিলেছে। আগে যেখানে এই খাতে ব্যাপক রাজস্ব ফাঁকির অভিযোগ ছিল, সেখানে নজরদারি করা হওয়ায় সরকারের আয় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান অব্যাহত। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিড়িঙ্গি থেকে বেনাচিতি পর্যন্ত একাধিক মিষ্টির দোকান ও হোটেলে সারপ্রাইজ ভিজিট চালিয়ে ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে পচা মিষ্টি, দীর্ঘদিন ধরে মজুত রাখা বাসি তরকারি এবং চরম নিম্নমানের খাবার। ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার আধিকারিকদের উপস্থিতিতেই সেই সমস্ত বাসি খাবার তক্ষুনি ফেলে নষ্ট করে দেওয়া হয়। অন্যদিকে আলিপুরদুয়ারের চিলাপাতায় বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, খাওয়ার দোকান এবং রিসোর্টে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাবার এবং পচা মাছ ও মাংস উদ্ধার করা হয়, সেগুলিকেও ফেলে দেওয়া হয়। এমন ঘটনার প্রেক্ষিতে খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এদিন 4টি দোকানের মালিককে নোটিশ দেওয়া হয়েছে। আন্তঃজেলা বাইক পাচার চক্রের 3 জনকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে মোট 12টি বাইক উদ্ধার করেছে শীতলকুচি থানার পুলিশ। এই মোটর বাইকগুলি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল বলে কোচবিহারের জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিকি আগরওয়াল জানিয়েছেন। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়ের লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Kanebajuk on your radio. Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow Day. Weekend Cafe. Weekend Cafe.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 4:11:27। আর তোমার কাছে যথারীতি মন যে করে উড়ু উড়ু করতে করতে, যে দুজনের মন সব থেকে বেশি উড়ু উড়ু করে একসঙ্গে থাকলে তা আরও বেশি করে, একজন কথার ফুলঝুরি মহুয়া আর আরেকজন তোমার সঙ্গে মহুয়ার পাশে মেওয়া টাইপের কিছু একটা ভাবতেই পারো।
2: যারা মোটামুটি মানে জানো যে অঙ্কিতা এইভাবেই আমাকে সারাটাক্ষণ সঙ্গত দিয়ে যাবে, তাদের আরও একটা কথা বলি। যখন আমি রেড রোডটা ক্রস করে আসছিলাম, কালকে অনেকগুলো বাস দাঁড়িয়েছিল বলে পুরো দেখতে পাইনি, কিন্তু ইয়েস, সেলিব্রেশন যেমন আকাশবাণীর 100 বছর চলছে, ঠিক তেমনই 100 বছর মহানায়ক উত্তম কুমারের জন্মদিনেরও চলছে। এবং এই যে একটা বিশেষ ডায়লগ ছিল, তোমরাও নিশ্চয়ই জানো যে তোমরা আমার জয়ধ্বনি করছো, তো এই যে জয়ধ্বনি করছো এটা ঠিক দুটো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। এক, রেড রোডে যে একটা বিশাল একটা পোস্টার লাগানো হয়েছে, সেখানে যেন মানে একদম মানে শাসন করে বলছেন কাহার বা নয় দাদরা বাজাও। আর যখন আমি আমাদের অফিসে ঢুকছিলাম, আমাদের গেট নাম্বার 5 যেখানে আমরা গাড়িগুলো রাখি, সেখান থেকে ঢুকে ওখানে সিকিউরিটি দাদা দিদিরা থাকেন, দেখলাম দিদি সেখানে বসে বসে মানে মোবাইলে তিনি সিনেমা দেখছেন এবং সেটাও সন্ন্যাসী রাজা।
1: ও মাই গড, ইয়াস, 3rd of September আমাদের মহানায়ক, আমাদের মানে আমাদের কাছে খুব স্পেশাল, তাকে নিয়ে এত ইনগ্রেশন, এত কিছু চলছিল, সেলিব্রেশন চলছিল। তার পাশাপাশি এই যখন তুমি এই রেড রোড দিয়ে এত কিছু দেখছো, আমি না সমানে মিষ্টি দেখছি চারপাশে, কেন বলো তো? গতকালকেই তো তাল পাকানোর একটা বিষয় ছিল আমাদের কাছে, জন্মাষ্টমী।
2: ভাবো না, জন্মদিন মিষ্টি ছাড়া কি চলে? সেটা কেক হতে পারে, পায়েস হতে পারে, লজেন্স হতে পারে, ক্যাডবেরি হতে পারে, কিন্তু সেটার বদলে আমরা কি করি? হ্যাঁ, আমরা মিষ্টি খাওয়াই।
1: হ্যাঁ, মিষ্টি খাওয়াই, কথাই মিষ্টি বলি, কিন্তু এত ধরনের মিষ্টির বৈচিত্র্য চারপাশে থাকতে পারে। যেমন ধরো কৃষ্ণের জন্য যে ভোগগুলো হয়, তার মধ্যে মিষ্টির যে পাক বলে

0: দারুন দারুন সমস্ত মিষ্টি যেগুলো আমি দেখতে পাচ্ছি আর কি, মানে ঘিয়ে দুধে একসার হয়ে যাওয়া নানান ধরনের মিষ্টি আবার চারপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু এত মিষ্টির মাঝে তুমি মিষ্টি করে কিছু কি বলতে চাও?
1: অ্যাবসলিউটলি, আমার হোয়াটসঅ্যাপ যে স্ট্যাটাসটা রয়েছে সেটা এখনো পর্যন্ত জল জল করছে, ঠিক এইভাবেই ভয়ঙ্কর ভালোবাসি। এই সাদা রঙের যে ছানার মিষ্টিটা হয় না স্যার, উফ, জাস্ট ভাবা যায় না। প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ড ট্র্যাক ফ্রম ককপিট।

0: মেক ওয়ে ফর রসগোল্লা অ্যান্ড অফকোর্স যে কোনো রকম মিষ্টি। আর এই মিষ্টির সমাধান নয়, মিষ্টি অ্যাকচুয়ালি শুধুমাত্র খাওয়ার জন্য কেন, কানে নেওয়ার জন্যও কিন্তু রয়েছে, এবং সেইখানে রয়েছে মহুয়া আর রঙ্কিতা।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
2: মানে যেমন কথা দেওয়া তেমন কাজ, কিন্তু আজকের দিনটা কি কেউ ভুলতে পারে? কখনো ভোলা যায় না, ভোলা যায় না। আজকের দিনটা 5th of September, হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, কিন্তু আজকের দিনটা আমরা স্পেশালি টিচার্স ডে হিসেবে জানি।
0: অ্যাবসলিউটলি, একটা ছোটবেলা এমন কেটেছে অঙ্কিতা, যে ছোটবেলায় আমরা জাস্ট ওয়েট করে থাকতাম কবে ক্লাস 10 হবে, এবং সেদিনকে টিচার্সরা টিচার্স রুমে তাদের মতো আমরা যেরকম আয়োজন করতাম, খাওয়া দাওয়া ইত্যাদি করবেন, আর আমরা ক্লাস নেব, মানে ক্লাস লে লেঙ্গে
2: এরকম মনে হয়। কিন্তু বেশিরভাগ সময় আমাদেরই ক্লাস লে লেতে থে বলো গেছে হতে থে। আমাদের জীবনে অনেক টিচার্সরা প্রচন্ড স্পেশাল, মানে বেরিয়ে আসার পর মনে হয় তখন ভীষণ মনে হতো এই দিদিমণিটা প্রচন্ড রাগী, কি মারধর করে, কি বকাবকি করে, এই ধরনের ব্যাপার।

0: ছিল, কেউ কেউ ছিলেন আবার নিজেরাই মানে খুব হাসির মতো একটা ব্যাপার ঘটিয়ে ফেলতেন, ঘটিয়ে নিজে একটা অদ্ভুত আচরণ করতেন। আমার কিছু কিছু ম্যামদের কথা মনে পড়ছে, নাম বলছি না, কেউ একজন সেলাই দিদিমণি ছিলেন, তিনি প্রথম দিন এসে বলেছিলেন, আই দোস্ত মেগুলো চুপ করে বসো নাহলে ট্যাঙ্ক কোরা করে দেবো। আমরা না এটা কে,
1: এই তো তুমি এইটা এটা শুনেছো তো? আর আমি শুনেছিলাম, সেলাই যখন করতে পারো না তখন পাথর প্রতিমার মতো বসে থাকো কেন? আমি না ভাবতাম পাথর প্রতিমা হয়ে গেছি, মানে সত্যি কথা, মানে কোথায় পাথর আর কোথায় প্রতিমা। উনি যে মুহূর্তে বলতেন না, আমার মনে হতো হ্যাঁ সত্যি সত্যি পাথর প্রতিমা হয়ে বসে আছি। তারপরে আবার বড় হয়ে জানতে পেরেছিলাম যে পাথর প্রতিমা বলে একটা জায়গাও আছে, এবং মানে ভদ্রমহিলার সাথে পাথর প্রতিমা কোনোভাবে যুক্ত। এবার যা কিছুই হতো, উনি তো কলকাতায় থাকতেন, আমাদের পড়াতেন কলকাতার স্কুলে পড়াতেন, সে কারণে ওনাকে মেসে থাকতে হতো, তো উনি পাথর প্রতিমাকে মনে করার জন্য আমাদের পাথর প্রতিমা বলতেন।
0: মানে উনি ধীরে ধীরে নিজে পাথর প্রতিমা হয়ে যাননি তো পরে, সেটা আমার প্রশ্ন।
1: আমাদের জ্বালাতে অনেকে অনেক কিছু হয়ে গেছে, তারা টিচাররা আমাদের সহ্য করতেন। সব থেকে বড় কি জানো তো, আমার একটা প্রশ্ন মাথায় আসে যে ওনারা নাম কি করে মনে রাখতেন, মানে এই যে ব্যাচের পর ব্যাচ আমরা পাশ করে বেরিয়েছি, যে মুহূর্তে ঢিপ করে ধরো আমরা প্রণাম করলাম রাস্তাতে দাঁড়িয়ে, হ্যাঁ অভ্যেস একদম, কিন্তু একেবারে নাম ধরে বলা
0: আমার রোল নাম্বারও মনে রাখতেন
1: একদম। হ্যাঁ তবে হ্যাঁ, আমাদের এই মুহূর্তে একটা বিজ্ঞাপন বিরতি রয়েছে, আমরা বরঞ্চ একটু ভেবে চিন্তে আরও একবার চলে আসবো, তবে বিজ্ঞাপন বিরতি পেরিয়ে গান থাকছে বস, সুতরাং সেটাও তোমারই জন্য 107 FM রেইনবোতে অঙ্কিতা আর মহুয়া রয়েছি। অ্যান্ড প্লিজ এই বিজ্ঞাপন বিরতির পরেও কিন্তু স্টে টিউন, স্টে হোক অ্যান্ড স্টে কানেক্টেড।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Shuncho 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
5: Tumi Shuncho Weekend Cafe 107 FM Rainbow Te Weekend Cafe. Weekend Cafe.

Jam. Jam. Jam. Jam. Jam. শহরে যান চলাচল একবারে স্বাভাবিক হয়েছে, আর সেই ধরনের বড় মিটিং মিছিলের খবর এখন অবধি আমাদের কাছে কিছু নেই। আশা রাখি বাকি দিনটুকু ঠিক আছে, নর্মালি থাকবে। নমস্কার। জ্যাম জ্যাম জ্যাম জ্যাম।

0: Actually, we can't jump on the air, tar karon we are on air.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: এই উইকেন্ড ক্যাফেতে যখন এই অঙ্কিতা আর মহুয়া তোমার সঙ্গে রয়েছে, তখন সেখানে ইয়াস 9903653992 ইজ দ্য প্লেস, যেখানে কিন্তু তুমি এসে আমাদের সাথে মানে যাকে বলা যায় একটুখানি এই যে শনিবারের বেলাটা একটুখানি কি আর আমরা আড্ডা দেবো না, দেবো না আমরা আড্ডা, ডেফিনেটলি দেবো। সুতরাং এই আড্ডার জন্য তো একটা বিশেষ টপিক দরকার পড়ে। আসলে কি বলো তো, এমন এমন স্কুলের সময় ছিল না যখন, হ্যাঁ, টিফিনের সাথে সাথে আরও একটা মজার জিনিস ছিল, সেইটা হচ্ছে আমরা মাঝে মাঝে আমাদের যে টিচাররা ছিলেন যারা একটু রাগি, কিংবা ধরো যারা একটা কথাকে তাদের মুদ্রা দোষ বানিয়ে নিয়েছিলেন, কিংবা ধরো তাদের নামের আদ্য অক্ষর দিয়ে আমরা মাঝে মাঝেই না টিচারদের মজাদার সমস্ত নাম রাখতাম। এবং সব থেকে মজার ব্যাপার, টিচাররাও কিন্তু তাদের যে রকম একটা মজাদার নাম আছে সেটা কিন্তু জানতেন, এবং সেটা তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করতেন, এবং আমাদের না কখনো তা নিয়ে বকুনি অন্তত আমাকে খেতে হয়নি।
2: না না না না, বকুনি না খেতে হলো, আমার একজনের কথা খুব মনে পড়ছে, তিনি আমাদের ইতিহাস পড়াতেন, আমি তার আসল নামটা বলছি না, গোপন করে রাখছি, এবং তিনি খুব সুন্দর করে মানে ভরাট করে কাজল পরতেন, তার তখন বয়স 50 হাফ হয়ে গেছে, চামড়া কুচকে এসছে, কিন্তু হেভি সাজগোজ করতেন, কপালে লাল টিপ আর সে কোকড়ানো কোকড়ানো চুল, যেভাবে সে বাঁধা যায় এখনকার মতো স্টাইল ছিল না,
0: কিন্তু ছিল একটা স্নিগ্ধতা, ছিল একটা পেলব ব্যাপার, ছিল আন্টি বা দিদিমণিদের দেখলেই না কোথাও যেন মনে হতো, জানো তো ওনারা অনেক জানেন আমরা কিন্তু কিছু জানি না, এইটা না ভেতর ভেতর হতো জানিস তো।
2: কিন্তু ফেভারিট নামটা কি ছিল বলতো?
0: কি নাম?
2: কাজরা।
0: কাজরা,
2: আমরা তাকে দেখলে গান শুরু করতাম, কাজরা রে কাজরা রে, এই গান দিয়ে আমরা বুঝিয়ে দিতাম যে এই ম্যাম আসছেন,
0: ম্যাম আসছেন,
2: কিছু করার নেই আর কি। তো তুমি যদি আজকে তোমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এই টপিকটা কেন আমরা বেছে নিলাম, তবে বুঝতেই পারছি আমরা একটু ফান করতে চাই।

0: পাল্টাতে পারছেন না, কিন্তু উনি এটা জানতেন যে আমরা এরকম করে তার নাম দিয়েছি। তবে হ্যাঁ, স্কুল লাইফের এই জিনিসগুলোই বোধহয় আমাদের স্মৃতিতে থেকে গেছে, সেই নিয়েই বোধহয় আজকে আমাদের কথা বলাটা বেশি একটু মিষ্টি হয়ে যাবে,
1: একটু বেশি মিষ্টি হয়ে যাবে। এবং প্রচন্ড এই দুষ্টুমি ভরা কথাগুলোই তোমার কাছে জানতে চাইবো। 9903653992 তে তুমি হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে পাঠাবে যে তোমার শিক্ষক শিক্ষিকাদের কোনো একটা মজার নাম দেওয়া ছিল, তার অরিজিনাল নাম আমরা জানতে চাইছি না, ডেফিনেটলি সেটা গোপন রেখে কোন সাবজেক্ট
0: এক্স্যাক্টলি কোন সাবজেক্ট পড়াতেন।
1: হ্যাঁ তো হ্যাঁ বলো বলো বলো।
0: না না মানে আমরা দুজন আমাদের ভাইব্রেশনটা বুঝতে পারছো,
1: পজ নিয়েছিলাম। কিন্তু এটা আমরা বলতে চাইছিলাম যে অনেক ক্ষেত্রে শুধুমাত্র স্কুল টিচার আমরা বলবো না, ধরো আমরা যেমন মিউজিক শিখেছি বা থিয়েটার শিখেছি, বিভিন্ন জায়গায় যখন গেছি আমাদের সেখানেও কিন্তু টিচারদের একটা স্পেশালিটি কিছু না কিছু ছিল, এবং পরে এসে আমরা তার মুদ্রা দোষগুলোকে অনুকরণ করতাম, করতে করতে হয়তো কোথাও গিয়ে সত্যিকারের অভিনয়ে সেই ফর্মগুলোকে কাজেও লাগিয়ে দিয়েছি।
0: অ্যাবসলিউটলি 9903653992 ইজ দ্য নাম্বার যেখানে উইকেন্ড ক্যাফেতে তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কোনো একজন টিচার যাকে খুব মজার একটা ডাকনাম দিয়েছিলে, সেই ডাকনামটা আমাদের জানাতে পারো। আপাতত তোমাকে একটু থিয়েটার যাত্রাপালা একটু সেই মানুষটা যার নাম বাদল সরকার, তার কথা বলি। হ্যাঁ, একটা গোটা নাটক এবং সেটা একটা যাত্রা, এবং তারপরে আমাদেরও যাত্রা শুরু সিনেমার পর্দায়। যারা থিয়েটার দেখেছো সেই তাদের বলছি, বল্লভপুর রূপকথা থেকে তোমার জন্য থাকছে গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM Rainbow Day, Rainbow Flashback Song, Rainbow Flashback Song.
2: September 1995, 8th of September. এই সিনেমাটা রিলিজ করেছিল, আর এই সিনেমায় দুর্ধর্ষ সব

0: মিউজিক ট্র্যাক রয়েছে, যেমন অসাধারণ সব সিঙ্গার্সরা গিয়েছেন, আর উর্মিলা মাতোন্ডকর ডেফিনেটলি আমাদের আদায়গি দিয়ে এবং তার ডান্স পারফরমেন্স দিয়ে পুরোপুরি বলিউডকে কাঁপিয়ে দিয়েছিল বলা যায়। এই গানটা আজকে রইল ফ্ল্যাশব্যাকে তোমার জন্য, আর তুমি শুনছো উইকেন্ড ক্যাফে অঙ্কিতা আর মহুয়ার সঙ্গে ঠিক 6:30 অবধি।
1: রামগোপাল ভার্মার একটা নিজস্ব ঘরানা রয়েছে এবং সেই ঘরানার মধ্যে রঙ্গিলা অন্যতম। উর্মিলা এবং সেই সাথে রাম গোপাল ভার্মার একটা অদ্ভুত জোড়ি সেই সময় তৈরি হয়েছিল, দারুণ সমস্ত সিনেমা। আজকে আশা ভোসলের কণ্ঠে এই গান তোমাকে শোনাতে গিয়ে বারবার নস্টালজিক হয়ে পড়ছি। হ্যাঁ, ডেফিনেটলি আছি, এবং সেই সাথে মনে করিয়ে দিচ্ছি তোমার ফেভারিট টিচারের যে নামটা তুমি রেখেছিলে সেটা তুমি 9903653992 জানাতে ভুলো না। আপাতত রঙ্গিলা।

0: Well, 4:44, just 45 হলো, and you are listening to 107 FM Rainbow. কিন্তু কি শুনছো তুমি সেটা তো একটু জানতে হবে।
1: তুমি শুনছো Weekend Cafe 107 FM Rainbow তে। Weekend Cafe, Weekend Cafe.
0: আগে হ্যাঁ, ওই হায় রামা শুনতে শুনতে একটু হায় রামা মনটা হয়ে গেছিল, কিন্তু কি করা যাবে, মানে আজকে টিচার্স ডে, এইটাও তো বলতে পারছি না। একদিকে স্বর্ণলতা আর হরিহরণ,
2: হরিহরণজি,
0: তুমি রঙ্গিলার কথা বলছিলে,
2: আমি রঙ্গিলার কথা বলছিলাম, যেটা টাইটেল ট্র্যাক, যে হো যা
0: রঙ্গিলা, মানে ওই যে টোনটা ওটা খুব মিষ্টি বলো,
2: একদম
0: একের পর এক গান দুর্ধর্ষ। যাই হোক, আমরা ওই দুর্ধর্ষ গানে যাবো না, দুর্ধর্ষ নামে যাবো এবারে। একজন লিখে পাঠিয়েছে, ঘুমন্ত স্যার।
2: আচ্ছা,
0: আও কি মিষ্টি নাম, জীবন বিজ্ঞানের সেই স্যার আমাদের পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়তেন, যখনই আমরা কথাবার্তা বলতাম তখনই বলতেন আমি কিন্তু সবকিছু দেখছি।
2: হ্যাঁ, এইটা এইটা কিন্তু একদম, মানে বিষয়টা মানে একটা ম্যাজিক্যাল ছিল, মানে উনি কলমটা ঠিক জায়গায় ধরে থাকতেন, যে সময় প্রিন্সিপাল স্যার ঘুরে বেড়াচ্ছেন ঠিক সেই সময় তার চোখটা খুলে যেত, যে সময় তুমি টুকলি করার কথা ভাবতে ঠিক সেই সময় তিনি তোমার ঘাড়ের কাছে এসে বলতেন পড়িসনি তো, এইটাই হচ্ছে তাদের কেরামতি। তুমি যতই চেষ্টা করে যাও না কেন, ওটা তোমাদের দ্বারা হবে না। তো যেটা তোমার কাছে টপিক রেখেছিলাম সেটা হচ্ছে, ইয়েস, আজকে এই যে শিক্ষক দিবস, আমরা শিক্ষক দিবস দিয়ে কি বলতেছিলাম যেন,
0: শিক্ষক দিবস নিয়ে আমরা এটাই বলছিলাম। আচ্ছা, আগের মেসেজটা অর্জুন সিং করেছিল তামিলনাড়ু থেকে, আর আমরা শিক্ষক দিবস নিয়ে বলছিলাম যে বিভিন্ন মজাদার নাম আমরা রাখতাম, কখনো রাগে দিদিমণি, রাগী স্যার, এই যে ঘুমন্ত স্যার পেলাম, নিভন্ত স্যারও হতে পারেন, কি নিভিয়েছিলেন, আগুন নিভিয়েছিলেন, কি করেছিলেন আমরা জানি না, হতেই পারে, সেরকম মজাদার নাম এবং কোন সাবজেক্ট উনি পড়াতেন, বাট তার অরিজিনাল নাম আমরা কিন্তু হাইড করবো, গোপন করবো।
2: তুমি ভাবো, এই যে তুমি নিভন্ত স্যার বললে, হ্যাঁ, এবার ধরো নিকুম্ভ স্যার, ঠিক আছে, মানে তারে জমিন পর, ঠিক আছে, তারে জমিন পর নিকুম্ভ স্যার, এবং তিনি হঠাৎ করে হয়ে গেলেন নিভন্ত স্যার, না এই সমস্ত বাজে বাজে কথা বলবো না। যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মিড ডে মিল নিয়ে কিন্তু যেন হাওড়া স্কুলে একটা দারুণ বিলাসবহুল রেস্তোরাঁ খুলে গেছে, মানে এমনটাই সেই সমস্ত ঘরটাকে সাজানো হয়েছে যেখানে বাচ্চারা গিয়ে দুপুরবেলায় খায়, সেই জায়গাটা কিন্তু দেখার মতো, এবং সেটা দেখে যদি কেউ ছবি তোলে তাহলে তুমি কিন্তু বুঝতেই পারবে না যে তুমি সেখানে স্কুলে ক্লাস করতে এসেছিলে, ক্লাসের লাঞ্চ করতে এসেছিলে ওই রিসেস পিরিয়ডে, নাকি তুমি কোনো রেস্তোরাঁতে খেতে এসেছো। এবার তুমি জিজ্ঞাসা করতেই পারো, পুছো ক্যা
0: হাওড়াতে এরকম ঘটনা ঘটেছে, ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা মিলে বেশ একটা মিড ডে মিল ডাইনিং হল সাজিয়েছে, এবং সেই হলে সেদিন খাবার সার্ভ করার জন্য আলাদা করে দিদিরা রেডি ছিলেন, এবং খুব সুন্দর করে এই পুরো উদ্যোগটা তারা নিয়েছিলেন, মঙ্গলবার থেকে খুলে গেল সেই মিড ডে মিলের জায়গাটা। তো এরকম যদি আমাদের স্কুলে থাকতো খুব ভালো হতো, আমাদের কিচ্ছু ছিল না,
2: আমাদের আমাদের যেটা ছিল, হ্যাঁ বলো বলো, 25 পয়সা বলো বলো,
0: ক্যান্টিনে 25 পয়সা আর 50 পয়সা নিয়ে তেঁতুলের আচার পাওয়া যেত, ওটাই আমাদের বিলাসবহুল ছিল,
2: বিলাসবহুল ছিল। তো এবার আমাদের যেটা হতো সেটা হচ্ছে, আমাদের যিনি পুরো স্কুলের তদারক করতেন, আমরা মানে কখনো তাকে দারোয়ানজি বলবো এটা ভাবতেই পারি না, সেখানে আমরা তাকে দাদা বলেই ডাকতাম, তার নাম ছিল চতুর্ভুজদা, এখনো পর্যন্ত হ্যাঁ ওই নামটা আমার মনে আছে, চতুর্ভুজদা। এবং তিনি যেটা করতেন সেটা হচ্ছে যে তিনি তো আমাদের শাসন করতেন, এই ওদিকে যাবে না, এই বিশেষ করে আমাদের অলস গার্লস স্কুল, তো সুতরাং বুঝতেই পারছো চতুর্দিকে ওনার একেবারে তীক্ষ্ণ নজর। আর ওনার যিনি ওয়াইফ, উনি কি করতেন, সকালবেলা গরম গরম সিঙ্গারা এবং সেই সাথে সাথে আলুর দম, উফ বাবা, আমি না জাস্ট ভাবছি,
0: সকালবেলা,
2: হ্যাঁ সকালবেলা আমাদের টিফিনে 1 টাকায় 3টে সিঙ্গারা হতো, ইয়েস, মানে আমি ডাইনোসরের যুগের,
0: আচ্ছা আমি বুঝতে পেরেছি, না ডাইনোসরের

0: যুগের জন্য না, আমি আমার সকালবেলা এই ব্রেকফাস্টই এই তেলে ভাজা ব্রেকফাস্ট
1: ভালো লাগে। অঙ্কিতা তুমি তুমি আমি জানি
0: বুঝবো না, তাই তো?
1: মানে তোমার সিলেবাসের বাইরে, তো তোমার সিলেবাসে যে গান রয়েছে আমি সেই সিলেবাসের গানই বরঞ্চ তোমাকে শোনাই। ইয়াস, কুনাল গাঞ্জাওয়ালা ফ্রম দ্য ফিল্ম চ্যালেঞ্জ। উফ, তখন দেব শুভশ্রীকে দেওয়া লাগতো না। আসলে দেব শু, এই যে দে শু সেভেন নিয়ে আমরা এত এত উত্তেজিত হয়ে রয়েছি, ফিল্মটা যে কি হবে আমরা জানি না, কিন্তু চ্যালেঞ্জে কিন্তু দুজনকে বেশ মানিয়েছিল ভালো, পায়েলের সাথে ঠিকঠাক, কিন্তু এই সিনেমাটা কিন্তু
0: আর যেও না আর যেও।
1: আপাতত কুনাল গাঞ্জাওয়ালা তোমাদের জন্য, প্লিজ এনজয়।

0: ওফ ভাবাই যাচ্ছে না, মানে দেব এবং শুভশ্রী বললেই না আমার চোখটা কেমন চকচক করে ওঠে গো। মানে সবসময় মনে হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়িয়ে আমি বিপ্লব নিয়ে আসবো। এনিওয়ে, ইউ আর লিসনিং টু 107 FM রেইনবো, আর সেখানে উইকেন্ড ক্যাফেতে আজ রয়েছি মহুয়া এবং সঙ্গে অঙ্কিতা। এবারে কি যেন কোশ্চেনটা আমাদের ছিল,
1: আমাদের কোয়েশ্চেনটা ছিল যে তোমার জীবনে এই যে টিচার্সরা যে মজার মজার নাম নিয়ে আমাদের কাছে থাকতেন, মানে আমরা তাদেরকে নাম দিতাম ঠিকই মজার নাম, তারা জানতেন কিংবা জানতেন না এরকম একটা ব্যাপার ছিল আমাদের কাছে, এবং সেই মজার নাম এবং তার কোন সাবজেক্টে তিনি পড়াতেন এই দুটো জিনিস আমরা জানতে চাই। আসল নামটা চেপে দিও, কিন্তু চেপে যেও, যদি কোনো কারণে শুনে

0: আমাদেরকে একজন মেসেজ করেছে, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে, শুভ বিকেল দিদিরা, আকাশের অবস্থা কিরকম, পুজো তো এসেই গেল, পুজো প্রায় চলে এসছে, আর মানে এই 35 দিনের মাথায় মহালয়া, আমি একটা করে দিন গুনছি। হ্যাঁ, পরের মেসেজে আমরা চলে যাই এবার টপিকে, কে বলেছে দেখি, অঙ্কিতা এন্ড মহুয়া, গুড ইভিনিং। আমাদের যে স্যার ইতিহাস পড়াতেন তার এক বিশেষ গুণ ছিল, তিনি চেয়ারে বসে ননস্টপ কথা বলে ইতিহাসের পাঠ দিতেন, সে কারণে তাকে অনেকেই বক বক বকম বকম বলে কানাকানি করতো সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। এই তুমি ইতিহাসের এই কথা যখন বললে, 5-6 এর ইতিহাসের একজন স্যারের কথা আমার মনে, ম্যামের কথা মনে পড়ে গেছে, উনি আমাদেরকে বলে দিতেন কালকে ষষ্ঠ অধ্যায়টা পড়ে চলে আসবে,
1: ষষ্ঠ অধ্যায়,
0: হ্যাঁ মানে পুরো ষষ্ঠ অধ্যায়টা উনি কিন্তু পরের দিন লিখতে দেবেন। এবং এইটা খুব একটা অদ্ভুত ব্যাপার ছিল, প্রথম প্রথম আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে 23 পাতা কুচি কুচি করে লেখা ওই লেখাগুলো ছোট ছোট বইয়ে, এবং সেইটা নাকি আমি লিখবো 23 পাতা 40 মিনিটে ক্লাসে। তারপর দেখলাম ছেলেমেয়েরা যেটা করে আর কি, আমি যখনই দেখাতে নিয়ে যাচ্ছি, দেখছি আমি অনেক কষ্ট করে কষ্টতে 4 পাতা লিখেছিলাম, লিখে নিয়ে গিয়ে দেখে বললেন আর একটু ভালো হতে পারতো, বলে একটা রাইট দিয়ে দিলেন।
1: মানে মানে হানিকারক, প্রচন্ড রকম
0: প্রচন্ড। কিন্তু তারপরে গিয়ে আরেকজন যেটা করলো আর কি, এই ঘটনার পরে গিয়ে আরেকজন খুব শান্ত মাথায় গিয়ে দেখালো এবং তাকে বললো বেশ ভালো হয়েছে। আমি বললাম কি হয়েছে ব্যাপারটা, তারা দেখলাম কানাকানি করছে, অ্যান্ড দেন আমি জানতে পারলাম সে প্রথম পেজের প্রথম 2 লাইন ইতিহাস দিয়ে লিখে, তারপর মহারাষ্ট্র, রাষ্ট্রপতি, অ আ ক খ যা পেরেছে লিখেছে, এবং লাস্টে গিয়ে 6-7 নম্বর পেজে গিয়ে আবার ওই সেম কাজ করে দিয়েছে। তো তুমি বুঝতেই পারছো
1: কি দরকার আছে, বরঞ্চ আমরা গান শুনি কেমন, আমরা ঠিক ফিরে আসবো আবার 5টা পেজে 2 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে জাতীয় স্তরের শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের দুজন সহ 48 জন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন আগামীকাল 4 দিনের সফরে আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে যাবেন। এই সফরে তিনি ঐতিহাসিক, জাতীয়, সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সুপ্রিম কোর্ট আইন, বিচার ও আইনি শিক্ষার উপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক মামলাগুলি নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় আইএসএফ এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। জীবনতলা বাজার ও থানা রোড এলাকায় আজ সকালে দুটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 9 বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দিনহাটা ডিপোতে আগুন লাগে। সেই সময় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসটি। এই ঘটনায় একজন আহত। মালদার ভূতনিচক বন্যায় নদী ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে কেশবপুর কলোনি এলাকায় যান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু, বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল এবং জেলা পুলিশ সুপার। দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী এবং খাদ্য সামগ্রী তুলে দেন তারা। আগামী 3 দিন সারা রাজ্যেই ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, তবে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত মৌসুমি ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: ध्यान दें, आपकी मेहनत को राष्ट्रीय पहचान, पशुपालन क्षेत्र में उत्कृष्ट योगदान देने और नवीन प्रौद्योगिकी प्रथाओं को अपनाने वालों को भारत सरकार का पशुपालन एवं डेयरी विभाग प्रदान करता है राष्ट्रीय सम्मान। आज ही नामांकन करें राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 के लिए। इस पुरस्कार के लिए 3 श्रेणियों में होता है चयन, सर्वश्रेष्ठ डेयरी किसान, सर्वश्रेष्ठ डेयरी सहकारी समिति और सर्वश्रेष्ठ AI तकनीशियन। उत्तर पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 10 सितंबर 2026 तक, तो देर किस बात की।

0: आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: तुमी सुनछो वीकेंड कैफे 107 FM रेनबो ते। वीकेंड कैफे, वीकेंड कैफे।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: অ্যাবসলিউটলি স্যার, অনেক কিছুই এমন জিনিসপত্র রয়েছে যেগুলো মন জাস্ট মানে না। কি করবো বলুন তো, এই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে একটা অদ্ভুত রকমের কচুরির সুবাস পাওয়া যায় এবং সেখানে না সুবাস পাওয়া যায়, সেটা কিন্তু বলে দিয়েছেন যিনি জিম ইনস্ট্রাক্টর রয়েছেন, একদম খাবেন না ও দাদা, সেটা কিন্তু একদম মন জাস্ট মানে না, খেয়ে ফেলি।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে।
0: আরে সকাল সকাল যখন মন মানে না, মানে কোনো কিছুতে বলছে সকাল সকাল মন মানে না, আমি বলছি বিকেল বিকেলও মন মানে না, মন ইজ অলওয়েজ লাইক কে কখনোই মানতে চায় না, কখনো মেনে গেলে পরে বলা হয়েছে না ঠিক আছে ভাই মেনে নিয়েছি,
2: কশ্মিনকাল।
0: এইবার যারা তাদের মনের কথাগুলো খুলে বলেছে তাদের কথা বলি, তোতা পাখি স্যার। কারণ তোতা পাখির মতো খুব সুন্দর কথা বলতেন, বোঝাতেন অসাধারণ। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে লিখেছে গুড আফটারনুন AMDD,
2: থ্যাংক ইউ। একদম তাই, আসলে যখন অমরের আমি শো করি তখন ও এম দাদা দিদি বলে, এবং সেখানে আমরা পিএম এ শো শুরু করলে আমরা AM ঢুকি, তো এখানেও ঠিক তাই। এখানে অবশ্য হ্যাঁ, জেন্ডার ডিসক্রিমিনেশন করবেন না কেমন। ওকে, উইকেন্ড ক্যাফেতে আজকে মহুয়া আর অঙ্কিতা দুজনে রয়েছে, এবং সেই সাথে আপনাকে টপিকটা কি যেন বলেছিলাম,
0: টপিকটা ছিল যে তোমার শিক্ষক শিক্ষিকাদের, তুমি নিশ্চয়ই কোনো মজার নাম দিয়েছো কখনো না কখনো, তাদের পড়ার সাবজেক্টটা কি ছিল এবং সেই মজার নামটা কি ছিল, এই দুটোই লিখে পাঠাবে 9903659992। আর একজন লিখেছেন, তিনি ছিলেন আমার অঙ্কের স্যার, ভীষণ ভয়ঙ্কর, ওনার মাথায় চুল প্রায় ছিল না, ভালোবেসে ডাকতাম, আর কি ভালোবেসে ডাকতাম, খেলার মাঠে বলে। আচ্ছা,
2: মানে খেলার মাঠ বলে, যেহেতু মাথাটা একেবারে পরিষ্কার, যেহেতু শেষ পৃষ্ঠায় দেখুনও নেই, সুতরাং সেই কারণে খেলার মাঠ বলে ডাকা হতো না এটা। এটা যদি স্যার জানতে পারতেন তাহলে ওই যে অঙ্ক সেটা ভয় থেকে ভয়ঙ্কর ভয়ঙ্করতর হয়ে যেত, মানে বিভীষিকা হয়ে যেত।
0: আমেদাবাদ থেকে রূপকুমার এরকম লিখে পাঠিয়েছে, আর যখন এই ধরনের এত কথা চলছে তার মাঝেই বলতে ইচ্ছা করে মাঝে মধ্যে মানুষকে যে এই টিচারদের কথা এত কিছুই বলি, কিন্তু সেসব তারা যদি আমাদের জীবনে না থাকতেন তাহলে আমরা যেইটুকু অ্যাচিভ করেছি সেটুকু করতে পারতাম না। তো ফাইনালি হয়তো একটু রোম্যান্টিক

0: খালি স্বপ্নের মতো দুঃস্বপ্নের মতো হতে পারে, খেলা মাঠ হোক বা তোতা পাখি, রাইট? তার জন্য
1: অ্যাকচুয়ালি সাবজেক্টটা তিনিই শিখিয়েছেন, সুতরাং যার জিন আমি ডাকি।

0: শুনুন স্যার, ওই জিরো জিরো গানতেই ভালো লাগে, ঠিক আছে? গানের বাইরে যদি কোনো একটা জায়গায় জিরোটা শুধুমাত্র জিরো হয়েই পড়ে, মানে তার আগু মেনা এক, পিছু মেনা এক, তাহলে কিন্তু একদম আমাকে দেখ ব্যাপারটা হয়ে যায়। সুতরাং ইউ আর লিসনিং টু 107 FM রেইনবো, কি শুনছো তুমি?
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আর যেমনি ওই দুখানা গরম গরম রসগোল্লা তোমার খাতার মধ্যে দেখা যায় মিষ্টি করে, তখন দেখবে এই যাকে তুমি তুই আবার হিরো বলে কল্পনা করছিলে, অনেক স্যার ম্যামদের এরকমও ছিল। আমাদের দেখি খুব মনে হতো ছোটবেলায় ইনফ্যাচুয়েশন, যেটা আমরা বলতাম ফোরিং এ গল্প দেখেছিলাম,
0: আচ্ছা,
2: যে মানে ধরো টিচারকে দেখে মনে হচ্ছে যদি ইনি আমার সেই মানুষটা হতেন খুব ভালো হতো, এরকম একটা কল্পনার জগৎ, ক্রাশ খাওয়া বলে না তো, এরকম করতে গিয়ে সলিড কেস খেয়েছে কখনো হতেই পারে। সেই গল্পগুলো আমরা কখনো না কখনো আপাতত টেক্সটে চলে যাই, অনেকগুলো টেক্সট রয়েছে কারণ পরের টপিকে যেতে হবে। তো
0: আমাদের প্রশ্নটা ছিল যে তুমি তোমার স্কুলে থাকাকালীন অবস্থায় যখন কোনো টিচারের একটা মজার নাম দিয়েছিলে, সেই মজার নামটা আর তিনি কোন সাবজেক্টের টিচার ছিলেন সেইটা আমাদের 9903653992 একটু ভরপুর করে বলে দাও তো। হে
2: কি বলবো, স্কুল জীবনের কিছু স্মৃতি আজও মনে পড়লে মুখে হাসি চলে আসে। আমাদের স্কুলে একজন স্যার ইংরেজি পড়াতেন, স্যারের মাথার সামনের দিকটা টাক ছিল, তাই আমরা আদর করে তার নাম দিয়েছিলাম টেকো।
0: আচ্ছা আচ্ছা, না এটাতে তো আমরা এরকম

0: শুনেই এসেছি। আমরা তো বালা বলে একটি সিনেমাও দেখেছি এবং সেখানে মানে সত্যি কথা, এই যে যাদের মানুষের, যে সমস্ত মানুষদের এই চুল পড়ে যাওয়ার সমস্যা রয়েছে, তাদের তাদের যে একটা একটা মানে সামাজিক ভাবে তারা যে একটা ওই ট্রমার মধ্যে থাকেন, একটা অ্যাংজাইটির মধ্যে থাকেন, এবং সেই সাথে সাথে তারা না ওপেন আপ হতে পারেন না, এটা কিন্তু সত্যি সত্যি একটা সমস্যা। যে খুব এত এত ডিপে না গিয়ে
1: এখানে শেষ হয়নি, আরো গভীরতম হয়েছে ব্যাপারটা, মানে গভীরতর হতে হতে গভীরতম। একজন বাংলার শিক্ষিকা ছিলেন, তিনি ম্যাডাম চুল খুলে আসতেন এবং একটা লাঠি নিয়ে ক্লাসে আসতেন, তাই তার নাম দিয়েছিলাম ভালোবেসে পাগলি। ওরে জয় গোস্বামী, পাগলি, ও মাই গড। বলছি অঙ্কের স্যার নৌকা ছিল সম্ভবত তার কোনো একটা নামের ভেতরে, তাকে কেউ কেউ নৌকা বলে ডাকতেন, আর হেড স্যারের নাম দিয়েছিলাম হিটলার। ও মাই গড, এই যে দুর্ধর্ষ ঘটনাগুলো লিখে পাঠিয়েছে, আরো অনেকটা বড় রচনা লিখেছে, অতটা পড়তে পারছি না, অরূপ ভট্টাচার্য মুর্শিদাবাদ থেকে লিখে পাঠিয়েছে।
0: অ্যাবসলিউটলি, এগুলো ভীষণ কমন কমন নাম, বাট আমরা একটু আরেকটু মজার কিছু চেয়েছিলাম এবং সেখানে একটু ইনোভেশন। অনেক সময়তে মানে ইনোভেশন এই জন্য বলছি যে এরকমও হয়েছে, লাইব্রেরিয়ান যিনি ছিলেন তাকে ডিকশনারি বলে ডাকা হতো। তুমি ভাবতে পারছো আমাদেরই ক্লাস, আমরা তাকে ডিকশনারি বলে জানতাম, তার কারণ তিনি ধরো এ লেখা কোনো বই থাকলে একদম মানে অ্যালফাবেটিক্যালি সাজাতেন এবং সেটা ঠিক এর জায়গা থেকেই আমরা পেতাম। আমরা ওনাকে না ডিকশনারি বলে ডাকতাম, মানে যেমন তার সমস্ত ব্যাপারে একটা বুৎপত্তি রয়েছে, যারা বুৎপত্তি জানো না মানে তার তাদের ব্যাপারটা হচ্ছে যে অনেক জানেন যিনি, মানে এই শব্দটার উৎপত্তি কোথা থেকে তার সমস্ত ব্যাপারটা যিনি জানেন, দ্যাট ইজ বুৎপত্তি।
1: মানে ঠিকুজি কুষ্টি বিচার করে একদম আতশ কাচ দিয়ে বলে,
0: সব সময় তো আর জিপিএস অন করা যায় না স্যার, তো সেইটা না অন করে যিনি সবটাই বলে দিতে পারতেন, তিনি হচ্ছে মানে তিনি ছিলেন আমাদের লাইব্রেরিয়ান, যাকে আমরা ওরকম ডিকশনারি বলে ডাকতাম।
1: আচ্ছা, আর তোমার কথার সঙ্গে তাহলে তাল মিলিয়ে আরেকজন লিখেছে, প্রিয় মহুয়া ফুল ঝুরি ব্র্যাকেটে এবং অঙ্কিতা দিদি ভাই, ওনার মুদ্রা দোষ ছিল, মানে মুদ্রা দোষ ছিল, আচ্ছা পড়াতে পড়াতে বুঝলে না বুঝলে না, তারপরে এক টিপ নস্যি নাকে দিয়ে বলতে শুরু করে দিলেন, বুঝলে না একটা হাঁচি, মানে এইটা ছিল তার কাণ্ড কারখানা। এবং তিনি ভূগোল পড়াতেন, উনি ছিলেন আমাদের কাছে নস্যি স্যার। আজ টিচার্স ডেতে ওনাকে আমার শতকোটি প্রণাম, তোমরাও খুব খুব ভালো থেকো, উত্তম দালাল খসড়াই মনসাতলা থেকে লিখে পাঠিয়েছে।
0: উত্তম, এখনই কিন্তু তুমি আমাদের টাটা বলো না, তার কারণ আমরা একটু পরেই আমরা ইনস্টা লাইভে আসছি এবং সেই সাথে সাথে আমরা কিন্তু এরপরে ছড়া কাটিং টাও বলে দেবো,
1: ছড়া কাটিং দেবো। তার আগে আরো দু তিনটে মেসেজ যা আছে মেসেজগুলো পরপর পরপর পড়ে দিই, কারণ অনেকে লিখে নিয়ে তারপর বলি আমারটা পড়লে না,
0: না প্রাপ্তি শিকার আমরা অলওয়েজ করে দিই, আমরা সব সময় করে দিই, সুতরাং এই যখন 5:21 হয়ে গেছে প্লিজ পড়ে ফেলো।
1: আচ্ছা হ্যাঁ, আমাদের ক্লাস 10 ও ক্লাস 10, আচ্ছা 10 পড়ছিলাম, আমাদের ক্লাস 10 একজন নতুন ইংরেজি স্যার এসেছিলেন, তার নাম সবাই দিয়েছিলাম পা। হ্যাঁ, সেই সময় অমিতাভ বচ্চনের পা ছবিটা এসেছিল আর মাহিরে গানটা শুনে স্কুল জীবনের কথাটা মনে পড়ে গেল। আচ্ছা, মাহিবে মাহিবে দেখে তুমি বলেছিলে যে আমার জেনারেশন, কিন্তু আমার জেনারেশন তো আছেই। আর মেসেজ যারা যারা করেছে একটু পড়ো না গো, পড়ো না গো, আমি পড়ে পড়ে না হলে বলবে পড়তে দিচ্ছে না, মহুয়াকে পড়তে দিচ্ছে না।
0: আমি কখনো এটা করি না, তার কারণ আমাকে তোমরা যদি বিশেষ কোনো নামে অভিহিত করতে চাও সেটা হচ্ছে প্লিজ আমাকে বলতে পারো ফাঁকিবাজ। এনিওয়ে, অ্যান্ডি লিখছে আমাদের স্কুলের হিস্ট্রি পড়াতো, আমরা তার নাম দিয়েছিলাম মীরা বাই আসছে, পড়াতেন আর ঘুমোতেন চেয়ারে বসে, ম্যাথ দিদি মনের অনেক বড় চুল ছিল সেই চুলা, আচ্ছা প্রতিমা, মানে মনে হতো যেন চুলওয়ালা প্রতিমা। আচ্ছা, এটাকে একটু ভালো করে লিখে ফেলো, হ্যাঁ আমি এইভাবে কিন্তু পড়তে পারি না, আমার যেটা মানে অসুবিধা হয়ে যায় সেটা হচ্ছে এই হাতের লেখাগুলো পড়তে, এত সুন্দর করে একটু হাতের লেখা লিখলে আমিও পড়তে পারি। ওকে, আমাদের স্কুলে একজন অতি গম্ভীর গোলগাল চেহারার ইংলিশ টিচার ছিলেন, তিনি আমাদের গ্রামার পড়াতেন, তাও আবার শেষ পিরিয়ড। ও বাবা, আচ্ছা, পড়াতেন কম, ভাত ঘুম দিতেন বেশি, আমাদের একটা কিছু লিখতে দিয়ে একেবারে ভোঁস ভোঁস করে নাক ডাকতেন। আমি নাম রেখেছিলাম, না এটা আমি পড়তে পারবো না, কোনোভাবেই পড়তে পারবো না, সেন্সর বোর্ড একেবারেই কাঁচি করে দিচ্ছে। আর সেই নাম সারা স্কুলে সহ পাশের স্কুলেও বিখ্যাত হয়েছিল, একবার স্যার খোঁজ করেছিলেন নামটা কে দিয়েছেন, কিন্তু আমাদের পাক্কা দোস্তির জন্য এটা কিন্তু জাস্ট মানে কেউ জানায়নি আর কি। এটা রিন্টু ফ্রম নিউ আলিপুর থেকে লিখছে, কিন্তু যে নামটা ভাই তুমি লিখেছো আমার মুখ থেকে কখনো এটা বেরোবে না। এনিওয়ে, দিদি ভাই বলছি আমার নাম বলার দরকার নেই, নিজের নামটি ভাই আগে জড় করে রেখে দিয়েছে, না আমার নামটি কেউ বলবে না, ইতিহাস এনার ভয় আর অত্যাচারে

0: ছাত্রদের পরিবেশ দুটোই মানুষ করেছিল। আচ্ছা, এনার এই যে বকা ঝকা তাতেই আর কি মানে মানুষ হয়ে গেছিল সবাই, বুঝতে পেরেছো?
1: আচ্ছা
0: আচ্ছা, আর একটু পড়ে নি। দুই দি ভাই, আচ্ছা, সাঞ্জ শুভেচ্ছা জানিয়ে বলি, এটা কে লিখেছে ভাই? আচ্ছা, লক্ষ্মী চাদা আমি প্রীতম মণ্ডল। আচ্ছা বাবা, ডকটকে করে একটু ভালো করে বাংলা লিখেছে একদম। আমি প্রীতম মণ্ডল, আমি কাকদ্বীপে থাকি, শিক্ষক দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আমার শ্রদ্ধার মাস্টারমশাই শ্রী দীপক কুমার জানার জন্য। আজ আমি এত দূর পড়াশুনো করতে পেরেছি। ছোটবেলায় আমরা গরিব ছিলাম, মা বাবা স্কুলে পড়াতেন বা টাকা দিতে পারতেন না, তখন তিনি আমাকে টাকা দেন। সুতরাং এই সমস্ত স্যারদের কি ভুলে যাওয়া যায়? আর যে নামটা তুমি বলেছো ভাই, না প্রীতমকে বলছি না, যে নামটা বলেছিল এবং আমি সেই নামটা
1: ভুলতে পারিনি, ট্রমাটাইজড,
0: আমি ট্রমাটাইজ হয়ে গেছি। বিশ্বাস করো যে কেউ কারো টিচারের নাম এমনটাও রাখতে পারে। যাই হোক, আমরা বরঞ্চ একটা ভালো গান শুনি,
1: আমরা বরঞ্চ ট্রমাটাইজ থেকে গানটা চলে
0: একদম।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
1: আমি ছড়া কাটিংটা বলে রাখছি, যেহেতু আজকে টিচার্স ডে সেই কারণে শিক্ষকদের নিয়ে একটা মজাদার ব্যাপার বলছি। কারণ

0: কল কিন্তু তারা ঝুলিয়ে রাখতেন, এবং ব্যাপারটা হচ্ছে কি, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবো এগ রোল, বুঝলে কিনা, ঝড়ার লাইনটা বরং যে ভাই একটু আসতে, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবো এগ রোল, মানে খাওয়াবে এগ রোল, ঠিক আছে, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, এর পরের দুটো লাইন তুমি 9903653992 তে প্লিজ পাঠিয়ে দিও। আর একটা প্লিজ আছে, সেটা হচ্ছে হাতের লেখা সুন্দর হতে হবে, আর দু নম্বর হচ্ছে দুটো লাইন, হ্যাঁ, তারপরে চার পাঁচটা লাইন আমি আমার মনের মাধুরী মিশায় দিলেও কিন্তু আমি পড়বো না, কারণ তোমাদের ওই ছটা লাইন পড়তে গিয়ে আমি আরও দুটো মানুষের না লেখা পড়তে পারি না, এত পপুলার ব্যাপারটা, সেটা কিন্তু মনে রাখতে হবে। তো সেই পপুলার মানুষটাকে পপুলার জায়গায় রাখার জন্য ছড়া দা কাটিং নিশ্চয়ই তুমি লিখে পাঠাবে দুটো লাইন আরও একবার, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল। তো এরপরে একটা বিজ্ঞাপন বিরতি রয়েছে এবং তারপরে গান পেরিয়ে, ইয়েস, তারপর ইয়েস আবার আমরা ফিরে আসবো তিনটে গান পেরিয়ে। তার কারণ হচ্ছে যে এরপরে তো আমাদের ইনস্টাগ্রামে যেতে হবে, তাই না,
1: ইনস্টাগ্রাম লাইভে যেতে হবে, আর তারপরেই তুমি কিন্তু লগ ইন করতে একদম ভুলো না 107 FM রেইনবো।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে FM রেইনবোতে। তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
0: ইয়েস, সমস্ত কিছুর নামটাম আমরা করবো ঠিক কথাই, কিন্তু তার আগে জানিয়ে রাখি 107 FM রেইনবোতে আমরা ইনস্টাগ্রামে এই মুহূর্তে কিন্তু লাইভ রয়েছি। সুতরাং এই তিনটে গান আর সঙ্গে অঙ্কিতার মহুয়া তো থাকছেই, এনজয়।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
1: বলেছিলাম যে বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, ইয়েস এই ছিল লাইন। এবং 9903653992 তে এই যে বন্যা বয়ে যাবে এরপরে আমরা জানি, তো প্লিজ তোমরা না দুটো লাইন লেখো। হ্যাঁ, এই যে পাঁচ ছটা লাইন করে লেখো তাতে কি হয় আমরা না খেয়েই হারিয়ে ফেলি, হে সেই কারণে প্লিজ এটা করো না। ছড়া কাটিং এর দুটো লাইন। হ্যাঁ,
2: আমার না একটা রিঅ্যাক্ট দিতে ইচ্ছে হচ্ছে।
1: আচ্ছা, প্লিজ দাও।
2: কারণ হাওড়া থেকে রীতা বলেছে যে আজ বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, বাড়ি থেকে খেতে হলো শিঙি মাছের ঝোল।
1: ওফ বাবা, এটা কে?
2: এইটা রীতা হাওড়া।
1: এই যে জাস্ট হাততালি, এদেরও কিন্তু এগ রোল আমাদের দিতেই হয়। তো এটার মাঝখানে তোমাকে আরও একবার মনে করিয়ে দিই, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, তারপরে দুটো লাইন তুমি লিখে ফেলতে পারো। সাড়ে ছটা পর্যন্ত আমি আর অঙ্কিতা, মানে মহুয়া আর অঙ্কিতা রয়েছে। তবে এই মুহূর্তে তোমাকে জানিয়ে দিই যে ওটিটিতে দুটো, মানে মেজর ওটিটি দুটোতে দুটো দারুণ সিনেমা রিলিজ করেছে। প্লিজ গো অ্যান্ড ওয়াচ ফার্স্ট গান্ধারী এবং আরেকটা হচ্ছে ধামাল 4। প্লিজ এটা দেখো। আমাকে যদি ওটিটির কথা বলো, উইকেন্ড রিলিজের কথা বলো, তাহলে এগুলো কিন্তু আমাদের কাছে মাস্ট। এবং মির্জাপুর এক্স্যাক্টলি কেমন হলো সেটা তো তুমি আজকে রাত্রিরেই জানতে পেরে যাবে।
2: মির্জাপুরের কথা বলছো, আর একটু পরে মির্জাপুর নিয়ে একটা খবর নিয়ে আসবো। না, মির্জাপুর নিয়ে নয়, কাউকে নিয়ে আসবো, কিন্তু ওটিটিতে রিসেন্ট আমি গতকালকে আলফা বলে একটা সিনেমা দেখেছি।
1: প্লিজ, কেন সময় নষ্ট?
2: সময় নষ্ট হলো, আমার বেশ মজা লেগেছে। আলিয়া ভাট যা এক্সপ্রেশন দিয়েছে, মানে ওই যে ছিপ ছিপে একটা বডিতে এত চমকদার অভিনয় হতে পারে সেইটা কিন্তু দেখেছি, সেটা আমার ভালো লেগেছে। বাকিটা যেটা মনে হয়েছে যে গল্প স্টোরি পুরোটাই ফাটিয়ে দিয়েছে, এত বেশি বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে যে আমরা পিছিয়ে পড়ছি। কিন্তু হ্যাঁ, আমরা ছড়া কাটিয়ে ফিরে আসবো। বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, তারপরে এই যে আমি একটু আগে লাইফে বলছিলাম কেউ একজন ঝেপে দিয়েছে, সেটা শুনে আমি প্রীতম মণ্ডল, আমি কাকদ্বীপে থাকি।
1: আচ্ছা,
2: বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, তারপরে খাইয়ে দিলে আমায় তুমি খোল, তাই বাধ্য হয়ে ধন্যবাদ বলি আপাতত এখন টিউশনিতে।

0: আচ্ছা,
1: পরের দুটো না একটুখানি
0: কিরকম যেন হলো না, মানে কিরকম একটু মনের ব্যথাটা লিখে ফেলেছেন জানো তো। আচ্ছা ঠিক আছে, মনের ব্যথা লিখেছেন যখন, তখন একটু হাততালি দিয়ে দিই কেমন? বেশি দেবো না, তার কারণ যারা এইতে উদ্বুদ্ধ হয়ে আরো পাঁচ লাইন লিখে ফেলবেন তাদের জন্য তো আমি এটা করতে পারি না, সুতরাং আপনাদের জন্য গান শোনাতে পারি। অঙ্কিতা প্লিজ।
1: হ্যাঁ, আমি গান শোনানোর জন্য একদম রেডি হয়ে আছি। আপাতত শান আর আকৃতি কাকর তোমার কাছে, তোমার কানে বেজে উঠবে আর তারপরে একটা ইন্ডি পপ চলে আসবে।

0: This one.
1: What about it?
0: Deserves a hug.
2: Yes, 107 FM Rainbow, আর সেখানে মহুয়া রয়েছি। আর সেখানে তোমাকে এই মুহূর্তে আমি যেটা বলতে পারি যে ইয়েস, 6:02 আরও একবার ফিরে আসবো কোথায়, তোমার সাথে এই গল্প এবং আড্ডায়। ইয়েস, মহুয়া আর অঙ্কিতা দুজনেই থাকছে। স্টে টিউন, স্টে হুকড, স্টে কানেক্টেড।

তোমাকে মনে করিয়ে দিই যে ছড়া কাটিং এর দুটো লাইন ছিল, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগরোল, আর এরপরে তো তোমাকে একটুখানি ফিট তো থাকতেই হচ্ছে, মেন্টালি তোমার সাথে অ্যাটাচমেন্টটা কোথায়? 9903653992 তে।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, গুণগত শিক্ষার মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুলছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয়েছে নিউটাউনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন কৃতী শিক্ষককে তাদের অসামান্য অবদানের জন্য বিদ্যাসাগর শিক্ষা সম্মানে ভূষিত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগর নতুন দিশা দেখিয়ে গেছেন। প্রতিবন্ধকতা অতিক্রম করে রাজ্যকে শিক্ষাক্ষেত্রে আবার সামনের সারিতে নিয়ে আসার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী বলেন, এখনও বহু বিদ্যালয়ে যথাযথ পরিকাঠামো গড়ে ওঠেনি। পূজায় মণ্ডপে অতিরিক্ত ভিড় এড়ানোর নির্দেশিকা কলকাতা পুলিশের। প্রতিটি থানায় এবং ডিসি অফিসে নির্দেশ করে পাঠিয়েছেন পুলিশ কমিশনার। বলা হয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখতে হবে। পূজোর মণ্ডপ তৈরির সময় থেকেই থানাগুলিকে থিম জানতে বলা হয়েছে। ভিড় সামলানোর জন্য পরিকল্পনা তৈরি করবেন ওসিরা। অন্যদিকে মণ্ডপ সংলগ্ন রাস্তায় ট্রাফিক চলাচল মসৃণ রাখারও নির্দেশ দিয়েছে লালবাজার। আন্তঃজেলা বাইক পাচার চক্রের তিনজনকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে 12টি মোটর বাইক উদ্ধার করল শীতলকুচি থানার পুলিশ। এই মোটর বাইকগুলি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িসহ বিভিন্ন জেলা থেকে চুরি করা হয়েছিল বলে কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিকি আগরওয়াল জানিয়েছেন। আগামী তিন দিন সারা রাজ্যেই ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই, তবে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত একই সঙ্গে মৌসুমি ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। FM রেডিও প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: অনেকটা সময় পেরিয়ে গেছে এবং এবার যদি ছড়া কাটিংটা আরেকবার রিপিট না করি তাহলে আমাদের কিন্তু উত্তম এবং মধ্যম না, মানে মধ্যমের 100 বছর জন্মদিন হয়েছে কিনা জানি না, কিন্তু উত্তম কুমারের অবশ্যই 100 বছরের জন্মদিন হয়েছে। 6:07 এত বাজে কথা বলার পর আরেকবার তোমাকে মনে করিয়ে দিই যে ছড়া কাটিংয়ের লাইন দুটো কী ছিল। বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল।
2: এক্স্যাক্টলি, আর সেই এগ রোল খাওয়ানোর পর কী কী ঘোল খেয়েছে, কে ছড়া কাটিকে কী লিখেছে দেখে ফেলি। লিখেছে একজন, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, সে কথা না রেখে তুমি পাকাও কেন তাল গোল। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
1: বেশ, বাজাই দেশি।
2: এরপরটাই চলে যাই, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, পিঠের মাঝে তখন থেকে বাজে ঢাক ঢোল। টিউশন শেষে এই তো আমাদের আসল গোল, পড়াশোনা পরে হবে, আগে চাই এগ রোল। অরূপ ভট্টাচার্য মুর্শিদাবাদ থেকে।
1: বেশ, তবে অরূপ কিপ ইট ইন ইয়োর মাইন্ড যে এবার থেকে কিন্তু জাস্ট দুটো লাইন লিখবে। এটা অঙ্কিতা পড়ছিল, সে কারণে অঙ্কিতা তোমাকে এটা পড়ে দিয়েছে, কিন্তু আমি যদি থাকতাম তাহলে দুটো লাইন পড়তাম।
2: আরেকজন লিখেছে, চেষ্টা করেছে, কি বাংলা না হিন্দি আমি জানি না, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, ফাস্ট ফুডের দোকানে গিয়ে শুনলাম এগের সাপ্লাইয়ার জানিয়েছে পেটে আজ তার দেখা দিয়েছে বিরাট গন্ডগোল। ইয়েস, অভিজিৎ বেহালা থেকে।
1: আচ্ছা, অভিজিৎ লিখেছে। আচ্ছা অভিজিৎ, থ্যাংক ইউ, তোমাকে বরঞ্চ ছোট্ট করে একটু হাততালি, হ্যাঁ ছোট্ট করে দিলাম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এত প্রশস্ত লিখতে হবে না, দৈর্ঘ্যে প্রস্থে যদি ছোট হয়।
2: যে তুমি এত প্রশস্ত বললে, প্রশস্তর মানেই অর্ধেক না,
1: মানে যেটা যেটা নিয়ে তোমাকে ওই ফিতে নিয়ে মাপতে হবে, এত বড় লাইন তুমি প্লিজ লিখো না, ছোট্ট করে লেখো। কারণ অনেকে লেখেন আর আমাদের খুব খারাপ লাগে যখন পুরো টেক্সটগুলো পড়ে উঠতে পারি না। 9903653992 তে আজকে হ্যাপিওয়ালা বার্থডে আছেও কিন্তু।
2: হ্যাঁ, হ্যাপিওয়ালা বার্থডে আছে সেটা বলবো নাকি,
1: আগে ভেপু বাজাও।
2: ও, ভেপু বাজাবো।
1: ইয়েস, এই বাম্পার বার্থডে এবং সেখানে অঙ্কিতাকে আমি একটুখানি আর চোখে দেখলাম, অঙ্কিতা কিন্তু আমাকে কেক খাইয়ে দিয়েছে, কিন্তু তার আগে এই যে ভদ্রলোকের জন্মদিন তিনি কিন্তু একবার আমাদের দিকে ফিরেও তাকাননি।
2: দেখাবেন না, খুব স্বাভাবিক, কিন্তু ভদ্রলোক প্রচণ্ডই ডাউন টু আর্থ, তার মুখে মনে হয় অলওয়েজ তিনি পান খাচ্ছেন, এরকম একটা এক্সপ্রেশন থাকে এবং খুব সাদগির সঙ্গে ডায়লগগুলো বলেন। আচ্ছা ঠিক হ্যায় জি আপ বোল রহে হো, OMG 2 তে তার দুর্ধর্ষ অভিনয় আমরা দেখেছি এবং কখনো কখনো তামান্নার প্রতি তার একটা লাচক মাচক দেখেছি মনে মধ্যে, কিন্তু হ্যাঁ মানে সেটা অনস্ক্রিন দেখেছি, অফস্ক্রিন অবভিয়াসলি নয়। প্রচন্ড ভদ্র সভ্য একজন মানুষ বলেই আমরা জানি নাম তার।
1: উনি কিন্তু হ্যাঁ আমাদের স্ত্রী জাতিকে ভীষণ রকম সম্মান করেছেন এবং বলেছেন ও স্ত্রী হ্যায় উসে সব কুছ পাতা হ্যায়, এই যে উনি বলে দিয়েছেন না, তার জন্যই একটা দারুণ গান কিন্তু তাকে শুনিয়ে দিতে হবে।
2: শুধুমাত্র ওই কোমরটা ভেঙে গেছিল না ঠিক ছিল, সেটাকে আবার জানা নেই ডান্স করতে করতে।
1: একদম

0: মানে হিলা দিয়া, টোটাল হিলা দিয়া। এই যে ছড়া কাটিং কাহা থা, ওটার এমন এমন সমস্ত শেষ দুটো লাইন এসছে। যাই হোক, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, পড়া শেষে খাওয়ালে তুমি বেলের ঘোল। এই সময় কি বেলটা পাওয়া যাচ্ছে? যদি তিনি বেল খাইয়ে থাকেন তাহলে জানবে খুব এক্সপেন্সিভ জিনিস তিনি তোমাকে খাইয়েছেন। এনিওয়ে,
1: মজার উত্তর হয়েছে, আমার বেশ ভালো লেগেছে।
2: মানে বেলের ঘোল, আমি বইয়ের ঘোল শুনেছিলাম, বেলের শরবত শুনেছিলাম, বেলের ঘোলটা কখনো শুনিনি। যাই হোক,
0: না না, ঘোল ঘোল করা যায়,
2: মিলিয়েছিল
0: এরকম। এটা এটা এটা মিলিয়েছিল হচ্ছে তোমার নাম বলতে বারণ করেছে। যাই হোক, ওকে, বলে বলে দিলে নয়, বলেছিলে আগ নয়। বাবা, এটা কে? দেবদাস মুখার্জি বেহালা থেকে। দেখো তুমি জাস্ট বানানটা দেখো,
2: বলেছিলে আগ, বলে দিলে,
0: বলে দিলে আগ, তুসান শেষে খাবো এগ রোল, তাই তো বলি পুজো আসছে, জেনে সব জিনিস দামে হচ্ছে ডামাডোল। আচ্ছা,
2: ডামাডোলটা মিলিয়েছে,
0: হ্যাঁ ডামাডোলটা মিলিয়ে দিয়েছে, ওকে থ্যাংক ইউ। এই যে একটা কঠিনতম কাজ করে ফেলেছে, আমি একটু হালকা করে, হ্যাঁ বেশি একদম বাজে যাচ্ছে না, এই থামো এবার, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে কি, আরও অনেকে অনেক কিছু লিখেছে, চলো একটুখানি দেখে নিই। হ্যাঁ, পায়েল ব্যানার্জি, এই তো এত ভালোবাসি না পায়েলকে, এই যে যাই শুনেছে দুটো লাইন, ঠিক দুটো লাইন লিখেছে পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, লিখেছে বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, বাড়িতে এসে খাওয়ালে তুমি সেই পটলের ঝোল। ও মাই গড, ইয়েস, দিস ইজ ফর ইউ, দিস ইজ জাস্ট ফর ইউ পায়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ। অলরাইট, গুড ইভিনিং অভিজিৎ পাল চৌধুরী লিখছে, চলো কি লিখছে আমাদের রেগুলার লিসনার, লিখছে যে গুড ইভিনিং উইকেন্ড ক্যাফে, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, আচমকা হত ছাড়া বৃষ্টি এসে বাঁধালো গন্ডগোল।
2: গন্ডগোলের পর একটা ক্ল্যাপ তো বানতাম।

0: বৃষ্টির কথা বলেছে,
1: ওই জন্যই তো আমি বললাম যে এখনই আমার মনের মধ্যে একটা অদ্ভুত আগুন জ্বলে গেছে। সেই আগুনটা কারা কারা জ্বালিয়েছে সেটা বলে ফেলি। মিকা সিং, নেহা কক্কর অ্যান্ড বাদশা।

0: ছড়া কাটিং।
1: ওফ, এই যে আপনি বেবাক হয়ে যান, এই যে আপনি সাহসী হয়ে যান, তার জন্যই তো ছড়া কাটিংটা নিয়ে আসি। মানে কে বলেছে প্রতিভা নেই? জাস্ট দুটো লাইন বলেছিলাম, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল। এরপর জয়দীপ রায় বাঘা যতীন থেকে লিখছে, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, শেষে অনেক খাটনি করে পেলাম শুধু ঘোড়ার ডিমের ঝোল। ওয়াহ, এই
2: ডিমের ঝোল,
1: এই যে যে যে এই যে একটা আবেগ না, এই আবেগটাই মানে বাঙালির বুক পকেটটা একদম ভরিয়ে রেখে দিয়েছে, বুঝতে পেরেছো?
2: ছড়া মানে আগে কবিতার কথা মনে পড়ে গেল, যদি ঘোড়ায় পারি তো ডিম খেতাম, ঘোড়ার ডিম সসপেনে ভাজিতাম মাথা করে হেট, ও মাই গড, এরকম একটা কবিতাও আছে জীবন, ঘোড়ার ডিমের ঝোল বলে মনে পড়ে গেল।
1: কারেক্ট, একদম কারেক্ট আছে, কিন্তু এরপরে নামটাম লেখেননি, তবে আমি যত মিরাজ লিখেছে যে বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, এখন ফোন করে বলছো ভাইরে পেটটা করছে গন্ডগোল। আচ্ছা, গন্ডগোল ডামাডোল ঠিক আছে, না হয় কেউ হাত তালিয়ে দিলাম। আচ্ছা, এরপর
2: সবাই কি এরকম এরকম বলবে? না না, একটু একটু তো ব্রেক কষবে, সহজে সবারটা বলে দিচ্ছে, এখন সময় আছে আমাদের কাছে 5-7 মিনিটের মধ্যে। আর যারা যারা তোমাদের কবিত্ব মানে নিজের ভেতরকার অভ্যন্তরীণ কবিকে বিকশিত করতে চাও, তারা প্রস্ফুটিত ভাবে একটা লেখা লিখে ফেলো, শুদ্ধ বাংলায় লিখো, কয়েকটা বানান যেন সুস্থ পাওয়া যায়, মহুয়া আর অঙ্কিতা দুজনে পড়তে পারে।
1: মানে আমি অদ্ভুত বানান পেয়েছি,
2: বলো বলো।
1: হ্যাড রাইসের আমি দারুণ বানান পেয়েছি, দারুণ পড়ছি। হ্যাঁ, ইয়েস, 9903652992 জল করে মাধাই দাস বহুর ঘোষপাড়া থেকে লিখেছে, সেটা শুনি। রাইট, শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিয়ে নয় কাটিং এ হ্যাঁ প্রবেশ করি। বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, আশা করিনি এগ রোলের বদলে পাবো খেতে ফ্রাইড রাইস আর ফ্রাইড

0: রাইস না প্যারাডাইস আর সাথে মটন কষা কষা ঝোল। এরপরে আমি কি করতে পারি
1: না, এই যে মানে লিখতে গিয়ে এটা টাইপও হয়, আমরা জানি মাঝেদা খুব একটা এরকম লেখেন না, কিন্তু আজকে লিখেছেন বলে কিছু মনে করবেন না।
0: তাহলে আমরা যেটা করছি সেটাই আমরা করি। ইয়েস, যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ আমরা হাতে লিখছিলাম। এরা প্রত্যেকে একটা করে এগ রোল পায়, মাঝে মাঝে দুটো করেও পায়, হাতের শক্তি যোগাতে এগ রোল, ভাবতে পারছো?
1: এক্স্যাক্টলি। আর এই যে মাটন কষা ঝোল এই সমস্ত যখন বললে, ফ্রাইড রাইসের কথা বললে, আমার তখন না কিছু কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস মনে পড়ে যায়। এই সমস্ত কথা ভাবলে ছড়া কাটি এখনো চলছে, পাঁচ মিনিট মতো সময় পাবে যাদের যাদের লেখা 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে ফেলো। লাইনটা আরেকবার বলে দিই, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, কিন্তু যারা এগ রোল বা পটল কোনোটাই পাওনি বা পটল চিংড়িও পাওনি, তারা রাজপাল ইয়াদেবের মতো ওরকম মানে মাথায় টুম করে ঝুটি টাঙিয়ে বসে থাকতেই পারো, কারণ ভুল ভুলাইয়ার সাউন্ড ট্র্যাক আজকেই 2007 রিলিজ করেছিল।
0: হ্যাঁ, ছোটা পণ্ডিতকে আমরা মনে রাখবো, আর সেই কষিয়ে দেওয়া চরটাও মনে রাখবো, যেখানে একটা চরেতেই লাগতা হ্যায় কি কান সে মানে পরিন্দা উড় গিয়া, এরকম একটা ব্যাপার হয়েছিল,
1: করে আওয়াজ হচ্ছে। তারপরে এসে আমরা বলবো, আমি মঞ্জুলিকা বলছি,
0: আসলে কানের পাশ থেকে চিড়িয়া উড়ে গেছিল। এক্স্যাক্টলি, এনজয়।

0: এসআর সময় বড় অল্প 9903659992 তে তুমি জাস্ট ভরিয়ে দিয়েছো, কতগুলো পড়তে পারবো জানি না। রিন্টু লিখছে, নিউ আলিপুর থেকে, বলেছিলে আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, কে জানতো শেষে তুমি সবার কাছে খুলে দেবে আমার পোল। ও মাই গড, দিস ইজ ওয়ান্ডারফুল, আমি হাততালি দেব, আমি হাততালি দেব। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: এত জোরে করে বলার কি হয়েছে, দেব, মানে এক্সাইটেড হয়ে গেছে কি বলবো। হ্যাঁ, মানে তারপরে এক্সাইটেড হওয়ার মতো।
0: হ্যাঁ, তারপর কি বলেছিলে, আজ টিউশন শেষে খাওয়াবে এগ রোল, আমি রোল খেতে ভালোবাসি, তাই কি হাতে ধরালে শুধু রুটি পাকানো রোল, রুটির পাকানো রোল, থ্যাংক ইউ। না, এটা আরো মানে
1: এগ রোলের সঙ্গে রোল,
0: রুটির পাকানো রোল তো আমরা নেবই না, মানে তাকাবই না, যাই
1: হোক, হবে না।
0: আচ্ছা, এরপরে, আচ্ছা এরপরে শোনো, শুধু শুভ সন্ধ্যা মহুয়া ম্যাম, কি আমার সাথে তো আরেকজন রয়েছে, অঙ্কিতা। ইয়েস, মহুয়া ম্যাম, আমি কোনো গালি ম্যাম
1: ভুলে গেছে তোমাকে আজকে টিচার্স ডে তে টিচার বানিয়ে দিয়েছি।
0: প্রীতিপাল কৃষ্ণপুর থেকে লিখছে যে মহুয়া ম্যাম, আজ শিক্ষক দিবসে প্রত্যেক শিক্ষকদের আমার প্রণাম, বিশেষ করে আমার বাবাকে আমার প্রণাম, আমার বাবা আমার শিক্ষক ছিলেন। প্রীতিপাল কৃষ্ণপুর থেকে, ওয়াও, এটা এটা এটা আমাদের কাছে বিশাল ব্যাপার, বাবাকে শিক্ষক হিসেবে এখানে অ্যানাউন্স করছে এবং সবাই জানতে পারছে, তার জন্য এটা তোমার জন্য। ইয়েস, এরপরে, ও আচ্ছা, মাধাই দাস আরেকবার লিখেছে, ভুলটা হবে বুঝতে পেরেছিলাম কিন্তু কিছু করার ছিল না, যেমন বন্দুক থেকে গুলি ছিটকে গেলে তাকে আর ফিরিয়ে আনার সাধ্য নেই, তেমনই ছড়া কাটিংয়ের জায়গায় ভুল হয়েছে, আর ফ্রাইড, আচ্ছা এটা ফ্রাইড রাইস হবে না দাদা, ফ্রাইড রাইস, হ্যাঁ ভুল হয়েছে, এটা না না না না একদমই নয়, আরে এটা তো আমাদের ব্যাপার, আপাস কি বাদ, ঘর কি বাদ,
1: মানে অত কিছু ভাবার কিছু নেই। আর আজকে যেহেতু আমাদের গড়ি কাটে যা বলছে আর সময় বেশি নেই, তাই জন্য আমরা বেশ বাই বাই বলবো, কি টাটা বাই বাই বলবো, আর আগামীকালকে জাস্ট 2019 এ রিলিজ করেছিল এই সিনেমাটা,
0: বেশ
1: তো তার জন্য

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আজ রাষ্ট্রপতি ভবনে পশ্চিমবঙ্গের 248 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোল শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। অতিরিক্ত ভিড়ের কারণে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য পুজো মণ্ডপে ভিড় এড়ানোর নির্দেশিকা দিয়েছে কলকাতা পুলিশ। পুজোর মণ্ডপ তৈরির সময় থেকেই থানাগুলিকে পুজোর থিম জানতে বলা হয়েছে। পাশাপাশি ক্রাউড ফ্লো বা ক্রাউড সার্কুলেশনের জন্য স্ট্র্যাটেজি বা পরিকল্পনা ওসিরা তৈরি করবেন বলে জানা গেছে। অন্যদিকে লালবাজারের তরফ থেকে মণ্ডপ সংলগ্ন রাস্তায় ট্রাফিক চলাচল মসৃণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাইবার অপরাধে ব্যবহারের জন্য ভুয়ো ঠিকানা দেখিয়ে সিম কার্ড বিক্রির অভিযোগের মতো অপরাধের ঘটনায় যাদবপুর থানার পুলিশ আজ 3 জনকে গ্রেপ্তার করেছে। জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালে জমা পড়া একাধিক অভিযোগের ভিত্তিতে সাইবার সেল তদন্ত শুরু করার পর মা ভ্যারাইটিস নামে একটি সংস্থার পিওএস এর নাম উঠে এসেছে। পশ্চিম বর্ধমানের উত্তর আসানসোলের একটি জনবহুল এলাকায় বেআইনিভাবে মজুত করে রাখা প্রায় 200টি বেসরকারি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, দমকল বাহিনী এবং জেলা প্রশাসন এই অভিযান চালায়। আগামী 3 দিন সারা রাজ্যেই ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, তবে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত একই সঙ্গে মৌসুমী ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় গতকাল তিনি একথা বলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, শিলালিপি, সামুদ্রিক বাণিজ্য অথবা গণিত

হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের ঐতিহ্য নিয়ে গবেষণার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার অর্থ হল ঐতিহাসিক নথিপত্র সংগ্রহ করে সেগুলির গবেষণা বাড়ানো। সুপ্রিম কোর্ট আইন বিচার ও আইনি শিক্ষার উপর একটি মাসিক বক্তৃতামালা শুরু করতে চলেছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত আজ এই তথ্য জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ সমসাময়িক মামলাগুলি নিয়ে আলোচনা এবং মত বিনিময়ের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুর্শিদাবাদের নিউ ফারাক্কাই লাইনে ভূমিধসের কারণে দুদিন উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব রাজ্যের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার পর আজ আবারও স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, ইতোমধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেন যাত্রা শুরু করেছে। অতিরিক্ত ভিড়ের কারণে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য পুজো মণ্ডপে ভিড় এড়ানোর নির্দেশিকা দিয়েছে কলকাতা পুলিশ। পুজোর মণ্ডপ তৈরির সময় থেকেই থানাগুলিকে পুজোর থিম জানাতে বলা হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের জিডিপির হার 7.8% দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। ভারত নীতি স্থবিরতার অবস্থা থেকে বেরিয়ে এসে নীতি সক্রিয়তার পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অফ কমার্স এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত হচ্ছে, আজ সমগ্র বিশ্ব তা প্রত্যক্ষ করছে। মুর্শিদাবাদের নিউ ফারাক্কায় লাইনে ভূমিধসের কারণে দুদিন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব রাজ্যের ট্রেন চলাচল বিঘ্ন ঘটার পর আজ আবারও স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, হাওড়া থেকে ইতিমধ্যেই নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস সহ অন্যান্য ট্রেনের যাত্রা শুরু হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা কীভাবে মেটানো যায় তা নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। অর্থ দফতরের উদ্যোগে আগামী শনিবার নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য হিসেবে সুপ্রিম কোর্টের অনুমোদিত বিভিন্ন কর্মচারী সংগঠনের যে 10 জন প্রতিনিধি রয়েছেন তাঁদের সঙ্গে চেয়ারম্যানের প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে অর্থ দপ্তরের ল সেল বিভাগের ডেপুটি সেক্রেটারি গোপাল চন্দ্র খিরার পক্ষ থেকে সবাইকে চিঠি পাঠানো হয়েছে। পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার সাতামি শালুকডাঙ্গা হাটগ্রাম সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণে দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর নষ্ট করা হয় সেগুলিকে। শিলিগুড়ির একটি নার্সিংহোমে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সেবক রোডের নার্সিংহোমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। FM রেনবো প্রচার তরঙ্গের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
1: 107 FM রেইনবোতে উইকেন্ড ফিল্মি ফিভার শুরু হয়ে গেছে। আর শনিবার রাত মানে একটু ফিল্মি গসিপ হবে না, এসা তো নেই হো সকতা। তাই সুপ্রীতি আর বিহু একদম আট ঘাট বেঁধে চলে এসেছি, কারণ প্রচুর গসিপ দেওয়ার আছে, প্রচুর কিছু চলছে বলিউডে টলিউডে এবং যত রকমের উড আছে সব রকমের উডে।
2: কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উডে এখন আমি মোটামুটি বিপর্যস্ত হয়ে গেছি সেটা হচ্ছে ঠান্ডা উড। আমি জানি না এরকম করছে হয় কি না, মানে সিজন চেঞ্জের সময় এই জন্য মায়েরা বলে যে এরকমভাবে না, মানে কি বলবো, নিজের মনে সমস্ত মাধুরী মিশিয়ে একদম ঘুরে টুরে না বেড়াতে। বুঝতেই পারছো গলার অবস্থা ভীষণ খারাপ, কিন্তু ঠিক আছে, শো মাস্ট গোজ অন। আজকে ওই উইকেন্ড ফিল্মি ফিভারে টাটকা টাটকা সমস্ত খবর ছাড়াও যেটা থাকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে সিনে কুইজ। তোমাদের জন্য তিনটে কুইজ রয়েছে। আর আগের সপ্তাহে, মানে আগের আগের সপ্তাহে যখন বিভা সুপ্রীতি এসেছিল তখন এত সোজা সোজা কুইজ আমরা দিয়ে ফেলেছিলাম, তাই আমরা এবারে ঠিক করেছি যে আমরা একটু টাফ কুইজ রাখবো। তো মোটামুটি টাফ বলা চলে না, তবে আজকে যেহেতু 5th September মানে শিক্ষক দিবস, সেই রিলেটেড কিছু কুইজ রয়েছে। আপাতত যেটা রয়েছে একটা গান, আর গানের পরেই বক্স অফিসে কে কোথায় কত নাম্বার পেলো, কে কত কামালো, সেই সব নিয়ে বিহু আর সুপ্রীতি ফিরছে।

0: ஓ கிளி கிளி மல் சுலு சுலு மல் மகனக ஹுக்கு புக்கு ரே டுக்கு புக்கு ரே சக்கலக விக்கோ சிக்கோ சிலி சிலி சிலிகோ பகடதும் சக்கடதும் சிக்கி சக்கச்சோ.
1: এটি একটি বিখ্যাত গানের প্রিলিউড। তোমাকে গেস করতে হবে গানটির নাম।
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। Weekend Filmy Fever. Weekend Filmy Fever. Dekka ke hit ke miss. Dekka. Dekka.
4: হিট আর মিসের এই যে লড়াইটা চলতে থাকে সেই লড়াই চলবে এবং চলছে, কারণ সুপ্রীতি আর বিহু বসে আছি বক্স অফিসে। কোন সিনেমা কি করলো, কার কত লক্ষ্মী লাভ হলো, কার অলক্ষ্মী লাভ হলো, ইত্যাদি ইত্যাদি সমস্ত খবর নিয়ে। আর জাস্ট আগের সপ্তাহে আওয়ারাপন 2 রিলিজ করেছিল, যে সিনেমাটা নিয়ে আমার প্রচুর আশা আকাঙ্ক্ষা ছিল এবং আমার জীবনের আরও 4টে জিনিসের মতো সেইটাও আমার একেবারে আমার আশা আকাঙ্ক্ষার গোড়ায় জল সোডা আরও যা যা হয় সব কিছু ঢেলে দিয়েছে। তো যাই হোক, 45 কোটির সিনেমা আর 144.15 crore এখন অবধি কামিয়ে ফেলেছে, তো বলা যেতে পারে বক্স অফিসে হিট করেইছে সিনেমাটা।
5: আরেকটা সিনেমার কথা যেটা না বললেই নয়, যেটা একটু আগেই সুপ্রীতি বলল যে ওর আশা সোডা জল আরও এটসেট্রা এটসেট্রা মিশিয়ে দিয়েছে, সেরকম একটা ছবি হলো টক্সিক, যে ছবিটার ডিরেক্টর গীতু মোহন দাস, আর ছিলেন ইয়াশ, কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরেশি, মানে একগুচ্ছ স্টার কাস্ট। কিন্তু সেই ছবিটা যখন আমি হলে দেখতে গেছিলাম, আমি মনে মনে ভাবছিলাম যে আমার কি এত পয়সা, মানে ইতনে আমির হ্যাম, আমি কেন গেছিলাম, কি দেখলাম মোটামুটি আমি জানি না। 500 কোটির ছবি, রিমেম্বার 500 কোটি, সেই ছবিটা সো ফার কামিয়েছে 137.25 crore, ভেরি ব্যাড। আর মানে কিছু করার নেই, ছবিটা ডিজার্ভ করে। আরেকটা ছবি, যে ছবিটা মোটামুটি সেই ছবিটা নিয়েও কিন্তু ভীষণ রকম হাইপ রয়েছে, দ্যাট ইজ মির্জাপুর। এর আগে মির্জাপুরকে আমরা দেখেছি সিরিজ আকারে এসছে, তবে এইবার মির্জাপুরের সেই কাস্ট, মোটামুটি 100 কোটির ছবি, বাজেট ঠিকঠাক, বক্স অফিসে কালকে রিলিজ করেছে। সেই ছবির রিভিউ কিন্তু আমাদের আরজেসরা দিয়ে দিয়েছে। আপাতত তোমার জন্য রইল আওড়াপান থেকে একটা পাটাপাটি গান।

0: শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
1: গলি থেকে এবার গল্প পৌঁছে গেল বড় পর্দায়। কোন গলি? মির্জাপুরের সেই গলি। আমি বলছি নতুন রিলিজ হয়ে যাওয়া মির্জাপুর দ্য মুভির কথা, যে সিনেমাতে পুরনো দুনিয়াটাকেই নতুন স্কেলে প্রেজেন্ট করা হয়েছে। পরিচিত চরিত্র, পরিচিত আবহ আর সেই পাওয়ার স্ট্রাগল সবই আছে, কিন্তু এবার গল্পের ক্যানভাস অনেক বড়। তিনটে সিজন ধরে যে ক্যারেক্টারদের সঙ্গে দর্শকের একটা কানেকশন তৈরি হয়েছে, বড় পর্দায় তাদের ফিরে আসাটাই ছবির অন্যতম বড় অ্যাট্রাকশন। বিশেষ করে পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল এবং দিব্যেন্দু, তাঁদের প্রেজেন্স এখনও মির্জাপুরের সেই ফ্যামিলিয়ার পালসটাই কিন্তু ধরে রাখে। তবে ছবিটা যে শুধুই নস্টালজিয়ার উপর দাঁড়িয়ে নেই, কারণ নতুন চরিত্র এবং নতুন কনফ্লিক্ট গল্পটাকে অন্য একটা ডিরেকশন দিয়েছে। তাই দুনিয়া বদলালেও, স্কেল বদলালেও মির্জাপুরের ডিএনএ কিন্তু বদলায়নি। ছবির একটা বড় স্ট্রেংথ হলো অ্যাসেম্বল পারফরম্যান্সেস। প্রত্যেকের চরিত্রের নিজস্ব অ্যাটিটিউড আর স্ক্রিন প্রেজেন্স রয়েছে, ডায়লগ, টেনশন আর সেই আনমিস্টেকেবল মির্জাপুর ফ্লেভার, সব মিলিয়ে ফ্যান্সদের জন্য কিন্তু যথেষ্ট পরিচিতি আর এক্সাইটমেন্ট এই সিনেমাতে রয়েছে। পরবর্তীতে মির্জাপুরকে দেখতে গেলে এক্সপেকটেশনসও বড় থাকে, আর সেই জায়গায় ছবিটা সবসময় যে খুব ইকুয়ালি শার্প তা কিন্তু নয়। কিছু অংশে গল্প একটু স্ট্রেচড মনে হতে পারে, বা রান টাইমের কারণে পেসিংয়ের খানিকটা ধীরগতি মাঝে মাঝে তো আসবেই। তবে যারা মির্জাপুরের তিনটে সিজন দেখেছো, তাদের জন্য এই মুভিটা একটা ওল্ড ফ্রেন্ডের সঙ্গে বড় স্ক্রিনের রিউনিয়নের মতন। তাই আমি আর যে মধু 107 FM রেনবোর তরফ থেকে মির্জাপুর দ্য মুভিকে দিলাম 7টা রেনবো কালার্স এর মধ্যে 4টে রেনবো কালার্স।
0: রেনবো রিভিউ সিনেমার রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেনবো, 107 FM রেনবো, রেনবো রিভিউ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এটি একটি বিখ্যাত গানের প্রিলিউড। তোমাকে গেস করতে হবে গানটির নাম।
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: তো ব্যাপারটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় একজন আছেন, তিনি আর কি ওই আর কি জিনিসপত্র বলে টোলে দেন আর কি, ভবিষ্যৎ দেখতে পান।

0: তিনি বলেছিলেন যে সামনে একটু সবাই সামলে চলো, কারণ পুরনো প্রেম ফিরে আসতে পারে, বেশি ভালো না। তো বলেছিলেন ঠিকই, অনেকে শুনেও ছিল, অনেকে হেসেও ছিল, আমিও হেসেছিলাম সেই পোস্টটা দেখে। কিন্তু এরকম যে হতে পারে, মানে সত্যিই যে তার কথা এভাবে ফলে যেতে পারে, আমি তো বুঝতেই পারিনি। তবে এখন চারিদিকে যা হচ্ছে তাতে তো মনে হচ্ছে তিনি তো সর্বগুণ সম্পন্ন এবং সব জানতা। ব্যাপারটা হলো যে দেব শুভশ্রী, হ্যাঁ তাদের কথাই আমরা বলছি, দেব শুভশ্রীর ছবি দেশু 7 আসছে।
1: এবং দেশু নামটা শুনলে আমার কেন এত হাসি পায় আমি জানি না, যতবার আমি এই দেশু নামটা শুনি আমার প্রচণ্ড হাসি পায় অকারণে। আর যাই হোক, মানে আমার এক্স ফিরে আসাই শুধু বাকি আছে, সবার এক্স মনে হয় মোটামুটি ফিরে এসেছে, কারণ ওদিকে দেখছিলাম রাজ চক্রবর্তী মিমির সাথে সিনেমা টিনেমা বানাচ্ছেন। তো যাই হোক, মানুষের পার্সোনাল লাইফে আমরা আবার বেশি ঢুকি না, আমরা খুব ভালো মানুষ। যাই হোক, 5 দিন আগে দেশুর অফিসিয়াল টিজার রিলিজ করেছে, যাতে 1 চামচ ব্যাং ব্যাং, 1 চামচ ধুম 2, 2 চামচ আরও কিছু ধুম 3, সব রকম মিলিয়ে বেশ সব এলিমেন্ট রয়েছে। এবং গোটা টিজারটায় কী চলছে কেউ কিছু বুঝতে পারছে না। শুভশ্রী কাঁদছে, শুভশ্রী হাসছে, শুভশ্রী বাইকে চাপছে, শুভশ্রীকেই দেখে গেলাম আমি। এবং দেবদাকে, মানে দেবদা হেঁটে বেড়ালো, একবার একবার সামনে দিয়ে হেঁটে পেছনে চলে গেলো, একবার এপাস দিয়ে হেঁটে ডান দিক থেকে বাঁদিকে চলে গেলো, একবার বাঁদিক থেকে ডান দিকে চলে গেলো, আর কিচ্ছু নেই গোটা টিজারটায়। কিসের টিজার এটা, কী হতে চলেছে সিনেমাটায়?
0: এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য সাসপেন্স। তবে এই টিজারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার যাকে লেগেছে, তিনি হলেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ভট্টাচার্যকে কিন্তু বেশ ভালো লেগেছে। আর একটা ডায়লগ, যে ডায়লগটা হচ্ছে সিরায় সিরায় রক্ত, আমি দেবদার ভক্ত, আর তুমি যদি দেবদার ভক্ত হও তাহলে দেব এবং শুভশ্রীর প্রথম ছবি চ্যালেঞ্জ থেকে এই গানটা রইল শুধুমাত্র তোমার জন্যে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: আসলে উইকেন্ড ফিল্মি ফিভার যখনই শুরু হয় তখনই আমাদের একটু মনটা নস্টালজিয়ায় ভরে ওঠে, কারণ আমাদের মনে হয় আমাগো সময়ের সিনেমা, আমাগো সময়ের গান, এইসব একটু মনে হয়। কিন্তু তার সাথে সাথে যেটা মনে হয় সেটা হচ্ছে এই দিনের আশেপাশে, মানে আজকে 5th of September, এই দিনের আশেপাশে কবে কোন সিনেমা রিলিজ করেছিল সেগুলো নিয়ে একটু চর্চা করতেও আমাদের ভালো লাগে। এই যেরকম 2007 7th September রিলিজ করেছিল ধামাল, এবং ছোটবেলায় এই সিনেমাগুলোই ছিল সেই সিনেমাগুলো যেগুলো এই কিছু পার্টিকুলার টিভি চ্যানেল ছিল যেখানে খুললে ধামাল, ঢোল, চুপচুপকে এই সিনেমাগুলো সারাক্ষণ হতো, এবং এই সিনেমাগুলো যেহেতু সেন্সর বোর্ড অ্যাপ্রুভড সিনেমা তো বাড়ির লোকের সাথে বসে দেখা যেত।
2: এক্স্যাক্টলি সো। আর এই ধামাল রিলিজ করার পরে আমার এখনও মনে আছে, মানে 2007 যখন রিলিজ করা হয়েছিল, অবভিয়াসলি তখন আমরা দুজনেই স্কুলে, সুপ্রীতি আরও ছোটো, এবার তো সেই ছবিটা মানে অসম্ভব ভালো লেগেছিল আমার, যেরকম কমিক টাইমিং আর সেরকম ডায়লগ ডেলিভারি। আর একটা জিনিস জানি না তোমরা লক্ষ্য করেছো কি না, এই ছবিতে কিন্তু মেন লিডে কোনো হিরোইন ছিল না, মানে তখন যেমন আমরা স্ক্রিন খুললেই শাহরুখ করিনা নাকি শাহিদ করিনার রোম্যান্স, শাহরুখ কাজল একটু তখন মানে কি বলবো একটু পুরনো হয়ে গেছে, বাট স্টিল তাদের রোম্যান্স এইসব দেখছি, তখন ইমরান হাশমি একদম টপ পিকে, তার প্রাইম টাইম। সেই সময়টায় ধামালের মতন সিনেমা আমাদের রিয়েলি কি বলবো একটা অন্যরকম স্বাদ এনে দিয়েছিল। আর এই ছবিতে ওই যে একটা ওই সেবাস্টিয়ান গার্ডেনের যে ইলিউশন তৈরি করা হয়েছিল পুরোটাই কিন্তু সেট বানানো হয়েছিল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন। যাই হোক, আপাতত ধামাল থেকে তোমার জন্য একটা
1: গান থাকছে না,
2: তাহলে কোথেকে থাকছে?
1: কিন্তু ঢোলের সাউন্ডট্র্যাক থেকে গান থাকছে, কারণ আমি জানি না কেন আমি ধামাল ঢোল এই সিনেমাগুলো না পরপর আমার একবারে মনে পড়ে, এবং ঢোলের সাউন্ডট্র্যাক থেকে এই পার্টিকুলার গানটা যেটা আমার ছোটবেলার সাথে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, তো এই গানটা থাকছে আপাতত তোমার জন্য। আর সুপ্রীতি বিহু ফিরছি তোমাদের সিনে কুইজের উত্তর নিয়ে এই গানটার পর।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: তোমার কাছে একটা সিনে কুইজ জানতে যাওয়া হয়েছিল, এবং আজকে যেহেতু 5th of September মানে টিচার্স ডে, সেই জন্য টিচার্স ডে স্পেশাল যে সিনে কুইজ সেটা বিহু তোমাদের জন্য করে এনেছিল। বিহু উত্তরটা বলবে, তার আগে কারা কারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামগুলো বলে দিই। আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে, সৈকত দে কর্ণাটক থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, ঋতিকা নাথ মাসিলা থেকে, এবং অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ। আর সঠিক উত্তরটা কী কী কী?
2: দাঁড়াও, সঠিক উত্তর যারা যারা দিয়েছে তাদের সবার জন্য রইল আমাদের তরফ থেকে একটা আর। Yes, the right answer is বাম বাম বলে from the film তারে জমিন পর। ব্যাপারটা হচ্ছে যে

অনেকেই কিন্তু তারে জমিন পার লিখেছ, কিন্তু তাদের উত্তরটা আমরা নিতে পারিনি, কারণ আমরা জানতে চেয়েছিলাম যে গানটা কি। যাই হোক, আপাতত তোমার জন্য রইল শান এবং আমির খানের নিজের গলায় তারে জমির পর ফিল্ম থেকে বাম বাম বলে, যেখানে একজন ভীষণ ভালো শিক্ষককে আমরা দেখেছিলাম আর তার প্রিয় ছাত্র ঈশান আওয়াস্তিকে কীভাবে তিনি আগলেছিলেন সেটাও কিন্তু দেখেছিলাম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Gaane Baju, Mone Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
2: Tumi Shuncho, Weekend Filmy Fever, 107 FM Rainbow Te. Weekend Filmy Fever, Weekend Filmy Fever.
3: 107 FM রেইনবোতে উইকেন্ড ফিল্মি ফিভার চলছে। সুপ্রীতি আর বিহু রয়েছি এবং আমাদের ফিভার ছাড়াও আরও অনেক কিছু চারপাশে চলছে, তার মধ্যে একটা হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের চোটে আমরা প্রচণ্ড চেপে রয়েছি এবং জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বেশ মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যারা যারা ওই অংশে রয়েছেন বা ওই অঞ্চলে রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন এবং বাড়ি বসে শুনুন না, আমরা তো সুন্দর সুন্দর গান শোনাচ্ছি, সুন্দর সুন্দর গল্প করছি, গসিপ দিচ্ছি গসিপ দেবো। এসে আপাতত একটা সুন্দর গান থাকছে জ্যাকপটের সাউন্ডট্র্যাক থেকে, আর তারপরে সুপ্রীতি আর বিহু ফিরছি উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: ঠিক যে মুহূর্তে তোমার ভেতরে সিনেফাইল বলে তোমাকে সিটের সাথে বেঁধে রাখবে। ডাবল রোলে আরশাদ ওয়াসী মোটেই ক্লিশে নন, বরং ওনার জন্যই সিনেমাটা আরেকবার দেখতে ইচ্ছে করবে। তেমনই ভালো স্ক্রিন প্রেজেন্স সঞ্জিদা শেখের, গল্পের বুনন পোক্ত আর স্ক্রিন প্লে দুর্দান্ত। কমেডি সিনের নামে 2010 এর বস্তাপচা জোক চিপকে দেওয়া হয়নি একেবারেই। হাসির সময় হাসি আর

0: चिट्ठी में से निकली आई आई मास्टर जी की आ गई चिट्ठी। चिट्ठी में से निकली बिल्ली, चिट्ठी में से निकली बिल्ली।
1: গুলজারের কিতাব ছবি থেকে শুনে নিলে এই গান। এই ছবিতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের এক বিখ্যাত অভিনেতা, তিনি কে?
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
4: প্রথম মানে একেবারে প্রথম খবর নিয়ে হাজির হয়ে গেছি, তার কারণ হচ্ছে আগামী 18ই সেপ্টেম্বর দায়রা বলে একটি সিরিজ রিলিজ করতে চলেছে এবং সেই সিরিজের ট্রেলার বেরিয়ে গেছে জাস্ট দুদিন আগে, যেখানে অনেক দিন পরে আমরা করিনা কাপুরকে আবার দেখতে পাচ্ছি। এবং এটা একটা ফুল অন ফুল ফ্লেজড মার্ডার মিস্ট্রি, যেখানে দেখা যাচ্ছে যে একটা মার্ডার মিস্ট্রি হচ্ছে এবং সেটা সলভ হচ্ছে না কোনোভাবে, এবং করিনা কাপুর অ্যাজ আ জার্নালিস্ট সেটাকে কভার করছেন। তো খুব ইন্টারেস্টিং লাগলো আমার জিনিসটা, গোটা ব্যাপারটা দেখে। মেঘনা গুলজার এর ডিরেকশন, এবং অবভিয়াসলি আমি যেরকম বললাম যে করিনা কাপুর রয়েছেন, করিনা কাপুর খান রয়েছেন, করিনা কাপুর খানের সাথে পৃথ্বীরাজ সুকুমারন বলে একজন রয়েছেন। তো মোটামুটি 18ই সেপ্টেম্বর 2026 রিলিজ করতে চলেছে দায়রা। কীরকম হবে, কীরকম হবে না, এবং করিনা কাপুর আবার নিজের চার্ম দেখাবেন কি দেখাবেন না, সেটা জানার জন্য উইকেন্ড ফিল্মি ফিভার শুনবে ওই সপ্তাহটা। আপাতত ব্রাদার্সের সাউন্ড ট্র্যাক থেকে একটা অসাধারণ গান থাকছে।

0: चिट्ठी में से निकली बिल्ली, आ ई ई मास्टर जी की आ गई चिट्ठी, चिट्ठी में से निकली बिल्ली, चिट्ठी में से निकली बिल्ली।
1: গুলজারের কিতাব ছবি থেকে শুনে নিলে এই গান। এই ছবিতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের এক বিখ্যাত অভিনেতা, তিনি কে?
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, হলিউডের সিনেফান্ডা, হলিউডের সিনেফান্ডা।
4: ওয়েল, টলিউডে যেমন অনেক কিছু ঘটে তেমন বলিউডেও কিন্তু বহু কিছু ঘটে। এই যেমন ঋষি কাপুর, তার জন্মদিন কিন্তু আসছে, আর এই জন্মদিন মানে ছিল, এই জন্মদিন থাকার জন্যই তাকে সম্মান জানিয়েছেন, ট্রিবিউট দিয়েছেন নান আদার দ্যান জ্যাকি শ্রফ।
5: ইয়েস, জ্যাকি শ্রফ কালকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঋষি কাপুরের 74th বার্থ অ্যানিভার্সারির জন্য একটা ট্রিবিউট দিয়েছেন, তার হার্টফেল ট্রিবিউট দিয়েছেন, যেখানে কার্স, যেটা 1997 বা 1998, আমার এক্স্যাক্ট শিয়ালটা মনে পড়ছে না, 1980তে যে কার্স রিলিজ করেছিল, এবং সেই সিনেমা যেখানে আমরা ঋষি কাপুরকে দ্যাট ফেমাস সং ওম শান্তি ওমে নাচতে দেখেছিলাম, সেইটার কিছু স্টিলস দিয়ে, মানে কিছু ফটোজ দিয়ে নিজের ইনস্টা হ্যান্ডেলে তিনি উইশ করেছেন ঋষি কাপুরকে। এবং এই জিনিসগুলোই ভালো লাগে, যে যারা পুরনো জিনিস যখন মনে করে এই পুরনো ফটোগুলো দিয়ে তারা স্মৃতিচারণা করেন বা ট্রিবিউট দেন, তখন বেশ ভালো লাগে, এবং দ্যাট ইজ ভেরি রিফ্রেশিং টু ওয়াচ।
4: ডেফিনেটলি। আর এই নস্টালজিক জয়রাইডে তোমাদের তো নিয়ে যাবোই, কিন্তু তার আগে 9903659992 তোমরা কিন্তু জানিয়ে দাও সেকেন্ড কুইজের সঠিক উত্তর।

0: चिट्ठी में से निकली आई आ आई ई मास्टर जी की आ गई चिट्ठी, चिट्ठी में से निकली बिल्ली, चिट्ठी में से निकली बिल्ली।
1: গুলজারের কিতাব ছবি থেকে শুনে নিলে এই গান। এই ছবিতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের এক বিখ্যাত অভিনেতা, তিনি কে?
2: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: ওয়েল, 1936 সাল, সেই সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাস তার মুক্তি পেয়েছিল। কিন্তু সেই সময়ে ব্রিটিশরা এই পথের দাবিকে ব্যান করেছিলেন, মানে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। পথের দাবি পাওয়া যেত না, পথের দাবি বিক্রি করা, পথের দাবি পড়া ছিল ঘোরতর অপরাধ। আর সেই পথের দাবি নস্টালজিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সব কিছু নিয়েই সৃজিৎ মুখোপাধ্যায়ের আগামী ছবি, যেটা এই পুজোতে রিলিজ করছে, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, সেটা কিন্তু আসতে চলেছে।
3: ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: আর সেই প্রথম খবরই তোমাকে দেবে আপাতত বিহুয়া সুপ্রীতি, কারণ সেই ছবির ঝলক কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসে গিয়েছে।
4: এক্স্যাক্টলি, এবং তিনজনকে দেখা যাচ্ছে স্ক্রিন জুড়ে। একজন হচ্ছেন টোটা রায়চৌধুরী, যাকে দেখে আপনি বুঝতেই পারবেন না যে শরৎচন্দ্র বলে অন্য কেউ ছিল, মানে আপনার মনে হবে যে এইটাই শরৎচন্দ্র। কি অ্যাপ্রোপ্রিয়েট মেকআপ এবং কি দারুণ লাগছে ভদ্রলোককে। শরৎচন্দ্রের ভূমিকা আমরা দেখছি টোটা রায়চৌধুরীকে, এছাড়া আমরা যেটা দেখছি আমরা আবিরকে দেখতে পাচ্ছি, আবির চট্টোপাধ্যায়কে এবং মিমি চক্রবর্তী।

0: দিকে দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো মোটামুটি কি হতে চলেছে, কিরকম কি সিনেমা হতে চলেছে টিজার দেখে সেটা ভেবে বের করা খুব কঠিন। এবং সুজিত মুখোপাধ্যায়ের এই জিনিসটা আমি সবসময় বলি যে সুজিত মুখোপাধ্যায় সিনেমায় দুটো জিনিস খুব ভালো করেন, এক হচ্ছে গান খুব ভালো করেন, আর এই ট্রেলার টিজারগুলো খুব ভালো কাটেন।
1: আর এই ছবিতে কিন্তু আরও একটা ঝলক রয়েছে, ছোট পর্দার ভীষণ জনপ্রিয় মুখ দিব্যানী মণ্ডল, তিনি কিন্তু এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় ডেবিউ করছেন। তাই পুজোয় যেমন দেশু আসছে, পুজোয় আসছে শরৎচন্দ্র ভার্সেস এম্পারার, একটু অন্য রকমের ছবি, বাংলার নিজের ছবি, বাংলার শিকড়ের ছবি। কোনটা দেখবে, কোনটা হিট হবে সেটা তো আপাতত সময় বলবে। তবে সৃজিত মুখার্জির গান নিয়ে যেমনটা সুপ্রীতি বলল যে গানগুলো হিট হয়, আপাতত তেমনই একটা গান তার ছবি উইঙ্কেল টুইঙ্কেল রিলিজ করেছে ঠিক কালকেই, সেখান থেকে একেবারে টাটকা একটা টিউন রইল শুধুমাত্র তোমাদের জন্য।
2: FM Rainbow তে Rainbow New Tune, Rainbow New Tune।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
1: আমার খুব ইচ্ছা হয় যখন আমার অনেক পয়সা হবে, যখন আমি অনেক বড় লোকস হয়ে যাব, সেই সময়টাতে আমি আমি চলে যাব পাহাড়ে, সেখানে গিয়ে বাড়ি করব, সেখানে গিয়ে থাকব, একটা একদম আলাদা আলাদা লাইফস্টাইল লিড করব। কিন্তু এগুলো আমি ভাবি, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা অ্যাকচুয়ালি জিনিসগুলোকে সত্যি করেন। আমি জানি না এখানে যারা যারা শুনছো এই মুহূর্তে আমাকে এবং সুপ্রীতিকে, তাদের কতজনের মালিনী শর্মার নাম মনে আছে, সেই সেন্সেশনাল মানুষটা যাকে বিভিন্ন রকম মিউজিক ভিডিওতে আমরা দেখেছিলাম, রাজ সিনেমাতে দেখেছিলাম, ওই রকম একটা টেম্পটিং অদ্ভুত অবতারে এক্স্যাক্টলি সেই সুন্দরী ভূত। তিনি এই মুহূর্তে মালিনী শর্মা কিন্তু রয়েছেন সহ্যাদ্রি পর্বতমালা, এক্স্যাক্টলি ভূগোল বইতে আবার ডুব দাও যারা পড়নি মনে করো, সেইখানে একটা পিসফুল লাইফ কাটাচ্ছেন।
2: এক্স্যাক্টলি, এবং এক্স্যাক্ট যে লাইফটা আমার পছন্দ, মানে আমি যেরকম যেরকমটা বিহু বলছিল যে শান্ত নিরিবিলি হবে, আমি আমার বাগান নিয়ে থাকবো এবং আমি শান্তিতে ওখানে থাকবো, এক্স্যাক্ট ওই লাইফস্টাইলটা উনি কাটাচ্ছেন। এবং খুব রিসেন্ট উনি ইনস্টাগ্রামে নিজের ভিডিও পোস্ট করেন, সেখান থেকে আবার উনি টক অফ দ্য টাউন হয়ে ওঠেন, যেখানে আমরা এগেইন মালিনী শর্মার কথা আবার মনে পড়ে আমাদের এবং আমরা জানতে পারি যে ভদ্রমহিলা এখন খুব শান্তিতে, খুব আরামে পাহাড়ের কোলে ছোট্ট নিজের বাড়ি বানিয়ে, সেই ছোট্ট বাড়িতে নিজের গার্ডেন এবং নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে বড়ও শান্তিতে আছেন।
1: একদমই তাই। এবং যারা যারা মালিনী শর্মাকে সেই সময় দেখেছিল, মানে 1998-7 ওই সময়টা বা ধরো আর্লি 2000-এ, তাদের মালিনী শর্মা সম্পর্কে একটা আলাদা ধারণা ছিল যে হ্যাঁ, মানে তিনি একদম হট, একদম সুন্দর, একদম অন্যরকম। কিন্তু এখন মালিনী শর্মা যেভাবে ইনস্টাগ্রামে রীতিমতো ট্রেন্ড করছেন, দুটোর মধ্যে কিন্তু মিল খুঁজে পাওয়া যায় না। তোমাদের আরেকবার নস্টালজিক রাইড নিয়ে যাব সেই সময়, মানে আর্লি 2000-এ এবং 90s-এর শেষের দিকে ইন্ডি পপ ভীষণ পপুলার হয়েছিল। আর এই পপুলার ইন্ডি পপের যে কালচার, সেখানে বম্বে ভাইকিংস তারা কিন্তু ভীষণ রকমভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। আর তাদের একটা গান ছিল ক্যা সুরত হে, এই ক্যা সুরত হে গানটাতেও কিন্তু মালিনী শর্মাকেই আমরা দেখেছিলাম। আপাতত তোমাদের জন্য রইল মালিনী শর্মার সেই গান, আরেকবার নস্টালজিক রাইড।
3: Oh yeah.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: হ্যাঁ, আমরা প্রচন্ড হাসতে হাসতে ঢুকছি, তার কারণ হচ্ছে আজকে ফ্ল্যাশব্যাক ফিভারে অনেকগুলো সিনেমা রয়েছে, তার মধ্যে একটা স্পেসিফিক সিনেমা নিয়ে বিহু খুব খুব এক্সাইটেড।
2: হ্যাঁ, ঠিক আছে, কারণ আছে, কারণ হচ্ছে আজকে আমার যা গলার অবস্থা এবং নাকের অবস্থা, আমার মোটামুটি এই গানটাই, মানে এই সিনেমাটা নিয়ে বললেই আজকে আমি ক পাবো। কারণ এই এই ছবিটার নাম হচ্ছে আশিক বানায়া আপনি, যে ছবিটা ছোটবেলায় বাবা মা দেখতে দিত না, মানে যখনই বিভিন্ন চ্যানেলে এখানকার
1: গানটারও নিষিদ্ধ ছিল আশিক বানায়া,
2: মানে গানগুলো যখন দেখানো হতো হট করে বাবা মা ঢুকে গেলে চ্যানেলটা চেঞ্জ করে দিতে হতো। এবং সেটা নয়, আমি হাসছি অন্য কারণে, সেটা হচ্ছে আজকে আমার নাকের যে অবস্থা, এইখানে হিমেশ রেশমিয়ার গানগুলোই আমি আজকে সবচেয়ে ভালো গাইতে পারবো। যাই হোক, আশিক বানায়া আপনি নিয়ে বলার একটাই কারণ, সেটা হলো
1: 2005 এর 2nd of September রিলিজ করেছিল আশিক বানায়া আপনি, এবং সিনেমাটার আমরা, হ্যাঁ, আশিক বানায়া আপনি গানটার জন্যই মনে রেখেছি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে অ্যাজ আ থ্রিলার সিনেমা বা অ্যাজ আ মার্ডার মিস্ট্রি সিনেমা, ওই সিনেমাটা কিন্তু প্লট খুব ভালো ছিল। এবং আমি জানি না কেন ইমরান হাশমির বেশিরভাগ সিনেমা আমরা সিনেমার গানগুলোর জন্য মনে রাখি বা বোল্ড সিনসের জন্য মনে রাখি, কিন্তু অ্যাকচুয়ালি সেই সিনেমায় যে স্টোরিগুলো থাকতো, তুই জাহেরের কথা বলে দে বা তুই ওই সিনেমাটার নাম বল,
2: ট্রেন
1: প্রেম,
2: ট্রেন
1: ট্রেন,
2: আমরা না গানটা শুনবো, আমি গানটা নিয়ে ভীষণ এক্সাইটেড, কারণ সেই সময় না আমি, কারণ আছে, সেই সময় হিমেশ রেশমিয়া করে যে গানটা গাইতো, আমি জানি না উনি এটা কেন করতেন, এবং সবচেয়ে সারপ্রাইজিংলি ব্যাপার হলো আমার খুব ভালো লাগতো হিমেশ রেশমিয়া উটা। আমি বেশি কথা বলবো না আপাতত, ব্যাক টু গান। আরেকটা কথা যেটা বলে দিই, সেটা হলো যে এই গানটার পরে আমরা কিন্তু 3-1-3 হ্যাট্রিকে যাবো, মানে পরপর তিনটে গান শোনাতে পারি, এবং একই সঙ্গে আমাদের যে ইনস্টা পেজ রয়েছে 107 FM রেইনবো কলকাতা, সেখানেও কিন্তু আমরা লাইভে আসবো। এবং আজকে আমার যে অবস্থা, আমি যে মোটামুটি নাকের জলে চোখের জলে এক হয়ে যাচ্ছি, সেটা যদি তোমরা সরাসরি দেখতে চাও তাহলে ডেফিনেটলি ইনস্টাতে এসো, আপাতত তোমাদের জন্য লোকলে উঠ।

এসে হীরক দেশে দেখে হীরের চমক এত খাতির পেয়ে দেখে রাজার জ

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট, তুমি আসবে বলে, তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট।
1: নেক্সট উইকের একটা দারুণ ওয়াচ লিস্ট কিন্তু রয়েছে, মানে নেক্সট উইকে 10th of September 2026 এ রিলিজ করছে সর্দার টু। সর্দার টু কীরকম হতে চলেছে, কীরকম হবে না সেটা নিয়ে তো রয়েছেই কার্তি, মালবিকা মোহন, এস জে সূর্যা, এদের প্রত্যেককে নিয়ে পি এস মিত্রানের সিনেমা সর্দার টু রিলিজ করবে 10th of September। এছাড়া 10th of September আরেকটা যেটা রিলিজ করছে, 11th of September ইনফ্যাক্ট রিলিজ করছে, দ্যাট ইজ হ্যাওয়ান। সাইফ আলী খান রয়েছেন, অক্ষয় কুমার রয়েছেন, এদেরকে অনেক দিন পর একসাথে আমরা সিনেমায় দেখতে পাবো, প্রিয়দর্শনের সিনেমা। তো কীরকম হতে চলেছে সেই সিনেমা সেটাও আমরা দেখবো। এছাড়া বাংলা সিনেমা রিলিজ করছে ঘুন গাও বলে সিনেমা, যেখানে অনিন্দিতা বোস রয়েছেন, রণজয় বিষ্ণু রয়েছেন, সৌম্য রায়চৌধুরী ডিরেকশনের সিনেমা রিলিজ করছে 11th of September ঘুন গাও। এবং লাস্ট ম্যান ইন টাওয়ার মনোজ বাজপাইয়ের রিলিজ করছে 11th of September। তো যেটা মোটামুটি বোঝা গেল যে পরের মানে পরের ইয়েটায়, পরের সপ্তাহটায় যা ওয়াচ লিস্ট রয়েছে এবং যা মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে এই এই সিনেমাগুলো রয়েছে, এই এই সিরিজগুলো রয়েছে, সেইগুলোর কিন্তু অবস্থা খুব ভালো। তো আপাতত তোমাদের যে ওয়াচ লিস্ট রয়েছে সেটাকে তোমরা আরেকবার রিভিজিট করে নাও, যে কোন সিনেমাটা তুমি পরের উইকেন্ডে দেখতে চাও, কোন সিনেমাটা দেখতে চাও না। আপাতত সুপ্রীতি আর বিহুর উইকেন্ড ফিল্মি ফিভার থেকে যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু উইকেন্ড ফিল্মি ফিভারের পরে রাত 12টা থেকে 3টে অবধি চুপ কথা থাকবে। এবং চুপ কথায় কারা থাকছে বিহু?
2: এক্স্যাক্টলি, চুপ কথা এতক্ষণ ধরে তোমরা যাদেরকে শুনলে, মানে বিহু আর সুপ্রীতিই কিন্তু তোমাদের সঙ্গে 3টে অবধি থাকবে। আর আজকে চুপ কথায় কিন্তু একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা হবে, কথা হবে, আর থাকবে আমাদের 107 FM রেইনবো কলকাতার যে ফেসবুক না সরি যে ইনস্টা পেজ রয়েছে সেখান থেকে আমরা

লাইভও থাকবো, ঠিক যেমনটা আমরা উইকেন্ড ফিল্মি ফিভারে ছিলাম। তাই আপাতত তোমাদেরকে এখানেই টাটা বাই বাই বলছি, আর ফিরে আসছি ঠিক রাত 12টা থেকে চুপ কথাতে।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: রাত যখন একটু একটু করে বাড়তে থাকে আর যখন মনের কথাগুলো একটু একটু করে জট পাকাতে থাকে, যখন মনে হয় যে আমার কথাগুলো শোনার মতো হয়তো কেউ নেই, বা এই কথাগুলো আমি কাউকে বলবো না নিজেকে ছাড়া, যে কথাগুলো তোমার নিজের কাছে খুব সযত্নে রাখা আছে, সেই সমস্ত কথা শোনার জন্য সুপ্রীতি আর বিহু ঠিক রাত 12টা থেকে 3টে চুপ কথায় তোমার অপেক্ষায় বসে থাকি। চুপ কথা এমন একটা জায়গা যেখানে তোমরা তোমার মনের কথাগুলো নিশ্চিন্তে নির্বিঘ্নে বলতে পারো, যেখানে কথা বলার আগে বা কোনো কিছু শেয়ার করার আগে তোমাকে দুবার ভাবতে হয় না। তোমাকে ভাবতে হয় না যে কে কি ভাববে, তোমাকে ভাবতে হয় না যে ও হয়তো রাগ করবে বা ও হয়তো বিরক্ত হবে। এই যে ছোট ছোট ভাবনাগুলো যেগুলো আমাদের কথা বলতে আটকায়, যেগুলো প্রত্যেক দিন আমাদের কথা বলতে দেয় না, সেই ভাবনাগুলোকে একদম ছেড়ে মুছে ফেলে তোমার মনে যেটা আছে সেটাকে একদম অপকটে আজকে বলে ফেলার সময় হচ্ছে চুপ কথা। 9903653992 এই নাম্বার তোমার জন্য খোলা থাকবে রাত 3টে পর্যন্ত, যেখানে তুমি তোমার মনের কথা বলবে আর সেগুলো শুনতে শুনতে কোথাও গিয়ে সুপ্রীতি আর বিহু তাদের মনের কথাও বলবে। যেমন এই যে আজকে একটু আগে আমি যখন উইকেন্ড ফিল্মি ফিভারে ছিলাম, তখন বলছিলাম যে যখন আমি আজকে সকালবেলা অফিসে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ছোটো ছোটো স্কুলের বাচ্চারা না শাড়ি পরে টিচার্স ডে কেক নিয়ে যাচ্ছে। ওটা দেখে আমি এক মুহূর্তের জন্য আমার ছোটোবেলায় ফিরে গেলাম, যখন টিচার্স ডের আগের দিন রাতটা একটা উৎসবের রাতের মতো হতো, যখন টিচার্স ডের আগের দিন অত চিন্তা হতো না, সকালে উঠে অফিস যাওয়ার তাড়া থাকতো না, এত ভাবনা চিন্তা ছিল না, এত দায়িত্ব ছিল না। তখন ওই আগের দিনের রাতে একমাত্র চিন্তা হতো যে

কি জামা পরে বা কোন শাড়িটা পরে কালকে টিচার্স ডেতে যাব, তারপরে কি করব, বন্ধুরা আসবে, বন্ধুদের সাথে ছবি তুলবো, বন্ধুদের সাথে মজা করব, এবং একদিনের জন্য টিচার হয়ে কিরকম লাগে সেটা নিজে উপভোগ করে দেখব। এই যে একদিনের জন্য টিচার হয়ে কিরকম লাগে, টিচারের জায়গায় নিজেকে বসানোর এই যে ইচ্ছেটা, এইটা বোধহয় ছোটোবেলার থেকে আমাদের সবার রয়েছে, যার জন্য কখনো কখনো ছোটোবেলায় খেলার ছলে ওই মায়ের ওড়না গায়ে পেঁচিয়ে নিজেদের টিচার ভাবতাম, এবং তারপরে ওই নিজেদের সফট টয়গুলোকে বা যদি ভাই বোন থাকতো ভাই বোনদের তাদেরকে স্টুডেন্ট সাজিয়ে আমরা তাদের শিক্ষক সাজতাম। আমাদের প্রত্যেক দিনের জীবনে এরকম অনেক মানুষ রয়েছে যারা আমাদের জীবনে শিক্ষকের কাজ করে, সেটা শুধু কোট আনকোট শিক্ষক, স্কুলের শিক্ষক বা কোচিংয়ের শিক্ষক বলেই নয়, এরকম প্রচুর মানুষ আছে যারা আমাদের লাইফে অ্যাজ আ লেসন হয়ে আসে বা অ্যাজ আ লেসন হয়ে থেকে যায়। সেরকম যদি তোমার জীবনে কোনো মানুষ থাকে যে তোমাকে জীবনভরের শিক্ষা দিয়ে গেছে, সেটা তোমার টিচার হতে পারে, সেটা তোমার প্রেমিক হতে পারে, সেটা তোমার বন্ধু হতে পারে, বা হতে পারে সম্পূর্ণ অজানা অচেনা একজন মানুষ যার কোনো একটা কথা হয়তো ওই শিক্ষকের বাণীর মতো কানে এখনো বাজে। যেটাই হোক না কেন, সেটা কে এবং সে কী শিক্ষা দিয়েছে তোমাকে জীবনে, সেটা আজকে 9903653992 সুপ্রীতি আর বিহুকে লিখে জানাও। কারণ আমরাও হয়তো বলবো যে আমাদের জীবনে কোন মুহূর্তে কোন সময়ে কোন মানুষটা শিক্ষক হয়ে এসেছে। আসলে কি জানো তো, কিছু মানুষ না জীবনে থাকতে আসে না, কিছু মানুষ আমরা চাই যে তারা জীবনে থেকে যাক এবং তাদের সাথে আমরা জীবনটা অনেকটা কাটাতে চাই, জীবনে অনেকটা পথ চলতে চাই। কিন্তু কি হয়, এই পথ চলতে চলতে অনেক সময় অনেক রকম ঘটনা ঘটে যার জন্য হয়তো তারা আমাদের জীবনে থাকে না, কিন্তু তারা কিছু কথা বলে যায়, কিছু কাজ করে যায় যেটা না শিক্ষা হয়ে আমাদের সাথে থেকে যায়। সেই শিক্ষাটা কী শিক্ষা এবং তোমার জীবনেও এরকম কোনো শিক্ষা আছে কি না, সেটা সুপ্রীতি আর বিহুকে জানাবে 9903653992।

থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর মিথ্যে জানে না। তোমার শহরে চোর থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর মিথ্যে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: এই শহর প্রত্যেক দিন আমাদের অনেক কিছু শেখায়। এই শহর প্রত্যেক দিন আমাদের নতুন করে ভাঙা গড়ার যে সমীকরণটা আছে সেই সমীকরণটা চেনায়। এই যে শহরের রং পাল্টায় বা শহরের রাস্তাঘাট পাল্টায়, এই যেমন ধরো তোমার বাড়ির পাশের রাস্তাটা আজকে দেখছো একদম প্লেন আছে, একদম সুন্দর, সেই রাস্তা দিয়ে তুমি প্রত্যেক দিন হাঁটাচলা করছো। কাল হয়তো সকালবেলা উঠে দেখলে যে সেই রাস্তাটা ভেঙে চুরে গেছে বা সেই রাস্তাটায় কাজ হচ্ছে, সেই রাস্তাটা খুঁড়ে দিয়েছে। তোমার কদিন একটু সমস্যা হলো, তুমি অন্য রাস্তা নিলে, তুমি প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে গেলে না। আবার কদিন পরে দেখলে যে রাস্তাটা ঠিক হয়ে গেছে। এই যে নিজেকে ভেঙে চুরে প্রত্যেকবার গড়ার বিষয়টা, এই শহরের চেয়ে ভালো আমার মনে হয় না যে আর কেউ সেটা আমাদের শেখাতে পারে বা আর কেউ সেটা আমাদের বলতে পারে। আমার মনে আছে রাস্তা নিয়ে যখন কথা হয় আসলে অনেক কথা মনে পড়ে। আমার স্কুল ফেরত পথে একটা আমার খুব প্রিয় রাস্তা ছিল এবং সেই রাস্তাটা আমার আরও এই জন্য মনে আছে কারণ আমি যখন জীবনে প্রথম প্রেম করেছি সেই রাস্তা দিয়ে আমি হেঁটে যেতাম এবং সেই রাস্তার একদিকে ছিল রাধাচূড়া গাছ এবং একদিকে ছিল কৃষ্ণচূড়া গাছ। তো কৃষ্ণচূড়া রাধাচূড়ার যে সময়টা হয় ওই ধরো ফেব্রুয়ারি মার্চের সময়টা, ওই সময়টায় না ওই রাস্তাটা ভর্তি কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ মিলে একটা আগুনের মতো রং হয়ে থাকতো, একটা লাল আর হলুদ মিশিয়ে একটা অদ্ভুত সুন্দর রং হয়ে থাকতো। এবং আমার মনে আছে আমি যখন প্রথম প্রেমে পড়ি তখন আমি সেই রাস্তা দিয়ে হেঁটেছিলাম এবং তারপরে যখন আমার প্রথম মন ভাঙে সেদিন কাঁদতে কাঁদতেও আমি ওই রাস্তা দিয়েই ফিরেছিলাম। তো রাস্তার সাথে আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে থাকে এবং রাস্তা কখনো কখনো আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। রাস্তা শেখায় যে একদিন ভেঙে থাকলে পরের দিন কীভাবে নিজেকে গুটিয়ে নিতে হয়, কীভাবে নিজেকে আবার সাজিয়ে নিতে হয়, কীভাবে নিজেকে আবার চলনসই বানিয়ে নিতে হয়। সেরকমই আমাদের জীবনে এরকম অনেক কিছু থাকে বা অনেক মানুষ থাকে যারা আমাদের কিছু না কিছু শিখিয়ে গেছে। তারা হয়তো এখন আমাদের জীবনে নেই কিন্তু তাদের শিক্ষাগুলো আমাদের সাথে রয়ে গেছে। এরকম কোনো মানুষ যদি তোমার জীবনে থাকে বা কোনো বস্তু, কোনো মানুষ, যে কোনো কিছু যা তোমাকে জীবনে কিছু শিখিয়ে গেছে, আজ শিক্ষক দিবসের পরের দিন সুপ্রীতি আর বিহুকে তোমার সেই প্রিয় মানুষ বা সেই শিক্ষকের কথা জানিয়ে যাবে 9903653992। আর তোমাদের মেসেজ আসছে, তোমাদের মেসেজ পড়বো এবং রাত 3টে অবধি তোমাদের মেসেজ যে কটা পাঠাবে তোমরা সেগুলো সব কটা পড়ার চেষ্টা করব। শুধু একটা রিকোয়েস্ট করব যে এর মাঝে মানে যখন মেসেজগুলো পড়বো তার মাঝে কলটা প্লিজ করো না, কারণ যদি কল করো না তখন

তোমাদের মেসেজগুলো পড়তে একটু অসুবিধে হয়, ওটা একটু মনে রেখে বাকিটা তোমরা জানোই যে 9903652992 তে হোয়াটসঅ্যাপ কিংবা SMS করে তোমার মনের কথা আমাকে, মানে সুপ্রীতি আর বিহুকে জানিয়ে দাও।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 12:30 প্রায় বাজতে চায়। আর চুপ কথায় আজকে প্রথম মেসেজ, যার মেসেজ পড়বো, সে প্রথমেই লিখেছে যে আজকে আমার নামটা বলো না। ডেফিনেটলি তোমার নাম বলবো না, সেটা আমরা সম্মান করি। সে লিখছে, এখন আমি কলকাতায় থাকি, আমার মানসিক সমস্যার কথা তো তোমরা জানো। 3 সপ্তাহ আগে আমি কলকাতার একটা বড় সরকারি হাসপাতালে সাইকিয়াট্রি ওপিডি ডাক্তার দেখাই। প্রায় আধ ঘন্টা ধরে তিনি আমার সব কথা শুনলেন। গত সপ্তাহ থেকে আমার কাউন্সেলিং শুরু হয়েছে। 2 ঘন্টার বেশি সময় ধরে আমার কাউন্সেলিং সেশন চলে। এই সপ্তাহে তারা বলেছেন আমার ব্যাপারে সব জানে এমন একজন বন্ধুকে নিয়ে আসতে। আমি ড্যাশ সেই বন্ধুর নামও আমরা বললাম না, তাকে নিয়ে যাব। কারণ এই পৃথিবীতে কেউ যদি আমার পুরোটা চেনে, সে হলো সে। আমি প্রথমে বাবা মাকে এর কিছুই জানাইনি। গতকাল রাতে আমি ফোনে এই ব্যাপারটা সামান্য কিছুটা মাকে বলি। মা তো শুনেই প্রায় কাঁদতে শুরু করে দেন। আজ প্রায় 2 মাস পর বাড়িতে আসি, কালই আবার কলকাতায় চলে যাব। ব্যাপারটা মাকে জানিয়ে আমি কি ঠিক করলাম?
2: দেখো, তোমার নামটা যেহেতু বলছো না, তোমার নামটা আমিও নিচ্ছি না। আসলে কি হয়, জেনারেশন গ্যাপ বলে একটা জিনিস হয় জানো তো, মানে আমাদের বাবা মাদের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের একটা গ্যাপ রয়েছে। তো মানসিক সমস্যা বা মেন্টাল হেলথ প্রবলেমগুলো আমাদের বাবা মারা ঠিক যেভাবে দেখে আর আমরা যেভাবে দেখি, দুটো অনেকটা আলাদা। তো ওদের কাছে না কিছু জিনিস একটু নতুন হয়, কিছু টার্মস খুব নতুন হয়, কিছু জিনিস দেখার ভঙ্গিমাটা একটু আলাদা হয়। ওদেরকে বোঝানোটা একটু কঠিন, কিন্তু এমন নয় যে ওরা বুঝতে পারবে না। তো তুমি তোমার বাবা মাকে শান্তভাবে, যে আর যেরকম 8-4 শরীর খারাপ হয়, যে ধরো তোমার পেট খারাপ হলো বা তোমার পা ভেঙে গেল, যদি এরকম জাতীয় কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে তোমার বাড়ির লোক যেভাবে রিয়্যাক্ট করতো, বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করো যে মানসিক সমস্যাটাও ওই পেট খারাপ, জ্বর ইত্যাদির মতোই একটা সমস্যা, একটা শারীরিক সমস্যা। সেই সমস্যাটা, ওটার কিওর রয়েছে, ওটা ঠিক হয়, ওটা মানুষের সাথে কথা বললে, সেশনস নিলে, কাউন্সেলিং করালে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এই জিনিসটা নিজের বাড়ির লোককে একটু বোঝাও, কারণ তোমার বাড়ির লোকের কাছে জিনিসটা তো একটু নতুন, ওরা হয়তো একটু ভয় পাচ্ছে।
1: ডেফিনেটলি তাই। আর খুব ভালো লাগলো যে তুমি নিজের সমস্যাকে অ্যাকনলেজ করে তুমি যে এইরকম সেশন নেওয়া শুরু করেছো। অ্যান্ড দিস ইজ ভেরি নর্মাল, কিচ্ছু হবে না, ভীষণ ভীষণ ভালো থাকবে তুমি। অ্যান্ড তোমার আগামীর জন্য অনেকটা শুভেচ্ছা। পরে মেসেজ, হাই চুপ কথা, সৌভিক বলছি নরেন্দ্রপুর থেকে। আমি কারেন্টলি Big 4 জব করি কলকাতাতে। Big 4 মানে আমরা জানি যে যে 4টে আইটি কোম্পানি রয়েছে, বিশাল বিশাল, নামগুলো আমি বলছি না, তাদেরকেই Big 4 হিসেবে অ্যাড্রেস করা হয়। আমি রিসেন্টলি একটা US বেসড ব্যাংকে প্রজেক্টে ঢুকবো। আগে যে কাজ করতো তাকে আমাদের দুজনকে প্রপার নলেজ ট্রান্সফার করার কথা, বাট সে আমাদের সেটা প্রপারলি করছে না। এবার ক্লায়েন্ট আমাদের ইন্টারভিউ নেবে এই টপিকগুলোর উপর, দেন সিলেকশন হবে এই প্রজেক্টে। কাল লিটারালি একটা কোড ওয়ার্ক থ্রু চাই ওর থেকে, বাট সে খালি উল্টোপাল্টা করে, না বুঝিয়ে যায়। আমি এই ব্যাপারটা কাল সিনিয়র ম্যানেজারকে জানাই, সে তারপর ওই পাবলিককে কি বলে জানে না, উল্টে আরও বাজে বিহেভ করতে থাকে, কানেক্ট তো করেই না। সোজা কথা, যা যা রিপ্লাই দিচ্ছে টেরিয়ে টেরিয়ে দিচ্ছে। মানডে MD ফিরবে, বুঝতে পারছি না আমি কি এটা সিনিয়র ম্যানেজারকে বলে ভুল করলাম, বাট না বললে ক্লায়েন্ট ইন্টারভিউ খারাপ হলে আমাদের র্যাডারে রাখবে। মানডে কি হবে জানি না, খুব স্ট্রেস লাগছে, তোমরা একটু সাজেশন দাও।
2: অফিস পলিটিক্স

0: ব্যাপারটা না খুব প্রবলেম্যাটিক জানো তো, মানে এগুলো অনেকেই নিতে পারে না, আমি যেমন একদম নিতে পারি না অফিস পলিটিক্স বিষয়টা, যার জন্য আমি চেষ্টা করি সেসব থেকে দূরে থাকার। কিন্তু অনেক সময় কি হয়, তুমি যতই চেষ্টা করো না কেন এবং তুমি যতই আন্ডারস্ট্যান্ডিং হওয়ার চেষ্টা করো, একটা মোমেন্টের পর না তোমার আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা সামনের জন উইকনেস হিসেবে নেওয়া শুরু করবে। মানে ধরো তুমি কিছু বলছো না, তুমি একদিন বললে না, দুদিন বললে না, তিন নম্বর দিন থেকে সামনের মানুষটার মনে হওয়া শুরু হবে যে ওর সাথে তো এটা করাই যায়, বা ওকে তো এটা বলাই যায়, বা ওকে তো এই কাজটা দিয়ে দেওয়াই যায়, বা ও যে কাজটা দিয়েছে সেটাই তো গাফিলতি করাই যায়, কারণ ও কিছু বলবে না। এই যে ও কিছু বলবে নাটা, এটা যখন মানুষের মাথায় ঢুকে যায় না, তখন মানুষ তোমাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করে। এটা শুধু অফিসের ক্ষেত্রে না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক না কেন, যখনই সামনের মানুষটা এটা বোঝা শুরু করে দেবে যে আমি যাই করি না কেন সামনের দিক থেকে কোনো রিয়াকশান আসবে না, বা সামনের মানুষটা কিছু বলবে না, কিছু করবে না, তখনই না তারা টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করে দেয় তোমাকে। তো সেটা হতে দিও না। তুমি ম্যানেজারকে বলেছো, খুব ভালো করেছো, কারণ তোমার কাজের দিক থেকে তোমাকে তো নিজের কাজের জায়গাটা ঠিক রাখতে হবে। তো তোমার কাজের জায়গাটা ঠিক রাখতে তোমার যেটা যেটা মনে হচ্ছে যে নেসেসিটি, যেটা যেটা করা প্রয়োজন, তুমি অবশ্যই সেটা সেটা করো, এবং একদম এই গিল্টে থাকবে না যে আমি বলে ভুল করলাম।
1: ডেফিনেটলি, মানে আরেকটা কথা যেটা বলবো যে দেখো অফিস পলিটিক্স কিন্তু প্রত্যেকটা সেক্টরেই হয়, আজকে তুমি আইটি প্রফেশনে রয়েছো সেখানে হয়, বাকি এখানে হয় না, এরকমটা ভাবার কিছু নেই। এবং সত্যি কথা বলতে আমাদের যে প্রফেশন সেখানেও কিন্তু পলিটিক্স রয়েছে, সো পলিটিক্স আর এভরিওয়্যার। আর তোমার যে টিম লিডস তার উপরে ম্যানেজার, এবং ম্যানেজারকে জানিয়ে তুমি খুব ভালো কাজ করেছো, কারণ তোমার টিম লিড আজকে তোমার সঙ্গে কোঅপারেশন করছেন না, তিনি কিন্তু ডেফিনেটলি তোমার ম্যানেজারকে তোমার নামে যদি কিছু বলেন সেক্ষেত্রে তোমার পাল্টা যুক্তি দেওয়ার জায়গাটা থাকবে। আর এরকমই হয় আসলে, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা না জায়গা আঁকড়ে ধরে বসে থাকতে ভালোবাসেন, এবং কখনোই জুনিয়রকে তারা আগে এগোতে দিতে চান না, তারা ভীষণ ইনসিকিউর হন ব্যক্তিগত জীবনে। এবং আমিও এরকম আমার জীবনে প্রচুর বলবো না, দু তিনজনকে পেয়েছি, এবং তাদের মতন কী বলবো খারাপ মানুষ হয় না। তো আমাদেরকে তাদের নিয়েই চলতে হবে, খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, তার সঙ্গে সরাসরি বৈরিতায় যেও না, তার সঙ্গে সরাসরি সম্পর্ক খারাপ করো না, তবে সামহাও এটা বুঝিয়ে দিও যে তার যে চালাকিটা বা তার যে এই নন কোঅপারেশনটা সেটা তুমি ধরতে পেরে গেছো। চিন্তা করো না, আইটি সেক্টর এগুলো জলভাত, এবং সেই প্রজেক্টটা তুমি পাবেই। তোমার কতটা নিজের উপর কনফিডেন্স আছে জানি না, আমাদের ডেফিনেটলি রয়েছে। পরের মেসেজ, আমাদের ডেইলি লিসেনার চুপ কথার সৌর্য লিখছে গড়িয়া থেকে, হাই চুপ কথা, আমি ক্লাস এইটে পড়ি, আজ আমার সঙ্গে একটা খুব বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছি। আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা সাইকেল বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম, সেখানে একজন আমার সঙ্গে যোগাযোগ করে, তিনি আমায় বলেন তিনি সাইকেলটা কিনবেন, তার সার্ভেন্ট সাইকেলটা নিয়ে যাবেন, তিনি আমার লাইভ লোকেশন চান এবং আমার কিউআর কোডটা চান, আমি না বুঝে সব কিছু দিয়ে ফেলি, তিনি হোয়াটসঅ্যাপে আমাকে পেমেন্টও করেন, কিছু স্ক্রিনশট পাঠান, আমাকে বলেন অন্য কোনো মোবাইলে ওই পিকচারটা তুলে পেমেন্ট করতে, এইটা একটা স্ক্যাম, আমার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকায় আমি বেঁচে যাই, সবাই সতর্ক করবেন এরকম স্ক্যাম থেকে। আচ্ছা তোর সঙ্গে এরকম হয়েছে সুপ্রীতি, মানে এরকম স্ক্যামার ফোন করেছে?
0: প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে, এবং স্ক্যামাররা ফোন করে খুব মিষ্টি করে, তাদের অনেক রকম বক্তব্য থাকে। কিন্তু সৌর্যকে আমার যেটা মেনলি বলার সেটা হচ্ছে, আমি যতদূর জানি সৌর্য তুমি অনেকটাই ছোট, তো এই জাতীয় মানি ট্রান্সফারের বিষয় বলো বা যে কোনো অনলাইন সাইটে কিছু কেনা বা বেচার ক্ষেত্রে সবসময় না চেষ্টা করবে যে একজন বড় কাউকে যে তোমাকে সুপারভাইজ করবেন এরকম কেউ যেন তোমার সাথে থাকে। তার কারণ হচ্ছে এই যে একটু আগে বিহু বললো না যে আমার সাথে ইভেন এই যে আমরা এত বড় হয়ে গেছি, আমাদের সাথেও কিন্তু এখনও এই ঘটনাগুলো ঘটে, এবং আমাদের চেয়ে যারা বড় রয়েছে তাদের সাথেও প্রতিনিয়ত কোনো না কোনো স্ক্যামারের কল আসছে, এবং সবসময় বোঝা সম্ভবও হয় না যে এটা স্ক্যাম এটা স্ক্যাম নয়, সবসময় সত্যিই বোঝা যায় না, কারণ স্ক্যামাররা এত সুনিপুণভাবে তোমাকে বলবে তোমার মনে হবে যে আচ্ছা আচ্ছা এটা এটা করে দিলে তো এটা হয়ে যাবে, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম হয় না। তাই বলছি যে ভবিষ্যতে যদি তুমি এরকম কোনো ট্রানজাকশন করো বা অন্য কেউ তোমাকে বলে যে সে তোমার ব্যাংকে কোনো ট্রানজাকশন করবে, সেক্ষেত্রে বড় কাউকে একবার সেটা জানাবে এবং বড় কারোর সুপারভিশনেই সেটা করবে।
1: একদমই তাই। আর আপাতত রাত বাড়ছে, তোমার সঙ্গে বিহু আর সুপ্রীতি রয়েছে রাত তিনটে অবধি, শুনছো চুপ কথা, একটা গান, গানে পরে তোমাদের অনেক মেসেজ নিয়ে ফিরছি আমরা।

0: চুপ কথা চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথায় সুপ্রীতি আর বিহু রয়েছি, তোমার মেসেজ পড়ছি। কেমন আছো চুপ কথা? শুভ শিক্ষক দিবস। তোমরা কি কাল আমার চুপ কথা পড়েছিলে? আমি না শুনতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, মা আর বাবার কথা বলেছিলাম। জানো, আমার মা বাবার ব্যবহার খুব খারাপ, কারো যেন এমন বাবা মা না হয়। আমি অসুস্থ, আমি টার্নার রোগী, জীবনে কিছুই পাবো না, তার ওপর বাবা মা এরকম, ভগবান কেন আমায় জন্ম দিল? প্লিজ দিদিরা পড়ো।
2: ওকে, তোমার নামটা তুমি লেখনি, ঠিক আছে, ইটস ওকে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। যারা জানো না টার্নার রোগ কী, বলে দিই, এটা একটা জেনেটিক্যাল, সবসময় জেনেটিক্যাল না, এটা ক্রোমোজোমের একটা ডিজিজ, যেখানে যিনি রুগী, যিনি আফেক্টেড, তিনি অনেক রকমের কমপ্লিকেশনস ফেস করেন। কিন্তু যে মেসেজটা লিখেছো, তিনি কি, সে কি লিন্ডা হান্টের নাম জানো? লিন্ডা হান্ট হচ্ছেন হলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী, যিনি অস্কার পর্যন্ত পেয়েছিলেন। তিনি কিন্তু ওই একই রোগে আক্রান্ত ছিলেন এবং সমস্ত প্রতিবন্ধকতাকে মানে দূর করে এবং সমাজে নানান মানুষের নানান ধরনের কটুক্তি, খারাপ কথা, ব্যঙ্গ, বাজে কথা শোনার পরেও সেই ভদ্রমহিলা 1983 অস্কার পেয়েছিলেন একটা ছবির জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের ছবি, সিরিজ, সিরিয়াল, হিন্দি মানে ইংলিশ যে সমস্ত সিরিজ সিরিয়াল, সেখানে তিনি চুটিয়ে অভিনয় করেছেন। তার উচ্চতা ছিল 4.9 inches, 4'9" একজন মানুষ। এছাড়াও যা যা অসুবিধা হয় টার্নার্স রোগে, সব কিছুতে তিনি আফেক্টেড ছিলেন। এছাড়া আরেকজনের নাম বলছি তোমাকে, তার নাম হচ্ছে মিসি মার্লো, তিনিও একজন টার্নার পেশেন্ট ছিলেন। 1988 সিউল অলিম্পিকে তিনি কিন্তু পার্ট নিয়েছিলেন এবং ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যাকে আমরা বলি, তার হয়ে তিনি খেলেছিলেন এবং একের বেশি চ্যাম্পিয়ন্স ট্রফি তার কাছে এসেছিল। তিনিও কিন্তু টার্নার সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন। আজকে যেই মেসেজটা আমাদেরকে করেছো, বুঝতে পারছি আসলে কি বলো তো, আমরা না সব কিছু ভীষণ স্বাভাবিক দেখতে অভ্যস্ত এবং তা সেখানে যদি কিছু একটু অন্য রকম হয়, তখনই আমাদের তাকে আলাদা করে দেখার প্রবণতা থেকে থাকে। কিন্তু যে দুজন মানুষের কথা বললাম আজকে, তারা যদি এই রকম লেভেলের নাম করতে পারেন, সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে একজন অ্যাক্ট্রেস হয়েছেন, একজন অলিম্পিকের মতন এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করেছেন, সেখানে তুমি কেন পারবে না? জানি জানি টক্সিক প্যারেন্টিং নিয়ে আমাদের অনেক রকমের স্টিগমা, অনেক রকমের ধারণা রয়েছে। একটা কথা আছে যে কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। এটা একদম মিথ্যে কথা, বাজে কথা। এটা হয়তো আগেকার যুগে অনেক ক্ষেত্রে অনেককে বলতে শোনা গেছে বা হয়েওছে, কিন্তু এই যে আমরা দেখি যে 3 মাসের সন্তানকে পুঁতে দিলেন মা বা গলা টিপে হত্যা করলেন বাবা বা অসভ্যতামি কিছু একটা করলেন পরিবারের কোনো একটি আপনজন, সেগুলি খবরগুলো তো তাহলে আসতো না। সুতরাং টক্সিক প্যারেন্টিং হয় এবং আমি সেটা ভীষণভাবে বিশ্বাস করি। তাই যে আমাদেরকে এই মেসেজটা করেছো, কিচ্ছু যায় আসে না, জীবনটা তোমার, রোগটাও তোমার, জুঝতে তোমাকেই হবে। এবং আজকে তারা যদি পারেন জীবনের এই সমস্ত জায়গায় শাইন করতে, তুমি কেন পারবে না? হ্যাঁ, হয়তো আজকে একটা অন্য মানুষে, যার যাকে ভগবান সবটা দিয়ে পাঠিয়েছেন, তার হয়তো সেটা করতে 3 দিন লাগবে, তোমার 30 দিন লাগবে, কিন্তু তুমিও পারবে। তাই ওইটা ডেফিনেটলি একটা তোমার বড় চ্যালেঞ্জ, কিন্তু তোমার জীবনের শেষ নয় সেটা। প্লিজ ভেঙে পড়ো না, প্লিজ ভেবো না জীবনে তুমি কিছু পারলে না। আজকে তারা যদি পারেন, তুমি ডেফিনেটলি পারবে, পারবেই।
1: হাই চুপ কথা, আমি বর্ষা বারাসাত থেকে বলছি। আজ স্কুলের কথা বড্ড বেশি মনে পড়ছে। শিক্ষক দিবসের দিন আমরা স্কুল শিক্ষক হয়ে ছোট ছোট বোনদের ক্লাস নিতাম। জীবনে সব মানুষকে হয়তো সারা জীবন মনে রাখা যায় না, সময়ের সাথে অনেকের মুখ ছাপসা হয়ে যায়, অনেকের নাম হারিয়ে যায় স্মৃতির ভিড়ে। কিন্তু কিছু শিক্ষক থেকে যান, তারা থেকে যান তাদের বলা কিছু কথার মধ্যে, কিছু শাসনের মধ্যে। একদিন হয়তো ক্লাসে পড়া না পারলে

0: সে কি বকা স্যারের। আমার ভালোর জন্য সব থেকে কঠিন কথাগুলো বলেন, তিনি হলেন শিক্ষক শিক্ষিকা। আমাদের জীবনটা একটু বদলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেন শিক্ষক, তাকে আজকে মনে পড়ছে সবচেয়ে বেশি। শিক্ষক শিক্ষিকা আমাদের দ্বিতীয় বাবা মা, কারণ আমাদের ভালো কথা ভাবে বাবা মা, তারপর শিক্ষক। আজকে শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম, শুভ শিক্ষক দিবস। প্লিজ মেসেজটা পড়ো।
1: মেসেজটা পড়ে ফেললাম, একদমই তাই। শিক্ষক, আমাদের শিক্ষক শিক্ষিকা, এরা সত্যিই আমাদের দ্বিতীয় বাবা মা। আজকে আমার মনে হয় একটা ছোট বাচ্চা স্কুলে তো ওই 8-9 ঘন্টা সময় কাটায়, এবং তার যে সমস্ত বিকাশ, ছোটোবেলায় তো সবচেয়ে বেশি মানসিক এবং দৈহিক বিকাশটা হয়, তাদের মধ্যে কিন্তু একটা বড় ভূমিকা থাকে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। তাদের শেখানো জিনিসপত্র যেমন আমাদের মনে, আমাদের চলার পথে সারা জীবন থেকে যায়, একই সঙ্গে তাদের কিছু বলার কথা, সেগুলো কিন্তু ছোটোবেলাতে আমাদের ভীষণভাবে হার্ট করে। অনেক সময়তেই আমি দেখেছি অনেক শিক্ষক শিক্ষিকা, তারা দুজন ছাত্রছাত্রীর মধ্যে তুলনা করে ফেললেন বা বলে ফেললেন হঠাৎ করে, ওকে দেখো কত ভালো রেজাল্ট করছে। তো সেইগুলো কিন্তু, আমি জানি না বাকিদের কথা, আমি আমার কথা বলতে পারি, বিহুর কথা বলতে পারি, যে এগুলো কিন্তু আমাদের শিশু মনে ভীষণভাবে অ্যাফেক্ট করে। তাই আজকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের এই শো শুনছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাই তো সমাজ করার কারিগর, আপনারাই তো একটা সুস্থ সাধারণ সুন্দর সমাজ আমাদেরকে উপহার দেন। আপনাদের পেশাটাকে আমরা অনেক শ্রদ্ধা সহকারে দেখি, আর সেই কারণে কখনো না নিজেদের ছাত্রছাত্রীদের মধ্যে তুলনাটা করবেন না, কারণ ওই বয়সে হয়তো সে আপনাকে ডিফেন্ড করতে পারছে না বা আপনার মুখের উপর কথা বলতে পারছে না, কিন্তু আপনার বলা কথাগুলো তাকে না অনেকটা অফেক্ট করে। আমাকে করেছে ছোটোবেলায়। আমার এরকম অনেক পাস্ট ট্রমা রয়েছে যে আমার সত্যি কোনো একটা সময়তে গিয়ে মনে হয়েছে যে আমাকে এইভাবে বললো, আমি কি সত্যিই তাহলে যোগ্য নই? আপনি যেমন তার মধ্যে কনফিডেন্স গড়ে তুলতে পারেন, একই সঙ্গে আপনার কথায় কিন্তু তার মধ্যে সেলফ ডাউটেরও কী বলবো সঞ্চার করতে পারে। তাই ওই আর কি, শিক্ষক শিক্ষিকারা যারা সত্যিকারের আমাদেরকে আগলেছেন আজ পর্যন্ত, তাদের সবাইকে আমাদের তরফ থেকেও সশ্রদ্ধ প্রণাম, এবং আজকে যারা শিক্ষক শিক্ষিকা আমাদের শোটা শুনছেন তাদেরকেও অনেকটা ভালোবাসা।
0: কাল শিক্ষক দিবস ছিল, আমার কথা হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। মানুষ চলে যায় কিন্তু তার দেওয়া শিক্ষা থেকে যায়, আর সেই শিক্ষাই একদিন আমাদের পথ দেখায় যে অন্ধকার যতই গভীর হোক থেমে গেলে চলবে না, আলো খুঁজে নিয়ে নিজের পথে নিজেকে তৈরি করতে হবে। আজ শিক্ষক দিবসে তাই মা বাবাকে খুব মনে পড়ে, তাদের শূন্যতা কখনো পূরণ হবে না, কিন্তু তাদের ভালোবাসা, উপদেশ আর শেখানো মূল্যবোধ আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে থাকবে। তারা নেই কিন্তু তাদের শিক্ষা আছে, আর সেই শিক্ষার হাত ধরে আমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলছি। সৌভিক সরকার লিখেছে কসবা হালতু থেকে।
1: সৌভিক, একদম ঠিক কথা বলেছ, মনের কথা বলেছ, কারণ তারাই আমাদের জীবনের প্রথম শিক্ষক। ভালো খারাপের যে প্রথম মাপকাঠিটা, সেটা তারাই আমাদেরকে প্রথম শেখান, চেনান, জানান। যাই হোক, শুনছো চুপ কথা, 9903653992 তোমাদের মেসেজ এবং হোয়াটসঅ্যাপ রাত 3টে অবধি আসতে থাকুক। রয়েছি বিহু, রয়েছে সুপ্রীতি, আর আজকে আমার, মানে বিহুর গলা প্রচণ্ড খারাপ, মাঝে মধ্যে ভীষণ কাশি আসছে। যারা এতক্ষণ উইকেন্ড ফিল্মি ফিভার শুনেছো তারা জানো, মানে তারা অলরেডি জানো আমার কি অবস্থা। তাই যদি শোর মাঝখানে একটু কাশি টাশি পেয়ে যায়, প্লিজ ক্ষমা করে দিও আজকের মতো। আর এই যে চুপ কথা, জানিস তো সুপ্রীতি, আমাদের তো এই যুব কথায় মানে এজ রেঞ্জটা, মানে ক্লাস 5-এর বাচ্চাও শোনেন, আবার ষাটোর্ধ্ব কি সত্তরোর্ধ্ব 80 বছরের মানুষকেও শুনতে শুনেছি আমি। সেই কারণে শুধুমাত্র এখনকার গানগুলো শোনাই, একটু পুরনো দিনের গান শোনাই না, এটা নিয়ে অনেকেই অভিযোগ জানান। তাই জন্য ঠিক করেছি, শরৎকাল পড়ে গেছে, ভাদ্র মাস চলছে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই রাত্রিবেলা একটা মিষ্টি সুন্দর ভীষণ রোম্যান্টিক গান তোমাদের জন্য রইল। বিবাহ সুপ্রীতি ফিরছে গানের পরে, তোমরা সঙ্গে থাকো আর মেসেজ আর হোয়াটসঅ্যাপ করতে থাকো।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: হাই চুপ কথা, হ্যালো সুপ্রীতি দি, হ্যালো বিহুদি, কেমন আছো তোমরা? আবার অনেকদিন পর চুপ কথা শুনছি। মাঝে পড়ার চাপে বন্ধ হয়ে গেছিল, এখন আমার 17 বছর বয়স। একটু হলেও আজকাল বুঝতে শিখেছি, আজ টিচার্স ডেতে মা বাবাকে কি দেব ভেবে অ্যাট লাস্ট ডিসাইড করলাম একটা ইনডোর প্ল্যান্ট স্যাপলিং দেব। ভাবলাম পেন আর কালি তো শুকিয়ে যাবে, আর হাতে লেখা চিঠিও হয়তো হারিয়ে যাবে, কিন্তু এই গাছটা যতদিন পারবে নিশ্চয়ই বাঁচার অনেকটা চেষ্টা করবে। আর তার মধ্যে বাবা মার গার্ডেনিং খুব পছন্দ, এইবার সব মিলিয়ে এই গিফটটা আর কি। তোমাদের কাছে আরও একটা কথা বলার আছে। একটা ওটিটি প্ল্যাটফর্মে আজকে একটা সিরিজ দেখলাম, সত্যি বলতে গেলে গায়ে কাঁটা দিয়ে উঠেছে। সোহিনীদের অ্যাক্টিং টপ নচ ছিল, আর তার সঙ্গে শিরিন পালের অ্যাক্টিংও অসাধারণ, বাকি সব্বার কাজও দুর্দান্ত লেগেছে। তোমরা পারলে একবার সিরিজটা দেখো, দেখেই না মনের ভেতরটা কেঁদে উঠছিল। সত্যি এই সিরিজটার পেছনে সব কটা মানুষকে হ্যাটস অফ। অলসো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটাও আজ দারুণ ছিল, ফাটিয়ে খেলেছে আমাদের মেয়েরা, ভীষণ আনন্দ হলো ম্যাচটা দেখে। যা যা বলতে চেয়েছিলাম আজ সবটা শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা সাবধানে বাড়ি ফিরো, কিছু খেয়ে নিও, চুপ কথাকে বড্ড ভালোবাসি। ইতি তোমাদের ওয়েলউইশার।
2: ওয়েলউইশার তার নামটা লেখেননি?
1: ওয়েলউইশার নাম লেখেনি।
2: তোমাদের কি হয়েছে বলো তো? এটা তো একটা মিষ্টি মেসেজ, এখানে তো অ্যাটলিস্ট নামটা লিখতে পারতে। আর জানি অনেক সময় কনফিডেন্সিয়াল অনেক কিছু শেয়ার করো, সেখানে নাম লেখো না সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এই সবগুলোতে তো নাম লিখতে ভালো লাগে আর কি পড়তে। যাই হোক, যে সিরিজটার কথা বললে, ডেফিনেটলি আমিও দেখেছি, অত্যন্ত গায়ে কাটা দেওয়া একটা সিরিজ, তোমরাও দেখে ফেলতে পারো। এবং বছর দুয়েক আগে আমাদের শহরে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার উপর বেস করে, সেই ঘটনার কি হবে আলটিমেটলি, দোষীরা শাস্তি পাবে কি না জানি না, তবে যেভাবে সেই ভয়াবহতাকে তুলে ধরা হয়েছে, মানে কি বলবো, মানে আমি দেখতে পারিনি লাস্ট এপিসোডটা, আমি পারিনি, আমার এত মনের জোর নেই। যাই হোক, আর বাকি রইল তোমার বাবা মাকে দেওয়া মিষ্টি একটা উপহার গাছ, তার জন্য তোমাকে অনেকটা ভালোবাসা, কারণ এইভাবে কজনই বা ভাবে বলো। যাই হোক, পরের মেসেজ কে করেছে বল।
1: হাই প্রিয় চুপ কথা, প্রিয় দিদি, আশা করি ভালো আছো। আমি কলকাতার বারুইপুর থেকে বলছি, আমার নাম সৌরভ, আমি একজনকে 8 বছর ভালোবাসি, এমনকি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, হঠাৎ করে ও আমাকে ছেড়ে অন্য

0: ওকে ওর আমাকে ছেড়ে অন্য কাউকে ভালো লাগতে শুরু করেছে। অনেক বোঝানোর পর বলল ভুল হয়ে গেছে আর করব না। তার কিছুদিন পর আবার সে একই ভুল করতে লাগলো। আমি কি করব বুঝে উঠতে পারছি না। ওর সাথে কি ব্রেকআপ করে নেওয়া উচিত হবে? এই বিষয়ে কিছু যুক্তি দিলে ভালো হতো।
1: যদিও এটা লাভ জাংশন নয়, তবে একটা কথা আমাদের লিসেনার্সদের, যা যারা শুনছো, স্পেশালি যারা যারা সদ্য টিনেজ পার করে ওই আর্লি টোয়েন্টিজে আছো বা লেট টিনেজে যাচ্ছ, তোমাদেরকে একটা কথা না আমি পরিষ্কার করে বলি, চিটিং বা কাউকে ঠকানো ইজ নট আ চয়েস, ইটস আ অভ্যাস। হ্যাঁ, এটা প্লিজ মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, বা আমার একটু সেদিনকে না আমি একটু ইনটক্সিকেটেড ছিলাম, বা আমার মাথার মধ্যে একটু বেশি পোকা গিজগিজ করছিল বলে আমি করে ফেলেছি। নো, ইম্পসিবলি নো। যার ইচ্ছে করে চিট করতে সেই চিট করে, এবং খুব কনসিয়াসলি গিল্ট টিপ নিয়েই সে কিন্তু চিটিংটা করে। তাই তোমার যে ভালোবাসার মানুষটা, শুনতে খুব হার্ষ লাগলেও একটা সত্যি কথা বলি, সে যখন তোমাকে একবার ঠকিয়েছে তার কিন্তু টেন্ডেন্সি থাকবে বারবার সেই একই পথের মধ্যে দিয়ে যাওয়ার। কিন্তু তাই বলে কি মানুষের পরিবর্তন হয় না? হয়, ডেফিনেটলি হয়। আমরা জানি আমাদের রত্নাকর দস্যু, তিনি বাল্মীকি হয়েছিলেন, তো দিস ইজ, এগুলো খুবই কি বলবো, মানে খুবই একদমই, মানে দশটার মধ্যে হয়তো একটা হয় এরকম উদাহরণ। এটা এটা রোজকারের ট্র্যাক নয়। আর এগুলোকে প্লিজ ভুল বলো না, ভুল রেক্টিফাই করা যায়, কিন্তু এগুলো রেক্টিফাইয়ের জায়গাই নেই, কারণ এগুলো খুব কনসিয়াসলি করা হয়। একটা কথা তুমি তাকে খুব ক্লিয়ারলি বলো, আমার মনে হয় যে এটা যদি বারবার কন্টিনিউ করা হয় তোমার সঙ্গে, কারণ তুমিও মানুষ, রক্ত মাংস, তোমারও ভালো থাকার অধিকার রয়েছে, তাই সে যদি আবার বারবার করে, তুমি তাকে বলো যে তুমি তার সঙ্গে থাকবে না। আমরা অনেক সময় না মানুষকে খুব টেকেন ফর গ্রান্টেড করে নিই। বারবার যখন একটা মানুষ ক্ষমা করে দেয় না, তখন আমরা ভেবে নিই যে হ্যাঁ ও তো ক্ষমা করে দেবেই, ও ঠিক আছে আর একটু ভুল করে ফেলি না কেন। না, নিজেকে কখনো, তুমি বলে না, যারা যারা শুনছো আমি প্রত্যেককে একটা কথা বলছি, নিজেকে কখনো টেকেন ফর গ্রান্টেড করবে না, তাহলে অপরদিকের মানুষরা তোমাকে ব্যবহার করবে, সে যত প্রিয় বন্ধুই হোক না কেন, প্রেমিক হোক, প্রেমিকা হোক, ইভেন বাবা মা। নিজেকে কখনো টেকেন ফর গ্রান্টেড করবে না। তুমি উল্টে তাকে বলো যে তুমি যদি এরকম করো আমি তোমার সঙ্গে থাকবো না, কারণ আমার নিজেরও ওয়েট রয়েছে, আমার নিজেরও সম্মান রয়েছে, আমার সেলফ রেসপেক্ট রয়েছে, দেখো সে কি বলে। যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর পাও, তোমার সন্তোষজনক উত্তর পেয়ে তুমি ভরসা পাও, তবেই সম্পর্কে যাও। যদি কোথাও গিয়ে মনের মধ্যে 1%ও ডাউট তৈরি হয় এবং কোথাও গিয়ে ইনসিকিউরিটি তৈরি হয়, প্লিজ বেরিয়ে এসো। জীবন অনেক সুন্দর, এই ঝামেলা নিয়ে এমনিতেই চাকরি বাকরির বাজার খারাপ, মানে সেটা পেতে গেলে তার একটা অন্য প্রেশার রয়েছে, পরিবারের চিন্তা রয়েছে, বাবা মার দায়িত্ব রয়েছে, তার মধ্যে যখন যদি এইসব উটকো ঝামেলাকে মাথার মধ্যে নাও, ভালো থাকতে পারবে না। তো তাই তাকে পরিষ্কার বলো এবং কি উত্তর পাঠায় সেটা নেক্সট রূপকথাতে আমাদেরকে জানাও।
0: আরেকটা জিনিস কি জানিস তো বিউ,
1: বল,
0: এই যে এই ডিসিশনগুলো নেওয়ার সময় বা এই কথাগুলো তো একটু হার্শ কথা, মানে যেগুলো তুই বলতে বললি, এগুলো বলার সময় না অনেক সময় মনে হয় যে এ বাবা আমি কি খুব খারাপ মানুষ, আমি কি মানুষের উপর খুব হার্শ হচ্ছি। তো এই যে এই ভাবনাটা যদি তোমার কখনো মাথায় আসে যে আমি কি খুব খারাপ মানুষ, বা তোমার সেলফ ডাউট হয়, সেক্ষেত্রে একটা জিনিস না খুব পরিষ্কার মনে রাখবে, যে যে তোমাকে চিট করেছে সে কিন্তু খুব ভালো করে জানে যে তুমি যখন জিনিসটা জানতে পারবে তখন তোমার কতটা কষ্ট হবে। সে কিন্তু খুব ভালো করে জানে যে তুমি নিজেকে হয়তো আয়নায় বেশ কিছুদিন দেখতে পাবে না, তুমি হয়তো নিজের সাথে চোখ মেলাতে পারবে না, তুমি হয়তো নিজেকে খুব ব্যর্থ মনে করবে, তুমি হয়তো সেলফ ডাউটে চলে যাবে। সে কিন্তু এই সব কিছু জেনেও হি অর শি চোজেস টু চিট ইউ। তো সে যখন এরকম একটা হার্শ পদক্ষেপ নিতে পেরেছে সব জানার পরেও, তখন তুমি তো কিছু ভুল করোইনি, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার যে কোনো হার্শ পদক্ষেপ নেওয়াটা কিন্তু তোমাকে কোনোভাবেই খারাপ মানুষ করে না।
1: একদমই তাই, একদমই তাই। সবসময় শিরদাঁড়াটা শক্ত করবে তো। আমি অনেককে এটা বলি, আমি আমি কেন এতটা রিয়াক্ট করছি জানিস, আমি রিসেন্টলি আমার একটা বন্ধু, মানে আমার খুবই কাছের একটা বন্ধু, ধরো আমি এখন লেট টোয়েন্টিজে রয়েছি, আমার একটা বন্ধু, তাকে মানে তার একটা সম্পর্ক ছিল 5 বছরের, 5.5 বছরের, এবং দে ওয়ার অ্যাবাউট টু গেট ম্যারিড, ওরা ওদের বিয়ের ঠিক ছিল নেক্সট ইয়ারে। সেই মানে তার যে পার্টনার, হঠাৎ করেই তার আরেকজনকে ভালো লেগে গেছে, এবং শুধু ভালোই লাগেনি, তার সাথে বেশ ইন্টিমেট হয়ে টয়ে সে চলে এসছে এবং কিছুই জানায়নি। পরে একটা তাদের একটা সময় তারা যখন ঘুরতে গেছে, তখন মেয়েটি তাকে বলছে যে এরকম না হয়ে গেছে, সেই বন্ধুটি আমার ছেলে বন্ধু, এবং তাকে বলছে এরকম হয়েছে, মানে সে যখন প্রশ্ন করেছে, এবং এখন আমি ছেলেটাকে দেখছি তার যে কি খারাপ অবস্থা, কারণ সে তো

0: নিয়ে স্বপ্ন দেখেছে, তাকে নিয়ে মানে বিয়ের স্বপ্ন পর্যন্ত দেখেছে, কেনাকাটা শুরু হয়েছে তো আর কিছুদিন বাদই পুজোর পরে। তো আমি আমার সত্যি ভীষণ বিরক্ত লেগেছে সেই মেয়েটির উপর, যে তোর চিট করতে ইচ্ছা করেছে ভালো কথা, তুই বলে দে যে আমার তোকে আর পোষাচ্ছে না, তুই কেন একটা মানুষকে বেকার স্বপ্ন দেখাবি, তোর কোনো স্বাধীনতা নেই। আমি সেম কথাটাই বলছি যে যারা যারা যাদের দেখো মানুষ পলিগামাস, মানুষের ভালো লাগে, মানুষের একই সময়ে দু তিনজনকে ভালো লাগে, আমরা সেখানেই মানুষ যে আমরা জানি যে আমাদের ইমোশনস কোথায় কতটা কিভাবে কন্ট্রোল করতে হয়। ভালো লাগুক কিন্তু সেই ভালো লাগাটাকে তুমি কিভাবে প্রজেক্ট করছো, কিভাবে কন্ট্রোল করছো, সেটা তোমার নিয়ন্ত্রণে আছো, তুমি অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং ডু ইট,
1: এবং আমরা পরের মেসেজে যাব।
0: হ্যাঁ, আমি খুব এক্সাইটেড আছি এটা নিয়ে, পরের মেসেজে যাব।
1: হাই, চুপ কথা, আমি রাজু নন্দীগ্রাম থেকে বলছি। জানি না এখন যেন কিছুই ভালো লাগছে না, জীবনে যাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম সেই এখন সব থেকে ভুল বোঝে আমাকে। শুনছি নাকি এখন তার একটা বয়ফ্রেন্ড হয়েছে, জানি না কি করা উচিত, কিছু বুঝতে পারছি না। আমার কি করা উচিত, আমার কি আর কথা বলা উচিত হবে? কিছু খেয়ে নিয়ে সাবধানে বাড়িতে ফিরো।
0: ওই দেখ, আবার এক মেসেজ, মানে আমি চাইছি না এটা নিয়ে রিয়াক্ট করতে, কিন্তু পরপর একই মেসেজ আসছে। আমি আবার বলছি, সবাইকে বলছি, হু এভার, যারা যারা আজকে শুনছো বিহুয়া সুপ্রীতিকে, দিস ইজ এ ক্লিয়ার কাট মেসেজ টু অল মাই এক্সটেন্ডেড ফ্যামিলিজ, প্লিজ নিজের সেলফ ওয়ার্থটা বোঝো, নিজের মূল্যটাকে তোমরা বোঝার চেষ্টা করো। জীবন একটাই, আমি ব্যক্তিগতভাবে পরজন্মে বিশ্বাস করি না, আমি মনে করি জীবন একটাই, সেখানে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার অধিকার সবার রয়েছে। সেখানে যদি কোনো দিন কোনো সময় কখনো মনে হয় তোমার পার্টনার তোমাকে চিট করছে, অন্য কোনো পুরুষ বা মানে অন্য কারুর সঙ্গে লিপ্ত হয়েছে সম্পর্কে, আগে প্রথমে তাকে কনফার্ম করো, অন্যের কথায় নেছো না, প্রথমত আগে কনফার্ম করো সত্যি হচ্ছে কিনা। আর যদি যদি দেখো যে হ্যাঁ সত্যি এরকম কিছু হয়েছে, তাহলে প্লিজ সেই সম্পর্কটাকে বোঝা হিসাবে বয়ে নিয়ে যেও না। হ্যাঁ, আমি জানি যে এখানে অনেকেই বলতে পারো যে বিয়ের পরে যতই আমরা বড় বড় কথা বলি না কেন, আমাদের এখনও সোশ্যাল ট্যাবিউজ রয়েছে, মানে ডিভোর্সটা আমাদের কাছে অতটা জলভাত নয় এখনও। এবং সবচেয়ে বড় কথা, অনেকেই হয়তো স্বাবলম্বী নয়, সেক্ষেত্রে স্পেশালি যে সমস্ত মেয়েরা স্বাবলম্বী নন, তারা হয়তো অনেক ক্ষেত্রে জানার পরেও হাজব্যান্ড চিট করছে, বাধ্য হন শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সম্পর্কটাকে ক্যারি ফরওয়ার্ড করতে। আমার সত্যি তাদের জন্য ভীষণই খারাপ লাগে। তবে একটা কথা, যারা এখনও পর্যন্ত সেই বিয়ের স্তর অবধি যাওনি, যারা কোর্টশিপে রয়েছো, মানে প্রেম করছো যদি বাংলা ভাষায় বলি, তারা যদি কখনো সম্পর্কে থ্রেটেন্ড ফিল করো বা মনে করো তোমার পার্টনার তোমাকে টেকেন ফর গ্রান্টেড করে অন্য কারুর সঙ্গে অন্য ধরনের বিশেষ সম্পর্কে লিপ্ত হয়েছে, প্লিজ সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো। কারণ এই ধরনের ব্যাগের যে কী ভয়ানক তোমাদের কোনো আইডিয়া নেই। মেন্টাল পিস, মানসিক শান্তি, নিজের সুখ তলানিতে চলে যায়, পার্টনার আবার সেই জিনিসটা করতে পারে এবং করবেই। কারণ একটা কথাই আছে বাংলায়, স্বভাব যায় না মরলে, মানে মরলে। এইটা হচ্ছে তার নিজের চয়েস করা, তার নিজের বেছে নেওয়া একটা খুব সুপরিকল্পিত ভুল, এটা হুট করে হয়ে যায় না। তাই আবারও চাই যে মেসেজটা করলে তোমাকেও বলছি, কনফ্রন্ট করো পার্টনারকে, জানতে চাও হোয়াট ইজ দ্য প্রবলেম, যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর পাও তবেই সম্পর্কে থাকো, যদি 1% ডাউট হয় যে না সুবিধার মনে হচ্ছে না, বেরিয়ে এসো, প্লিজ বেরিয়ে এসো। কষ্ট হবে, পাগলের মতন লাগবে, কান্না পাবে, কিন্তু বাকি 40 বছর ভালো কাটাবে।
1: হাই চুপ কথা, আমি বর্ষা ফ্রম বেহালা। আমার এজ এখন 16, জানো তো, এখন আস্তে আস্তে বড় হওয়ার পর বুঝতে পারছি জীবন এতটা সহজ না। পড়াশোনার প্রেশার, সোশ্যাল এনজাইটি, এখন আর সেভাবে কারোর সাথে মিশতে ভালো লাগে না। একা থাকতে যেন এক শান্তি, বন্ধুদের সঙ্গে সেরমভাবে খেলা করা কিংবা একসাথে আড্ডা দেওয়া হয় না, যেন মনে হয় ছোটবেলায় ফিরে যাই। তুমি ছোটবেলাতেই আছো বাবা,
0: মিষ্টি, এটা বেশ মিষ্টি।
1: তুমি ভীষণই এখনও ছোটবেলাতেই আছো, এবং ছোটবেলার থেকে বড়বেলায় বা কৈশোর থেকে যৌবনে যাওয়ার যে এই সময়টা, এই সময়টা একটু একা থাকতে ইচ্ছে করে, মনে হয় যে হ্যাঁ আমি অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু করতে পারছি, কিন্তু এই সময়টা না খুব প্রিশিয়াস জানো তো, মানে ভীষণ ভীষণ প্রিশিয়াস এই সময়টা। এবং এই সময়টায় বন্ধুবান্ধবকে তুমি যেভাবে পাবে এবং বন্ধুবান্ধবদের সাথে তুমি যেভাবে সময় কাটাতে পারবে, বিশ্বাস করো আর 10 বছর পরেও তুমি সেটা পারবে না। তো এখন সময় আছে, হাতে বন্ধু আছে, সময় আছে, সব আছে, সুযোগ আছে, এখন না এই সময়টাকে পুরোপুরি ইউটিলাইজ করে নাও।
0: এবং একই সঙ্গে ফ্যামিলিকেও সময় দাও, কারণ এই সময়টা না বাবা মাকে সবচেয়ে বড় শত্রু মনে হয়, এটা হয় অনেকেরই হয়, কারণ আমাদের বাবা মারা স্পেশালি এই টিনেজার টাইমে বয়ঃসন্ধিকালে আমাদের অনেক রকম না বিধিনিষেধ আরোপ করেন। এই যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে রাত্রিবেলা কারুর বাড়ি থাকা যাবে না, আমি জানি না এখনকার জেনারেশনে বাবা মারা এগুলো করেন কি না, তবে আমি তো 90s কিড, তো আমার বাবা মাদের যেমন এরকম ছিল যে এই সময়ের মধ্যে বাড়ি ফিরতে হবে, বা ধরো একটা অলওয়েজ নিয়ন্ত্রণ, স্লিপ ওভার, মানে স্লিপ ওভারটা আবার কি এরকম কি, তুমি ছোটো, তুমি এখন বন্ধুর বাড়ি থেকে রাত্রিবেলা যাবে, পড়তে তো যাবে না, কি করতে যাবে জানি, মানে এরকম টাইপের ব্যাপার। তো তখন মনে হতো যে বাবা মার চেয়ে খারাপ কেউ নেই, আমারও মনে হয়েছে একটা সময়, এত কেন বিধিনিষেধ, এত কেন আমাকে এরকম করে, ওই তো অমুকের মা ওকে এত ফ্রি টাইম দেয়, ওই তো অমুকের বাবা ওকে বন্ধুদের সঙ্গে ঘুরতে দিল, আমার বাবা মা কেন করে না, খুব রাগ হতো খুব। কিন্তু তারপর যত সময় গিয়েছে, যত বয়স বেড়েছে, এখন এসে মনে হয় যে বাবা মা ওয়াজ রাইট, কিছু কিছু সময়তে ওই হার্ড প্যারেন্টিংটা দরকার হয়, কারণ এরপর ওই আফটার 24-25 বছর দেখবে একটা সময় আসে, যেটা এখন আমি প্রতি মুহূর্তে ফিল করি, তোমার কাছে বন্ধুদের অপশান অনেক, তোমাকে কেউ আর বলছে না যে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না, তোমাকে কেউ বলছে না যে তুমি ওইখানে যেতে পারবে না, তোমাকে কেউ ফোন করে বলছে চল মুভি দেখতে যাবি, চল ওইখানে খেতে যাবি, একটু যাবি পাহাড় থেকে ঘুরে আসবি, চল যাই, তোমার কাছে পয়সাও আছে, তোমার ইচ্ছে নেই, তোমার ইচ্ছা করছে না, তোমার মনে হচ্ছে তুমি যে ফ্রি টাইমটা পাচ্ছ ওই সময়টা তুমি জাস্ট ল্যাপ খাও, তুমি জাস্ট বাড়িতে বসে থাকো, ঘুমাও, ডুম স্ক্রোলিং করো, একটু সিরিজ দেখো, একটু নেটফ্লিক্স করো, বলা যায় না আমাদের এখানে নাম নেওয়া যায় না, যাই হোক একটুখানি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোরাফেরা করো, তখন তোমার এটা ইচ্ছা করবে ওই আর কি। যাই হোক, এরকম একা সেরে এক পেশে ওই সেলফ টাইম নেওয়া ভালো, লোন টাইম নেওয়া ভালো, কিন্তু সবসময় একা থাকার হ্যাবিট করলে না আমরা আমরা ভীষণ নাম করে ফেলি আমাদের ফিলিংসগুলো, সেটা যেন না হয় সেটা দেখো, বাকি কোনো রকম সমস্যা হলে চুপ কথা তো রয়েছেই। আপাতত তোমাদের জন্য থাকবে দুটো ব্যাক টু ব্যাক খুব ভালো পছন্দের গান, আর গানের পরে বিহুয়া সুপ্রীতি ফিরছে চুপ কথা নিয়ে, কিন্তু 107 FM রেইনবো কলকাতার যে ইনস্টা পেজ রয়েছে সেখানে কিন্তু আমরা লাইভে যাব, দেখছি কখন যাওয়া যায়, কারণ প্রচুর মেসেজ রয়েছে। আপাতত গান শুনে নাও, গানের পরে আমরা ফিরছি ডেফিনেটলি।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: লাগছিল চন্দ্রিমা।
1: ভেল, কড়িকাটা বলছে এখন 1:19। তোমাদের সঙ্গে রয়েছি বিহু আর রয়েছে সুপ্রীতি। সব কথা একের পর এক মেসেজ আসছে। আর এখন শুনলে কিশোর কুমারের কালোয় একটা ভীষণ সুন্দর গান। আজকে আমরা ঠিক করেছি যে যেহেতু চুপ কথাতে সব বয়সের মানুষ রয়েছেন, আমাদের যে বৃহত্তর পরিবার এক্সটেন্ডেড ফ্যামিলি, সেখানে 5 বছর থেকে 80 বছর 85 বছর অবধি মানুষরা রয়েছেন, তাই প্রত্যেক সময় আমরা ভীষণ রকম আধুনিক গান চুজ করি। এখনকার যে সমস্ত ট্রেন্ডিং গান রয়েছে সেগুলো চালাই, কিন্তু আজকে কোথাও গিয়ে একটু ছক ভাঙতে ইচ্ছা করছে এই সমস্ত কালজয়ী যে গানগুলো আমাদের মায়েরা বাবারা বা তাদের আগে জেনারেশন শুনেছেন ভালোবাসায়, এই সমস্ত গান শুনিয়েই ভালোবাসার নানান ধরনের গল্প লিখেছেন, সেই সমস্ত গানগুলো আমরা আজকে একটু শুনবো। আবার এখনকার দিনের গান, 90s গান, 2000s গান, সেগুলোও শুনবো।
2: একটা মজার জিনিস কি জানিস তো, ছোটবেলায় যখন বাবা মা এই গানগুলো শুনতো তখন ভাবতাম ধুর কি শুনতে ভালো লাগছে না, তারপরে এই একটা সার্টেন বয়সে এসে যাওয়ার পরে তখন যখন এই গানগুলো শুনি, গানগুলো ফিল করি, তখন মনে হয় যে বাহ, আমার বাবা মার চয়েস তো খুব ভালো ছিল।
1: ঠিকই, একদমই ঠিক। আজকে যখন এই গানটা শুনছিলাম একটু আগে, ইনফ্যাক্ট আমি জানি না মেসেজটা পাবো কি না, একটু আগে আমরা একটা অন্য গান চালিয়েছিলাম এরা তোমার আমার, তো সেটা নিয়ে একজন মেসেজ লিখেছেন। আমি মেসেজটা জাস্ট এক ঝলক দেখলাম, দেখছি যদি পাই আমি মেসেজটা পড়বো। তবে আপাতত আমাদের ওপার বাংলার বন্ধু আইচ, ও লিখেছে কুষ্টিয়া থেকে। প্রিয় চুপ কথা বিহুদি সুপ্রীতিদি, বাংলাদেশের কুষ্টিয়া থেকে আমি আইজ, আশা করি তোমরা দুজনেই ভালো আছো। যেহেতু আজ শিক্ষা নিয়ে কথা হচ্ছে, তাই মনে হলো জীবনের কাছ থেকে পাওয়া কিছু শিক্ষার কথাও বলি। জীবন আমাকে বইয়ের বাইরেও অনেক কিছু শিখিয়েছে, কাছের মানুষকে চিনতে শিখিয়েছে, বিশ্বাসঘাতকতার বাস্তবতা বুঝিয়েছে, বিপদের সময় কে পাশে থাকে আর কে দূরে সরে যায় সেটাও শিখিয়েছে। স্কুল জীবনের শিক্ষা থেকে শুরু করে জীবনের কঠিন সময়গুলোর শিক্ষা, সব কিছু মিলিয়েই আজকের আমি। সত্যি বলতে শেখার কোনো শেষ নেই। জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মানুষ এবং প্রতিটি ঘটনা আমাদের নতুন কিছু শেখায়। আমি তাই এখনও শিখে চলেছি।
2: আজকে সত্যি শুরুতে এই শিক্ষা নিয়েই কথা বলছিলাম যে এই যে কিছু মানুষ দেখবি তোর লাইফে অ্যাজ এ লেসন হয়ে আসে না, যে যারা হয়তো থাকেন না তোর জীবনে, কিন্তু তাদের না কিছু জিনিস, কিছু কথা থেকে যায়। আমার এরকম এক টিচার ছিলেন জানিস তো, আমার এক কম্পিউটার টিচার ছিলেন, ওনার সাথে এখন আমার কন্ট্যাক্ট নেই খুব একটা, ফেসবুকে দেখি মাঝে মাঝে। তো উনি একবার বলেছিলেন, মানে আমি, আমার মনে আছে তখন আমি একদম পড়াশোনা করছি না, ইচ্ছে করছে না পড়াশোনা করতে, ভীষণ বিরক্ত লাগছে, করছি না। তো তখন ম্যাম আমাকে একটা কথা বলেছিলেন যে শোন, এই যে এখন পড়াশুনো করছিস সেটা কিন্তু জীবনের সবচেয়ে সোজা কাজ, এরপরে জীবনের কঠিন কাজগুলো আসবে তখন সেগুলো করতে আরও ইচ্ছে করবে না, সবচেয়ে সোজা কাজটা এখন করে নে, তাহলে দেখবি কঠিন কাজগুলো একটু কম কঠিন লাগছে।
1: ডেফিনেটলি, তাই তখন বুঝতে পারি না আমরা, পরে আমাদের এই কথাগুলো মনে হয় আর কি। তো যাই হোক, একটাই কথা যে তুমি কেমন আছো আইচ, কিছুদিন আগেই লাস্ট আমার যখন চুপ কথা চলছিল তখন তুমি বলেছিলে যে তোমার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা হয়েছে, আশা করছি সেই সমস্ত সমস্যা কাটিয়ে তুমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছো এবং মন তোমার আগের থেকে অনেক ভালো আছে। আসলে কি জানো তো, তোমাদের সঙ্গে এমন একটা রিলেশন তৈরি হয়ে যায় আমাদের, তোমাদের প্রত্যেকের ওয়েলবিংগুলো আমাদের কাছে ম্যাটার করে, স্পেশালি তোমরা যারা নিয়মিত মেসেজ করো, তোমাদের প্রত্যেকের নাম, লোকেশন সব আমাদের কোর মেমোরিতে বসে যায়, আর সেই কারণেই হয়তো মনে থেকে যায় যে কে ভালো আছে, কে ভালো ছিল না, বা কার আরও ভালো থাকার দরকার আছে। পরের মেসেজটা যেটা একটু আগেই বলছিলাম যে শাওন বারাসাত থেকে লিখেছে, শাওন নামটা আমার অসাধারণ লাগে বাই দ্য ওয়ে। বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম চুপ কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এই রাত তোমার আমার গানটা শোনার, কারণ একটাই, বুঝতে চাইছিলাম মাঝরাতে এই গানটা চুপ কথার মতন একটা শোতে শুনতে কেমন লাগে, গায়ে একটু হলেও বেশি কাঁটা দেয় কি না। আজ অপেক্ষার অবসান হলো এবং ঠিক যেমন অনুভূতি আসবে বলে আন্দাজ করেছিলাম এতদিন, তার থেকে একটু বেশি হলো। থ্যাংক ইউ শাওন,
2: কি মিষ্টি একটা মেসেজ,
1: খুব মিষ্টি একটা মেসেজ। যাই হোক, এই যে বললাম মাঝে মধ্যে একটু কেশে ফেলবো, প্লিজ এক্সকিউজ মি।

0: আজকে তো কাশিকে এক্সকিউজ করে দিচ্ছে,
1: সবাই করে দিচ্ছে। হ্যালো চুপ কথা, কেমন আছো দিদি ভাই তোমরা সবাই? আমি রূপান্তর দুর্গানগর থেকে লিখছি, আমার এই লেখাটা অবশ্যই পড়বে। আচ্ছা, ও একটা লেখা পাঠিয়েছে এখন তো, আচ্ছা ঠিক আছে পড়েই দিই। ছোট্ট লেখা, লেখার নাম দিয়েছে বদলে যাওয়া মানুষ। চেনা মানুষগুলো কত সহজে সময় বদলালে নিজের রূপ বদলে ফেলে। একদিন যাদের কথা ছিল আন্তরিক, আজ যাদের আচরণে অন্য হিসেব কাজ করে। আজ শুধু দেখি আর মৃদু হাসি, কোনো প্রশ্ন প্রকাশ্যে তুলি না। ভেতরে ভেতরে ভাবি, কাকে এতদিন নিজের মানুষ ভেবেছিলাম। সময়ের ব্যবধানে চেহারা নয়, মানুষের আসল মানসিকতাই বদলে যায়। আর সেই বদল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভুল বিশ্বাসের মূল্য কতটা। রূপান্তর লিখেছে।
0: বাহ, হ্যাঁ জীবনে এরকম অনেক মানুষ থাকে, ওই যেটা বলছিলাম যে কিছু মানুষ লাইফ লেসন হয়ে আসে, এবং কিছু মানুষ অ্যাকচুয়ালি তোমাকে তোমার লাইফ চয়েসেসকে কোশ্চেন করায় যে আমি কেন এই মানুষটাকে চুজ করেছিলাম, বা আমি কেন এর পেছনে এতটা সময় দিয়েছিলাম। এই চিন্তাভাবনাগুলো, এই ভাবনাগুলো না সবসময় আসে, এবং এগুলো খুব স্বাভাবিক জানো তো। মানে তুমি যদি ভাবো যে হ্যাঁ এটা আমার সাথেই খুব খারাপ হচ্ছে এবং আমি একমাত্র এরকম ভিকটিম, না, এটা এটা আমাদের প্রত্যেকের সাথেই হয় জীবনের কোনো না কোনো পয়েন্টে। তো কী বলতো, প্রত্যেকেরই হয়তো কিছু নিজস্ব দেয়ার সাইড অফ স্টোরি থাকে, এবং তুমি যাকে হয়তো খারাপ ভাবছো তারও হয়তো একটা কিছু নিজস্ব সাইড রয়েছে গল্পের, সেটা আমরা জানি না, সেটা আমরা শুনতে পাচ্ছি না। তো এটাই জীবন, এভাবেই চলে।
1: ওকে, পরের মেসেজ, নামটা লেখুনি। হাই চুপ কথা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো থাকার চেষ্টা করছি, কারণ 17 বছর বয়সে সেলাইয়ের কাজ করে নিজের পড়াশুনোর খরচ চালাতে হচ্ছে। আমার আবার মাথার সমস্যা আচ্ছা, তাই ব্যাঙ্গালোর যাব। নিভ্যান্সে কি ব্যাঙ্গালোরে? মহালয়ার পরের দিন যাব। আমার বাবা মা ভালো, বাট আমাদের কথা শুনে চললে ভালো? আচ্ছা, ওদের কথা যদি না শুনি তাহলে আমি খারাপ, তখন মাথার যন্ত্রণা করে। তাও সেলাই মেশিনের সামনে বসে কাজ করতে হয়, কষ্ট হয়। কিন্তু যার বাবা মা অল্প বয়স থেকে কাজ করার জন্য বাধ্য করে, তার তো আর কিছু করার থাকে না। তাই ভালো থাকার চেষ্টা করছি। আমি দক্ষিণ বারাসাত থেকে পলাশ বলছি, পারলে ভালো থাকার কিছু উপায় বলে দেবে দিদিরা?
0: ভালো থাকার উপায়, এই জিনিসটা না ভীষণ সাবজেক্টিভ জানো তো। ভালো থাকা মানে কিসে তুমি ভালো থাকবে সেটা তুমি ছাড়া আর কেউ বোধহয় বলতে পারবে না। মানে ধরো আমি কোনো একটা গান শুনতে শুনতে আমার প্রিয় বালিশে শুয়ে আছি এবং ওইটুকুতেই আমি ভালো আছি। আবার অন্য কেউ, সে হয়তো সমুদ্রে ঘুরতে গিয়ে ভালো আছে। আমাদের দুজনের ভালো থাকাটা না আমাদের দুজনের কাছে ভীষণ সাবজেক্টিভ। আর টক্সিক প্যারেন্টিং নিয়ে একটু আগে বিহু বলছিল, এবং এটা আমি আমিও আগে চুপ কথায় বলেছি যে এই যে সবসময় ওই সবাই বলে না যে বাবা মা যা বলে ভালোর জন্যই বলে, বাবা মা তো ভালোর জন্যই বলে, না সবসময় সবার বাবা মা ভালোর জন্য সব কথা বলে না। এবং সবসময় যে বাবা মা ভালোটা ভেবে বলছে এবং যেটা বলছে সেটাই ঠিক বলছে সেটাই বেদবাক্য, এরকমটাও একেবারেই নয়। তো ঠিক আছে, তুমি কম বয়স থেকে স্বাবলম্বী হচ্ছ, সেটা হয়তো কোথাও গিয়ে তোমার জন্য খুব বেনিফিশিয়াল, তোমার সেটা ভবিষ্যতে তোমাকে খুব হেল্প করবে। কিন্তু যদি কখনো মনে হয় যে কথা বলার কাউকে পাচ্ছ না, কাউকে বলতে পারছো না, চুপ কথা রয়েছে তোমার জন্য। 9903659992 নাম্বারটা তোমার জন্য খোলা রয়েছে, এবং তোমার মতো সেই প্রত্যেকের জন্য খোলা রয়েছে যাদের নিজেকে একা মনে হয়।
1: ডেফিনেটলি তাই। আর এখন একটু পর বিহু আর সুপ্রীতি লাইভে আসবে। আমাদের ইনস্টাগ্রাম যে পেজ রয়েছে 107 FM রেইনবো কলকাতাতে, যারা যারা এই মুহূর্তে ইনস্টাতে অ্যাক্টিভ রয়েছো তারা কিন্তু ডেফিনেটলি আমাদেরকে জয়েন করতে পারো। এর আগে উইকেন্ড ফিল্মি ফিভারে অলরেডি আমরা একবার লাইভে এসেছিলাম, তখন অনেকজনকে পেয়েছিলাম। আর এখন একটু পর আমরা তিনের গানের হ্যাট্রিকে যাবো, মানে তিনটে গান থাকবে তোমাদের জন্য পরপর, সেই গানটা তোমরা শোনো। আর যাদের কাছে ইনস্টা রয়েছে, যাদের ফোনে ইনস্টা সাপোর্ট করে, তারা প্লিজ আরেকবার নামটা বলছি, 107 মানে 107 FM রেনবো কলকাতা, এই যে পেজটা সেই পেজে চলে আসো, কারণ সেখানেই আমরা থাকছি। এখন একটা কৈলাস খেরের গান রইল, গানটা আমার ভীষণ ভীষণ ফেভারিট, গানটা পরে ফিরে আসছি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 2:05। তোমরা ভাবতে পারো যে এতক্ষণ কেন দেরি হলো, মানে এতক্ষণ ধরে ওরা কোথায় ছিল, এত গান শোনালো। ঠিক আছে, অ্যাকচুয়ালি বিহুয়া সুপ্রীতি ছিল 107 FM রেইনবো কলকাতার যে পেজটা রয়েছে, ইনস্টা পেজ, সেখানেই লাইভে ছিল। সেখানেও আমাদের সঙ্গে অনেক লিসেনার্সরা এই মুহূর্তে ছিলেন, সেখানে প্রচুর হা হা হি হি হু হু করে। আপাতত ইটস টাইম টু বি আ বিট সিরিয়াস, কারণ আমাদের কাছে প্রচুর মেসেজ এসছে এবং সেই মেসেজগুলো আমাদের কিন্তু একের পর এক পড়তে হবে। ওকে, যাদেরকে, যারা এখনও পর্যন্ত মানে মেসেজ পেয়েছো, মানে মেসেজ করছো কিন্তু আমরা পড়তে পারছি না, তারা প্লিজ আমাদের উপর রাগ করো না। যা হয়, পরপর পরপর অনেক মেসেজ আসে, সেগুলো কিছু আমাদেরকে কিউরেট করতে হয়, কিছু ফিল্টার করতে হয়, তারপর সেই মেসেজগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরি। তবে আপাতত অনেকটা মেসেজ, অনেকগুলো মেসেজ একসঙ্গে পড়ব। প্রিয় চুপ কথা, কেমন আছো? আমি তোমাদের ডেইলি লিসেনার। দিদিরা ভালো আছো? তোমাদের শুনতে ভালো লাগে, মানে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিদি তুমি ঠিক বলেছ, সব কাজের মাধ্যমে কিছু না কিছু শেখা যায়। আমিও একজনের কাছ থেকে শিখলাম যে মানুষকে অন্ধবিশ্বাস করতে নেই, বুঝে শুনে কথা বলতে হয়, না হলে সে তোমার ভুল ব্যবহার করে। আমি রায়ান সোনারপুর থেকে, আমি ক্লাস 9 পড়ি। একটা গান রিকোয়েস্ট করেছেও, চেষ্টা করব যদি পারি সেই গানটা তোমাকে শোনাতে রায়ান। ওকে, নেক্সট মেসেজে হ্যাঁ যাবো। আচ্ছা প্রিয় চুপ কথা, এটা স্পন্দন কি? এটা স্পন্দন, হ্যাঁ। প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা? বিহুদি বা বিবাহদি, ও আমাকে তাই বলে। নিজের একটু খেয়াল রেখো, গার্গল করো, তাহলে হয়তো কাশিটা একটু কমবে, তাহলেই তোমার মিষ্টি গলাটা আরও বেশি মিষ্টি লাগবে। আজকে আপাতত লাগছে না, তার জন্য আমি সরি। আর তোমাকে আরও বেশি সময় ধরে কথা বলতে হবে, বেশি কিছু বলার নেই। পরিস্থিতি কেমন যেন সব অগোছালো করে দিচ্ছে, জানি না শেষ পর্যন্ত কী হবে। তবে সময় অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। মা আসছে, আশা করছি এবার হয়তো সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর তোমাদের প্রোগ্রামটা দারুণ হচ্ছে, আজ আর বেশি কিছু বলবো না। সাবধানে বাড়ি ফিরো আর অবশ্যই কিছু খেয়ে নিও, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তোমাদের প্রিয় স্পন্দন ফ্রম দমদম। থ্যাংক ইউ স্পন্দন, ও একটু আগেও ছিল আমাদের এখানে,
2: আরও অনেকবার করে বলেছে ওর মেসেজটা পড়তে।
1: একদমই। আচ্ছা, একজন লিখেছে, দিদি আমাদের টেক্সটটা পড়লে না, মিটিয়াবুস থেকে সৌরভ পড়ছি, সৌরভ একটু দাঁড়াও পড়ছি, তোমার টেক্সটাই পড়ছি। ওকে, বড় মেসেজ। হাই চুপ কথা, কেমন আছো দিদিরা? তোমাদের এই চুপ কথার একটা বিশেষত্ব আছে।
2: কি?
1: মানুষ ভালো নেই কিংবা ভালো থাকতে পারছে না, তাকে জোর করে তোমরা ভালো করে দেবেই, তাকে ঠিক পজিটিভ দিকে নিয়ে যাবেই। ঠিক যেমন আমরা ওই 8-9 পড়েছি না, নিউক্লিয়াস, একদিকে প্রোটন আছে, আরেকদিকে ইলেকট্রন, আর মাঝখানে নিউক্লিয়াস। প্রোটনটা সারাদিন সমস্ত কিছু নেগেটিভ এনার্জি দিয়ে নিউক্লিয়াস দিচ্ছে, আর ইলেকট্রনটা এই চুপ কথা শুনে পজিটিভ এনার্জি দিচ্ছে, তারপর শুরু হচ্ছে নিউক্লিয়াসের কাজ। জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম চুপ কথাটা আমার কাছে ঠিক কি। আজকে সারাদিনই ভাবছিলাম সারা জীবন আমি কি করলাম আর জীবনে কি করতে পারবো। আসলে কি জানো, আমার জীবনে কিছু ঘটনা ঘটেছে। আমি জব করতাম, ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় যার ফলে আমার কোমরের হাড় ভেঙে যায়, হাসপাতালে অ্যাডমিট ছিলাম। যাই হোক, বাড়ি ফিরেছি, কিন্তু এরই মাঝে আমি জবটা হারাই। আমার একটা স্বপ্ন ছিল একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, সেটাও চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি কোনো রেজাল্টই নেই, কোনোভাবে সাকসেস পাওয়া যাচ্ছে না। এখন তো অফিস যোগ দিতে পারবো না, বা কোনো ইন্টারভিউ দিতে যেতে পারবো না। যদি কোনো ওয়ার্ক ফ্রম হোম জব হয় তাহলে ঘরে বসে অন্তত হাত খরচের টাকাটা উঠে যাবে। এভাবে অনলাইনে অনেক কিছুই জব সার্চ করি, কিন্তু একটা স্ক্যামের পাল্লায় পড়ি এবং বেশ কিছু টাকাও চলে যায়। যা ছিল সবই নিজেকে সুস্থ করতে এবং যা ছিল সবই স্ক্যাম হয়ে যায়। সাইবার ক্রাইম ব্রাঞ্চে ডায়েরিও করি, এখন ট্রাই করছি কোনোভাবে কোনো কাজ যদি পাওয়া যায়, কিন্তু পাচ্ছি না। এই সময় না আমার শ্রীকৃষ্ণের একটা বাণী মনে পড়ছিল, জানি না এটা আমার জন্য প্রযোজ্য কি না। আসলে কি জানো তো, যখন তোমার কাজ শেষ হয়ে যায় তখন সেটাকে ডিস্ট্রয়েড করে দেওয়াটা ভালো, না হলে পৃথিবীতে পৃথিবী সে ওয়েট

0: ব্যাপারটা নিতে পারবে না। এ কী এসব আবার কী লিখেছো তুমি? নিজেকে ভাবছিলাম ডিস্ট্রাক্ট করে দেবো, আবার ভাবছিলাম আমার সাথে আমার ফ্যামিলিও রয়েছে, সব কিছুরই একটা শেষ হওয়া দরকার, কী করবো ভেবে পাচ্ছিলাম না। তবে মাথায় ছিল চুপ কথা আছে যদি কোনো সলিউশন দিতে পারে, কারণ এই সমস্ত কথা অত্যন্ত কাছের মানুষকেই বলা যায়, সেরকম বন্ধুই হচ্ছে চুপ কথা। আর একটা কথা বলি, আমি যতদিন শুনেছি যে চুপ কথা একটি সত্যি সেতুবন্ধন তো হয়ই, একে অন্যের সলিউশনও দেয়। আর চুপ কথা শ্রোতাদের কাছে আমি একটা জিনিস জানতে চাইব, কেউ কি এরকম আছো যে ওয়ার্ক ফ্রম হোম জব করো আর কীভাবে পাওয়া যাবে একটু সলিউশন দিতে পারবে? তাহলে ভালো হতো। রিসেন্টলি একটা গভর্নমেন্ট এক্সামও দিয়েছিলাম, রেজাল্ট বেরোবে এবং সিলেক্টেড হবে কি না জানি না, খুব একটা এক্সাম ভালো দিতে পারিনি, তবে সময়ের অপেক্ষা। তিনটে পর্যন্ত আছি, মেটিয়া বুরুজ থেকে সৌরভ, তুই বল সুপ্রীতি, আমি তারপর ওকে একটা কথা বলবো।
1: অনেকগুলো কথা বলেছো তুমি, এখন ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে, সেই পোর্টালগুলো তুমি চেক করে দেখতে পারো। আমরা যেহেতু এখানে বিভিন্ন পোর্টালের নাম নিতে পারি না, বেসরকারি পোর্টালের নাম, সেজন্য আমি নিতে পারছি না, বাট তুমি অনলাইনে যখন সার্চ করবে, গুগলে গিয়ে সার্চ করলেই তুমি দেখতে পাবে, সব কিছু হবে, সব তুমি পারবে। তার আগে আমার যেটা বলা সেটা হচ্ছে, নিজেকে শেষ করার ইচ্ছেটা না প্রত্যেক মানুষেরই কম বেশি হয়, ঠিক আছে? কখনো কখনো মনে হয় যে এটা ইজিয়েস্ট সলিউশন, যে নিজেকে শেষ করে দেবো, আমাকে আর কোনো কিছু দেখতে হবে না, আমাকে কালকের সকালটা দেখতে হবে না, আমাকে কোনো কিছু ফেস করতে হবে না, কোনো প্রবলেম ফেস করতে হবে না, আমি তাহলে ভালো থাকবো। কিন্তু কী বলতো, আফটার লাইফ জিনিসটা তো আমরা জানি না, জীবনের পরে কী আছে সেটাও আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের কাছে একটা জীবন আছে, যে জীবনটা অনেকে পায় না। আমাদের মাথার উপরে আকাশ রয়েছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, আমরা নিজেদের পায়ে হাঁটতে পারছি, আমরা নিজেদের দুটো হাতকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারছি। এই যে খুব ছোট ছোট প্রিভিলেজগুলো, এগুলো না অনেকের কাছে থাকে না। তো এইগুলো যখন তোমার কাছে আছে এবং তুমি যখন প্রত্যেক দিন আরেকটা সকাল দেখছো, আমি না ভীষণ ভবিতব্যে বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে তুমি যখন আরেকটা সকাল দেখছো প্রত্যেক দিন উঠে, তাহলে কোনো একটা কারণে দেখছো, এখানে একটা কোনো রিজন রয়েছে যার জন্য হয়তো তুমি পরের দিনটা দেখতে পারছো এবং তুমি পরের দিন ঘুম থেকে উঠছো। তো সেই রিজনটা তোমাকে খুঁজতে হবে, সেই রিজনটা তুমি খুঁজে পাবেও, খুঁজলে আমি জানি। তো নিজেকে শেষ করে দেওয়াটাকে ইজি ওয়ে আউট মনে হলেও ওটা কিন্তু কোনো ওয়ে আউট নয়, ওটা কি বলবো, ওটা এমন একটা ভাবনা যেটা খানিকটা সময়ের জন্য তোমার মাথায় আসবে, তোমার মাথাকে আচ্ছন্ন করে রাখবে, তোমার ভাবনাকে আচ্ছন্ন করে রাখবে, কিন্তু তারপরেও না তোমার কোথাও গিয়ে এটা মনে হয়ে ভালো লাগবে যখন দেখবে যে একটা দিন পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছো, বা একদিন বন্ধুদের সাথে বেরিয়েছো, বা ধরো তুমি কিছু একটা কাজ করলে, ধরো তুমি কাল বা পরশু বা এক সপ্তাহ পরে একটা চাকরি পেয়ে গেলে এবং সেই চাকরির প্রথম দিনে তুমি প্রথমবার যাচ্ছ, তখন দেখবে এই ভাবনাগুলোকে খুব তুচ্ছ মনে হবে, তখন মনে হবে যে ধুর কেন এগুলো ভাবছিলাম শুধু শুধু। তো নিজেকে সবার আগে ঠিক রাখতে হবে, তুমি যদি ঠিক থাকো, তুমি যদি সুস্থ স্বাভাবিক একদম ভালো থাকো, তাহলে তুমি সব করতে পারবে।
0: একদমই তাই। এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে যখন আমাদের মনে হয় না যে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, এরকম ফেজ সবার লাইফে আসে, এবং বিশ্বাস করো আমার লাইফেও এসছে। আমি জানি না এই বছরের শুরুটা সবাই বলছিল ভীষণ ভালো হবে, ভীষণ একটা পজিটিভ ইয়ার হতে চলেছে, কিন্তু এই বছরের শুরু থেকে আমার সঙ্গে প্রথম 4-5 মাস যা যা হয়েছে সেটা আমি শুধু জানি। ভীষণ খারাপ ফেজ কাটিয়েছি আমি, মানুষকে, প্রিয় মানুষকে হারিয়েছি, মানে ফ্যামিলি মেম্বার হারিয়েছি, এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে নানান সমস্যার মুখোমুখি হয়েছি। কিন্তু সব কিছু কাটিয়ে আজকে যখন এই সেপ্টেম্বর মাস পড়ে গেছে, আমি দেখি নিজেকে, তখন মনে হয় যে মাঝে মাঝে নিজেকেই নিজের মানে মাথা আদর করতে ইচ্ছা করে যে কী করে পারলি তুই ওই সময়টাকে কাটিয়ে নিতে। এবং আমার একটা দিনের কথা ভীষণ মনে পড়ছে, একটা রাতের কথা ইনফ্যাক্ট, আমি আমার ফ্ল্যাটের, মানে আমি এখন তো সাউথ কলকাতায় থাকি, আমি আমার সাউথ কলকাতার ফ্ল্যাটের ছাদে গিয়ে, তখন রাত 1-1.5 হবে, আমার এত প্যানিক হচ্ছে, এত কান্না পাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়েছে মোটামুটি ফ্যামিলি মেম্বার্সরা, আমি ছাদে গিয়ে পাগলের মতন কেঁদেছি। আজকে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই তোমাদের সামনে, তোমরাও তোমাদের ব্যক্তিগত কথা আমাদেরকে শেয়ার করো, সো আমারও তোমাদেরকে শেয়ার করতে কোনো লজ্জা নেই। আমি পাগলের মতো কেঁদেছি এবং আমি আকাশের দিকে তাকিয়ে এটাই বলেছি যে ভগবান আমাকে এরকম এত কেন আমাকে টেস্ট নিচ্ছ তোমরা, প্লিজ এরকম করো না, আমি আর পাচ্ছি না। এবং সেই সময়টাতে আমার মানে বীভৎস একটা টার্ময়েল চলছিল বিভিন্ন কারণে, কিন্তু আজকে আমি যখন সেই সময়টার দিকে ঘুরে তাকাই, ডেফিনেটলি আমার মনে হয় ওই সময়টা যদি আমি নিজেকে শক্ত করতে না পারতাম,

0: তাহলে হয়তো আজকে বলবো না, আমার খুব ভয় লাগে এখন, মোটামুটি যে একটা ঠিকঠাক সময় চলছে সেটা হয়তো চলতো না। তাই একটা কথাই বলবো যে কখনো ওরকম চিন্তা মাথায় আসবে না। আর যারা যারা এই মুহূর্তে শুনছো, তোমাদের কাছে যদি এই মুহূর্তে ওয়ার্ক ফ্রম হোমের কোনো কি বলবো কোনো যদি হদিশ থাকে, তাহলে আমাদেরকে টেক্সট করে জানাও, আমরা সেটা ওকে পাঠিয়ে দেবো, সৌরভকে পাঠিয়ে দেবো। আর সৌরভকে বলছি, বিভিন্ন ওয়েবসাইটের কথা তো সুপ্রীতি বললই, এছাড়াও আগামী দিনে গভর্নমেন্টের বোথ সেন্ট্রাল এবং স্টেট বেশ কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, এবং এই বছরটাতে সরকারি চাকরিতে স্পেশালি স্টেটের চাকরিতে সেখানে কিন্তু 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে জেনারেল কাস্টের জন্য। সবার ক্ষেত্রেই 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তাই সেই ক্ষেত্রে আমি জানি না তোমার এক্স্যাক্টলি এখন বয়স কত, বাট তোমার যাই বয়স হোক না কেন সেটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। চোখ কান মুখ বুঝে পড়ার চেষ্টা করো, আপাতত যখন বাড়ি থেকে বেরোতে পারছো না, জানি ভীষণ ফ্রাস্ট্রেটিং, আর সোশ্যাল মিডিয়াতে ইউটিউবার হওয়া বা কন্টেন্ট ক্রিয়েটার হওয়া এত ইজি নয়, প্রথম 1-1.5 বছর তুমি নেগেটিভেই ডান করবে, কিন্তু আস্তে আস্তে করে সেই পেশেন্সটা রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে। জানি খুব ফ্রাস্ট্রেটিং, কিন্তু ওটাই একমাত্র উপায়, একমাত্র পথ, ভালো হবে দেখো, একটু সহ্য করে নাও কটা মাস। পরে মেসেজ, মিষ্টি মেয়ের মেসেজ, একটু আগে ইনস্টাতে লিখছিল যে দিদি তুমি পড়োনি, এই পড়ে নিচ্ছি। তারপর একদিন বয়স বেড়ে যায়, পুরনো খাতার পিছনে লিখে রাখা স্বপ্নরা কেজি দরে বিক্রি হয়ে যায়, বন্ধুদের সাইন করা লাস্ট স্কুল ইউনিফর্ম ধুলো পড়ে, অথবা সার্ফে একসময় মুছে দেয় ডাকনাম, ঠিকানা পাল্টায়, কেউ শহর ছেড়ে বাইরে, কেউ বা কোনো অফিসের ঘিঞ্জি কেবিনে, অথবা কেউ বাড়ি বাড়ি দোরগোড়ায় গিয়ে ভুলে গেছে তাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল। হাই প্রিয় দিদিরা, তোমরা সময় মতো কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, রাত 3টে পর্যন্ত আমি তো আছি। গড়িয়া থেকে মিষ্টি মেয়ে, ভীষণ সুন্দর না লেখাটা?
1: খুব মিষ্টি লেখা। এবং একটু আগে ওই কে একটা বলছিল না যে আমি নিজেকে একা করে নিচ্ছি, বন্ধুদের সাথে বেরোতে ইচ্ছা করছে না, তাকে তখন আমি সেম কথাটাই বলছিলাম যে এই যে একটু একটু করে বয়সটা বেড়ে গেলে, মানে এখন যারা অনেক ছোট রয়েছে, স্কুল কলেজে পড়ছো, যখন বয়সটা বেড়ে যাবে, যখন সত্যি কাজের চাপে কিচ্ছু করতে পারবে না, করতে ইচ্ছে করবে না র্যাদার, তখন না এই টাইমগুলো বড্ড মিস করবে। সো এখন যে টাইমটা আছে সেই টাইমটাকে ফুললি এনজয় করে নাও।
0: একটা মেসেজ, প্রাঞ্জল করছো উলুবেরিয়া থেকে, লিখছো, চুপ কথা শো ইজ দ্য বেস্ট, আমার খুব ভালো লাগে এই শোটা শুনতে, আজ তোমাদের শো শুনতেও ভীষণ ভালো লাগছে, আমার কাছে আমার বাবা মা এরকম মানুষ, আর আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড। এটাও লিখেছে, আমরা একদম প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে তোমার জীবনের শিক্ষক এবং তাদের নিয়ে কিছু কথা, তো সেইটা প্রসঙ্গে ও লিখেছে, বাবার কাছ থেকে আমি শিখিনি এরকম কিচ্ছু নেই, বাবা আমাকে খুব সহজ উদাহরণ দিয়ে জীবনবোধ ও আধ্যাত্মিক অনেক জিনিস শিখিয়েছে। আমার বাবা একটা খুব দামি জিনিস শিখিয়েছে, একটা পুলিশ সৎ, কারণ তার হাতে কোনো অপশান নেই কিকব্যাক নেওয়া, আর কারোর হাতে অপশান থেকেও সে সৎ। এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য বাইরে থেকে খুব সূক্ষ্ম মনে হলেও গভীর তাৎপর্যপূর্ণ। তারপর একটা জিনিস লিখেছে, সব গুরুই শিক্ষক হন, কিন্তু সব শিক্ষক গুরু হতে পারেন না। দিদি তোমরা কি এটা মানো? আমি কিন্তু খুব মানি।
1: এটা আমি ভীষণভাবে মানি, এবং এটা আমার মাও বলতেন এই সেম কথাটা। আমার মা টিচার ছিলেন, তো আমার মা এই জিনিসটা আমাকে বারবার বলে এসেছেন যে সব গুরুই শিক্ষক হন, কিন্তু সব শিক্ষক গুরু হতে পারেন না। এবং যেরকমটা বিহঙ্গি একটু আগে বলছিল না, যে অনেক টিচার রয়েছেন যারা এরকম অনেক কথা বলে ফেলেন যেগুলো না একটা লাইফ টাইম স্কার থেকে যায়। অনেক টিচার আছেন যারা এমন অনেক কিছু, হয়তো তারা হয়তো ভালো চেয়েই বলেন, হয়তো তাদের দিক থেকে তারা ঠিক, কিন্তু এরকম অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেগুলো আমাদেরকে একটা লাইফ টাইম ট্রমা দিয়ে যায়। আবার কন্ট্রাডিক্টরি দিকে এরকম অনেক টিচার আছে যারা এমন এমন কিছু কথা বলেন বা এমন সময় পাশে থাকেন। আমার মনে আছে আমার ক্লাস 11-এর টাইমটা, সেই সময় আমার খুব খারাপ একটা টাইম যাচ্ছে, মানে মাধ্যমিকের পরপর সদ্য ক্লাস 11-এ উঠেছি, যখন কি করব বুঝতে পারছি না, পড়াশোনা করতে ভালো লাগতো না। ওই সময় আমাদের স্কুলের এক টিচার ছিলেন, বড় সম্পাদী বলতাম আমরা ওনাকে, উনি আমাকে একদিন ডেকে অনেকক্ষণ ধরে বসে কি হয়েছে, কী প্রবলেম হচ্ছে, কী সমস্যা হচ্ছে, উনি শুনলেন, উনি বুঝলেন, উনি বোঝার পরে আমাকে দুটো বই দিলেন, বই দিয়ে বললেন এই দুটো বই পড়বি। আমার এখনও মনে আছে সেদিন বাড়ি এসে আমি সত্যিই সেই বই দুটো পড়েছিলাম, এবং পড়ে গিয়ে পরের দিন আমি ওনাকে

0: বলেছিলাম যে আমি না এই বইটা থেকে এটা এটা এটা এটা শিখেছি, আমার খুব ভালো লেগেছে, আপনার কাছে এরকম বই থাকলে না আমাকে আরও দেবেন। এবং সেই সময় থেকে, মানে তার আগে অবধি বড় সম্পাদীকে আমরা খুব ভয় পেতাম, আমরা প্রত্যেকে খুব ভয় পেতাম, সেই সময় থেকে বড় সম্পাদী আমার কাছে একটা নতুন মানুষ হয়ে গেলেন, যাকে আমি যখনই প্রবলেমে পড়তাম, যখনই আমি কিছু বুঝতে পারতাম না, আমি যার কাছে ছুটে যেতে পারতাম। এবং আমি স্কুলে খুব ইন্ট্রোভার্ট ছিলাম, তো ওই সময় দাঁড়িয়ে ওই রকম একটা টিচার, ওই রকম একটা গাইডেন্স দেওয়া, এটা আমার কাছে মানে আমার এখনও মনে রয়েছে। তো আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা টিচার থাকেন যিনি আমাদের জীবনের মোড়টা ঘুরিয়ে দিতে পারেন, এবং এই এই পাওয়ারটা শুধুমাত্র টিচারদের হাতেই থাকে।
1: ডেফিনেটলি তাই, এবং একটা কথা সত্যি, কর্মজীবনেও, শুধুমাত্র শিক্ষা জীবনেই নয়, সব বসই কিন্তু তোমার মেন্টর না, সব বস কখনো মেন্টর হতে পারেন না। হয়তো তিনি খাতায় কলমে তোমার বস, কিন্তু তার মানে যে তোমাকে, তাকে তুমি মানতে বাধ্য, তাকে যে তুমি ভালোবাসবে সেটা কিন্তু তার ব্যবহারের উপরেই ডিপেন্ড করছে। জোর করে শ্রদ্ধা ভালোবাসা আদায় করা যায় না, ভয় আদায় করা যায়, কিন্তু শ্রদ্ধা ভালোবাসাকে ভিতর থেকে আসতে হয়। যাই হোক, একটু আগেই সৌরভ আমাদেরকে, সৌরভই তো মেটিয়া বুরুজ থেকে না কোত্থেকে যেন বললো, মানে যে আর কি কাজের সন্ধান করছিলেন, তার জন্য বেশ কিছু মেসেজ এসছে, আমি তাকে সেটা পাঠিয়ে দেবো। আর তোমাদেরও বলছি, যদি কোনো ওয়ার্ক ফ্রম হোমের সন্ধান থাকে ওর জন্য আমাদেরকে জানাতে পারো, আমি সেই মেসেজগুলো পাইল আপ করে ওকে পাঠিয়ে দেবো আফটার দ্য শো। যাই হোক, হাই যুব কথা, আমি সৌরভ দিল্লি থেকে শুনছি, আচ্ছা আরেকজন সৌরভ শুনছি তোমাদেরকে, নতুন পুরনো গানের মিশেলটা বেশ ভালো লাগছে আজ তোমাদের এই যুব কথা শুনে। দিল্লিতে থেকে একটুখানি বাংলার ছোঁয়া অনুভব করি, নিয়মিত শোনা হয়ে ওঠে না, কিন্তু যখনই একবার শুনতে শুরু করি তখনই ফিরে যাই ক্লাস 10-11-এ। সেই সময়ে রাতের পড়াশুনো বা দুপুরের অলস সময়ের সঙ্গী ছিল রেডিও। আজ 30-এর দোরগোড়া এসে কিশোর বয়সের সুখ স্মৃতিগুলো যেন একটু বেশি পিছু ডাকে। ভালো থেকো তোমরা, শুভরাত্রি। শুভরাত্রি এখনই আমাদের হবে না,
0: আমাদের শুভরাত্রি আরও দেরি,
1: আরও একটু পরে। দিদি, তোমার যে এত সূক্ষ্ম প্রতিভা আছে আমি সত্যি জানতাম না, হেসে হেসে পেট ব্যথা হয়ে গেল, সব কুকুরগুলো আমার হাসি দেখে চেঁচিয়ে উঠলো, উফ বাপরে। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের শৌর্য। আসলে এটা বলি, একটু আগে ইনস্টাতে 107 FM রেনবো কলকাতার যে ইনস্টা হ্যান্ডেল রয়েছে সেখানে আমি আর সুপ্রীতি প্রচণ্ড হাহাহি করেছি একটা কারণে, তো সেটা কী কারণে জানতে হলে তোমাদেরকে আমাদের ইনস্টাতে ফলো করতে হবে এবং আমাদের সেই লাইফটা দেখতে হবে। তবে আপাতত তোমাদের জন্য রইল একটা গান, ব্যাক টু ব্যাক দুটো গান, সেই গানের পরে আবারও বেশ কিছু মেসেজ নিয়ে বিহু আশুপ্রীতি কিন্তু ফিরছে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: সুপ্রীতি আর বিহু তোমার মেসেজ নিয়ে বসে আছি। হ্যালো চুপ কথা, আমি রিক ঢাকুরিয়া থেকে। চুপ কথা আমি অনেকদিন থেকেই শুনি আর ধীরে ধীরে আমার একটা আমার একলা রাতের সঙ্গী হয়ে উঠেছে। এটা তোমাদেরকে পাঠানো প্রথম মেসেজ, কিন্তু এই মেসেজটা তোমাদেরকে লক্ষ্য করে নয়, তবে সৌরভকে লক্ষ্য করে। আমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন ভেবেছিলাম আমার থেকে লাভ কি, থাকা না থাকা যদি সমানই হয় তো নিজেকে সরিয়ে ফেললেই হয়তো ভালো হয়। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় চলতে থাকে যে আমাকে আমার জীবনে এগিয়ে নিয়ে চল আমার যে যা আমাকে আমার জীবনে এগিয়ে নিয়ে চলে তাই ওই প্রশ্নটা আজ আমি তোমাকে করছি। তুমি কি তোমার পরিবারকে ভালোবাসো?

0: ধন্যবাদ চুপকথার টিমকে, আমার মতন আরও অজস্র লোকেদের রাতের সঙ্গী হয়ে ওঠার জন্য।
1: আমি এই জন্যই বোধহয় শোটাকে এক্সটেন্ডেড পরিবার বলি, কারণ আজকে আমাদের একার সমস্যা কখনোই আমাদের একার নয়। আমাদের আশেপাশে যে সমস্ত বন্ধুরা রয়েছে, যে সমস্ত লিসনার্সরা রয়েছে, যাদের মেসেজ আমরা শুনি, তারা কিন্তু সবাই সেই এই সমস্যাগুলোকে নিজের করে নেয়। যাই হোক, একটু তাড়াতাড়ি পড়বো পরের মেসেজ।
0: হাই ডিয়ার চুপ কথা, আমি আকাশ বেহালা থেকে। হাই বিহুদি, সুপ্রীতিদি, কেমন আছো? তোমাদের দুজনকে অনেকদিন পর একসাথে পেলাম। জানো তো, জীবনে এই প্রথমবার টিচার্স ডেটা এত খারাপ কাটলো, একদম ভালো যায়নি। অনেক অনেক স্মৃতি মনে পড়লো, ছোটোবেলায় একসাথে টিচার্স ডে কাটানো প্রিয় বন্ধু ও প্রিয় শিক্ষক শিক্ষিকাদের খুব মিস করেছি। জানো তো, হঠাৎ করে আমার জীবনে সেই হারিয়ে ফেলা মানুষটির কথা মনে পড়লো। সারা দুপুর কিছুই খাইনি, তারপর সন্ধেবেলায় পাড়ার দোকানে টিফিন খেলাম। আমার নিজের জীবনের ওপর ঘেন্না লাগছিল, ভাবছিলাম যে কেন বেঁচে আছি, আমার কেউ নেই। আমি বাবুকে হারিয়েছি, না ফেরার দেশে চলে গেছে, আর আমার পুকিও নেই আমার জীবনে। আমার বাবু, মনি, পুকি আর আমি আমাদের একটা সুন্দর সুখী সংসারের স্বপ্ন দেখেছিলাম। আমি হার্ট ব্রেক হয়ে গেছি, তাই জীবনে আর কোনো দিন স্বপ্ন দেখব না। যাই হোক, তোমরা কিছু খেয়ে নিও, নিজেদের যত্ন নিও, সাবধানে বাড়ি ফিরো, আছি রাত 3টে পর্যন্ত। আচ্ছা, একই মেসেজ আকাশ অনেকবার পাঠিয়েছে। হাই চুপ কথা, আমি আমিশা ফ্রম বেহালা চৌরাস্তা। আমার প্রিয় দুই দিদি ভাই, তোমরা কেমন আছো? আমি চুপ কথার ডেইলি লিসনার, আমি ক্লাস 10-এ পড়ি। ম্যাথস প্র্যাকটিস করতে করতে তোমাদের শুনছি, এই নভেম্বরে টেস্ট আছে। ওকে, গুড নাইট, তোমাদের জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা রইল।
1: আর মাত্র 20 মিনিট হাতে রয়েছে, শুনছো চুপ কথা, বিহু আর সুপ্রীতি রয়েছে তোমাদের সঙ্গে। আর আপাতত আরেকটা মেসেজে যাব এবং তারপর আবার তোমাদের জন্য একটা গান দেব। আজকে বিভিন্ন ধরনের গানের এক্সপেরিমেন্ট করছি আমরা, যেমন পুরোনো দিনের গান শোনাচ্ছি, একদম আপডেটেড গান শোনাচ্ছি, আর যত রাতটা বেশি হচ্ছে তত আমার গলাটার অবস্থাও খারাপ হচ্ছে, বুঝতেই পারছো। আশা করছি আগামী সপ্তাহেও আমার চুপ কথা রয়েছে, আশা করছি ততদিনে আমি সুস্থ হয়ে যাব পুরোপুরি। একটা ঠুমরি শোনানোর খুব ইচ্ছা করছে, আমি জানি না কতটা তোমরা ঠুমরি বা গজল এগুলো শোনো। আমি কোনোদিনও কোনো শোতে আকাশবাণীর এটা চালাইনি, তবে এই গানটা আমার ভীষণ পছন্দের। গানটা প্রচণ্ড বড়, হয়তো সবটা চালাবো না, কিছুটা শোনাবো তোমাদের, কিন্তু তার আগে মেসেজ।
0: সমীর শেখ তৈয়ারখালী থেকে লিখছে, ডিয়ার সুপ্রীতি বিহঙ্গী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দুজনের কথা বেশ ভালো লাগে, মা বাবা তো প্রধান শিক্ষক, আমার স্কুল জীবনে ইংলিশ টিচার ছিলেন, আমার কর্মজীবনে বেমালুম রিপু শিখিয়েছেন, এখন আমার এটা কর্ম, তাদের কথা মনে পড়ে। টিচার্স ডেতে তোমরা ভালো থেকো।
1: রিপু মানে কি সেলাইয়ের যে রিপু হয় সেটা, নাকি মানে এমনি তো রিপু মানে তো দোষ, মানে রিপু সররিপু আমরা বলি, তো তুমি কি এখানে ওই রিপু মানে সেলাইয়ের যে রিপু করা সেটা বোঝাতে চেয়েছো? আমার মনে হয় সেটাই হয়তো বলতে চেয়েছো। তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা ভীষণ ভালো একটা শিক্ষা এবং ভীষণ কাজের একটা শিক্ষা বলে আমার মনে হয়। যাই হোক, আপাতত যে গানটার কথা তোমাদেরকে বলছিলাম, লক্ষ্মী শঙ্কর এবং নির্মলা দেবী বিদুষী, যাকে উপাধি দেওয়া হয়েছে, তার একটা গান আমার ভীষণ ভালো লাগে গানটা। আর যারা একদম জেনজি বা জেন আলফা এই মুহূর্তে শুনছো, জানি হয়তো তোমাদের মনে হতে পারে এ আবার কি জিনিস, তবে একটু শোনো মন দিয়ে, রাত বাড়ছে আর পরিবেশটাও এখন অনেক শান্ত, এই সমস্ত গান এখন খুব একটা কিন্তু হয় না।

এক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ওয়েল, আর এই এই চুপ কথা লাস্ট মেসেজ তোমাদেরকে পড়বো, কারণ দুটো 53 অলরেডি টাইম হয়ে গেছে আর সময় বেশি নেই আমাদের। লিখছো, প্রিয় চুপ কথা, মনের একান্তে সুপ্ত ইচ্ছে, কিছু ইচ্ছে থাকে যেগুলো কাউকে বলা হয় না, মনের খুব গভীরে নিঃশব্দে লালিত হতে থাকে বছরের পর বছর। আমারও তেমন একটা ইচ্ছে আছে বহুদিনের, একান্তই নিজের। জীবনটা যদি কোনোভাবে একটু গুছিয়ে নিতে পারি, মোটামুটি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে একদিন সময় বের করে অ্যামেচার রেডিও অপারেটরের লাইসেন্সের পরীক্ষা দেব। আমার নিজের একটা কল সাইন হবে, দূরের কোনো অচেনা মানুষ হয়তো সেই কল সাইন শুনে উত্তর দেবেন, কণ্ঠস্বরের ওপারে তৈরি হবে এক অদ্ভুত বন্ধুত্ব। কিন্তু দেখতে দেখতে বহু বছর কেটে গেল, জীবনের নানা দায়িত্ব আর ব্যস্ততার ভিড়ে সেই ছোট্ট ইচ্ছেটা আজও শুধু ইচ্ছে হয়েই রয়ে গেল। তবু স্বপ্নটা কিন্তু মরে যায়নি, মনের খুব গভীরে আজও নিঃশব্দে বেঁচে আছে। তাপস প্রামাণিক, পাথুরিয়া বনগা থেকে। আরেকজন লিখেছে, হাই চুপ কথা, শিয়ালদা কলকাতা, এ কি। যাই হোক, এরকম আরও অনেক মেসেজ আছে, কিন্তু আজ যেহেতু আর আমাদের সময় বেশি নেই, তাই আমাদেরকে টাটা বলতে হবে, তাই তো সুপ্রীতি?
1: যেতে যেতে শুধু এটুকুই বলবো, যার ছোটোখাটো যা ইচ্ছে আছে, আজকে রাত্রেবেলা আমি এবং বিহু সম্পূর্ণ নিজেদের মনের ভেতর থেকে এইটুকুই কামনা করছি যে প্রত্যেকের যে ছোট ছোট ইচ্ছেগুলো আছে সেগুলো পূর্ণতা পাক। আজকের মতো সুপ্রীতি আর বিহু চুপ কথা থেকে টাটা বলবে, কারণ যেতে হয়, যেতে না চাইলেও অনেক সময় যেতে হয়।
0: এক্স্যাক্টলি। আর একটা কথা আমি বলতে চাই, মানে টু অল দ্য লিসেনার্স, যারা যারা শুনছো, আজকে 6 ঘন্টা বিহু আর সুপ্রীতির শো চলেছে, রাত্রি 9টা থেকে 3টে অবধি, এখন 3টে বাজতে যায়। একটা কথা বলবো যে একটা তো, হ্যাঁ, রাতের জায়গা আমাদের উপর প্রেশার পড়ে, সেই নিয়ে তোমরা কনসার্ন থাকো, আর আজকে এই শোতে 6 ঘন্টার শোতে অন এয়ার আমি প্রচুরবার হেঁচেছি, কেশেছি, পারিনি কথা বলতে, সব কিছু তোমরা ভীষণভাবে বুঝেছো যে হ্যাঁ মেয়েটার শরীরটা খারাপ। এবং তারপর প্রচুর মেসেজ পেয়েছি যেখানে লিখেছো, বিহুদি

তুমি সুস্থ হয়ে যাও, তুমি ঠিক হয়ে যাও, এটা ভীষণ ভীষণ আমার কাছে স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য, এভাবে পাশে থাকার জন্য। নেক্সট উইকে আমার আবারও চুপ কথা আছে, ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।

মিলিয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গেই আমি রয়েছি উজ্জ্বল। গুলজার এবং ভবিন্দর সিং, প্রথম গান।

শুনলাম লতা মঙ্গেশকর এবং ভূপেন্দরের কণ্ঠে কিনারা ফিল্মের গান। অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়ের শেষ গান লতা মঙ্গেশকর এবং সঞ্জীব আভয়ঙ্করের কণ্ঠে মাচিস ফিল্ম থেকে।

আপকে আজ এই পর্যন্ত। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথম শুনবেন খেয়াল, রাগ আহির ভৈরব, শিল্পী দিলীপ কুমার পাত্র, তবলায় তরুণ রায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। রাগ আহির ভৈরব।

আহির ভৈরবের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন দিলীপ কুমার পাত্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়। সেতার পাদন, রাগ মিয়া কি টোরি, শিল্পী কল্যাণজিৎ দাস, তবলায় সন্দীপ ঘোষ।

এতক্ষণ সেটা শুনলেন মিয়া কিটেউরি। শিল্পী ছিলেন কল্যাণজিৎ দাস। প্রভাতী আজ এই পর্যন্তই, একটু পরেই আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন। অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 6 সেপ্টেম্বর রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, চিন্তাভাবনা, রোজকার মতো জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নাম্বারে। আজ চিরন্তনী শুরু করব হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে রয়েছে আমি উজ্জ্বল।

আর আজকে আপনাদের যে গল্পটা শোনাবো, লিও টলস্টয়ের একটি গল্প। 9 তারিখে 9 সেপ্টেম্বর তার জন্মদিন। এই গল্পটি 1886 সালে তিনি রচনা করেছিলেন। আসলে রাশিয়ার আরও অনেক বিখ্যাত লেখক পরবর্তীকালে ছিলেন, কিন্তু লিও টলস্টয় সব থেকে জনপ্রিয় ছিলেন সেই সময়। 1886-এর এই গল্পটি, হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড, কতটুকু জমি দরকার, এই গল্পটি ছাড়াও লিও টলস্টয়ের আরও বিখ্যাত অনেক গল্প রয়েছে। বিশেষ করে তিনটি উপন্যাসের কথাতে এই মুহূর্তে মনে পড়ছে, ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা কিংবা রেজারেকশন। তবে আজকের যে গল্পটা, হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড, এই গল্পটা কোথাও যেন একটা মানুষের চিন্তা ভাবনা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা ধাক্কা দেওয়া, তাকে জাগরিত করবার জন্য। শুরু করা যাক আজকের গল্প। একটু বড় গল্প, যার ফলে টানা পড়তে হবে গল্পটা। হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড। বড় এক বোন তার ছোট বোনের সাথে দেখা করতে তাদের গ্রামের বাড়িতে এসেছেন। বড় বোনের বিয়ে হয়েছিল শহরের এক ব্যবসায়ীর সাথে, আর ছোট বোনের বিয়ে হয়েছিল গ্রামের এক কৃষকের সাথে। বোনেরা চা খেতে খেতে গল্প করতে লাগল, আর বড় বোন শহরের জীবনের সুবিধে অসুবিধে নিয়ে বড়াই করতে শুরু করল। বলতে লাগল তারা সেখানে কত আরামে থাকে, কত ভালো পোশাক পরে, তার ছেলেমেয়েরা কত সুন্দর খাবার খায়, আর সে কিভাবে কোন থিয়েটারে যায়, বেড়াতে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়। ছোট বোনটি ক্ষুব্ধ হয়ে শহরের জীবনযাত্রাকে হেয় প্রতিপন্ন করে কৃষক জীবনযাত্রার পক্ষ নিয়ে বলতে শুরু করল, আমি তোমার জীবনযাত্রার জন্য আমার জীবনযাত্রা বদলাবো না, আমরা হয়তো কষ্টে থাকি কিন্তু অন্তত দুশ্চিন্তা মুক্ত, তুমি আমাদের চেয়ে ভালো জীবনযাপন করো, যদিও তুমি হয়তো প্রয়োজনের চেয়ে বেশি উপার্জন করো, তবুও কখনো কখনো তোমার সব কিছু হারানোর সম্ভাবনা কিন্তু খুব বেশি। তুমি তো জানো সেই প্রভাবটা যে লাভ আর ক্ষতি যখন তখন আসতে পারে জীবনে। এমনটা অনেক সময় দেখা যায় যে মানুষটা একদিন ধনী, পরদিনই তাকে ভিক্ষে করতে হয়। আমাদের পথটাই বেশি নিরাপদ, যদিও কৃষক জীবন সুখের নয় কিন্তু সেটা দীর্ঘ। আমরা কখনো ধনী হব না কিন্তু আমাদের খাওয়ার জন্য সবসময় যথেষ্ট থাকবে। বড় বোনটি বিদ্রুপ করে বলল, যথেষ্ট, হ্যাঁ যদি তুমি শুয়োর গরু ভেড়ার সঙ্গে জীবন ভাগাভাগি করতে চাও তবে যথেষ্ট, ভদ্রতা আদব কায়দা তোমরা কি করে জানবে, তোমার মানুষটা যতই খাটনি করুক না কেন তুমি যেভাবে বেঁচে আছো যেভাবেই মরবে গোবরের গাদায়, আর তোমার সন্তানদেরও একই পরিণতি হবে। তাতে কি, ছোটজন জবাব দিল, অবশ্যই আমাদের কাজটা কঠিন, খুব মার্জিতও নয়, কিন্তু অন্যদিকে এটা নিশ্চিত যে আমাদের কারো কাছে মাথা নত করার প্রয়োজন নেই। কিন্তু তোমরা, তোমাদের শহর প্রলোভনে ঘেরা, আজ হয়তো সব কিছু ঠিকঠাক আছে কিন্তু কাল শয়তান হয়তো তোমাদের স্বামীদেরকে তাস মদ নারী দিয়ে প্রলুব্ধ করবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমন ঘটনা তো প্রায়ই ঘটে তাই না। বাড়ির কর্তা চুলার ধারে শুয়ে দুই বোনের কথাবার্তা শুনছিল। সে ভাবল, একদম সত্যি, ছোট থেকে জমি চাষে এতটাই ব্যস্ত থাকতে হয়েছে আমাকে যে আমাদের মতো কৃষকদের মাথায় কোনো এসব চিন্তা ঢোকার সময়ই নেই। আমাদের একমাত্র সমস্যা হলো আমাদের যথেষ্ট জমি নেই। যদি আমার প্রচুর জমি থাকতো তাহলে স্বয়ং শয়তানকেও আমার ভয় লাগতো না। মহিলারা চা শেষ করে পোশাক নিয়ে বেশ কিছুক্ষণ আলাপ করলেন, তারপর চায়ের সরঞ্জাম গুছিয়ে রেখে ঘুমোতে গেলেন। কিন্তু শয়তান চুলোর পেছনে বসেছিল এবং যা যা বলা হচ্ছিল তার সবই সে শুনছিল। সে খুশি হয়েছিল যে কৃষকের স্ত্রী বা স্বামীকে বড়াই করতে প্ররোচিত করেছিল, এবং স্বামীটি ভেবেছিল যদি তার প্রচুর জমি থাকত তবে সে স্বয়ং শয়তানকেও ভয় পেত না। শয়তান ভাবল, বেশ, আমাদের মধ্যে একটা লড়াই হবে, আমি তোমাকে যথেষ্ট

শ্রেষ্ঠ জমি দেব, আর সেই জমির মাধ্যমে আমি তোমাকে আমার ক্ষমতার অধীনে নিয়ে আসব। গ্রামের কাছেই এক মহিলা বাস করতেন। তার প্রায় 300 একরের একটি জমি ছিল, আর কৃষকদের সাথে তার সম্পর্ক বরাবরই ভালোই ছিল, যতক্ষণ না তিনি একজন প্রাক্তন মিলিটারিকে তার তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করলেন। সে লোকজনের ওপর জরিমানার বোঝা চাপাতে শুরু করল। পাহুমরা যতই সতর্ক থাকার চেষ্টা করুক না কেন, বরাবরই এমন ঘটত। কখনো তার ঘোড়াটি মহিলার ওই শস্যক্ষেতের মধ্যে ঢুকে পড়ত, কখনো তার গরুটি বাগানে চলে যেত, কখনো তার বাছুরগুলো মহিলার চারণভূমিতে খেলা করত, এবং তাতে সবসময়ই তাকে জরিমানা দিতে হতো। পাহুন টাকা পরিশোধ করত, কিন্তু বিড়বিড় করে মেজাজ খারাপ করে বাড়ি ফিরে পরিবারের সাথে রূঢ় আচরণ করত। একদিন এই খবর ছড়িয়ে পড়ল যে মহিলাটি তার জমি বিক্রি করতে যাচ্ছেন, এবং রাজপথের সরাইখানার মালিক তা কেনার জন্য দর কষাকষি শুরু করেছেন। কৃষকরা এই কথা শুনে অত্যন্ত আতঙ্কিত হয়ে ভাবল যে যদি সরাইখানার মালিক জমিটা নেয়, তাহলে সেই ভদ্রমহিলার তত্ত্বাবধায়কের চেয়েও আরও বেশি জরিমানা করে তাদের ভোগাবে। আচ্ছা, আমরা সবাই ওই সম্পত্তির উপরই নির্ভরশীল, তো আমরা একটা কাজ করি না কেন? তিনি যেন এই জমিটা বিক্রি না করেন সরাইখানার মালিককে, তাই নিয়ে তার সঙ্গে একটু কথা বলি, আর যদি দরকার হয় তো আমরা এই পুরো জমিটা কিনে নেব। একটা যৌথ মালিকানাধীন একটা ব্যবস্থাও আমরা করতে পারি। তারা এই নিয়ে আলোচনা করবার জন্য মিলিত হল, কিন্তু বিষয়টি নিষ্পত্তি করতে পারল না। শয়তান তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করল, তারা একমত হতে পারল না। তাই তারা সিদ্ধান্ত নিল যে প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জমি কিনবে, এবং মহিলাটিও সেই পরিকল্পনাতে রাজি হলেন। পাহুন শুনল কিছুদিন বাদে যে তার এক প্রতিবেশী 50 একর জমি কিনেছেন, ভদ্রমহিলা অর্ধেক নগদে আর বাকি অর্ধেক এক বছরের অপেক্ষার জন্য রাজি হয়েছেন। পাহুমের খুব ঈর্ষে হলো। সে ভাবল, এই দেখো তো সব জমি বিক্রি হয়ে যাচ্ছে, আমি আর কিছুই পাব না। সে তার স্ত্রীকে বলল, অন্যরা সব কিনে নিচ্ছে, আমাদেরও প্রায় 20 একর জমি কিনতেই হবে, জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ওই তত্ত্বাবধায়ক তার জরিমানা দিয়ে দিয়ে আমাদের একবারে পিষে ফেলছে, সবাই সব কিনে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। দেখুন, সাধারণ মানুষের মধ্যে এই যে স্কারসিটি, এটা সব সময় কাজ করে, আর পাবো না, আর পাবো না, আর এইটাই কিন্তু তাকে অনেক সময় ভুল কাজ করতে প্রলুব্ধ করে। তবে জানি না পাহুম ভুল কাজ করেছিল কিনা, গল্পটা এগুলো আমরা বুঝতে পারবো। তবে হ্যাঁ, স্কারসিটি মাইন্ডটা কিন্তু একটা মধ্যবিত্ত সমাজের সবথেকে বড় সমস্যা। বড় বড় লেখকদের যে লেখাগুলো, তার মধ্যে সাধারণ জীবনের যে প্রতিফলন সেটা এতখানি পাওয়া যায় যে তার মধ্যে থেকে জীবনের আসল উদ্দেশ্য কিংবা আসল রসদগুলো সেখান থেকে খুঁজে বার করা যায়। যাই হোক, এগিয়ে নিয়ে যাই আর একটু গল্পটা। স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভাবতে লাগলো কিভাবে ওটা কেনার ব্যবস্থা করা যায়। তারা 100 রুবল জমানো ছিল তাদের, তারা একটা ঘোড়ার বাচ্চা আর তাদের মৌমাছির অর্ধেক বিক্রি করে দিল, তাদের এক ছেলেকে মজুর হিসেবে খাটতে পাঠিয়ে অগ্রিম মজুরি কিছু নিল, কিছু টাকা এক শ্যালকের কাছ থেকে ধার করল, আর কোনো মতে তার কেনার টাকার অর্ধেক জোগাড় করল। এই কাজ করার পর পাহুম প্রায় 40 একরের একটি খামার বাড়ি পছন্দ করল, যার কিছু অংশ ছিল জঙ্গলে ঢাকা, এবং সেটির জন্য দর কষাকষি করতে সেই মহিলার কাছে গেল। তাদের মধ্যে একটা চুক্তি হলো, অগ্রিম কিছু টাকা জমা দিল, তারপর তারা শহরে গিয়ে দলিলের কাগজে সই করল এবং অর্ধেক দাম তখন দিল, বাকিটা 2 বছরের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করল। সুতরাং এখন পাহুমের নিজের জমি হলো, সে বীজ ধান কিনে এনে তার কেনা জমিতে বপন করল, ফসল খুব ভালো হয়েছিল, এবং 1 বছরের মধ্যেই সে সেই মহিলা এবং তার শ্যালকের কাছে করা ঋণ শোধ করে দিতে সক্ষম হলো।

এইভাবে সে একজন ভূস্বামী হয়ে উঠল। নিজের জমিতেই চাষ করত, বীজ বুনত, নিজের জমিতেই ঘাস তৈরি করত, নিজের গাছ নিজেই কাটত, নিজের চারণভূমিতে তার গবাদি পশুকে খাওয়াত। যখন সে তার জমিতে চাষ করতে যেত বা তার বেড়ে ওঠা শস্য ক্ষেত কিংবা ঘাসের মাঠ দেখতে যেত, তার হৃদয় আনন্দে ভরে উঠত। যেখানে ফুল ফুটত, ঘাস জন্মাত, তার কাছে অন্য কোথাও জন্মানো কোনো কিছুর চেয়ে সেগুলো তার কাছে আলাদা মনে মনে হতো, কারণ সেটা তো তার জমি। আগে যখন সে এই জমির পাশ দিয়ে যেত, তখন সেটাকে অন্য যে কোনো জমির মতোই মনে হতো, কিন্তু এখন সেটাকে সম্পূর্ণ ভিন্ন বলে মনে হয়, কারণ এটা তার জমি। পাহম বেশ সন্তুষ্টই ছিল, কিন্তু সব কিছু ঠিকঠাকই চলছিল, যদি না প্রতিবেশী কৃষকরা তার শস্য ক্ষেত এবং তৃণভূমিতে অনধিকার প্রবেশ করত। তিনি অত্যন্ত ভদ্রভাবে তাদের কাছে আবেদন করলেন, কিন্তু তারা তাদের কাজ চালিয়েই গেল। কখনো গ্রামের রাখালেরা তার তৃণভূমিতে গরু ছেড়ে দিত, কখনো রাতের চারণভূমি থেকে ঘোড়া এসে তার শস্য ক্ষেতে ঢুকে পড়ত। পাহুম বারবার তাদের তাড়িয়ে দিত এবং তাদের মালিকদের ক্ষমা করে দিত। দীর্ঘকাল সে কারো বিরুদ্ধে মামলা করা থেকে বিরত ছিল, কিন্তু অবশেষে সে ধৈর্য হারাল এবং জেলা আদালতে অভিযোগ দায়ের করল। সে জানত যে কৃষকদের জমির অভাব এই সমস্যার কারণ। সে নিজেও একটা সময় এই ধরনের সমস্যার সম্মুখীন ছিল। সে বুঝত তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই, কিন্তু সে ভাবল, আমি যদি এটাকে উপেক্ষা করতে না পারি তাহলে তো ওরা সব ধ্বংস করে দেবে, ওদের একটা শিক্ষা দিতে হবে। তাই পাহুম তাদেরকে ডেকে পাঠালো, একটার পর একটা শিক্ষা দিতে লাগলো, দু তিনজন কৃষককে জরিমানা করল। কিছুদিন পর পাহুমের প্রতিবেশীরা এই কারণে তার উপর ক্ষুব্ধ হতে থাকলো, মাঝে মাঝে ইচ্ছে করেই তাদের গবাদি পশু তার জমিতে ছেড়ে দিতে লাগলো। একজন কৃষক তো রাতের অন্ধকারে পাহুমের জঙ্গলে ঢুকে তার পাঁচটি চুনা গাছ কেটে ফেলল। একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পাহুম দেখলো সাদা কিছু একটা দেখতে পেল, এসে দেখলো সেই গাছের গুঁড়িগুলো পড়ে আছে পাশেই গাছের গোড়া। পাহুম প্রচণ্ড রেগে গেল। তারপরে এই কাজটা কে করতে পারে সে এটা নিয়ে ভাবতে আরম্ভ করলো। তারপর ঠিক করলো, এটা নিশ্চয়ই সাইমনের কাজ, অন্য কেউ করতে পারে না। সে সাইমনের বাড়িতে গেল, চারপাশটা দেখতে লাগলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। প্রচণ্ড রেগে সে আগের চেয়েও বেশি নিশ্চিন্ত হলো যে সাইমনই এই কাজ করেছে, এবং সে একটা অভিযোগ দায়ের করলো। সাইমনকে তলব করা হলো, মামলার বিচার হলো, অবশেষে সাইমনকে খালাস করে দেওয়া হলো, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না। পাহুম আরও ক্ষুব্ধ হলো, বয়োজ্যেষ্ঠ বিচারকদের ওপর তার ভীষণ রাগ হলো। সে বলল, তোমরা চোরেদের ঘুষ নাও, তোমরা যদি নিজেদের সৎ লোক হতে তবে একজন চোরকে ছেড়ে দিতে না। ফলে পাহুমের সঙ্গে বিচারক এবং তার প্রতিবেশী সবার বিবাদ শুরু হলো। একদিন তাকে হুমকি দেওয়া হলো, পাহুমের জমি বাড়ল, কিন্তু সমাজে তার অবস্থান আগের চেয়েও অনেক খারাপ হয়ে গেল। এই সময় একটা গুজব ছড়িয়ে পড়ল যে অনেক লোক নতুন এলাকায় চলে যাচ্ছে। পাহুম ভাবল, আমার তো জমি ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু অন্যদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের গ্রাম ছেড়ে চলে যাবে, তাহলে আমাদের গ্রামে আরও অনেক জায়গা হবে, আমি নিজে সেই জমি কিনে নেব, জমিদারিটা একটু বড় করতে পারবো, তখন আমি নিশ্চিন্ত আরামে থাকতে পারবো। এখন এমনিতেই এত গাদাগাদি করে থাকতে হয় যে আর স্বাচ্ছন্দ্যে থাকতে পারি না। চিন্তা করুন, এতখানি জমি নিয়ে, এতখানি বড় বাড়ি নিয়ে তার কিন্তু অনেক বেশি গাদাগাদি মনে হচ্ছে। মানুষের জীবনটাই তাই, আজকে যেখানে আছি সেটা যতই কষ্টকর হোক, তারপরে যত জায়গা প্রশস্ত হবে সে কষ্ট কিন্তু কমবে না, মনে হবে যেন এটাও ছোট, এটাও ছোট। যাই হোক, এগিয়ে যাই আর একটু। লিও টলস্টয় লিখছেন, দেখা যাক। একদিন পাহুম বাড়িতে বসেছিল, এমন সময় গ্রামের পাশ দিয়ে যাওয়ার পথের এক কৃষক হঠাৎ এসে হাজির হল। রাতটা থাকার অনুমতি চাইল, তাকে রাতের খাবারও দেওয়া হলো। পাহুম সেই কৃষকের সঙ্গে কথা বলছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন তিনি কোথা থেকে এসছেন। আগন্তুক উত্তর দিল, আমি ভলগা নদীর ওপার থেকে আসছি, ওইসব অঞ্চলে বহু লোক এসে বসতি স্থাপন করছে। তিনি জানালেন যে কিভাবে তার গ্রামের কিছু লোক সেখানে বসতি স্থাপন করেছে, তাদের প্রত্যেককে 25 একর করে জমি দেওয়া হয়েছে,

আর সেই জমিগুলো এত ভালো যে তাতে বোনা শস্য যাত্রা শুরু করলেন। স্টিমারে করে ভোলগা নদী পেরিয়ে সামহারা গেলেন, তারপর পায়ে হেঁটে আরও 300 মাইল পথ পাড়ি দিয়ে অবশেষে গন্তব্যে পৌঁছলেন। জায়গাটা ঠিক তেমনই যেমন আগন্তুক বলেছিল। কৃষকদের প্রচুর জমি, প্রত্যেককে ব্যবহারের জন্যে বিভিন্ন রকম যৌথ মালিকানাধীন জমি দেওয়া হয়েছিল, এবং যার টাকা ছিল সে পাশাপাশি যত খুশি জমি কিনে নিতে পারত। যাই হোক, সব কিছু জানার পর শরৎকালে পাহুম বাড়ি ফিরে এলো এবং জিনিসপত্র বিক্রি করা শুরু করল। তিনি তার জমি, বসত বাড়ি, গবাদি পশু সব লাভ সহ বিক্রি করে দিলেন। তিনি তার সমাজের কমিউনের সদস্য পদ ত্যাগ করলেন এবং বসন্তকাল পর্যন্ত অপেক্ষা করতে আরম্ভ করলেন। তার পরিবারকে নিয়ে নতুন বসতির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পাহুম ও তার পরিবারের তাদের নতুন বাসস্থানে পৌঁছানোর সাথে সাথেই তিনি একটা বড় গ্রামের কমিউনে ভর্তি হলেন। সেখানে গ্রামের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে দেখা করলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করলেন। তাকে এবং তার ছেলেদের ব্যবহারের জন্য 5 ভাগ করে জমি দেওয়া হলো কমিউন থেকে। আসলে এটা রাশিয়ার গল্প। রাশিয়ার যে সময়ের যে ব্যবস্থা ছিল সেই নিয়েই লিও টলস্টয় লিখেছিলেন গল্পটা। যাই হোক, মোট কথা অনেক বেশি জমি অনেক মানুষের সঙ্গে, মানে তার পুরনো মানুষদের ছেড়ে নতুন মানুষদের কাছে গিয়ে সে থাকতে শুরু করল। 3 বছর ধরে অন্যের জমি ভাড়া নিয়ে জমিতে গম বুনে, ঋতুগুলো বেশ ভালো ছিল, ফসল ভালো হচ্ছিল, সে টাকা জমাতে শুরু করল। সন্তুষ্ট চিত্তে সে হয়তো জীবন কাটিয়ে দিতে পারত, কিন্তু অন্যের জমি ভাড়া করতে করতে আর সে ভাড়া করার জন্য কাড়াকাড়ি করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ছিল। একদিন পথ চলতি এক ব্যবসায়ী তার ঘোড়ার জন্য খাবার কিনতে পাহমের বাড়িতে থামল। সে পাহমের সাথে চা পান করল, তাদের মধ্যে কথা হল। ব্যবসায়ীটি বলল সে এইমাত্র অনেক দূরের বাশকিরদের দেশ থেকে ফিরছে, যেখানে সে মাত্র 1000 রুবলে 13,000 জমি কিনেছে। পাহম তাকে প্রশ্ন করল, এরকম ব্যাপার? ব্যবসায়ীটি বলল, আসলে সর্দারের সঙ্গে বন্ধুত্ব করলেই হলো, আমি তো প্রায় 100 রুবলের পোশাক, গালচে আর 1 বাক্স চা সঙ্গে নিয়ে গেছিলাম, যারা পান করলো তাদের মধ্যে বিলিয়ে দিলাম, আর তার জন্য প্রায় 1 একর প্রতি 2 সেন্টের থেকেও কম দামে জমিটা পেয়ে গেছিলাম। পাহমকে জমির দলিল দেখিয়ে বললেন জমিটা একটা নদীর কাছে এবং সমগ্র তৃণভূমিটাই অনাবাদী জমি। পাহম তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে আরম্ভ করল। ব্যবসায়ীটি বলল, সেখানে এত জমি আছে যে 1 বছর হেঁটেও তা ঘুরে দেখা সম্ভব নয়, আর পুরোটাই বাসকিরদের, ভেড়ার পালের মতোই তাদের সরল এবং সহজ জীবনযাত্রা, প্রায় বিনা পয়সায় সেখানে জমি পাওয়া যায়। পাহুন জায়গাটিতে কিভাবে যাওয়া যায় সেটা জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করল, এবং ব্যবসায়ীটি চলে যাওয়ার সাথে সাথেই সে নিজে সেখানে যাওয়ার প্রস্তুতি নিল। স্ত্রীকে বাড়ি দেখাশোনার দায়িত্বে রেখে সে যাত্রা শুরু করল। ব্যবসায়ীর পরামর্শ অনুযায়ী সে যেতে যেতে রাস্তায় কিছু উপহার টুপহার কিনল, তাদের জন্য চা, কিছু জামা কাপড়, অন্যান্য উপহারের সামগ্রী। তারপর প্রায় 300 মাইলের বেশি পথ পাড়ি দিয়ে 7ম দিনে এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে বাসকিররা তাদের তাঁবু খাটিয়েছিল। সব কিছু ঠিক তেমনই, ঠিক যেমন ব্যবসায়ী বলেছিল। একটা নদীর ধারে ঘাসের জায়গা, পশমের চাদরে ঢাকা তাঁবু। জমিতে চাষ করে না তারা, তারা রুটিও খায় না, তাদের গরু ঘোড়াগুলো সেই ঘাসের জায়গাতে বেঁধে রাখা, ঘোড়ার বাচ্চাগুলো তাঁবুর পেছনে বেঁধে রাখা, ঘটকিগুলো দিনে 2 বার তাঁবুর কাছে নিয়ে আসা হতো এবং ঘটকিতে দুধ দহন করে তার সেই দুধ থেকে কুমিস তৈরি করা হতো। মহিলারা কুমিস তৈরি করতো, পনির বানাতো, পুরুষরা চাপান করতো, ভেড়ার মাংস খেত, বাঁশি বাজাতো। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করত। পুরো গ্রীষ্মকাল জুড়েই তারা কোনো কাজ করার কথাই ভাবত না, তারা খুবই সরল সহজ জীবন, তারা রুশ ভাষাটাও জানত না, কিন্তু তারা যথেষ্ট ভালো স্বভাবের ছিল। পাহমকে দেখা মাত্রই তারা তাঁবু থেকে বেরিয়ে এসে তাদের অতিথিদের চারপাশে জড়ো হলো। একজন দোভাষীকে আনা হলো এবং তিনি পাহমের সঙ্গে তাদের কথাবার্তা বলবার জন্য ব্যবস্থা করে দিলেন। পাহম বলল যে সে জমির ব্যাপারে কথাবার্তা বলতে এসেছে। বাসকিরটা খুব খুশি হলো,
তারা পাহুমকে নিয়ে সবচেয়ে ভালো তাঁবুগুলো

0: বাটিতে গেল। সেখানে গালচের উপর রাখা নরম গদিতে তাকে বসতে দেওয়া হলো, চা কুমিশ খেতে দেওয়া হলো, একটা ভেড়া জবাই করে তাকে খাওয়ার জন্য ভেড়ার মাংস নিয়ে আসা হলো। পাহুম তখন তার গাড়ি থেকে উপহার বের করে বাস্কিরদের মধ্যে বিড়িয়ে দিলেন, চা দিলেন, বিভিন্ন জামা কাপড় দিলেন। বাস্কিরটা খুব আনন্দিত হলো। তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলল, তারপর দোভাষীকে বলল যে, দোভাষী তখন বলল,
1: আরে বাস্কিররা আপনাকে বলতে চায় যে তারা আপনাকে পছন্দ করে,
0: তারা অতিথিকে খুশি করতে এবং তার উপহারের প্রতিদান দিয়ে সাধ্যমতো কিছু করার জন্য ভাবছে। আপনি তাদের উপহার দিয়েছেন, এখন আপনি বলুন যে আপনি তাদের কোন জিনিসটায় সবচেয়ে বেশি পছন্দ করেন যেগুলো তারা আপনাকে উপহার দিতে পারবে। তখন পাহাম উত্তর দিল, এখানে আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এদের জমি। আহা, এই জমি এত অনুর্বর জনাকীর্ণ জায়গায় আমরা থাকি, আর এখানে যে এত জমি, ভালো জমি, এমন আমরা কোথাও দেখিনি। দোভাষী অনুবাদ করল। বাস্কিররা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করল। পাহুম বুঝতে পারছিল না তারা কি বলছে, কিন্তু দেখল তারা খুবই চিৎকার করে হাসছে, কথা বলছে। তারপর তারা চুপ করে গেল, পাহুমের দিকে তাকিয়ে রইল। তখন দোভাষী বলল,
1: তারা আপনাকে জানাতে চাইছে যে আপনার উপহারের বিনিময়ে তারা আপনার ইচ্ছে মতো জমি সানন্দে দেবেন। আপনাকে শুধু হাত দিয়ে দেখিয়ে দিতে হবে, আর যতটা আপনি দেখাবেন ততটাই আপনার হয়ে যাবে।
0: বাস্কিররা আবার কিছুক্ষণ কথা বলার পর তর্ক শুরু করল। পাহুম জিজ্ঞাসা করল, আচ্ছা ওরা কি নিয়ে তর্ক করছে? তখন দোভাষী বলল,
1: তাদের মধ্যে কেউ কেউ মনে করে যে জমির বিষয় তাদের সর্দারের সঙ্গে কথা বলা উচিত, এবং তার অনুপস্থিতিতে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। আবার অন্যরা মনে করে যে তার ফেরার জন্যে অপেক্ষা করার কোনো মানেই হয় না, এই নিয়ে ওদের গণ্ডগোল লেগেছে।
0: বাস্কিরা তখন তর্ক করছিল। তখন শেয়ালের লোমের বড় টুপি পরা এক ব্যক্তি সেখানে উপস্থিত হলেন। সবাই চুপ করে গেল, উঠে দাঁড়াল। দোভাষী বলল, এনে স্বয়ং আমাদের প্রধান। পাহুম তখনই তার সেরা পোশাক এবং 5 পাউন্ড চা দিয়ে সর্দারকে দিল। সর্দার সেগুলো গ্রহণ করে সম্মানের আসনে বসলেন। বাস্কিরদের সঙ্গে সঙ্গে তারা তাকে কিছু বলতে শুরু করল। সর্দার সবকিছু শুনলেন, হাত নেড়ে তাদের চুপ করতে ইশারা করলেন। পাহুমকে উদ্দেশ্য করে রুশ ভাষায় বললেন,
2: বেশ তাই হোক, আপনার যে খুশি জমি সেটা আপনি নিয়ে নিন, আমাদের কাছে প্রচুর জমি আছে।
0: আমি কি আমার ইচ্ছে মতো নিতে পারি? পাহুম বলল, এটাকে সুরক্ষিত করার জন্য আমাকে একটা দলিল জোগাড় করতে হবে, নইলে তো ওরা বলতে পারে যে এটা তোমার, এবং পরে তা আবার কেড়েও নিতে পারে। তখন সর্দার বলল,
2: আপনার সদয় কথার জন্য ধন্যবাদ,
0: আমাদের এখানে অনেক জমি আছে, আর আমি আপনি যেটা চাইবেন সেটাই তো আপনাকে দিয়ে দেব। তখন পাহুম বলল যে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু হয়তো যদি আপনাদের সন্তানরা তা আবার ফিরিয়ে নিতে চায়। তখন প্রধান বললেন, হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন, আমরা আপনার কাছে এই জমিটার দলিল করে দেব। কিছুদিন আগে এক ব্যবসায়ী এসেছিলেন, তাকেও আমরা দলিল করে দিয়েছি। আমাদের এখানে একজন লিপিকার আছেন, আপনাদের সাথে আপনারা সাথে গিয়ে আমরা শহরে গিয়ে দলিলটি যথাযথভাবে সিলমোহর করিয়ে আনব। তখন পাহুম জিজ্ঞেস করলেন, তার দাম কি হবে?
2: আমাদের দাম সবসময় একই, দিনে 1000 রুবল।
0: পাহুম বুঝতে পারল না, একদিন? সে আবার কেমন মাপকাঠি, এটা কত একর? তখন প্রধান বললেন,
2: আমরা এর হিসেব করতে এত পারি না, আমরা দৈনিক ভিত্তিতে কাজ করি। একদিনে আপনি পায়ে হেঁটে যতটুকু ঘুরতে পারবেন ততটুকুই আপনার, এবং এর দাম দৈনিক 1000 রুবল।
0: পাহুম অবাক হল, একদিনে বিশাল এক ভূখণ্ড ঘুরে আসা যায়। সে ভাবল, প্রধান হেসে তখন বলল,
2: তখন সবই আপনার হবে, কিন্তু একটাই শর্ত, যেদিন আপনি যাত্রা যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই আপনাকে ফিরে আসতে হবে, আর যদি না আসতে পারেন তাহলে কিন্তু আপনার সব টাকা বাজেয়াপ্ত হবে।